ঝরঝর ঝর স্বরে নিজেরে নিবিড়ে মেশাতে ইচ্ছা জাগে, জাগে ঘন বরিষণ ঝংকৃত হলো নিশীথে। হ্যাঁ, আসলে ওই যে সবই পাগলা হাওয়ার খেলা, আমাদের মনটাকে এক ঝড়ে কোথায় যেন উড়িয়ে নিয়ে চলে যায়।

কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

কখন যেন এই বৃষ্টির হাওয়ায় মন আমাদের সঙ্গী হয়ে যায়, সেটা চট করে খুব একটা বোঝা যায় না। আসলে ওই যে বৃষ্টি পড়ে সহজিয়া, মানুষের মনের মাটিতে সারা জীবনের মাঠে, শহরে সদরে অফিসে অন্দরে নানা প্রতীকে, সে কথা আমরা সবাই জানি। কখনো এই আষাঢ়ের জয়গান, আবার কখনো সাগরের টানে কলকাতার বিভিন্ন এ রাস্তা ও রাস্তা ঘুরে বেড়ানো, আসলে এইরকমই তো আমরা সবাই। আমাদের মন কখন কোথায় নিয়ে যায়, কোন পাড়ে কোন প্রান্তে টানে, সে কথা বোধহয় আমরা সবসময় বুঝতেও পারি না। আসলে মাঝে মাঝে আমরা নিজেদেরকে কখনো কখনো অবগুণ্ঠনে ঢেকে রাখি। সেই ঢাকা থেকে আবার যখন আমরা বেরিয়ে আসি, তখন আমাদের মনের মাঝে একটা অদ্ভুত দোলাচল চলতে থাকে, আর সেই দোলাচলের মাঝে পড়েই আমরা আমাদের কত কাজই কত কিছুভাবে করি, কিন্তু সেগুলো এই যে বর্ষার মধ্যে আমাদের মনের মাঝের সেই দোলাচল আমাদের কত কিছুকে তৈরি করে, কত কিছুকে বলে যায়, কত কিছু মনের মাঝে সৃষ্টি করে, কখনো কবিতা, কখনো গান, কখনো বা রঙের টানে, সেই সমস্তই বেরিয়ে আসে আমাদের মনের মাঝ থেকে। আর এ সবাই আমরা চেষ্টা করে যাই সারা জীবন ধরে। তিনিও করে গেছেন অনেক কিছু, দেখিয়ে গেছেন আমাদেরকে অনেক রকমের পথ, সেই পথ ধরেই আমরা এগিয়ে।

আছি। আবারও কোনো একবার একদিন এইরকম গানের ডালি নিয়ে ফিরে আসার আবার আশ্বাস যেরকম দিয়ে থাকি আর কি। 107 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে তোমরা শুনছিলে আনন্দধ্বনি, রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, রবীন্দ্রনাথের কথায় গানে আনন্দধ্বনি। আর সেই আনন্দধ্বনিকে আপাতত আজকে টাটা বাই বাই করতেই হচ্ছে। আবারও কোনো একদিন চলে আসবো এইরকমই কোনো একটা গানের ডালি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, ভালো রেখো, আর অবশ্যই টিউন করো 107 FM রেইনবো। যেতে যেতে এই গানটি শুনতে শুনতে আপাতত আজকের এই অনুষ্ঠান থেকে

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে।
1: কথায় বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়,

0: আর এমন কোনো দেখা দুঃস্বপ্ন যদি সত্যি হয়ে যায়, সেই নিয়ে মনে থাকে বেজায় ভয়। ঘুমের মধ্যে ছুটতে ছুটতে পড়ে যাওয়া বা ধরফড়িয়ে ওঠা, হাতের মুঠোয় জল গড়িয়ে যাওয়ার মতো ঘুমের মধ্যে দেখা স্বপ্ন স্মৃতি থেকেও গড়িয়ে যায়। মজার স্বপ্ন আমরা চেষ্টা করি মনে রাখতে, ঘুম আর বাস্তবকে মিলিয়ে দিতে। স্বপ্নে দেখার গল্প নিয়েই জুলাই মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল ভোরের স্বপ্ন। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোড়াই FM রেইনবো, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992। এই নাম্বারে ইমেল করতে পারেন, ইমেল অ্যাড্রেস AIR FM রেইনবো কলকাতা, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA AIR FM রেইনবো কলকাতা @gmail.com। জুলাই মাসের বিষয় আমরা রাখলাম ভোরের স্বপ্ন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: দুনিয়ার সবকিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা, রত্নগর্ভা।
2: আর সেই রত্নগর্ভা কিন্তু প্রতি বুধবার, আজ এই বুধবারে আপনার সঙ্গে আপনার কানে 107 রয়েছে। আর আজ কোন বিখ্যাত ব্যক্তিত্বের কথা, যিনি স্বামী থাকতেই শাখা সিঁদুর ছেড়েছিলেন, হ্যাঁ স্বামী থাকতেই শাখা সিঁদুর ছেড়েছিলেন তিনি, নিজের জীবনের প্রথা ভেঙে কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করে সমাজকে নতুন পথের দিশা দেখিয়েছিলেন তিনি। কে সেই বিরল বঙ্গনারী যার কথায় মুখরিত হবে আজকের ভোরাই, আজকের রত্নগর্ভা? প্রায় 150 বছর আগে নারী শিক্ষা এবং সামাজিক অগ্রগতির পথ দেখানোর ক্ষেত্রে সেই নামটি হল অঘোর কামিনী দেবী। এবং আজকের এই দিনটার সঙ্গে, এই মাস পয়লা দিনটার সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন, এইটুকু, জাস্ট এইটুকু বললেই কিন্তু তাকে চেনা যায়, তাকে জানা যায়, তাকে বোঝা যায়। এবং সেই সঙ্গে 9903659992 মেসেজও পাঠানো যায়। অঘোর কামিনী দেবী, এর বিখ্যাত পুত্র, সেই বিখ্যাত পুত্রের আজ, আজকের দিনে সঙ্গে জড়িয়ে থাকা, কার কথা বলছে আরবি, কার কথায় মুখরিত হবে আজকের ভোরে, আজকের রত্নগর্ভা? পাঠিয়ে দিন 9903659992। পয়লা জুলাই মানেই হচ্ছে তিনি, সেই তিনি মানেই হচ্ছে চিকিৎসক দিবস, যার জন্ম এবং মৃত্যু একই দোহে, একই কোলে, একই দিনে। এরপরেও কি জিজ্ঞাসা থাকে? হ্যাঁ, আজকে পয়লা জুলাই, যার নামে চিকিৎসক দিবস, তারই মা অঘোর কামিনী দেবী। সবটুকু বলা, এবার আপনার যদি ইচ্ছে হয় তাহলে পাঠিয়ে দিন আপনার নাম আর লোকেশন সহ 9903659992। আর তার আগে অবশ্যই মায়ের গানে শুধুমাত্র 107 এ রাঘব চট্টোপাধ্যায়, সঙ্গে রয়েছে আজ ভোরাইতে আরপিএম।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা,
1: আর সেই রত্নগর্ভা মানে কিন্তু প্রতি বুধবার FM রেইনবোতে কান রাখা, কান পাতা। আজ কোন বিখ্যাত ব্যক্তিত্বের কথা যার জন্মদিন, এমনকি ইহলোক ছেড়ে পরলোকে চলে যাওয়ার দিনও কিন্তু সেই একটাই, 1 জুলাই। এই দিনটার সঙ্গে জড়িয়ে থাকা

ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা সেই প্রণম্য, সেই বরণীয় মানুষ, সেই স্মরণীয় মানুষের মা অঘোর কামিনী দেবীর কথা, যিনি স্বামী থাকতেই শাঁখা সিঁদুর ছেড়েছিলেন, কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করেছিলেন, নতুন পথের দিশা দেখিয়েছিলেন। 1856 সাল, সে সময় 24 পরগনার অন্তর্গত মাইহাটের শ্রীপুর গ্রামে তার জন্ম। মাত্র 10 বছর বয়সে বিয়ে হয় বছর 19-এর যুবক প্রকাশচন্দ্র রায়ের সঙ্গে। 1896 সালে স্ত্রীর মৃত্যুর কয়েক বছর পর স্ত্রীকে সম্বোধন করে প্রকাশচন্দ্র অঘোর প্রকাশ নামে একটি বই লেখেন। 1907 সালে তা পারিবারিকভাবে প্রকাশিত হয়। পরে 1922 সালে কলকাতা থেকে সেটা পুনরায় কিন্তু মুদ্রিত হয়, এবং এই বই মূলত অঘোর কামিনীর জীবন কাহিনী। যারা কলকাতা বইমেলায় গেছেন জাস্ট এই 2-3 বছর মতো আগে, সেখানেও কিন্তু এই অঘোর কামিনীকে কেন্দ্র করে যে বই প্রকাশচন্দ্র রায় লিখেছিলেন সেটির পুনর্মুদ্রণ আমরা দেখেছিলাম। বড় বড় একেবারে হোর্ডিং করে সেটা প্রকাশ করা হয়েছিল। আসলে সে যুগে বহু নতুনভাবে শিক্ষিত স্বামী স্ত্রীদের লেখাপড়া শেখাতেন। হ্যাঁ, স্বামীরা লুকিয়ে তার পরিবার থেকে আড়াল করে আবডালে অন্তরালে অন্ধকারে স্ত্রীকে শিক্ষিত করে তুলতেন। তেমনই একজন মানুষ ছিলেন প্রকাশচন্দ্র। আসলে প্রকাশচন্দ্র রায় তিনি ছিলেন স্ত্রীর শিক্ষক। তিনি পুস্তিকায় কি লিখেছেন সেটা নিয়ে ফিরবে আরপি, কিন্তু আজ কার কথা বলছে আরপি, এত কিছু ক্লু রয়েছে না, শুধুমাত্র আপনার সদিচ্ছা যদি থাকে, যদি ইচ্ছে করে তাহলে পাঠিয়ে দিন সঠিক উত্তর এবং একই সঙ্গে আপনার নাম এবং লোকেশন 9903659992। আর যারা পাঠিয়ে দিয়েছেন ইতিমধ্যে তাদের জন্য বলে জাস্ট ওয়েট, জাস্ট ওয়েট, আরপি ফিরবে আপনাদের সেই নামগুলো নিয়ে এক গান বিরতির পর। এই মুহূর্তে খেয়ে রয়েছেন, এই মুহূর্তে রয়েছেন সৌরভ সরকার সেই মায়ের গানে শুধুমাত্র 107-এ।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: এফএম রেইনবোতে আজ রত্নগর্ভ আজ ভোরাই এবং সেই সঙ্গে কিন্তু অবশ্যই রয়েছে আরপি আপনাদের মানে সঠিক উত্তরদাতাদের নামগুলো নিয়ে এই মুহূর্তে একেবারে শুরুতে কার নাম বলতে হয় অবশ্যই বলতে হয় দূত কুমার পণ্ডিতের কথা যিনি মেসেজ পাঠিয়েছেন কোথেকে বাড়িপুর পদ্মপুকুর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে একেবারে ফার্স্ট বয় যাকে বলা যায় এবং যথারীতি সঠিক উত্তর এতগুলো ক্লু দেওয়ার পর সঠিক উত্তর দেবে না দূত কুমার বাবু এটা হতে পারে না কোনোভাবে হতে পারে না এবং হয়ও নি যথারীতি থ্যাংক ইউ আপনাকে আজকে ফার্স্ট বয়ের জায়গায় সেকেন্ড বয় হয়ে গেছে কে না সৌভিক ঢাকুরিয়ার সৌভিক সেও দিয়েছে কিন্তু একেবারে সঠিক উত্তর যাদের উত্তরগুলো পেয়েছে চটপট করে বলে দিচ্ছে আরবি প্রচুর মেসেজ পাঠিয়ে রেখেছে কে সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে একদম দিয়েছে সঠিক উত্তর সুভাষ চক্রবর্তীর পর কার কথা বলতেই হয় শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল হাওড়া থেকে যে পাঠিয়েছে মেসেজ শর্মিষ্ঠার পর কার কথা অবশ্যই বলবে আরবি বলতে হবে বিশ্বজিৎ সাহা বাগবাজার কলকাতা 7,03,000 থেকে পাঠিয়েছেন বিশ্বজিৎ বাবু আপনাকে ধন্যবাদ অনেক অনেক এবং একই সঙ্গে কার কথা বলতে হয় যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন এবং তিনি উল্লেখ করে দিয়েছেন কততম মুখ্যমন্ত্রী ইত্যাদি ইত্যাদি আরও বেশ কিছু ইনফরমেশন তিনি অ্যাড করে দিয়েছেন সেই সঙ্গে উত্তর কে দিয়েছে উৎপল মাইতি বেহালা থেকে দিয়েছে সঠিক উত্তর দিয়েছে এবং একই সঙ্গে দুটো নাম লিখেছে কেন দুটো নাম লিখতে গেল বুঝলাম না ওকে তো যাই হোক পূর্ব মেদিনীপুর থেকে কে পাঠিয়েছেন সুদর্শন মাইতি পূর্ব মেদিনীপুর কোথায় না আন্দুলিয়া মহিষাদল থেকে পাঠিয়েছেন কে সুদর্শন মাইতি একই সঙ্গে কার কথা বলতে হয় আমি মৈত্রী ব্যানার্জি দক্ষিণ কলকাতা থেকে বলছি আর অবশ্যই দিয়েছেন সঠিক উত্তর মৈত্রী ব্যানার্জির মেসেজ অনেকদিন পরে পেলাম বেশ কিছুদিন আগে পেয়েছিল আরপি আর কে লিখেছে সৌভিক সরকার কসবা হালতু থেকে লিখেছে দিয়েছে সঠিক উত্তর সৌভিকের পর কার কথা বলতে হয় সনদ ঘোষ খালুর বাকনান হাওড়া থেকে সনদবাবুর মেসেজও আরপি পেল বেশ কিছুদিন বাদে ওকে থ্যাংক ইউ সনদবাবু সেই সঙ্গে বিমলেন্দু পাল বিরাটি থেকে পাঠিয়েছেন বিমলেন্দু বাবুর মেসেজ কবে পেয়েছিল আর মনেই পড়ছে না একই সঙ্গে বেশ ছন্দে সুরে জীবন পড়ে খেলিকে পাঠিয়েছেন সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে মানুষ যখন খুব কষ্টে পেটে পড়ে না ভাত রোগের বাসা সারা দেহে নড়ে না পা মাথা হাত বাঙালির অভাব স্বাস্থ্যের দিলেন কত শত বিধান নিদান তিনি স্মরণীয় বরণীয় আমাদের প্রিয় বিধান এতটাই ছন্দেশ্বরী জীবনপুরে করে পাঠিয়েছেন আমাদের বন্ধু গুরুপল্লী শান্তিনিকেতন থেকে ওকে নামটা নিজে লেখেনি কিন্তু ডিপি বলছে তিনি হচ্ছেন নারায়ণ ঠাকুর তিনিও দিয়েছেন একেবারে সঠিক উত্তর না আরও বোধহয় লিখতে চলেছেন কি আর করা যাবে রয়েছে আরও বেশ কিছু সঠিক উত্তর ওকে আমি সব্যসাচী বলছি নর্থ চব্বিশ পরগনা থেকে ওকে ঠিক আছে উত্তর পেয়েই গেছো তুমি সেই সঙ্গে কে পাঠিয়েছে অমর খাড়া রুদ্রপুর ডোমজুড় হাওড়া থেকে পাঠিয়েছে মেসেজে পাঠিয়েছে অমর খাড়া নয় সেই সঙ্গে সঠিক উত্তর দিয়েছেন কে সরজুনা থেকে রাজবন্ধু ওকে অনেকদিন বাদে মেসেজ পেল আরপি ওকে এই মুহূর্তে কার মেসেজ অমিয় সরকার জোকা থেকে লিখেছেন অমিয় সরকার জোকা থেকে তিনিও দিয়েছেন সঠিক উত্তর এবং একই সঙ্গে কার সংযুক্তা মহান্তি পূর্ব মেদিনীপুর বড়কুমারদা থেকে পাঠিয়েছে সঠিক উত্তর শুধুমাত্র এখানে কি থেমে থাকা নয় শাশ্বতী আচার্য লীনা আচার্য ওরা বলেছে আমরাও কিন্তু আমরাও

কিন্তু মেদিনীপুরের, কিন্তু থাকি লেক মার্কেটে। যখন লেক মার্কেট থাকি তখন লেক মার্কেটের অ্যাড্রেস দিই, আর এখন মেদিনীপুরে এসেছি। 1 জুলাই আমাদের ছুটি আছে, সেই কারণে আমরা এসেছি, এখান থেকে তোমাকে শুনছি। ওকে, থ্যাংক ইউ সকলকে। আরও হয়তো কিছু মেসেজ আসবে, আর পি চেষ্টা করবে সেই নামগুলো বলে দেওয়ার। যদি খুব বেশি মেসেজ আসে, না বলতে পারবে না, বরং এই মুহূর্তে এক গান, ছোট্ট একটা গান রয়েছে শ্রীয়াদা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, মায়ের গান, তারপর ফিরে আসা সেই অঘোর কামিনী দেবী সম্পর্কে বলার জন্য।

0: দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা,
1: আর সেই রত্নগর্ভা মানে কিন্তু প্রতি বুধবার, হ্যাঁ প্রতি বুধবার FM রেইনবোতে। আজ আপনার কানে আপনার সঙ্গে রয়েছে সঙ্গী হয়ে আরপি। আজ কার কথা? আজ অবশ্যই অবশ্যই ইতিমধ্যে অনেকের উত্তর পেয়েছে, কিন্তু যার নাম বলা হয়নি তিনি হচ্ছেন নিবেদিতা সেন, শেওড়াফুলি থেকে পাঠিয়েছিলেন। এবং একই সঙ্গে আরও কতকগুলো মেসেজ অলরেডি ইন করেছে সুশান্ত ভট্টাচার্য, জয়শ্রী ভট্টাচার্য, তারা পাঠিয়েছেন ঠাকুরপুকুর থেকে, ঠাকুরপুকুর বেয়ার থেকে পাঠিয়েছেন সঠিক উত্তর। এবং একই সঙ্গে শম্ভু পাহাড়ি, ওকে, তিনিও পাঠিয়েছেন পূর্ব মেদিনীপুর থেকে। একই সঙ্গে হলদিয়া থেকে পাঠিয়েছেন কে, সুতনুকা ভট্টাচার্য, ওকে, সুতনুকা ভট্টাচার্যের পর সোনারপুর থেকে পাঠিয়েছেন সোনামণি। আমি কখনো মেসেজ পাইনি, কিন্তু আজকে পেয়েছে আরপি। সোনামণি সোনারপুর থেকে পাঠিয়েছেন, ওকে।

সেই সঙ্গে কিন্তু পেয়েছি সিংহবাড়ি থেকে দেবাশিস মাঝির মেসেজ। ওকে, আপাতত এইখানে এটি টানা, কারণ আরও মেসেজ পেলে চেষ্টা করবে আর কি সেগুলো বলার। কিন্তু এই মুহূর্তে যে কথা বলার, যে সে যুগে বহু নবশিক্ষিত স্বামী স্ত্রীদের লেখাপড়া শেখাতেন। প্রকাশচন্দ্র ছিলেন কিন্তু স্ত্রীর শিক্ষক। তিনি পুস্তিকায় লিখেছেন, সকলে শয়ন করিলে যখন তুমি শয়ন করিতে আসিতে তখন তোমার বিদ্যা শিক্ষা আরম্ভ হইত। আমি গুরু হইয়া স্বতন্ত্র বসিতাম, তুমি ছাত্রী হইয়া ভয়ে ভয়ে দূরে বসিতে, অনুরাগের সহিত আপনার পাঠ শিখিতে। এইরূপে তোমার ক খ আরম্ভ হইল, ক্রমে প্রথম ভাগ দ্বিতীয় ভাগ শেষ হইয়া গেল। নানা চড়াই উতরাইয়ের পর মতিহারিতে সংসার শুরু। দুই মেয়ে সুষারবাসিনী ও সরোজিনী তখন ছোট। জন্ম হল প্রথম পুত্র সুবোধচন্দ্রের। মতিহারিতে থাকাকালীন প্রকাশচন্দ্র পরিচিত চার পাঁচজনকে সঙ্গে নিয়ে ব্রাহ্ম হলেন, মন দিলেন সমাজ সেবামূলক কাজেও। লিখেছেন, বুঝিলাম বাহিরের জনসমাজের সেবা না করিলে ঘরের ধর্ম ঠিক থাকে না, আর বাহিরের জগৎ দেখিয়া মনটা বড় না হইলে, ভালো লোকের সঙ্গে মিশিয়া আত্মা উন্নত না হইলে ব্রাহ্মধর্ম সাধনা করা যায় না। সেই সঙ্গেই অঘোর কামিনীকে স্মরণ করে লিখেছেন, তুমিও ইহা বুঝিতে লাগিলে, তাই এ সময় হইতে আমাদের চেষ্টা হইল যে কিসে আমাদের জীবন, বিশেষত তোমার জীবন, সংসারের সীমা ছাড়াইয়া বাইরে গিয়া ব্যপ্ত হইয়া পড়ে। দাম্পত্যে এ ধরনের চিন্তাধারা সত্যি কথা বলতে কি সে যুগে বিরল। অঘোর কামিনী প্রকৃত অর্থে, হ্যাঁ প্রকৃত অর্থে স্বামীর সহধর্মী সহকর্মী হয়ে উঠলেন। আর তারপর কি ঘটল জানাবে আর পিছিয়ে কথা আজ রত্নগর্ভায়, আজ ভোরাইতে। আর এই মুহূর্তে কিন্তু, হ্যাঁ এই মুহূর্তে নির্মাল্য রায় মায়ের গানে আপনার গানে শুধুমাত্র 107 সঙ্গে রয়েছে আজ রত্নগর্ভা নিয়ে আরবি।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

0: দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা,
1: আর সেই রত্নগর্ভা প্রতি বুধবার। আজ এই বুধবারে আপনার কানে আপনার সঙ্গী হয়ে রয়েছে আরপি। আজ বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং একই সঙ্গে তার ইহলোক ছেড়ে পরলোকে যাওয়ার আজ সেই দিন। আর আজকের দিনে তার মা অঘোর কামিনী দেবীর কথা, তার পরিবারের কথা, তার বাবার কথা। বিধানচন্দ্র রায়ের বাবা বইতে লিখছেন, তার স্ত্রী সম্পর্কে লিখছেন, অঘোর কামিনী সম্পর্কে লিখছেন, সেই সঙ্গে তোমার জীবন সংসারের সীমা ছাড়াইয়া বাহিরে গিয়া ব্যপ্ত হইয়া পড়ে। হ্যাঁ, এ লেখার পাশাপাশি কি লিখছেন, লিখছেন, বাহিরে আসিয়া তোমার মনের স্বাধীনতা বাড়িতে লাগিল, সাহস বাড়িতে লাগিল, যতই তুমি বাহিরের জগৎ দেখিতে লাগিলে ততই বুঝিতে পারিলে এদেশে নারীর অবস্থা কত হীন এবং তাহার উন্নতির পথে পদে পদে কত বাধা, ততই তোমার মনে ক্লেশ হইতে লাগিল। এমনটাই লিখেছেন প্রকাশচন্দ্র। স্ত্রীর যে স্বাতন্ত্র্য, সেই স্বাতন্ত্র্য বোধকে প্রকাশচন্দ্র সম্মান করতেন। উপাসনায় সাধারণ প্রার্থনা শেষে পুরুষদের সঙ্গে অঘোর কামিনী দাঁড়িয়ে প্রচলিত প্রথা ভেঙে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। ভাবুন একবার, সে কালে এতটা সময়ে আগে অঘোর কামিনী ব্রাহ্মধর্মের উপাসক যারা, সেই সব পুরুষদের সঙ্গে দাঁড়িয়ে প্রচলিত যে প্রথা, সেই প্রথাকে ভেঙে খান খান করে দিয়েছেন। এতটাই তার সাহস, এতটাই তার তীব্র ইচ্ছা ছিল। এর জন্য অবশ্য বুঝতেই পারছেন তাকে কম নিন্দে শুনতে হয়নি, কম ভৎসনা সহ্য করতে হয়নি, সে তো সহ্য করতে হয়েই ছিল। 1882 সালের 1 জুলাই জন্ম হয় বিধানচন্দ্রের। বিধানচন্দ্র রায় ভবিষ্যতের পশ্চিমবঙ্গের রূপকার, প্রবাদ প্রতিম ডাক্তার এবং মুখ্যমন্ত্রী, তাকে তার গর্ভে ধারণ করেছিলেন অঘোর কামিনী দেবী। বিধানচন্দ্রের জন্মের সময় অঘোর কামিনীর বয়স কত ছিল, ছিল 26। 26 বছর বয়সে বিধানচন্দ্র রায়ের জন্ম হয়েছিল বা জন্ম দিয়েছিলেন অঘোর কামিনী। বড় সংসার, এত কাজের মধ্যেও মেয়েদের জন্য বিশেষ শিক্ষার ব্যবস্থা করলেন তিনি। শুধু তাই নয়, বড় মেয়ের পছন্দকে গুরুত্ব দিয়ে বিয়ে দিলেন ভিন জাতের পাত্রের সঙ্গে। একটার পর একটা বাধা, প্রতিবন্ধকতা, চীনের প্রাচীরকে তিনি ডিঙিয়ে গিয়েছেন আত্মীয় স্বজনদের কাছে। এই কারণে তিনি তিরস্কৃত হয়েছেন, কিন্তু সিদ্ধান্তে অবিচল ছিলেন। আর এক্ষেত্রে পাশে পেয়েছিলেন একেবারে হিমালয় পর্বত হয়ে যিনি তার মাথার উপর দাঁড়িয়েছিলেন, তিনি হচ্ছেন বিধানচন্দ্র রায়ের বাবা। তার অনুমতি ছাড়া, তার প্রশ্রয় ছাড়া, সত্যি কি অঘোর কামিনীর ক্ষমতা ছিল এতটা, এতটা বেড়া পেরোনো? নতুন জীবন শুরু হল বাঁকিপুরে। 1887 সালের 12 অক্টোবর থেকে অঘোর কামিনী ব্রাহ্মিকা সমাজের কাজে যুক্ত হলেন। তার উপাসনা গৃহে ব্রাহ্ম অব্রাহ্ম সকলের সকলের স্থান ছিল। তার উদার মানসিকতায় সব ধর্মের মানুষকে তিনি নিজের করে নিতে পারতেন। তারপর এক বাঙালি খ্রিস্টান পরিবারের সঙ্গে তার জীবন কিভাবে বদলে গেল? হ্যাঁ, বাঙালি খ্রিস্টান পরিবারের সঙ্গে অঘোর কামিনীর জীবন গেল বদলে। কিভাবে জানাবে আরপি সে কথা, কিন্তু তার আগে মধুরা ভট্টাচার্য, মায়ের গানে আপনার গানে 107।

0: দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা, রত্নগর্ভা।
1: সেই রত্নগর্ভায় আজ অঘোর কামিনী দেবী, বিধানচন্দ্র রায়ের মা অঘোর কামিনী দেবীর কথা। নতুন জীবন শুরু হল মাখিপুরে, একটু আগে বলেছি, আর সেখানেই এক বাঙালি খ্রিস্টান পরিবারের সঙ্গে তার জীবনে আরও বদল এলো, পরিবর্তন এলো। কৈলাসচন্দ্র বসুর মেয়ে বিন্দুবাসিনীর বিয়ে হয় আনন্দচন্দ্র চক্রবর্তীর সঙ্গে। এই পরিবারটির সঙ্গে আলাপ, একসঙ্গে বেড়াতে যাওয়া, নেমন্তন্নে যাওয়া, গির্জায় যাওয়ার মধ্য দিয়ে অঘোর কামিনীর সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প আরও আরও অনেকটা এগিয়ে গেল। ব্রাহ্ম মেয়েদের লেখাপড়া শেখানোর ভাবনায় বাঁকিপুরে নিজের বাড়িতে বোর্ডিং স্কুল তিনি স্থাপন করলেন 1891 সালের 11 ফেব্রুয়ারি। ভিন্ন পরিবারের মেয়েদের একসঙ্গে রেখে এই কাজ শেষ করা সত্যি কি সহজ ছিল বলে মনে হয় আপনার? না, মোটেই সহজ ছিল না। একদিকে হিন্দু পরিবার, আরেকদিকে খ্রিস্টান পরিবার, আর দুটো পরিবার কিনা একসঙ্গে থাকছে, একসঙ্গে খাওয়া বসা করছে, মেনে নেবে সমাজ? না, সেটা তো নয়ই। ফলে যা হওয়ার তাই হয়েছিল। তো অঘোর কামিনী বুঝলেন যে নিজের শিক্ষাগত যোগ্যতা আরও বাড়াতে হবে, সমাজের সঙ্গে যুঝতে গেলে, বুঝে উঠতে গেলে, শিয়ানে শিয়ানে চলতে গেলে তাকেও কিন্তু টক্কর দিতে হবে, নিজেকে আরও আরও অনেক বেশি পড়াশোনায় এগিয়ে নিয়ে যেতে হবে। বিশেষ প্রশিক্ষণ নেওয়ার জন্য তিনি কোথায় কি করলেন না, লখনৌয়ে মিস থবার্ন প্রতিষ্ঠিত ওমেন্স কলেজে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিলেন। নিজের সংসার, 5 সন্তানের দেখাশোনা, সেই সঙ্গে বুঝতেই পারছেন এমন মানুষ তার বাড়িতে কি আর টাকা পয়সার তেমন যোগান থাকবে, যার হাত একেবারে উন্মুক্ত, যিনি অন্যের চোখের জল মোছানোর জন্য ব্যতিব্যস্ত, তাঁর তো টাকা পয়সায় কতটা টানা পড়েন থাকবে সেটা সহজেই বোঝা যায়। কিন্তু কোনো কিছুতেই তিনি পিছু হটলেন না, পিছপা হলেন না, বিস্তর সামাজিক বিদ্রোহ সহ্য করলেন। কিন্তু না, শেষে অমৃতলাল বসুর সাহায্যে 1891 সালের 27 ফেব্রুয়ারি লখনৌ গেলেন। প্রকাশচন্দ্র বইয়ে লিখেছেন, আমার জন্য তোমাকে আবদ্ধ রাখিতে চাইলাম না। ভাবুন একবার কতটা উদার, একজন পুরুষ যদি উদার হয়, একজন একজন স্ত্রী, একজন মহিলা, একজন কন্যা, সে কতটা এগোনোর সাহস পায়। এই চওড়া বুকটা যেন আমাদের থাকে প্রত্যেকটা পুরুষের মধ্যে, যেন তার স্ত্রীকে, তার কন্যাকে, তার মাকে এগিয়ে

দেওয়ার সেই সাহসটা থাকে যে মা যেটা করছে ঠিক করছে, সঠিক সিদ্ধান্ত নিচ্ছে। সন্তানের এমন আত্মবিশ্বাসে কিন্তু একজন মা অনেকটা বেশি বয়সেও তিনি পড়তে পারেন, এগোতে পারেন, যিনি হয়তোবা মাস্টার্স করেননি তিনি মাস্টার্স করতে পারেন, তিনি পিএইচডি করতে পারেন। একজন সন্তান হয়ে কিন্তু মাকে এগিয়ে রাখা যায়, তার চূড়ান্ত চূড়ান্ত প্রমাণ দৃষ্টান্ত এই বিধানচন্দ্র রায় এবং অঘোর কামিনী দেবী। প্রকাশচন্দ্র সে কথাই গর্বের সঙ্গে লিখেছেন, আমার জন্য তোমাকে আবদ্ধ রাখিতে চাহিলাম না, উড়াইয়া দিয়া উড়িতে দিয়া আক্ষেপ করিলাম না, উড়িতে গিয়া তুমিও আক্ষেপ করিলে না, কত বড় কথা। আজ এইসব ব্যক্তিত্বদের কথা বলতে বসে বলতে পারা এই সুযোগটুকু পেয়ে আরপি নিজেকে ধন্য মনে করছে। আপনাদের কানে পৌঁছে দেওয়া এটুকু কথা জানি না কতটা কার কাছে কি প্রভাব ফেলবে, কিন্তু চেষ্টাটুকু করতে বাধা কি। আর এই বিখ্যাত ব্যক্তিত্বদের কথা নিয়ে প্রায় প্রতি বুধবার আরপি থাকে আপনাদের সঙ্গে আপনাদের কানে, আগামী বুধবারও থাকবে। আর এই মুহূর্তে কিন্তু সৌম্যজিৎ মায়ের গানে।

0: দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা,
1: আর সেই রত্নগর্ভা প্রতি বুধবার, আগেও বলেছি বারবার বলছি, যাতে আপনাদের কানে আমরা পৌঁছতে পারি, আপনারা যাতে একেবারে স্টিক করে থাকেন এই রত্নগর্ভার সঙ্গে। তো যাই হোক, আজ বিধানচন্দ্র রায়ের মা অঘোর কামিনী দেবীর কথা, এবং সেই সঙ্গে তাঁর বাবা প্রকাশচন্দ্র রায় যদি এত কথা লিখে না যেতেন, আমরা এই প্রণম্য মানুষটিকে সেভাবে পেতাম না। ইংরেজি ভাষা শিক্ষা ছাড়াও নানা বিষয়ে জ্ঞান অর্জন করেন অঘোর কামিনী, তৈরি করতে থাকেন ভবিষ্যতের কাজের রূপরেখাও, নিজেই লিখেছেন। কত কাজ যে করিতে হইবে বলিতে পারি না, কেমন করিয়া হইবে।

তাহাও জানি না, কিন্তু করিতেই হইবে। একটি উপাসনা গৃহ, একটি মেয়েদের স্কুল, একটি পীড়িতাশ্রম, একটি ছাত্রাশ্রম স্থাপনা করিতে হইবে। স্কুলটি তো অতি শীঘ্রই করিতে হইবে। খরচ আপাতত মাসে প্রায় 100 টাকা করিয়া লাগিবে। একটা বড় বাটির প্রয়োজন। হ্যাঁ, লখনৌ থেকে ফিরে দৃঢ় সংকল্প হয়ে কাজে জড়িয়ে পড়েছিলেন অঘোরকামিনী। প্রকাশচন্দ্র স্ত্রীর মানসিকতার পরিবর্তন লক্ষ্য করে লিখলেন, দেখিলাম এই 9 মাসে তোমার অনেক পরিবর্তন হইয়াছে, মন প্রশস্ত হইয়াছে, বিদুষী নারীদের সঙ্গে মিশিয়া তোমার সাহস বাড়িয়াছে, কার্যক্ষেত্র সম্বন্ধে মনের চিন্তা বাড়িয়াছে, হৃদয়ের কোমলতা বাড়িয়াছে, উপাসনার মধুরতা বাড়িয়াছে। ভাবুন একবার, একজন পুরুষ, আমরা বলি না যে পুরুষরা সারাক্ষণ ইগো নিয়ে থাকে, সত্যি কি প্রকাশচন্দ্র রায় তেমনটাই ছিলেন? বরং নিজের স্ত্রীর যে এই যে গুণ, এই যে গুণপনা, এই যে লক্ষ্মী সরস্বতীর যে মিশেল, সেটাকে তিনি উস্কে দিয়েছেন, বারবার করে তার প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন, তার ভেতরের গুণাবলীকে বের করে এনেছেন। শুধুমাত্র অঘোরকামিনী নয়, প্রকাশচন্দ্র রায়ের প্রতিও আমাদের অন্তরের শ্রদ্ধাঞ্জলি আজ এই ভোরাইতে রত্নকর ভাই। তো যাই হোক, অনেক কথা রয়ে গেল অঘোরকামিনী সম্পর্কে, একটুখানি শেষ বেলায় বলি। মাত্র 40 বছর বয়সে 1896 সালের 15ই জুন ইহকাল ছেড়ে, ইহলোক ছেড়ে পরলোকে চলে গিয়েছিলেন অঘোরকামিনী। স্বল্পায়ু জীবন, একটুখানি জীবন, কিন্তু সেই স্বল্পায়ু জীবনেও কিন্তু তিনি এক মহান শিক্ষাব্রতী, সমাজের পথপ্রদর্শক। তাঁর জীবন দর্শন, তাঁর ত্যাগ, তাঁর দৃঢ় মানসিকতা নারী জাগরণের যে পথ প্রশস্ত করেছিল সে বিষয়ে নতুন করে বলার অপেক্ষা রাখে না। সমাজের কুসংস্কার, কুপ্রথার বিরুদ্ধে যিনি লড়েছিলেন তাকে ভুলে যাবে বাঙালি? তাঁর কথা বিস্তৃত হবে। যদি আমরা বিস্তৃত হই তাহলে সেটা আমাদের কাছে লজ্জার, আমাদের কাছে না এগোনোর। ওই যে বলছিলাম, একজন সন্তানও কিন্তু পারে তার মাকে এগিয়ে দিতে, যে মা বা যে মায়ের ইচ্ছে ছিল অন্তত হাতের কাজটুকু শেখার, তিনি পারেননি। যে মায়ের ইচ্ছে ছিল একটু একটু করে পয়সা জমিয়ে ভারত ভ্রমণের, তিনি হয়তো পারেননি। আমরা যারা সন্তান তারা তো বলতে পারি যে তুমি প্রতি মাসে একটু একটু করে জমাও, দেখবে 1 টাকা করে তুমি যদি জমাও এবং সেটি যদি 5 বছরে জাস্ট ডাবল হয়ে যায়, দেখবে 100 বছরে সেটা কতটা হতে পারে। সেই মাকে যদি আমরা একটুখানি আর্থিকভাবে সাহায্য করি তাহলে দেখবেন তার মনের ইচ্ছেগুলো, তার চাওয়াগুলো অনেকটাই অনেকটাই পূরণ হবে, যেমনটা করেছিলেন বিধানচন্দ্র রায়, যেমনটা করেছিলেন বিধানচন্দ্র রায়ের বাবা প্রকাশচন্দ্র রায়। একেবারে শেষ গানে মান্না দে এবং তারপর যথারীতি খবর এবং তারপর নমস্কার কলকাতা। আগামী বুধবারও আরপি থাকবে আপনার কানে ভোরাইতে রত্নকর ভাই।

0: আকাশবাণী কলকাতা FM রেডিওর প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। দেশজুড়ে আজ থেকে 2026 সালের ভিবিজি রামজি আইন কার্যকর হতে চলেছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, গ্রামাঞ্চলে কোনো যোগ্য শ্রমিক যেন একদিনের জন্য কাজ ছাড়া না থাকেন সেটি এর ফলে নিশ্চিত হবে। নতুন ব্যবস্থাটি যথাযথভাবে কার্যকর করতে কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে সমস্ত প্রশাসনিক, আর্থিক ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন করেছে। ভারতীয় রেল প্রায় 200 কোটি টাকা ব্যয়ে দক্ষিণ পূর্ব রেলের বাকি অংশে উন্নত ফাইবার অপটিক্যাল ফাইবার কেবল বসানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এর ফলে দেশের রেল নেটওয়ার্কের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হবে। প্রকল্পটি দক্ষিণ পূর্ব রেলে 4টি প্রধান বিভাগের অন্তর্গত 1600 রুট কিলোমিটার এলাকা জুড়ে উন্নত সংযোগ ব্যবস্থা গড়ে তুলবে। কেন্দ্রীয় শিল্প বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল আর্থিক পরিষেবা, ফিনটেক, ডিজিটাল লেনদেন এবং অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভারত ও গ্রিসের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছেন। গ্রিস সফরকালে তিনি সেদেশের অর্থমন্ত্রী কিরিয়াকোস পিয়েরাকাকিসের সঙ্গে সাক্ষাৎ করেন। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে রাজ্য সরকার আরও বেশ কয়েকটি প্রকল্প আনতে চলেছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্ম প্রয়াণবার্ষিকীতে আর জাতীয় চিকিৎসক দিবসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধাননগরের সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে এই প্রকল্পগুলির সূচনা করবেন বলে জানা গেছে। তিনি বেশ কিছু চিকিৎসককে সম্বর্ধনা দেবেন বলেও জানা যায়। মেক্সিকো সিটি অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের জন্য বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 মেক্সিকো ইকুয়েটর মধ্যে খেলাটি নির্ধারিত সময় পিছিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় সময় সকাল 7:30 খেলাটি শুরু হবার কথা রয়েছে। ভারত ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের আন্তর্জাতিক টি-20 সিরিজ আজ থেকে শুরু হচ্ছে। সিরিজের প্রথম ম্যাচে আজ ইংল্যান্ডের চেস্টারলে স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে ভারতীয় সময় রাত 10টায় দু দল মুখোমুখি হবে। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
4: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
3: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
4: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
5: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
6: নমস্কার, নমস্কার, নমস্কার।

নমস্কার আরো নমস্কার অসংখ্য নমস্কার প্রচুর নমস্কার নিয়ে নমস্কার কলকাতা রয়েছে রয়েছে ঘটিদাও ওহো ঘটিদার অনেস্টি নিয়ে কথা হ্যাঁ ঘটিদার অনেস্টি নিয়ে কথা আজ নমস্কার কলকাতার একেবারে শুরুতে ঘটিদা চাকরির ইন্টারভিউ দিতে গেছে ইন্টারভিউ জিজ্ঞেস করছেন আচ্ছা ঘটিবাবু আপনার সবচেয়ে বড় গুণ কি ঘটিদা বললো স্যার আমি না ভীষণ অনেস্ট ভীষণ সৎ মানুষ স্যার ইন্টারভিউয়ার বললেন কিন্তু আপনার সিভিতে তো লেখা আছে আগের তিনটে চাকরি থেকে আপনাকে বের করে দেওয়া হয়েছে গরিতা বলল ঠিকই লেখা আছে স্যার আমি মিথ্যে বলতে পারি না বলেই কিন্তু আমার এই অবস্থা ইন্টারভিউ বললেন যেমন উদাহরণ দিন গরিতা বলল স্যার প্রথমে অফিসে বস জিজ্ঞেস করেছিলেন আমি কেমন বস ঘটি আমি বলেছিলাম স্যার আপনি না থাকলে না অফিসটা অনেক বেশি শান্ত থাকে তারপর ইন্টারভিউ জিজ্ঞেস তারপর উনি তখন বলল উনি আমার সততার সম্মান রাখলেন আর আমাকে গেট পর্যন্ত পৌঁছে দিলে বললেন গেট আউট ইন্টারভিউ বললো আচ্ছা দ্বিতীয় অফিস কেন আপনাকে বের করে দিল ঘটিদা বলল বস বললেন ঘটি আমি যে আইডিয়াটা বললাম আমার আইডিয়াটা কেমন ঘটিদা উত্তর দিয়েছিল স্যার আইডিয়াটা দারুণ শুধু অন্য কারো মাথায় থাকলে মানে আরো ভালো হতো স্যার ইন্টারভিউ আবার জিজ্ঞেস করলেন ঘটিকে আর তৃতীয় অফিস আপনাকে কেন বের করে দিল ঘটিদা বলল বস জিজ্ঞেস করলেন তুমি আমাকে বোকা ভাবো ঘটি হ্যাঁ তুমি কি আমাকে বোকা ভাবো তখন ঘটিদা উত্তর দিয়েছিল না স্যার প্রমাণ ছাড়া আমি কোনো সিদ্ধান্তে কখনো পৌঁছতে পারি না এই হচ্ছে ঘটিদা আর এই হচ্ছে ঘটিদার চেলা আর ফিরে রয়েছে নমস্কার কলকাতায় আপনাদের সকলকে আরও একবার গুড মর্নিং সুপ্রভাত এবং একই সঙ্গে সকালবেলা উঠে আপনি কি করবেন হ্যাঁ তারই একটা ফিরিস্তি লোভা মুদ্রার কণ্ঠে

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। হ্যাঁ, সেই নমস্কার কলকাতা কী কী থাকবে তার একটুখানি ছোট্ট করে হদিশ আর পি দিচ্ছে। বিরাম নেই বৃষ্টির, কলকাতায় কিন্তু জারি হয়েছে হলুদ সতর্কতা। আর কী কী আর কোন কোন ইনফো আপনার কানে পৌঁছে দেবে আর পি, যেটাতে আপনি সাবধান থাকবেন? জানেন কি, বিশ্বকাপে ব্যর্থতা সত্ত্বেও কিন্তু নেতৃত্বে তিনি রয়েই গেলেন। কোন বিশ্বকাপে কোথায় কে ব্যর্থ হয়েছে তা সত্ত্বেও কিন্তু তার উপরই আস্থা রেখেছে ইন্ডিয়া টিম। অলিম্পিকের ছক কষে তারপর কি এগোনোর কথা? হ্যাঁ, সে কথাও থাকবে কিন্তু আজ নমস্কার কলকাতায়। আচ্ছা, ট্রেনের জানলায় বর্ষার জল ঝুবে, বন্দে ভারতের আরামদায়ক আরামদায়ক যাত্রায় আপনি কোন কোন জায়গা ঘুরতে পারবেন? আর আজ থেকে কিন্তু রাজ্যে চালু জি রামজি, কারা সুবিধে পাবেন জানাবে আর পি সে কথা আজ নমস্কার কলকাতায়। শুধুমাত্র তাই নয়, 40 বছর ড্রয়ার বন্দি ছিল হাড়, অবশেষে কোথায় বেরিয়েছে সেই ডাইনোসরাসের ব্যাপারে নানা রকম ইনফো, আমাদের সকলের প্রিয় প্রায় সকলের প্রিয় কিংবদন্তি নারায়ণ দেবনাথ, তাকে শ্রদ্ধা জানানো হয়েছে এক অভিনব উপায়ে। কী সেই অভিনব উপায় থাকবে আজ নমস্কার কলকাতায় জানেন কি? জেনে ভাই, বিশ্বের বৃহত্তম পদার্থবিজ্ঞান গবেষণাগারের সামনে কার মূর্তি? আমাদের ভারতীয়দের কাছে সেই মূর্তি নৃত্যের প্রতীক, সেই মূর্তি দেবাদিদেব মহাদেবের মূর্তি। কিন্তু কেন জেনেভায় বিশ্বের বৃহত্তম পদার্থবিজ্ঞান গবেষণাগারের সামনে জানাবে আর পি সে কথা? জানেন কি, বসে না সেই পাখি গাছের ডালে, আর সেই পাখি ডিমের সংখ্যাই বলে দেয় বর্ষা কতটা হবে আর কতটা হবে না। পাউন একবার পাখির ডিমের সঙ্গে আমাদের বর্ষার মিল রয়েছে। আর এবছর কিন্তু এলনিনো, সুপার এলনিনোর পালা, বুঝতেই পারছেন ফ্রান্সে এতগুলো মানুষ অকালে অকালে বিদায় নিলেন। 40 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে টেম্পারেচার, আর সেই টেম্পারেচার তারা সহ্য করতে পারলেন না। কিন্তু আমাদের এখানে 40 কি 45 48 আমরা দিব্য সহ্য করি। ওকে ওকে, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, তাহলে কি উইকেন্ডে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হবে? কলকাতা দেখার সেই স্বপ্ন সফল হচ্ছে কাদের?

ময়নাদের। কেন কলকাতা এখনো দেখেনি? হ্যাঁ, কারা দেখেনি, কেন দেখেনি, আর কিভাবে তাদের স্বপ্ন সফল হচ্ছে, সব কথা আজ নমস্কার কলকাতায়। এছাড়া রয়েছে কোচকাটি কোচ মেয়েটি আরতির সঙ্গে নানা রকম টক ঝাল মিষ্টি ইনফরমেশন। আর এই মুহূর্তে ভালোবাসার সেলাম আপনাদের সকলকে আজ বুধবারে।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। চলতি সপ্তাহে কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ এবং তার জেরে উইকেন্ডে কিন্তু কদিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা আছে। অন্তত গতকালের আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কিন্তু এমনটাই, হ্যাঁ এমনটাই কিন্তু বলা হয়েছে। আবহাওয়া দপ্তর কী জানিয়েছে না, আগামী শুক্রবার ফ্রাইডেতে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে, শনিবার 2/24 পরগনা 2 মেদিনীপুর ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে, রবিবার 2 মেদিনীপুর দক্ষিণ 24 পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে কিন্তু আমাদের এই শহর কলকাতায় উত্তর 24 পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়াতেও। আর সোমবার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পসিবিলিটি রয়েছে। তাহলে এখানে বলে রাখি যে বর্তমানে কিন্তু বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে এবং জাস্ট কদিন আগে আরপি সেই খবর নিয়ে এসেছিল, 275টা বাজ পড়েছিল কলকাতা এবং শহরতলিতে। ভাবুন একবার, সেই বাজ থেকে আমাদের কিন্তু অবশ্যই অবশ্যই রক্ষা পেতে হবে এবং সেই বাজের প্রকোপে কী হতে পারে, হলদিয়ায় একেবারে গতকালকের ঘটনা কীভাবে দাউ দাউ করে জ্বলে উঠেছে পাইপ লাইনের সেই ন্যাপসা থেকে গ্যাস, সে তো আমরা জানি। এই বিষয়ে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। বৃষ্টি শুরু হলে, বাজ পড়লে না, একেবারে নির্দিষ্ট শেডের তলায় না, মোটেই কিন্তু বড় গাছের নিচে নয়, সেই বাজ পড়লে আমাদের কোন কোন দিক খেয়াল রাখতে হবে আর পি জানাবে সে কথাও আজ নমস্কার কলকাতায়। আর এই মুহূর্তে, এই মুহূর্তে কিন্তু হ্যাঁ ফ্ল্যাশব্যাক সং
1: FM Rainbow-তে Rainbow Flashback Song, Rainbow Flashback
3: Song 1942 A Love Story থেকে এই ফাটাফাটি গানটা আপনার গানে শুধুমাত্র 107 এ।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাওয়া অফিসের হালচাল
4: হালচাল,
5: এই হালচালের অনেকটাই কিন্তু আরপি বলে ফেলেছে কি কি হতে পারে উইকেন্ডে, আপনি কোন কোন কতটা বৃষ্টির মুখোমুখি হতে পারেন, ঝড় ঝাপটা আপনার ছাতাটা কি একেবারে পুরো বাংলা পাঁচ করে দিতে পারে, সবটা কিন্তু আরপি শেয়ার করেছে আপনার কানে 107 এ।

কিন্তু এই মুহূর্তে ম্যাক্সিমাম টেম্পারেচার কত থাকতে পারে, গতকাল কত ছিল কাকু? হ্যাঁ, সেটা তো জানতে হবে, ডেফিনেটলি জানতে হবে আমাদের। আজ কিন্তু জেনারেলি ক্লাউডি স্কাই এবং সেই সঙ্গে থান্ডারস্টর্ম, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা অবশ্যই রয়েছে, অবশ্যই রয়েছে। ম্যাক্সিমাম টেম্পারেচার থাকতে পারে কত, 33 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে, এবং একই সঙ্গে মিনিমাম টেম্পারেচার 26 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। গতকাল ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল 31.2 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 1.4 ডিগ্রি, মিনিমাম টেম্পারেচার ছিল 26.4 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস 0.3, আর ম্যাক্সিমাম হিউমিডিটি, ওরে বাপ রে বাপ, সে কিন্তু কোনো অংশে কম যায় না। আর পির সৌভাগ্য নাকি দুর্ভাগ্য জানি না, একদিন 7% হিউমিডিটি নিয়ে বসেছিল আর পি, মানে সেদিন তার আগের দিন 7% হিউমিডিটি ছিলই সপ্তাহকালকের মধ্যে, আর পি শেয়ার করেছিল সে কথা নমস্কার কলকাতায়। ওকে, কিন্তু গতকাল ম্যাক্সিমাম হিউমিডিটি ছিল 97%, মিনিমাম হিউমিডিটি 80%, আর বৃষ্টি, হ্যাঁ তার অবশ্যই অবশ্যই দেখা মিলেছে, 3.2 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল, এবং একই সঙ্গে কিন্তু ওই আর পি জানিয়ে দিয়েছে যে আজ এবং কাল, আগামীকাল কিন্তু 35 থেকে 45 কিলোমিটার গতিবেগে, কখনো সখনো কিন্তু সেই গতিবেগ 55 কিলোমিটারও কিন্তু ছাড়িয়ে যেতে পারে। কোথায় কি বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে, না একেবারে পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে উত্তর ওড়িশার উপকূলে কিন্তু এই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, শুধুমাত্র 1-2 নয়, একই সঙ্গে 3-4 পর্যন্ত কিন্তু একই সম্ভাবনা রয়েছে। সেই কারণে সমুদ্রে অথবা নদীতে যারা মাছ ধরতে যান তারা অতি সাবধানে থাকবেন, সবচেয়ে ভালো হয় আপনারা যদি একেবারে উপকূলে চলে আসতে পারেন, তাতে কিন্তু প্রাণহানির আশঙ্কা কম থাকবে, বাড়ির মানুষগুলোর চিন্তা আপনি অনেকটা কমিয়ে ফেলতে পারবেন। আবার মানে যখন ঠিকঠাক হবে প্রকৃতি, যখন আবার সহায় হবে, আবার যান না, বেশি বেশি করে মাছ ধরুন, বাঙালির পাতে সেই মাছ অনেক বেশি করে অনেক টাটকাভাবে তুলে দিন, নো প্রবলেম। তাহলে এই সতর্কবার্তা কিন্তু আমাদের প্রত্যেককে মেনে চলতে হবে, আমরা যারা সমুদ্রের উপকূলে যাচ্ছি আমাদেরও কিন্তু ভীষণভাবে মেনে চলতে হবে এই সমুদ্রের জলোচ্ছ্বাসের ব্যাপারটা, এবং সেই সঙ্গে ঝড় বৃষ্টির বিষয়টাও। আর এই মুহূর্তে অরিজিৎ সিং বলছেন, পারবো না সোনা, আমি তোকে ছাড়তে পারবো না।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আর সেই কলকাতায় কী রয়েছে, কী রয়েছে এই মুহূর্তে? রয়েছে কলকাতা শহরের ইতিকথা, আর ইতিকথা মানেই তো হারফির সঙ্গে থাকে ভালো খবর। ভালো খবর শুনতে আরাম লাগে, প্রাণে আরাম দেয়, সেই খবর শহরের ইতিকথায়।
3: শহরের ইতিকথা,
2: শহরে ইতি কথায় কোন কথা? গতকাল কিন্তু ওরা এসেছিল আর কলকাতাকে একেবারে চেটে ফুটে এনজয় করেছে। কারা এসেছিল? আসলে পশ্চিমবঙ্গ খেড়িয়া সবর কল্যাণ সমিতির পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল হুল দিবসে। এবারের হুল দিবসে তিনটে জায়গা থেকে আমন্ত্রণ এসেছিল। 30 জুন সবর জনজাতির 50 জন ছাত্রছাত্রী এই প্রথম কোনো অনুষ্ঠানে যোগ দিয়েছে। অষ্টম শ্রেণীর শঙ্খলতা সবর, শঙ্কা সবর, পূজা সবর, সপ্তম শ্রেণীর ময়না সবর, সুনিতা সবর, নবম শ্রেণীর স্বস্তিকা সবর বা মৌসুমী সবরের কাছে এই কলকাতা সফর আক্ষরিক অর্থে কিন্তু রোমাঞ্চ। ব্যাপারটা কি 50 জনের কাছে কিন্তু কলকাতায় আসা, কলকাতাকে দেখা, কলকাতার বিভিন্ন জায়গায় ঘোরার যে সুযোগ, সেটা জাস্ট তাদের কাছে ফাটাফাটি মন ভরে গিয়েছে তাদের। ওকে, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, সেই সঙ্গে জাদুঘর দেখার পর ওরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিল। সেখানে নিজস্ব সংস্কৃতির একটি প্রেজেন্টেশনে কিন্তু তারা করেছে। সবরদের বিভিন্ন গান এবং নাচ জুড়ে একটি অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছিল এবং তার মহড়া আগের থেকেই শুরু হয়েছিল। এবং সবচেয়ে বড় কথা এই যে বিভিন্ন জায়গাগুলো, তারা কলকাতার কোন কোন জায়গাগুলো দেখেছে, ওই যে একটু আগে আরপি বললো, কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, সেই সঙ্গে ভারতীয় জাদুঘরের বিভিন্ন নিদর্শনের পাশাপাশি কিন্তু ওরা বইয়ের পাতায় যেগুলো দেখেছিল সেগুলো কিন্তু একেবারে গতকাল মঙ্গলবার হুল দিবসে নিজের চোখে তা কিন্তু দেখেছে। আর ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভারতীয় জাদুঘর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ ছিল তা

তাদের কাছে 50 জন এমন বাচ্চার, এমন একেবারে যারা স্বপ্ন দেখে, যারা নতুন করে ভাবতে শেখে, সেই নতুন প্রজন্মকে কলকাতা দেখানো তাদের কাছে কতটা স্মৃতি সেটা যারা এসেছিল তারা জানে। যারা মফস্বল থেকে প্রথমবার কলকাতায় আসে তারা জানে তাদের বুকের মধ্যে কত স্বপ্ন থাকে, কত উচ্ছ্বাস থাকে, আনন্দ থাকে, তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবার নুড়ি পাথরগুলো জমা হয়। আর তারা যখন ফিরে যাবে তার নিজের জায়গায়, আপন জায়গায়, তাদেরকে ঘিরে কত কৌতূহল, কত কৌতূহলী মুখ জিজ্ঞেস করে, এই কী দেখলি, কীভাবে দেখলি, হা কতটা আনন্দ পেলি, এই উচ্ছ্বাস যারা এনজয় করতে পারে তারাই জানে। আজ এমন একটা দিনে, এমন একটা দিনে আরপি যদি বলে, আরপি যদি এমন একটা বিষয় রাখে, আজ এই চিকিৎসক দিবসে, হ্যাঁ চিকিৎসক দিবসে আপনি আমরা দেখবেন কোনো না কোনো ক্ষেত্রে আমরা প্রায় সকলেই কিন্তু চিকিৎসক হয়ে উঠে। দেখবেন রোগীর সংখ্যা অনেক সময় কমে যায়, দেখবেন চিকিৎসকের সংখ্যা কিন্তু বেড়ে যায়। আমরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো বিষয়ে একেবারে চিকিৎসার কাজে এগিয়ে আসি। এমনও হতে পারে সেই ছোট্টবেলায় যখন ব্যান্ডেজ করা শেখানো হয়েছিল স্কুলে, কিংবা কেউ যদি জলে ডুবে যায় তাকে কিভাবে রক্ষা করবে, এইসব শিখেছিলাম আমরা। সেগুলো সত্যি কি আপনি প্রয়োগ করেছেন? কখনো কি প্রয়োগ করার সুযোগ হয়েছিল? অন্তত বাড়িতে আশেপাশে কিংবা আপনার দেখা কেউ সেই সব করে হয়তো বা রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে, প্রধানমন্ত্রী পুরস্কার পেয়েছে, যারা প্রতি বছর পেয়ে থাকে, সেই চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে আপনি নিজে সাহায্য করে থাকুন, আপনার বাড়িতে কেউ সাহায্য করে থাক কিংবা আশেপাশে কেউ সাহায্য করে থাক, এমন কাউকে চিনলে তার কথা ছোট্ট করে পোঁচকে করে লিখে পাঠান 9903658999 তে আজ চিকিৎসক দিবসে। আর এমনটা বলতে বলতে ও কলকাতা, শ্রেয়া ঘোষাল আপনার কানে শুধুমাত্র 107.8।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, ও কলকাতা। শ্রেয়া ঘোষাল কিন্তু আরভির সঙ্গে না, আরভির আগে একটুখানি বলেছিল ও কলকাতা, রাইট। কিন্তু আজ যে মেসেজটা নমস্কার কলকাতায় আরভি পেয়েছে, সেখানে নো নাম শুধুমাত্র লেখা আছে তার ডিপিতে স্টুডেন্ট, এবং লিখেছে গুড মর্নিং। আরভিও বলছে গুড মর্নিং সেই অজানা অচেনা সেই নাম্বারের অধিকারীকে। ওকে, অধিকারী নাকি অধিকারিনী কি জানি বাবু। ওকে ওকে ওকে, সুভাষ চক্রবর্তী তিনিও কিন্তু পাঠিয়েছেন গুড মর্নিং লিখেছেন, এবং একই সঙ্গে লিখেছেন স্বপ্ন সম্পন্ন যাই ভেসে শ্রীকান্ত আচার্যের কণ্ঠে শুনতে চেয়েছেন তাঁর পছন্দের গান, দেখা যাক আর শুনে নিতে পারে কিনা। আর সেই সঙ্গে সৌভিক কী লিখেছে, আজ ডাক্তার দিবস তাই শুনতে চাই সং ছান ছান। ওকে না ভাই, MBBS থেকে ডেফিনেটলি এই গান কিন্তু আজকে শোনাবেই আর পি শ্রেয়া, এবং অবশ্যই বিনোদ রাঠোরের কণ্ঠে সেই গান কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু শোনাবে। এবং মুন্না ভাই MBBS থেকে আজকে তো অনেকগুলো অনেকগুলো গান থাকবে একেবারে ব্যাক টু ব্যাক। গুড মর্নিং হাম সাথ সাথ হ্যায় ববি থেকে আহা ABCD। ওকে, সেই গান শুনতে চেয়েছে আমাদের বন্ধু, কে বন্ধুর নাম কি, কবিতা দেবনাথ পাঠিয়েছে, কোথেকে কোথেকে পাঠিয়েছে, আহা হা, লিখেছে বর্ধমান থেকে, ওকে পূর্ব বর্ধমান থেকে, পূর্ব বর্ধমান কালনা থেকে লিখে পাঠিয়েছে। সবই হচ্ছে গান মেলাতে রিকোয়েস্ট, কিন্তু টপিকের বিষয় না এখনও পর্যন্ত তেমন করে কি এসছে, আহা কে লিখেছে। সৌভিক সরকার লিখেছে কসবাহালতু থেকে, টপিকের বিষয় লিখেছে কিন্তু তার আগে লিখেছে সুপ্রভা দাদা আজ ভোরাইতে ডক্টর বিধানচন্দ্র রায়ের জীবন বলে খুব, মানে জীবন বলে খুব ভালো লাগলো না, জীবন শুনে, জীবনের কথা শুনে খুব ভালো লাগলো, অনেক কিছু জানলাম, ধন্যবাদ, ধন্যবাদ আরপির পক্ষ থেকেও। টপিকের বিষয় বলেছে আমার কাকা রক্তদান শিবির আয়োজন এবং চক্ষু পরীক্ষা আয়োজন করে ক্লাব থেকে, সেখানে নিজে আগে রক্ত দেয় বন্ধুদের সঙ্গে এবং বিনে পয়সায় চক্ষু পরীক্ষা করায় যারা আসে। আমি রক্ত দিতে চাই কিন্তু কাকা বলে তুই ছোট এখন তোর হবে না, বড় হো তারপর হবে। এই আয়োজনের পাশে তার পাশের পাড়া সব সব কিন্তু থাকে এবং সারা পড়ে যায়, তাই কাউন্সিলর তিনি পুরস্কারও দিয়েছেন পরে। কিন্তু একটা কথা বলো, একটা কথা বলো, 18 বছর হলেই কিন্তু কী দেওয়া যায়, ব্লাড ডোনেট করা যায়। অতএব কাকা যতই বলুক, কাকার এতটা স্নেহ করে তোমাকে, সেই জন্য বলে না না পরে দিবি পরে দিবি, কিন্তু 18 ইয়ার্স হয়ে গেলে কিন্তু তুমি ব্লাড ডোনেট করতে পারবে। আর প্রতি বছর অন্তত পক্ষে 3 টাইমস ব্লাড দিয়ে থাকে, মুমূর্ষু রোগীদের পাশে থাকে, থাকার চেষ্টা করে, 3 মাসে 1 বার কিন্তু দেওয়া যায়, ম্যাক্সিমাম বছরে তুমি 4 বার দিতে পারবে। ওকে, তাহলে এই তথ্যটা কিন্তু অবশ্যই অবশ্যই কাকাকে আরও একবার মনে করি, কাকা ডেফিনেটলি জানে কিন্তু স্নেহের বশে তোমাকে না করে। আর আপনি কী ভাবছেন, আপনি কীভাবে এই চিকিৎসক দিবসে পাশে থাকেন, চিকিৎসা করার সুযোগ পান কিংবা চিকিৎসা সংক্রান্ত কাজে জড়িয়ে থাকেন, লিখে পাঠান 9903653992। আর এই মুহূর্তে কিন্তু গান মিলন্তিতে কার রিকোয়েস্ট রয়েছে, রুক্মিণী, রুক্মিণী রয় কোথেকে পাঠিয়েছে, পাঠিয়েছে গড়িয়া বাজার থেকে। ওকে, তার রিকোয়েস্ট সং কি শুনেই দেখুন।
1: গান মিলান্তি, গান মিলান্তি,
2: আশা ভোসলের রঙ্গিলা রে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। জানেন কি, সুন্দরবনকে বাঁচাতে অদম্য লড়াই কার? উমাশঙ্করের। হ্যাঁ, উমাশঙ্করের কিন্তু অদম্য লড়াই। সেই অদম্য লড়াইয়ের কথা আজ নমস্কার কলকাতায়। উমাশঙ্করকে, উমাশঙ্কর আসলে শপথ নিয়েছিলেন যে ম্যানগ্রোভ রক্ষার জন্য নিজেকে নিংড়ে দেবেন। ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের হাত থেকে সুন্দরবনকে বছরের পর বছর ধরে রক্ষা করে আসছে ম্যানগ্রোভ, এটা আমরা জানি। সেই ছোট্টবেলায়, সেই পুঁচকে বেলায় আমরা বইতে পড়েছি, জিওগ্রাফিতে পড়েছি, পরিবেশ সংক্রান্ত যা যা আমাদের পড়তে হয়েছে ইভিএস, সেই ইভিএসও কিন্তু আমরা পড়েছি। লাগাতার ভূমিক্ষয়, জলবায়ুর পরিবর্তন, গাছ কাটার ফলে ধ্বংস হচ্ছে এই ম্যানগ্রোভের জঙ্গল। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন যে ম্যানগ্রোভের যদি এই বর্ম নষ্ট হয়ে যায় তাহলে শুধুমাত্র সুন্দরবন নয়, ক্ষতিগ্রস্ত হবে কলকাতার মানুষও ভীষণভাবে। সে কথা মাথায় রেখে কিন্তু সুন্দরবনের ম্যানগ্রোভ রক্ষার জন্য কয়েক বছর আগে শপথ নিয়েছিলেন গোসাবার যুবক উমাশঙ্কর মণ্ডল। সেই মতো স্থানীয় যুবকদের সঙ্গে নিয়ে গোসাবার নদী তীরবর্তী এলাকায় ম্যানগ্রোভ লাগানোর কাজ শুরু করেন। আর এই কাজের জন্য তিনি তৈরি করেছেন ম্যানগ্রোভ আর্মি। ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাদের মধ্যে একটা বড় অংশই কিন্তু আবার মহিলা, যারা নদীর জলে ভেসে আসা ম্যানগ্রোভের বীজ সংগ্রহ করে চারা গাছ তৈরিতে হেল্প করে থাকেন। তারপরে সেই গাছ রোপণ করা হয় নদীর পাড়ে। এভাবে সুন্দরবন এলাকায় কৃত্রিমভাবে ম্যানগ্রোভের জঙ্গল তৈরি করে চলেছেন উমাশঙ্কর। পেশায় ভূগোলের শিক্ষক উমাশঙ্কর, তিনি জানিয়েছেন যে 2009 সালে বিধ্বংসী ঘূর্ণিঝড় আয়লার ভয়াবহতা দেখার পরে তিনি সুন্দরবনের পরিবেশ এবং সেই দ্বীপের বাসিন্দাদের রক্ষা করার জন্য প্রতিজ্ঞা করেছিলেন, এবং সেই প্রতিজ্ঞাকেই তো তিনি রেখেছেন, চালিয়ে যাচ্ছেন। নতুন প্রজন্ম আসুক, তার এই কাজে উদ্যোগী হোক, এমনটাই চান উমাশঙ্কর। আর এই মুহূর্তে কোন গান জুন ব্যানার্জি গাইছেন জানি না, এই উমাশঙ্করের জন্য কিনা। ঝিরি ঝিরি, ঝিরি ঝিরি জলের মধ্যে, সেই বৃষ্টি বাতাসের মধ্যেও যারা অদম্য হয়ে কাজ করে চলেন তাদের জন্য এই গান ডেডিকেট করছে আরপি, শুধুমাত্র 107 নমস্কার কলকাতায়।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। দেশজুড়ে আজ থেকে 2026 সালের VVG রামজি আইন কার্যকর হতে চলেছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, গ্রামাঞ্চলে কোনো যোগ্য শ্রমিক যেন একদিনের জন্য কাজ ছাড়া না থাকেন সেটি এর ফলে নিশ্চিত হবে। নতুন ব্যবস্থাটি যথাযথভাবে কার্যকর করতে কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে সমস্ত প্রশাসনিক, আর্থিক ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন করেছে। দেশের অন্যান্য অংশের সঙ্গে এ রাজ্যেও গ্রামের আজ থেকে কেন্দ্রের বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন VVG রামজি প্রকল্প চালু হতে চলেছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে। এই প্রকল্পের জন্য মোট খরচের 60% অর্থ 8,508 কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। অন্যদিকে রাজ্য সরকার 5,672 কোটি টাকা বরাদ্দ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অন্নপূর্ণা যোজনায় আজ দ্বিতীয় পর্যায়ের সুবিধা প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হচ্ছে। নেতাজি ইন্ডো স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কয়েকজন উপভোক্তার অ্যাকাউন্টে প্রতীকীভাবে অর্থ স্থানান্তরের মাধ্যমে কর্মসূচির সূচনা করবেন। রাজ্যে 1,20,00,000 যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হবে বলে মুখ্যমন্ত্রী গতকাল বাঁকুড়ার হুল দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে জানিয়েছেন। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে রাজ্য সরকার আরও বেশ কয়েকটি প্রকল্প আনতে চলেছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসক বিধান চন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণবার্ষিকীতে আজ জাতীয় চিকিৎসক দিবসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধাননগরে সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে এই প্রকল্পগুলির সূচনা করবেন বলে প্রশাসনিক সূত্রের খবর। তিনি বেশ কিছু চিকিৎসককেও সম্বর্ধনা দেবেন বলে জানা গেছে। ভারত ও ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের আন্তর্জাতিক টি-20 সিরিজ আজ থেকে শুরু হচ্ছে। সিরিজের প্রথম ম্যাচে আজ ইংল্যান্ডের চেস্টার লেস্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে ভারতীয় সময় রাত 10টায় দুই দল মুখোমুখি হবে। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা, গরিদা গরিদা গরিদা। এবং আজ এই চিকিৎসক দিবসে গরিদা থাকবে না, চিকিৎসক থাকবেন না, তাকে হয় নাকি? চিকিৎসকের কাছে গেছে আমাদের গরিদা। চিকিৎসক বলছেন, ঘটিবাবু, আজ থেকে কিন্তু ভাত মিষ্টি আর তেল সব বন্ধ। গরিদা খুব ভদ্রভাবে বললেন, ঠিক আছে ডাক্তারবাবু। এক মাস পরে গরিদা আবার গেছে সেই ডাক্তারবাবুর কাছে। ডাক্তার বললেন, হে কি ঘটিবাবু, হ্যাঁ 4 কেজি ওজন বেড়েছে আপনার। আরে মশাই, আপনাকে তো আমি ডায়েট করতে বলেছি। ঘটিদা বললেন, আমি তো আপনার সব কথাই শুনেছি ডাক্তারবাবু। শুনেছেন? তা কীভাবে শুনেছেন দেখি। কী কী খাচ্ছেন? ঘটিদা বলল, কেন স্যার, আমি তো ভাত বন্ধ করেছি, ভাত বন্ধ করে এখন শুধু খালি বিরিয়ানি খাই। ডাক্তার বললেন, আপনি কি মিষ্টিও খাচ্ছেন নাকি? ঘটিদা তখন বলল, স্যার আমি রসগোল্লা ছেড়ে এখন শুধু আইসক্রিম খাচ্ছি। ডাক্তার বললেন, তেলও খাচ্ছেন আপনি, তেল বারণ করেছিলাম আপনাকে। ঘটিদা বলল, তেল একদম না স্যার, সব আমি ঘিতে রান্না করি। ডাক্তার চশমা খুলে বললেন, মশাই, ও ঘটিদা, ও ঘটিবাবু, আপনি তো আমাকেই রোগী বানিয়ে ছাড়বেন। আপনি আসুন, প্লিজ প্লিজ আসুন, ফিস টিস কিচ্ছু দিতে হবে না। এই হচ্ছে আমাদের ঘটিদা। আজ চিকিৎসক দিবস, অতএব মুন্না ভাই MBBS থেকে গান থাকবে না হয় নাকি? আমাদের বন্ধুদের রিকোয়েস্ট ছিল গান বিলান্তিতে, সেই গান এই মুহূর্তে আপনার কানে শুধুমাত্র 107 এ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: যেগুলো এসে জমা হয়েছে প্রচুর প্রচুর প্রচুর পরিমাণে, সেই মেসেজের একেবারে একেবারে শুরু থেকে শেষ না, তা নয়, একবারে মাঝখান থেকে তুলে আনা। কে পাঠিয়েছে? পাঠিয়েছে আমাদের বন্ধু উৎপল বেহালা থেকে। যেমন রোজগার পাঠায় তেমন করেই পাঠিয়েছে। এক পাড়ার জেঠুর ওপেন হার্ট সার্জারিতে আমি ব্লাড দিয়েছিলাম, উনি এখনও জীবিত। আমার ছোট্ট উপকারে উনি আমার বিপদে সব সময় পাশে পায়। ওকে, গাইডও করেন উনি। উনি আমার বাবার প্রিয় বন্ধু উৎপল, এমনটাই লিখেছে বেহালা থেকে। ওয়াও, থ্যাংক ইউ। শুধুমাত্র ব্লাডটুকু দেওয়া নয়, এইভাবে পাশে থাকা, মনে

করা, কৃতজ্ঞতা স্বীকার করা এবং বন্ধু হয়ে থাকা, দুই প্রজন্মের এটাও কি কম নাকি? এটাই তো আমাদের সমাজকে এগিয়ে দেয়, এগিয়ে রাখে। ওকে, এই মুহূর্তে কার মেসেজ? যাদবেন্দ্র পণ্ডা জুকিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন। কি লিখেছেন? ওকে, আমার দাদু সুরেন্দ্রনাথ পণ্ডা তখনকার দিনই পপুলার হোমিওপ্যাথি ডক্টর ছিলেন। ওনার চিকিৎসায় অনেক রোগী উপকৃত হয়েছেন, ওনার কাছ থেকে অনেক কিছুই জানতে পেরেছে। আমিও মাঝে মাঝে প্রয়োগ করে থাকি, আজ উনি নেই। ওনাকে সহ সব ডাক্তারদেরকে জানাই আমার অন্তরের বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম, এবং একই সঙ্গে গেছেন যে আজকের ভোরাইতে বিধানচন্দ্র রায়ের মা অঘোর কামিনী দেবীর বিষয়টা এবং সেই সঙ্গে গান টান ইত্যাদি ইত্যাদি সব কিছু তার ভালো লেগেছে, আরও একবার শ্রদ্ধা জানিয়েছেন ডাক্তার দের প্রতি। ওকে, থ্যাংক ইউ যাদবেন্দ্রবাবু। কার মেসেজ এই মুহূর্তে? সুভাষের মেসেজ। সুভাষ চক্রবর্তী উত্তরবাল থেকে পাঠিয়েছে, গুড মর্নিং আর পি। আজও বেশ মনে পড়ে ছোট্টবেলায় কেটে ছিঁড়ে গেলে আমার মা নানা গাছগাছটার পাতার রস দিয়ে আমাকে চিকিৎসা করে সুস্থ করে তুলত। ওকে, আজ সত্যি কি আমরা সেসবের সাহায্য নিই? নাকি না বাবা, দরকার নেই। ওই তো ওষুধ কেনা আছে ঘরে, সেগুলোই কিন্তু লাগানো বেটার। আসলে আমরাও কিন্তু ছোট্টবেলায় যখন স্কুলে পড়তাম তখন কত কিছু খেলতে গিয়ে কাটতো, ছড়তো, কত কিছু হতো। আর রাস্তার পাশে ছোট্ট একটা গাছ, তাকে আমরা বলতাম চুরচুরি গাছ, সেই চুরচুরি গাছের পাতা ডোলে নিয়ে তার রসটা লাগিয়ে দিলে পুরো কারেন্টের শক লাগতো সেই মুহূর্তে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওইটুকু সহ্য করতে পারলে তারপর কিন্তু বিন্দাস, কখন যে ভালো হয়ে গেছে আমরা বুঝতেই পারতাম না। কি আপনি কি চিকিৎসা করেছেন? ছোট ছোট পুচকে পুচকে সেগুলো লিখে পাঠিয়ে দিন 9903653992 আর এই মুহূর্তে এমন একটা গান আর পি শোনাবে যেখানে কিন্তু দুজন ডাক্তার তারা কণ্ঠ দিয়েছেন। কে কে বলুন তো, মনে করতে পারছেন? দেখুন না সেই গানটা শুনে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আচ্ছা বলুন তো, মানে বিদ্যুৎ বিভ্রাট, এই যে ধরুন এখন বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে বাস পড়ছে, যখন তখন কারেন্ট চলে যাচ্ছে, ইলেকট্রিসিটি থাকছে না, তার ফলে কী হচ্ছে, তার ফলে কী পড়ছে আপনার ফ্রিজারে রাখা মাংস সবজি, কিন্তু কীভাবে কীভাবে আপনি জানবেন? এক টাকার কয়েন রাখলেই কিন্তু কেল্লা ফতে। ধরে যাক আপনি এই সিজনে কোথাও বেড়াতে গেছেন, কয়েকদিন ফ্রিজটাকে চালিয়ে যাবেন, এত খাবার দাবার আছে, যদি পচে যায় ও বাবা আর কি ফেলে দেবো, এইরকম দোটানায় পড়লে আপনার ক্ষেত্রে কিন্তু মুশকিল আসান করবে এক টাকার কয়েন। হ্যাঁ, এক টাকার কয়েন আপনার লাইফে ও খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা ভূমিকা রাখবে। কীভাবে রাখবে সে কথা ফিরবে আসবে, কিন্তু এই মুহূর্তে গান বিলান্তিতে কার রিকোয়েস্টে, ঋত্বিকা, ঋত্বিকা কোথেকে পাঠিয়েছে, সোনারপুর থেকে, ওকে ঋত্বিকা, এবং সেই সঙ্গে তার ভাই রায়ান, ওয়াও, তাদের গান, তাদের কোন গানের রিকোয়েস্ট রয়েছে এই মুহূর্তে FM রেইনবোতে শুনেই দেখুন।
4: গান মিলান্তি, গান মিলান্তি,
3: আরে ভাই এই গানটাও জাস্ট আরফিনও কিন্তু ফাটাফাটি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: যদি ঘন ঘন লোডশেডিং হয় তাহলে আপনি কি করবেন? তবে তাহলে কিন্তু ফ্রিজে রাখা খাবার দাবার একেবারে চাতা ঘেঁটে ঘ হয়ে যাবে, টেম্পারেচারে কত রকম হেরফের হবে তার কোনো ইয়ত্তা নেই। অর্থাৎ ফ্রিজ বন্ধ হলে কিন্তু জমাট বাঁধা মাছ মাংস সাধারণ টেম্পারেচারে চলে আসবে এবং ইলেকট্রিসিটি পেরেলে আবারও জমে যাবে। কিন্তু এমন হওয়ার ফলে ভিতরে ভিতরে কিন্তু তা পচতে শুরু করবে। আপনি ভাবছেন, আমি ভাবছি, ও ফ্রিজে রেখেছি সব একদম ঝিঙ্কা চিঙ্কা ঝিঙ্কা চিঙ্কা পুরো বিন্দাস খাবো, তা কিন্তু হয় না বস। ভেতরে বিশেষ করে মিষ্টির ভেতরে কিন্তু সেখানে পোকামাকড় তারা দিব্য রাইট, এভাবে কিন্তু তারা হ্যাপি বার্থডে সেলিব্রেট করে। তাহলে কি করবেন? কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কয়েকদিনের হয়তো আপনি বেড়াতে গেছেন কোথাও, কিন্তু ওদিকে ফ্রিজটা চলছে, তার মধ্যে কতবার লোডশেডিং হয়েছে, কি হয়েছে আপনার ক্ষেত্রে বোঝা মুশকিল। তাহলে কি করবে জানবেন কি করে? যদি ঘন ঘন লোডশেডিং হয় তাহলে কি করবেন, এবং আপনি যদি না থাকেন সেই কথাই তো বলছে আর কি। আপনার অবর্তমানে ফ্রিজের অবস্থা কেমন ছিল তা বোঝার জন্য কাজে লাগাতে পারেন কয়েন ট্রিক, যার জন্য দরকার পড়বে শুধুমাত্র একটা এক টাকার কয়েন। একটি গ্লাস বা কাপে জল নিয়ে সেটি ডিপ ফ্রিজারের ভিতরে রেখে দিন। জল সম্পূর্ণরূপে একেবারে আইস হয়ে যাবে, মানে বরফে পরিণত হবে। বরফের উপর বসিয়ে দিন সেই কয়েনটি, এরপর গ্লাস বা কাপটি আগের মতোই কিন্তু ফ্রিজারে রেখে দিন। যখন বাড়ি ফিরবেন কয়েকদিন বাদে, তখন শুধু কয়েনটির অবস্থান দেখলেই লোডশেডিং হয়েছিল কিনা তার একটা ধারণা আপনি পেয়ে যাবেন। কিভাবে বুঝবেন? কয়েনটি যদি বরফের একেবারেই ওপরে থাকে তার মানে হচ্ছে ভেতরের বরফ পুরোপুরি গলেনি, ইলেকট্রিসিটি চলে গিয়ে থাকলেও অল্প সময়ে কিন্তু ফিরে এসেছিল। অর্থাৎ ফ্রিজারের টেম্পারেচার কিন্তু একটা নিরাপদ সীমার মধ্যে ছিল। আর কয়েনটি যদি বরফের মাঝামাঝি বা একেবারে নিচে চলে যায় তাহলে কিন্তু বুঝতে হবে যে অনেকটা সময়ের জন্য ইলেকট্রিসিটি কাট অফ হয়ে গিয়েছিল, যে কারণে বরফ সমস্তটা গলে জল হয়ে গিয়েছিল। কারেন্ট আসার পর জল যখন আবার জমে যায় তখন কয়েন রয়ে গিয়েছে একেবারে গ্লাসের নিচে। তাহলে কি করবেন তখন? দীর্ঘদিনের জন্য বাড়ির বাইরে থাকবেন জানলে তার আগে মাছ মাংস সবজি ফ্রিজে যতটা সম্ভব স্টক কমিয়ে ফেলুন। আর এই ইলেকট্রিসিটি দেখুন, সে যখন খুশি যেতে পারে, যখন খুশি আসতে পারে। বিশেষ করে এখন বাজ পড়ছে, এত বৃষ্টি হচ্ছে, সাবধানতা সেটাও কিন্তু আমাদের মেনটেন করতে হবে। তো বেরোনোর আগে, লম্বা সময় বাড়ি থেকে বেরোনোর আগে ফ্রিজের মেন সুইচ অফ করে দিন। যদি ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে জেরবার হয়ে যায়, আবারও একবার ঘেঁটে গ হয়ে যায়, তবে প্রয়োজন অনুযায়ী ইনভার্টার, ব্যাকআপ পাওয়ার বা জেনারেটরের ব্যবস্থা যদি বাড়িতে থাকে সেগুলো তো আপনি করতেই পারেন, সেটা নিয়ে নো প্রবলেম। আর এই মুহূর্তে গানে গানে সে কথাই বুঝি বলতে চাইছেন কে? অরিজিৎ এবং শ্রেয়া আপনার কানে শুধুমাত্র 107।

0: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
3: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
4: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
5: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার।

0: কলকাতা এই মুহূর্তে কিন্তু গান বিলন্তির রিকোয়েস্ট, হ্যাঁ রাইট, বর্ডার টু সেই মুভির সেই ফাটাফাটি গানটা। আর ফিরো কিন্তু একবার ফেভারিট গানের আজকে রিকোয়েস্ট আছে, কিন্তু কারা পাঠিয়েছে এই রিকোয়েস্ট? ওকে ওকে ওকে, ঋতুজা পাঠিয়েছে, এবং সেই সঙ্গে তার ভাই, ভাইয়ের নামটা দিলেন কেন বস? ঋতুজা। ঋতুজা কোত্থেকে পাঠিয়েছে? ঋতুজা কিন্তু পাঠিয়েছে কোত্থেকে? কালিকাপুর থেকে। ওকে, কালিকাপুর ক্রসিংয়ের কাছে একটি বিল্ডিংয়ে থাকে, ওখান থেকে কিন্তু ও রিকোয়েস্ট পাঠিয়েছে এই গানে। ওকে, থ্যাংক ইউ। আজ কিন্তু নতুন নতুন নাম পাচ্ছে আর পি, নমস্কার কলকাতা লিসনার পাচ্ছে, কিন্তু সে গানটা একটু লম্বা, কিন্তু ফাটাফাটি গানটা। ঋতুজার এবং তার ভাইয়ের রিকোয়েস্ট, এই রিকোয়েস্ট মেটানোর জন্য চেষ্টা করছি।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: নমস্কার কলকাতায়, বর্ডারটু মুভির সেই ফাটাফাটি গানটা শুনিয়ে দিয়েছে আর পি আজ নমস্কার কলকাতায়। আর এই মুহূর্তে কিন্তু আপনাদের পাঠানো মেসেজ 9903653992 করে যেগুলো এসে জমা হয়েছে। গুড মর্নিং আর পি, গান মিলান্তির রিকোয়েস্ট পাঠিয়েছে টাপুর টুপুর বৃষ্টি নুপুর। ওকে ওকে ওকে ওকে ওকে, সেই গান শুনতে চেয়েছি, কিন্তু তার পাশাপাশি কী লিখেছে, আমি ডক্টরস ডেতে সবাইকে বলি প্লিজ ওভার দ্য কাউন্টার মেডিসিন না কিনে, ওকে ওকে ওকে, ডক্টর দেখান। হ্যাঁ, মানে মেডিসিন শপে গিয়ে তো ওরা হয়ে যাবে, কিংবা ওখানে গিয়ে আচ্ছা মাথাটা ঝিম ঝিম করছে, কদিন না ঘাটটা ব্যথা করছে, সর্দি ফর্দিটা বুকে জমে গেছে। হ্যাঁ, ওখানকার সবাই তো ডাক্তার, আমরা কম বেশি সবাই কিন্তু ডাক্তার, ওখান থেকে মেডিসিন দিল, কিন্তু আপনার যা ঘটেছে তার জন্য হয়তো ওই মেডিসিনটার কোনো প্রয়োজন ছিল না, ফলে ওভারডোজ হয়ে আপনার শরীরে হিতে বিপরীত কিন্তু হওয়ার পসিবিলিটি ঢের ঢের বেশি বেড়ে গেল। আর আমাদের বন্ধু সোমনাথ দমদম ক্যান্টনমেন্ট থেকে সেটাই কিন্তু সতর্ক করে দিয়েছে সেই বিষয়ে। ওকে ওকে ওকে, লালমোহন কি লিখেছে, জালাল সি বৌবাজার হাওড়া থেকে, ছেলেবেলায় শেখা বিদ্যুতের তারে ভিজে বস্তু ছোঁয়াতে নেই, আমাদের পাশের বাড়ি দীপু, হঠাৎ প্রিয়ার চিৎকার, দীপু পড়ে গেছে, দীপু পড়ে গেছে, আমি দৌড়ে গেলাম, দেখলাম দীপুর হাতে কারেন্টের তার ধরে রয়েছে, বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছে, সামনেই ছিল শুকনো লাঠি, ছাড়ানোর চেষ্টা করলাম হলো না, সামনে ছড়াতে ছিল শুকনো লুঙ্গি, লেখাটা কিন্তু এদিক ওদিক হয়ে গেছে, তা দিয়ে পেঁচিয়ে হ্যাঁচকা টান দিলাম, ওকে ছড়াতে নেই ওটা দড়িতে ছিল হবে আর কি, ওকে তা দিয়ে পেঁচিয়ে হ্যাঁচকা টান দিলাম, তার ছেড়ে গেল, বাঁচল দীপু। তারপর শুরু হলো পরবর্তী চিকিৎসা, কাজে লাগলাম ছেলেবেলায়, কাজে লাগালাম ছেলেবেলায় শেখা বিদ্যুৎ পৃষ্ঠ হলে কী কী করতে হয় সেই ব্যাপারটা। ওকে থ্যাংক ইউ লালমোহন, এভাবেই তুমি তোমার পাশের বাড়ির দীপুর প্রাণ বাঁচিয়েছ, সেই দীপুর সঙ্গে তোমার ফ্রেন্ডশিপটা এখনও কতটা রয়েছে জানতে চাইছে আর পি। এভাবেই কিন্তু আমরা পাশে দাঁড়াবো, আমরা কাছে থাকবো, আমরা একে অন্যের কষ্টে, যন্ত্রণায়, ক্ষোভে, দুঃখে, ব্যথাতে আমরা বিশল্যকরণী হয়ে থাকবো। এই মুহূর্তে কার মেসেজ, বৃষ্টি স্নাত শুভ সকাল আর পি দাদা ভাই এবং নমস্কার কলকাতা, সমার্থক শব্দ, ওকে একে অন্যের পরিপূরক বিষয়ে বলি, ছোটবেলা থেকে এখনও পর্যন্ত কেটে বাজ সরে গেলে নিজে ডাক্তারি করি, কাটা জায়গায় রক্ত বন্ধ হবার জন্য ব্যবহার করি হাল কলমি পাতা, রাইট, এটাও কিন্তু আমরা ইউজ করতাম, থ্যাংক ইউ মাধাই আজকে মনে করি দেওয়ার জন্য। সেই হাল কলমি পাতা রোগড়ে রস বার করে সেই কাটা জায়গায় দিলে কিন্তু ব্লাড যেটা বেরিয়ে আসছে অর্থাৎ রক্তক্ষরণ হচ্ছে সেটা বন্ধ হয়ে যায়, হাল কলমি পাতা কাটা জায়গায় রক্তবন্ধের জন্য খুবই উপকারী বন্ধু। আর চিকিৎসক দিবসে যে ডাক্তারবাবুর কথা না বললে অসম্পূর্ণ থেকে যাবে আমার লেখায়, তিনি হলেন আমাদের গ্রামের ডাক্তারবাবু ডক্টর বেচুলাল ব্যানার্জি, পিছিয়ে পড়া অসহায় মানুষের জন্য নিঃস্বার্থে যেভাবে চিকিৎসা করে গিয়েছেন এবং আমাদের বহরুর গ্রামকে উন্নতির শিখরে নিয়ে গিয়েছেন, তা কিন্তু না দেখলে, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। রোগী দেখতেন, পয়সা নিতেন না, রোগীর ওষুধ কেনার পয়সা না থাকলে নিজে পকেট থেকে টাকা দিতেন ওষুধ কেনার জন্য। আমাদের গ্রামের মানুষ ডাক্তার বেচুলাল ব্যানার্জিকে বহরুর রূপকার বলেন, কারণ গ্রামে তখন জলের অভাবে চাষ হতো না, ডাক্তারবাবুর প্রচেষ্টা ওই গ্রামের ভিতরে প্রায় 2 কিলোমিটার খাল কাটার ব্যবস্থা, হ্যাঁ তিনি খাল কাটার ব্যবস্থা করেন এবং এই খাল কাটা শেষ হয়ে গেলে খালে জল টলমল করে, শুরু হয় নতুন করে চাষ, সেই ফসল ঘরে উঠতে মানুষের মুখে হাসি ফোটে, সেই গ্রাম এখন অনেক অনেক বেশি সমৃদ্ধ। মাধাই তার গ্রামের কথা, বহরুর কথা লিখে পাঠিয়েছে, বহরু ঘোষপাড়া থেকে। থ্যাংক ইউ সেই বেচুলাল বাবুকে অনেক অনেক স্যালুট, থ্যাংক ইউ এভাবে একজন প্রণম্য মানুষকে আজ চিকিৎসক দিবসে তুলে ধরার জন্য। আপনারও যদি এমন কোনো অভিজ্ঞতা থাকে শেয়ার করুন না 9903658992। আর এই মুহূর্তে কোন গান আপনার জন্য রয়েছে, ওকে আমরা একটা কাজ করতে পারি, এই মুহূর্তে লগ্নজিতার কণ্ঠে কিন্তু আমরা শুনে ফেলতে পারি কোন গান হয়ে যাক। আমার এক তারাটা, ওকে আমার এক তারাটা কি কোথায়,

0: রক্ত রহস্য মুভির গান ছিল আপনার কানে শুধুমাত্র 107 এ।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার।

0: কথা।
1: এই মুহূর্তে কিন্তু থান্ডারস্টর্ম নিয়ে রয়েছে বিশেষ ঘোষণা, কারণ এটা এটা আমাদের অনেকের অনেকের কিন্তু জীবন রক্ষা করতে, বাঁচতে এবং নিরাপদে থাকতে হেল্প করবে। কি বলেছে আলিপুর ওয়েদার রিপোর্ট? বলেছে আগামী দু তিন ঘন্টার মধ্যে কিন্তু ঝোড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় 30-40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে এবং একই সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায়? উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, একই সঙ্গে মুর্শিদাবাদে কিন্তু এই সম্ভাবনা রয়েছে। আরও একবার বলি, আগামী দু তিন ঘন্টার মধ্যে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদে 30-40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। তাহলে এই ঘোষণাটা আমাদের মাথায় রাখতে হবে, যখন আমরা বেরোবো বাইরে তখন কিন্তু নিরাপদে থাকার ব্যবস্থা করতে হবে। এদিকে বাজ পড়ছে আর আপনি এদিকে রাস্তায় হর্ন হনিয়ে চলছেন, প্লিজ এমন পাঙ্গা প্রকৃতির সঙ্গে না নেওয়াই ভালো, কারণ একশো বলে কখন যে ছবি করে দেবে আমরা টেরই পাবো না। এমনটা বলতে বলতে আজ কিন্তু হ্যাপি হ্যাপি বার্থডের পালা। কার বার্থডে সে তো আমরা জানি, আজ বিধানচন্দ্র রায়ের বার্থডে রয়েছে, একই সঙ্গে কিন্তু আর একজন মানে ইনি বাঁশির জন্য, ফ্লুটের জন্য খুব বিখ্যাত, সেই হরিপ্রসাদ চৌরাশিয়া, তারও কিন্তু আজ হ্যাপি হ্যাপি বার্থডে। সেই বাম্পার বার্থডেতে কিন্তু এই মুহূর্তে হরিপ্রসাদ চৌরাশিয়া বেশ কতকগুলো মুভিতে কি করেছিলেন, তিনি কম্পোজার হিসেবে কাজ করেছেন। এবং এর রিকোয়েস্ট কে পাঠিয়েছে? আমাদের বন্ধু ত্রিপুরা থেকে, হ্যাঁ আমাদের বন্ধু ত্রিপুরা থেকে পাঠিয়েছে প্রসেনজিৎ, প্রসেনজিৎ ভট্টাচার্য আগরতলা ত্রিপুরা থেকে রিকোয়েস্ট পাঠিয়েছে, টুডে ইজ বার্থডে অফ হরিপ্রসাদ চৌরাশিয়া, প্লে এনি সং ফ্রম এনি মুভি ইফ পসিবল। ওকে, হিজ মুভি, এমনকি নামটাম লিখে দিয়েছে, হিজ মুভি চাঁদনি, লমহে, সিলসিলা, ডর এটসেট্রা। ওকে, সেই প্রসেনজিতের রিকোয়েস্ট রেখে এই মুহূর্তে কিন্তু বলা যায় গান মিলন্তি নাকি হ্যাপি হ্যাপি বার্থডে, যেভাবেই বলি না কেন গানটা শুনতে শুনতে কিন্তু আমরা চলে যাব কোথায়? চলে যাব নমস্কার কলকাতার তৃতীয় ঘন্টা, কিন্তু তার আগে থাকবে অবশ্যই জবর খবর। আর এই মুহূর্তে সময় কত? 8:55 হয়ে 32 সেকেন্ডসে। এই মুহূর্তে কোন গান? হরিপ্রসাদ চৌরাশিয়ার কম্পোজার হিসেবে যে ছবিতে কাজ করছেন সেই ছবির গান লতা মঙ্গেশকরের কণ্ঠে, এবং সেই সঙ্গে খেয়ে রয়েছেন আরও দুজন।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। রাজ্য সরকারের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনায় আজ দ্বিতীয় পর্যায়ের সুবিধাপ্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হচ্ছে। নেতাজি ইন্ডো স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কয়েকজন সুবিধাপ্রাপকের অ্যাকাউন্টে প্রতীকীভাবে অর্থ হস্তান্তরের মাধ্যমে কর্মসূচির সূচনা করবেন। রাজ্যে 1,20,00,000 যোগ্য সুবিধাপ্রাপকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই অর্থ পাঠানো হবে বলে মুখ্যমন্ত্রী গতকাল বাঁকুড়ায় হুল দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে জানিয়েছেন। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে রাজ্য সরকার আরও বেশ কয়েকটি প্রকল্প আনতে চলেছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসক বিধান চন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ বার্ষিকীতে আজ জাতীয় চিকিৎসক দিবসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধাননগরে সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে এই প্রকল্পগুলির সূচনা করবেন বলে প্রশাসনিক সূত্রের খবর। তিনি বেশ কয়েকজন চিকিৎসককে সম্বর্ধনা দেবেন বলেও জানা গেছে। রাজ্য সরকার পরিকাঠামো ও পানীয় জল সরবরাহ প্রকল্পগুলি নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। নবান্নে গতকাল পূর্ত সড়ক বিভাগ এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পৃথক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে সংশ্লিষ্ট প্রকল্পগুলি খতিয়ে দেখেন দপ্তরের মন্ত্রী ডাক্তার অজয় কুমার পোদ্দার ও প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য এবং শীর্ষ আধিকারিকরা। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া নতুন দিল্লিতে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ESIC-র 198তম বৈঠকে পৌরোহিত্য করেছেন। এই বৈঠকে ESIC-র স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামোকে শক্তিশালী করা, ডাক্তারি পড়ার ব্যবস্থাপনাকে সম্প্রসারিত করা এবং সাংগঠনিক দক্ষতার মান উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অনুমোদন করা হয়েছে। বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স 3-0 সুইডেনকে হারিয়ে রাউন্ড অফ 16-এ পৌঁছালো। অন্য ম্যাচে নরওয়ে আইভরি কোস্টকে 2-1 হারিয়ে রাউন্ড অফ 16-এ উঠেছে। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
2: নমস্কার নমস্কার নমস্কার এবং নমস্কার আরও নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার দিয়ে নমস্কার কলকাতা তৃতীয় ঘন্টায়। আর তৃতীয় ঘন্টা মানে তো 3-1 গানের হ্যাট্রিক।
1: FM রেইনবোতে 3-1 গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
2: অনুপম জিজ্ঞাসা করছেন এই মুহূর্তে ভূত তেরি কা মুভি থেকে, হ্যাঁ আপনার কানে

সত্যি সত্যি কিন্তু গোপনে গোপন হয়ে গেছে, গোপনে একেবারে অনুপম কোথায় যে চলে গিয়েছিলেন কে জানে। বরং এই গানটা একটু পরে শুনিয়ে দিচ্ছে আর কি, এই মুহূর্তে অনুপম জড়িয়ে ঘ

তুমি কি আর খেয়ে তুমি সব ঘেঁটে গিয়েছিল, তাই একটু অন্যরকম ব্রেক নিতে হলো। এই মুহূর্তে কুয়ে রয়েছেন, এই মুহূর্তে রয়েছেন শ্রেয়া এবং ওয়াজিদ খান। কোন মুভি? রাউডি রাঠোর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এই মুহূর্তে কোন খবর রয়েছে আপনার জন্য? 107 FM রেইনবোর নমস্কার কলকাতায়। রাইট, কলকাতা দেখার সেই স্বপ্ন যারা সফল করেছে তারা কি বলে গেছে সেই নিউজ।

আপডেট চলে এসেছে অলরেডি, কিন্তু কিন্তু তার পাশাপাশি একটা অন্যরকম খবর কিন্তু বলতে ইচ্ছে করছে। কিংবদন্তি কার্টুনিস্ট নারায়ণ দেবনাথকে কে না চেনে, সেই নন্টে ফোনটে বলুন, একই সঙ্গে আহা বাহাদুর বেড়াল, সেই সঙ্গে ওরে বাপ রে বাপ, সেই সঙ্গে বাটুল দ্য গ্রেট, ওহো কাকে ছেড়ে কাকে বলবেন আপনি। এভাবে সত্যি সত্যি শ্রদ্ধা জানানো যায় কিংবদন্তি কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের নামে নয়া প্রজাতির বোলতার নামকরণ হয়েছে। শতবর্ষের ঠিক আগে আগেই এভাবেই বাঁটুল নটে ফন্টের স্রষ্টাকে নতুন আবিষ্কারের সঙ্গে জুড়ে দিয়েছেন একদল পতঙ্গবিদ, মেলবন্ধন ঘটিয়েছেন বাংলার বিজ্ঞান ও সংস্কৃতি জগতের, সেতুর কাজ করেছেন রাজার হাটের জলাভূমি, কল্যাণী বিশ্ববিদ্যালয় এবং কায়রো বিশ্ববিদ্যালয়ের এক যৌথ গবেষক দল রাজার হাট থেকে পরজীবী বোলতার একটি সম্পূর্ণ নতুন প্রজাতি আবিষ্কার করেছেন। বৈজ্ঞানিক নামকরণ করা হয়েছে টেট্রাস্ট্রিকাস নারায়ণ দেবনাথি, ভাবুন একবার, টেট্রাস্ট্রিকাস নারায়ণ দেবনাথি। গবেষক দলের অন্যতম পতঙ্গবিদ অর্ণব চক্রবর্তী জানিয়েছেন যে আমাদের শৈশবকে আনন্দময় করে তোলা এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতেই কিন্তু এই নামকরণ। বিজ্ঞানীদের মতে এই আবিষ্কারের পরিবেশগত গুরুত্ব কিন্তু অপরিসীম। নতুন আবিষ্কৃত বোলতাটি মূলত টর্টোয়েজ বিটল বা কচ্ছপ পোকার পিউটার ওপর নির্ভরশীল এক প্রকার বিশেষ পরজীবী। এরা জীবনচক্রের একটি বড় অংশ আশ্রয়দাতা পোকার দেহে কাটিয়ে শেষ পর্যন্ত তাকে মেরে ফেলে। ভাবুন একবার, তার শরীরেই কাটলো আবার তাকেই মেরে ফেললো। বিশ্বজুড়ে প্রায় 50টি এই টেট্রাস্টিসুস প্রজাতির মধ্যে এটি হচ্ছে তৃতীয় নজির, যেখানে এই গোত্রের বোলতা কচ্ছপ পোকাকে নিজের আশ্রয়দাতা হিসেবে ব্যবহার করছে আবার তাকেই মেরে ফেলছে। তো এই নামটা কি না আরও একবার জানিয়ে দিচ্ছে আরবি, টেট্রাস্ট্রিকাস নারায়ণ দেবনাথি, বিশিষ্ট আমাদের অত্যন্ত প্রিয় সেই যে কার্টুনিস্ট যিনি চলে গিয়েছেন কিছুদিন আগে, তার নামে কিন্তু এই বোলতার নতুন প্রজাতির নামকরণ। ওয়াও ওয়াও ওয়াও, এমন একটা ঘটনায় সত্যি কথা বলতে কি, দুর্গম গিরি কান্তার মোড়ো দোস্তর পাড়াবার যিনি পেরিয়ে এসেছেন বহুকাল আগে, তার প্রতি সম্মান জানাতে এই গান।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
0: One zero seven FM Rainbow presents Der Shoye Bande Mataram. Der Shoye Bande Mataram. Der Shoye Bande Mataram.
3: Bande Mataram. এই গানটা নিয়ে আজ এমন কিছু তথ্য যা সত্যি সত্যি কিন্তু চমকে দেওয়ার মতো, রাইট? বঙ্কিমচন্দ্রের লেখা গানটি প্রথম প্রকাশ পেয়েছিল 1875 সালের 7ই নভেম্বর বঙ্গদর্শন পত্রিকায়।

0: পরে বঙ্কিমচন্দ্র তার চিরকালীন আনন্দমঠ উপন্যাসে গানটি অন্তর্ভুক্ত করেন। আনন্দমঠ প্রকাশিত হয় 1882 সালে। এই গানে প্রথম সুর দিয়েছিলেন কে আবার? তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই গানে প্রথম সুর দিয়েছিলেন, সুর সংযোজন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং 1882 সালে উপন্যাসটি প্রকাশিত হওয়ার পর গানটি ধীরে ধীরে পপুলার হয়, জনপ্রিয় হয়ে ওঠে। প্রথম দিকে এটি একটি সাহিত্যকর্মের অংশ হলেও পরবর্তীকালে তা জাতীয় জাগরণের প্রতীকে পরিণত হয়। পত্রিকায় গানটি প্রকাশের 32 বছর আগে, ভাবুন একবার, 32 বছর আগে 1907 সালের 16ই এপ্রিল শ্রী অরবিন্দ বন্দে মাতরম নামে একটি ইংরেজি দৈনিক পত্রিকা প্রকাশ করেছিলেন। সেখানে বন্দে মাতরম শব্দটি ব্যবহার করা হয়েছিল এবং 1907 সালে বার্লিনের স্টুটগার্ডে মাদাম ভিকাজি কামা ভারতের বাইরে প্রথম ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করেন। সেই পতাকাতেও বন্দে মাতরম কথাটি লেখা ছিল। এই প্রসঙ্গে আরেকটি কথা উল্লেখ করবার মতো এই রবীন্দ্রনাথকে ঘিরে, না আজ সে কথা নয়, বরং পরের বুধবার এই বন্দে মাতরম অংশে রবীন্দ্রনাথের সেই কৃতিত্ব জুড়ে থাকা এই গানের সঙ্গে সেটা না হয় শেয়ার করবে। আরপি আরও একবার অন্তর থেকে উচ্চারিত হচ্ছে বন্দে মাতরম।
1: Only on 107 FM Rainbow.

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা, হাই, আমি অভিষেক, আমি অভিষেক ঘোষ, কোথা থেকে বলছি? লেক টাউন কালিন্দী থেকে লিখছি। ওকে, গুড মর্নিং, কেমন আছো? শোটা খুব খুব ভালো লাগছে। সেই সঙ্গে ওর কিন্তু রিকোয়েস্ট রয়েছে, প্লিজ গান বিলান্তিতে হাম তুমারে হ্যায় সনম। ওকে, এটা একটা স্যাড সং আছে, আবার এমনি সং আছে। অনুরাধা পর্বাল এবং আর্জুনকে উদিত নারায়ণ ছিলেন, আর স্যাড সংটি যতদূর পড়ে পড়ছে সোনু নিগমের। কোনটা শুনতে চেয়েছি জানি না, কিন্তু একটা শুনিয়ে দেবে আর কি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অভিষেক, মাঝে মধ্যে মেসেজ পাঠিও, ভালো লাগবে। এই মুহূর্তে কার মেসেজ? শঙ্কর পাঠিয়েছে বারাসাত থেকে। কি লিখেছে? আমাদের ছোট্টবেলায় নানা রকম খেলায় ছোটোখাটো কাটাকুটি ঘটনা রোজগার, আমরা তখন নিজেরাই নিজেদের ডাক্তার। মাঠের থেকে ঘাস তুলে আচ্ছা করে ডোলে নিয়ে ক্ষতস্থানে ভালো করে দিতাম লাগিয়ে, কিংবা গাঁদা ফুল গাছের পাতার রস লাগালে পরে রক্ত বন্ধ হয়ে যেত ফুসমন্তর। কত জড়িবুটি ছিল মোদের আশেপাশে, নিজেরাই ডাক্তারি মোড়া করেছি অনায়াসে, রক্তদানের মতো মহৎ দান করেছি বহুবার। নানা রোগে কাহিল হয়ে এখন দেখাচ্ছি ডাক্তার। চিকিৎসক দিবসে সকল মহৎ চিকিৎসকদের প্রতি ওর শ্রদ্ধার্ঘ্য জানিয়েছে। থ্যাংক ইউ শঙ্কর এত সুন্দর করে লেখার জন্য। যেরকম সময় আছে তার মধ্যে জানিয়ে রাখি, আমরা চেষ্টা করব আজ এমন একজন মানুষকে আপনাদের সঙ্গে কথা বলানোর, যিনি মনির চিকিৎসা করেন। হ্যাঁ, আজ চিকিৎসক দিবসে থাকবেন কাউন্সেলিং করেন যিনি, মনের চিকিৎসা করেন যিনি, আমাদের ভালো রাখেন যিনি, সেই দীপা তলাপাত্র, তিনি আমাদের সঙ্গে থাকবেন। আর কোন টপিক নিয়ে কথা? এই যে এখন দেখবেন চতুর্দিকে ভর্তির ব্যাপার চলছে, এই IIT-তে ভর্তি চলছে, এই NEET-এ ভর্তি চলছে, WJEE-র রেজাল্ট বেরিয়েছে, এবং সেখান থেকে কিন্তু আমাদের রাজ্যেও কিন্তু বিভিন্ন বিভিন্ন সংস্থায়, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ভর্তি হচ্ছে। আর ইঞ্জিনিয়ারিং কলেজ মানে কিন্তু আমাদের মধ্যে ধারণা এবং ঘটনা যেগুলো ঘটেছে, যে সারাক্ষণ একটা র্যাগিং র্যাগিং র্যাগিং, এবং সত্যি কথা বলতে কি, আমরা প্রচুর প্রচুর টাকা দিয়ে হয়তোবা হাই ফাই জায়গায় আমাদের বাচ্চাদের ভর্তি করছি, আমাদের ছেলেপুলেদের ভর্তি করছি, কিন্তু তারা ওই IIT কিংবা NEET কিংবা ওই সমকোত্রীয় সংস্থাগুলোতে যে কোর্স করতে যাচ্ছে সেই টাফ কোর্সটা ওদের পক্ষে নেওয়ার মতো তো কি বলবেন? আজ দীপা তলাপাত্র, যিনি আমাদের সঙ্গে একটু পরেই থাকবেন। 107 FM রেইনবোর, নমস্কার কলকাতায় লাইভ। আর এই মুহূর্তে কিন্তু না, এই মুহূর্তে জানি না, সেই কারণে গান বেরোতে রিকোয়েস্ট পাঠিয়েছি, কিন্তু এই গানটা শুনে দিচ্ছে আর পি, কার? অভিজিতের রিকোয়েস্টে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: আজ চিকিৎসক দিবস, সে কথা তো আমরা জানি, কিন্তু এই চিকিৎসক দিবসে আমরা সাধারণত যে কাজটা করে থাকি শুধুমাত্র শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসাগুলো করে থাকি, কিন্তু মনের চিকিৎসা, মনের ঘরে যে বসত করে কজেরা, গান গাই, সুরে সুর দিই, কিন্তু মনের ঘরে চিকিৎসা সেভাবে কি সত্যি আমরা করে থাকি? আজ এমন একজন মানুষ আমাদের সঙ্গে রয়েছেন, যিনি দীর্ঘদিন ধরে সাইকোলজিক্যাল কাউন্সেলিং করে চলেছেন, তাকে আমরা বলি দেখি সাইকোলজিক্যাল কাউন্সেলর এবং একই সঙ্গে সমাজসেবী। আমি এর আগেও বলেছি দীপা তলাপাত্র আজ থাকবেন আমাদের সঙ্গে 107 FM রেইনবোর নমস্কার কলকাতায়। হ্যালো ডক্টর বিভাগে।
3: হ্যালো ডক্টর।
2: এই হ্যালো ডক্টর বিভাগে এই মুহূর্তে কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন সাইকোলজিক্যাল কাউন্সিলর এবং সমাজসেবী দীপা তলাপাত্র। তার কাছে আমাদের জেনে নেওয়া, এই যে বিভিন্ন প্রতিষ্ঠানে একটু আগে বলেছিলাম যে IIT-গুলোতে, NEET-গুলোতে এবং সমগোত্রীয় প্রতিষ্ঠানে এই সময় কিন্তু ইঞ্জিনিয়ার হওয়ার জন্য একেবারে লাইন লাগাও, ভিড়ের পরে ভিড়, মেঘের পরে মেঘ যেমন জমে ঠিক তেমনিভাবে ভিড়ের পরে ভিড়। এবং দেশের সবচেয়ে সেরা মেধারা কিন্তু এখানে হাজির হয়, সেই তাদের মধ্যে এই যে এত প্রতিযোগিতা, এত ট্যালেন্ট নিয়ে বিভিন্ন সংস্থায় ভর্তি হওয়া, সেই তারাই কিন্তু একটা সময়ে ঝরে পড়ে। কিন্তু কেন ঝরে পড়ে, হ্যাঁ কেন ঝরে পড়ে, সেটাই কিন্তু জিজ্ঞাসা তার কাছে। আর তার জন্য মা বাবাদের কী করা উচিত সেটাও কিন্তু কাউন্সিলর, সাইকোলজিক্যাল কাউন্সিলর দীপা তলাপাত্র কাছে জিজ্ঞাসা। নমস্কার দিদি।
4: নমস্কার।
2: হ্যাঁ, যে প্রশ্নটা ছিল সুপ্রভাত, আপনার কাছে জিজ্ঞাসা যে এই যে অকালে ঝরে যাওয়া, যেগুলোর যেসব ফুলের একেবারে বিকশিত হওয়ার সুযোগ ছিল, আমাদের কিছু ভুলে, আমাদের জেদে, আমাদের তীব্র একটা আকাঙ্ক্ষার কারণে তারা ঝরে যায়, সেই ঝরে যাওয়ার হাত থেকে কি করে আমরা বাঁচাবো, আমরা অভিভাবকরা কতটা সতর্ক থাকবো?
4: আজকে আসলে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা শুধু শিক্ষা ব্যবস্থার নয়, আমাদের সমাজেরও এক গভীর সংকট। এই ভারতের উচ্চ শিক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা জগতে সাম্প্রতিক বছরগুলোতে একটি অত্যন্ত উদ্বেগজনক বিষয় হলো ছাত্রছাত্রীদের আত্মহত্যার ঘটনা। বিভিন্ন ক্যাম্পাসে, বিভিন্ন কোচিং প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের মানে আত্মহত্যার মর্মান্তিক ঘটনা দেশজুড়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। মেধাবী তরুণ বা তরুণীর জীবন এভাবে শেষ হয়ে যাওয়া শুধু একটি পরিবারের ক্ষতি নয়, দেশেরও অপূরণীয় ক্ষতি। ঘটনার কথা শুনলে আমাদের বুকে রক্ত হিম হয়ে যায়, দম বন্ধ হয়ে যায়, শরীরে মনে হয় শুরু হয় প্রচন্ড অস্থিরতা, আমরা আর্তনাদ করে উঠি, হায়রে ভগবান কেন এমন করলো, একবারও বাবা মার কথা ভাবলো না। একটা হার হিম করা আতঙ্ক আমাদের গ্রাস করে নেয় নিমেষে। প্রায় খবরের কাগজ বা টেলিভিশনে দেখেই খবর, তখন সেটা নিয়ে কয়েকদিন আলোচনা চলে, তারপরে আমরা আবার সব ভুলে যাই। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, কেন এমনটা হচ্ছে? প্রশ্নটা হলো, আমরা কি শুধু একটি মেধাবী ছাত্র বা ছাত্রীকে হারাচ্ছি, না আমরা হারাচ্ছি একটি পরিবারের স্বপ্ন, একটি সমাজের সম্ভাবনা এবং দেশের ভবিষ্যৎ? এটা তো শুধুমাত্র শিক্ষা ব্যবস্থা নয়, আমাদের সমাজেরও এক গভীর সংকট। এটা তো শুধুমাত্র একটা পরিবারের ক্ষতি নয়, দেশের, সমাজের, রাষ্ট্রের, এমনকি সমগ্র পৃথিবীর ক্ষতি। অনেকেরই মনে হয় পড়াশোনার চাপই বোধহয় এর একমাত্র কারণ, বিষয়টা কিন্তু এত সহজ নয়। আসলে একজন শিক্ষার্থীর জীবনে অনেক ধরনের চাপ একসঙ্গে কাজ করে, অতিরিক্ত প্রতিযোগিতা, পরিবারের প্রত্যাশা, র্যাগিং, ব্যর্থতার ভয়, একাকিত্ব, মানসিক চাপ, টেনশন, নিজের সমস্যার কথা কাউকে মন খুলে বলতে না পারা, বিষণ্ণতা, হতাশা, সব মিলে সে কিন্তু ক্রমে মানসিক অবসাদের শিকার হয়ে চরম হতাশায় চলে যায়। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য ছটফট করতে থাকে, কোনো উপায় খুঁজে না পেয়ে সে তখন চরম সিদ্ধান্তটাই নিয়ে ফেলে নিজেকে শেষ করে দেবার, মনে করে এতেই সমস্যার সমাধান হবে। সমস্যা থেকে পালিয়ে বাঁচতে চেয়ে জীবনের থেকেই পালিয়ে যায় সে। তার ভিতরে এমন একটা ভয় কাজ করতে থাকে যা সে কাউকে বোঝাতে পারে না, অনেক সময় কাউকে বলতেও পারে না, তখনই চরম সিদ্ধান্তটা নিয়ে ফেলে। আমরা শুনি, ভাবি, কষ্ট পাই। আসলে অনেক ধরনের চাপ তার উপর একসঙ্গে কাজ করতে থাকে, যেমন ভালো মানে ভালো ফল করার প্রত্যাশা একটা চাপ থাকে, বাবা মায়ের প্রত্যাশা পূরণের চাপ, আত্মীয় পাড়া প্রতিবেশীদের নানান প্রশ্ন, বন্ধুদের সঙ্গে প্রতিযোগিতা, ও পারলো, ও পারছে, আমি পারছি না, ভবিষ্যতে কি হবে, অনিশ্চয়তা, র্যাগিং, একাকিত্ব এবং নিজের সমস্যার কথা কাউকে মন খুলে বুঝিয়ে না বলতে পারা। বিশেষ করে যারা বাড়ি থেকে দূরে থাকে তাদের জন্য পরিস্থিতি আরো কঠিন হতে পারে। নতুন পরিবেশ, নতুন মানুষ, কঠিন পড়াশোনা, সবকিছু একসঙ্গে সামলাতে গিয়ে অনেকেই মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে। দূরের শহরে বহু ছাত্রছাত্রী পরিবার থেকে দূরে থেকে কঠোর পরিশ্রম করে। তাদের অনেকেরই মনে হয় এই পরীক্ষাটাই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। একইভাবে এই রকম নামে সমস্ত প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পরেও অনেকে নতুন পরিবেশ, তীব্র প্রতিযোগিতা এবং নিজের উপর অতিরিক্ত চাপের কারণে মানসিকভাবে ভেঙে পড়তে পারে। এখন প্রশ্ন হলো, আত্মহত্যা কিভাবে ঘটে? আসলে প্রত্যেকটা ঘটনাই তো ভিন্ন এবং ব্যক্তিগত, তাই একটা কারণ দিয়ে ব্যাখ্যা করা যায় না। এটা যেতে না হয় সেজন্য এটাকে প্রতিরোধ করা, মানসিক সহায়তা দেওয়া এবং সময় মতো যেন সে সাহায্য পায় তার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে বাবা মা, শিক্ষক শিক্ষিকা, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের ভূমিকা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। প্রতিটি বাবা মা চান তাদের সন্তান সফল হোক, এটাই স্বাভাবিক। কিন্তু সে সাফল্যের পিছনে ছুটতে গিয়ে যদি সন্তানের হাসি, শান্তি এবং মানসিক সুস্থতাই হারিয়ে যায় তাহলে সে সাফল্যের মূল্য কি? অনেক বাবা মা আছেন যারা সবসময় সন্তানদের অন্যদের সঙ্গে তুলনা করেন। ও পারছে, তুই পারবি না কেন? এটা ওনারা বুঝতে পারেন না, প্রত্যেকটা মানুষের শেখার গতি, দক্ষতা, স্বপ্ন আলাদা। তোর জন্য এত করছি তার বিনিময়ে কি চাই? এ শুধু তো একটু পড়াশোনা, শর্ত এখানে নিঃস্বার্থ ভালোবাসাটা কোথায়? আমার প্রত্যাশা পূরণ করতে পারলেই তুই সুসন্তান, নহলে কুসন্তান। সন্তান সবাইকে ছেড়ে অত দূরে রয়েছে, তবু ফোন করেই প্রথম প্রশ্ন, আজ কত ঘন্টা পড়েছ, কত নম্বর পাবে? এর চাইতে যদি জিজ্ঞেস করা হয়, তুমি ভালো আছো তো? তোমার কোনো কিছুতে কষ্ট হচ্ছে না তো? যে কোনো ব্যাপারে কষ্ট হলে, অসুবিধা হলে আমাদের জানাবে, কিন্তু আমরা সবসময় তোমার পাশে আছি। এই একটা কথাতেই কিন্তু আপনি আপনার সন্তানের সবচেয়ে ভরসার জায়গা হয়ে উঠতে পারেন। প্লিজ আপনারা কেউ কিন্তু মনে করবেন না যে আমি কাউকে দোষ দিচ্ছি, শুধু আমাদের বোঝার চেষ্টা করা উচিত কেন এমন হচ্ছে, বাবা মা, শিক্ষক শিক্ষিকা এবং সমাজের কি ভূমিকা থাকা উচিত আর কিভাবে আমরা আমাদের সন্তানদের সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনে পৌঁছে দিতে পারি, সেটাই তো আমাদের জানতে হবে না? সুখ, শান্তি, সমৃদ্ধি, সাফল্য এবং ভালোবাসায় আমরা তাদের ভরিয়ে দিতে পারি। একজন সন্তানের সবচেয়ে বড় প্রয়োজন হলো তার পরিবারের নিঃস্বার্থ ভালোবাসা ও সমর্থন। দেখুন, একজন শিশু যখন প্রথম স্কুলে যাওয়া শুরু করে তখন তাকে ঘিরে তার বাবা মা, পরিবার, পরিজন সবার কত আশা, কত স্বপ্ন থাকে। কিন্তু সেই সন্তানই যদি একদম এত চাপ, এত প্রত্যাশার বোঝা সইতে না পেরে নিজের জীবনটাই শেষ করে দেয়, তখন আমাদের কেমন লাগে? তখন কি আমরা নিজেদের প্রশ্ন করব না, আমরা কোথায় ভুল করেছি, কিভাবে ভুলটা করলাম? এক্ষেত্রে শিক্ষকদেরও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের অবশ্যই ছাত্রছাত্রীদের ফ্রেন্ড, ফিলোসফার এন্ড গাইড হয়ে উঠতে হবে। শুধু ভালোভাবে পড়ালেই তো হলো না, ওদের বন্ধু বান্ধব হয়ে উঠতে হবে। তারা কি চাইছে, কেন চাইছে, সেটা উচিত না অনুচিত সব বুঝে তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। হঠাৎ যদি কোনো স্টুডেন্ট চুপচাপ হয়ে যায়, ক্লাস এড়িয়ে চলে বা তার আচরণে যদি কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়, তাহলে সেটাকে গুরুত্ব দিয়ে তার কাউন্সিলিং এর ব্যবস্থা করতে হবে।
2: ওকে, থ্যাংক ইউ। আসলে অনেকটা সময় আমাদের, আশা করি আমাদের লিসনাররা বুঝতে পেরেছেন যে কোন কোন দিকগুলো আপনি বলতে চাইছেন, অনেকটা সময় হয়ে গিয়েছে। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী সময় ডেফিনেটলি আপনার সঙ্গে আরও কথা হবে। তাহলে আজকের মতো আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন সাইকোলজিক্যাল কাউন্সিলর এবং সমাজসেবী দীপা তলাপাত্র।
1: হ্যালো ডক্টর।
2: হ্যালো ডক্টর বিভাগে আমরা কথা বললাম এবং খুব জরুরি কথা বললাম, সেই জরুরি কথার সূত্র ধরে এই গান আপনাদের কানে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

जमा हो गई मामो। তারাও কিন্তু বড় বড় ডাক্তার, ও সারা রাত্রি জেগে যে কি খটখট করেন, এখন চোরেদের উপায় থাকে না এসে টুকটাক টুকটাক করে এদিক ওদিক কিছু নিয়ে যাওয়ার, প্লিজ এটা একটু বন্ধ করুন। কারণ আজ নমস্কার কলকাতায় আরপি জানিয়েছে, আমরা যত জাগবো যত জেগে থাকবো ঘুম কমাবো, আমাদের মাথার মধ্যেও কিন্তু কিলবিল কিলবিল করবে কি সেই পোকাগুলো। আর সেই পোকার নাম হয়েছে কাট নামে, একেবারে আমাদের সেই প্রিয় কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের নামে কিন্তু সেই কিলবিলে পোকার নামকরণ হয়েছে। সেই পোকার সংখ্যা আমরা কোনোভাবে কিন্তু বাড়াবো না, বরং আমরা বেড়ে উঠবো, বাড়িয়ে তুলবো আমাদের আশেপাশের সকলকে। সেই মুন্না ভাই MBBS এর আরেকটা গানের একটুখানি অংশ শুনতে শুনতে আরপি বলছে জয় করো, এনজয় করো।

0: আকাশবাড়ি কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং এর ঘোষণা অনুযায়ী আজ থেকেই খুলে গেল কাকিনাড়া জুট মিল। শুরু হল রক্ষণাবেক্ষণের কাজ। আগামী 15 দিনের মধ্যে স্বাভাবিক উৎপাদন শুরু হবে এই জুট মিলে। স্বাভাবিকভাবেই খুশির হাওয়া শ্রমিক মহলে। দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট সবজি বাজারের পেছনে একটি পোশাক তৈরির কারখানায় মঙ্গলবার রাতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বোলতার চাক পুড়িয়ে দেওয়ার সময় আগুন পাশের বিদ্যুতের তারে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মতে, সময় মতো আগুন নিয়ন্ত্রণে আসায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। রাজ্য সরকার মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনায় আজ দ্বিতীয় পর্যায়ের সুবিধা প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কয়েকজন উপভোক্তার অ্যাকাউন্টে প্রতীকীভাবে এই টাকা পাঠানোর কাজ চালাচ্ছেন। রাজ্যে 1,20,00,000 যোগ্য সুবিধা প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই অর্থ পাঠানো হবে বলে মুখ্যমন্ত্রী গতকাল বাঁকুড়ায় হুল দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে জানিয়েছেন। জাতীয় চিকিৎসক দিবসে দেশের সকল চিকিৎসককে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থার উন্নয়নে চিকিৎসকদের কঠোর পরিশ্রম, সাধারণ মানুষের প্রতি সমবেদনা এবং অঙ্গীকারের বিশেষ ভূমিকা রয়েছে। প্রতিকূল পরিস্থিতির মোকাবিলায় চিকিৎসকদের অক্লান্ত প্রচেষ্টা দেশের আপামর জনসাধারণকে সাধারণের আস্থা এবং কৃতজ্ঞতা অর্জন করেছে। বিশ্বকাপ ফুটবলে মেক্সিকো ইকুয়েডরের খেলায় মেক্সিকো 2-2 জিতেছে। মেক্সিকো সিটি অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের জন্য খেলা দেরিতে শুরু হয়। এদিকে গত রাতে ফ্রান্স 3-0 সুইডেনকে হারিয়ে রাউন্ড অফ 16 পৌঁছালো। অন্য ম্যাচে নরওয়ে আইভরি কোস্টকে 2-1 হারিয়ে রাউন্ড অফ 16 উঠেছে। 1998 সালের পর এই প্রথম রাউন্ড অফ 16 পৌঁছালো তারা। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: बातें और ढेर सारे गाने आप सुन रहे हैं नॉनस्टॉप गपशप 107 FM रेनबो पर। नॉनस्टॉप गपशप 107 FM रेनबो पर।

0: আকাশবাণী কলকাতা এফ এম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। অন্নপূর্ণা যোজনায় আজ দ্বিতীয় পর্যায়ে সুবিধা প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হচ্ছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কয়েকজন উপভোক্তার অ্যাকাউন্টে প্রতীকীভাবে অর্থ স্থানান্তরের মাধ্যমে কর্মসূচির সূচনা করবেন। রাজ্যের গ্রামীণ এলাকায় আজ থেকে কেন্দ্রের বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন ভিবিজি রামজি প্রকল্প চালু হচ্ছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। এই প্রকল্পের জন্য মোট খরচের 60% অর্থ 8,508 কোটি টাকা দিচ্ছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাকে আরও গতিশীল ও জনমুখী করে গড়ে তুলতে WBCS এক্সিকিউটিভ সার্ভিসের সমস্ত আধিকারিকদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধনধান্যে অডিটোরিয়ামে আজ বিকেলে এই বৈঠক হবে। খুলে গেল উত্তর চব্বিশ পরগনার কাঁকিনাড়া জুট মিল। রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং এর ঘোষণা অনুযায়ী আজ থেকেই শুরু হল মেইনটেন্যান্সের কাজ। আগামী 15 দিনের মধ্যে স্বাভাবিক উৎপাদন শুরু হবে। শ্রমিক মালিক অসন্তোষের জেরে 2025 সালের 26শে ডিসেম্বর বন্ধ হয়ে গিয়েছিল এই জুট মিলটি। রাজ্য সরকার শিক্ষকদের বদলির বিষয়ে শীঘ্রই একটি সুশৃঙ্খল পদ্ধতি চালু করবে। রাজ্যের বিদ্যালয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন বিষয়টি সময় সাপেক্ষ। গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলিতে ছাত্র থাকলেও শিক্ষকের অভাব রয়েছে। শহরাঞ্চলে শিক্ষক পর্যাপ্ত পরিমাণে থাকলেও ছাত্রের অভাব রয়েছে বলে তিনি জানান। এই অসামঞ্জস্য দূর করতে আগামী 2 থেকে 3 মাসের মধ্যেই পদক্ষেপ নেওয়া হবে। শহর কলকাতার রুলালপুরের নিচ থেকে বেআইনি দখলদারি সরানোর ব্যাপারে পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুরসভা। উড়ালপুরের স্বাস্থ্য পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের কাজ সহজ করতেই এই পদক্ষেপ। সুকান্ত সেতু, ঢাকুরিয়া ব্রিজ সহ অন্যান্য ব্রিজ, ফ্লাইওভারের নিচে থাকা বেআইনি দখলদারি সরিয়ে নিয়ে যাওয়ার জন্যই শীঘ্রই নোটিশ দেওয়া হবে বলে পুরসভা সূত্রে জানা গেছে। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
3: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
2: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
3: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিষয়ে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
5: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
6: স্টুডিওর ঘড়ি কিন্তু বলছে সময়টা 11:03 হয়ে 49 সেকেন্ড, কাজেই শুরু করব আজকের গানদরিয়া। আর গানদরিয়াতে আজকে কারা রয়েছি?
7: গানদরিয়ায় আজ আপনাদের সঙ্গে রয়েছি আপনাদেরই দুই বন্ধু। আজকে প্রচন্ড মজা করব বলে বসেছি, সোমা আর নীলাঞ্জনা।
6: হ্যাঁ, অনেকদিন পর একটা

0: জমাট আড্ডা, আর তার সাথে অবশ্যই আপনাদের একেবারে মনপসন্দ প্রচুর গান। আর আজকে দিনটা বুধবার, মানে আমরা তো আধুনিক গান শোনাবো, তাই
1: অবশ্যই আপনারা প্রত্যেকেই হয়তো জানেন, বা যিনি নতুন শুনছেন বা অত খেয়াল নেই তার জন্য বলে দিই যে প্রত্যেক বুধবার গানদরিয়াতে আমরা নিয়ে আসি বাংলা আধুনিক গান। আর আধুনিক গান তো শুনবো, দেখুন শুধু গান শুনলেই কিন্তু মন ভরে না, তাই না? গানের সঙ্গে আবার টানও লাগে, মানে গান টান আর কি, মানে চায়ের সঙ্গে যেমন টা লাগে, ঠিক সেরকম গানের সঙ্গে একটা টান থাকলে দেখবেন আমাদের উপর আপনাদের টানটা আরও বেশি বেড়ে যাবে। আর সেইটা যাতে টানটা থাকে আরও বেশি, তার জন্য কী করতে হবে, আমাদের একটু খাওয়া দাওয়া করতে হবে, ঠিক? খাওয়া দাওয়া মানে খেতে খেতে যদি শোনা যায়, বা খাওয়ার কথা ভাবতে ভাবতে যদি শোনা যায়, যে বলে না ঘ্রাণে অর্ধেক ভোজন, তো ঘ্রাণে পেতে পারেন বা মনে পেতে পারেন, মানে কোনোভাবে যদি খাবারটা সঙ্গে থাকে তাহলে এই ভালোবাসাটা আরও বেড়ে যায়।
0: তাহলে সোমা, হ্যাঁ হ্যাঁ, আমরা বরঞ্চ এইটুকু ক্লু দিয়েই রাখি, কিন্তু ওই যে তুমি একদম শুরুতেই একটা মুখ্যম কথা বলে ফেলেছো না, চায়ের সাথে যেরকম টা লাগে গানের সাথে টান লাগে,
1: তাহলে কি তুমি কি করতে চাইছো এখন, এক কাপ চা নিয়ে বসবো আমরা বলছো?
0: চা নিয়ে শুরু করি বল।
1: আচ্ছা চলো চলো চলো, দুজনে দু কাপ চা
0: করি,
1: আর আপনিও এক কাপ নিয়ে বসুন।
0: হ্যাঁ, তারপরে চলুক আড্ডা।

0: কাপ চা তো মুখে তোলা হলো। এবং এই যে বর্ষার সময়টা, এই বর্ষার সময়টাতে চা সবসময় আমাদের সাথে থাকে, কারণ বাঙালি আর চায়ের আড্ডা এ তো একেবারে সমার্থক। কিন্তু তাই বলে ভাববেন না যে আজকে সোমা নীলাঞ্জনা এক কাপ চা নিয়ে চায়ের আড্ডা আপনাদের সাথে দিতে বসেছে, একেবারেই নয়।
1: না দেখো, ঠিক এই সময়

একটা, মানে স্টুডিওর ঘড়ি যখন বলছে যে 11:09, ঠিক সেই সময়টাতে যদি আমরা শুধু চা খাই তাহলে কেমন না, মানুষ বলবে কি যে এদের কোনো মানে রসিক মানে ভেতরে কোনো রসবোধ নেই। তাহলে এই যে রসবোধহীন দুটো মানুষ এখানে বসেছে স্টুডিওর হট সিটে, সেটা তো হতে পারে না, কারণ আমরা যথেষ্ট রসিক মানুষ আর এমন সুন্দর সুন্দর গান যেখানে

0: যে জিনিসটা ছাড়া খাওয়ার একেবারেই অসম্পূর্ণ সেটা হচ্ছে মাছ ভাত। সে অনেক সময় হয় যে এক কাপ চা সাথে নিয়ে বেশ কড়কড়ে করে ভাজা মাছ আমরা তার সাথে খাই, বা ফিশ ফ্রাই খেতে পারি কিংবা ব্যাটার ফ্রাই খেতে পারি।
1: মানে তুমি এই সকালবেলা যারা ধরো ডায়েট করছে তাদেরকে তুমি এইসব যে বলছো না, এটাকে তুমি মানে তাদেরকে কি উৎসাহিত করছো যে না তোমরা একটা চায়ের সঙ্গে একটু এরকম কিছু খাও? তারা কিন্তু খুব দুঃখে রয়েছে জানো,
0: 364 দিন হচ্ছে ডায়েট, আর একদিন হচ্ছে মনপসন্দ প্রাণ খুলে পেট ভরে।
1: ও মানে একদিন বছরে তুমি চিট ডে করতে বলছো তাই তো?
0: আচ্ছা, এবং এই রকম
1: গরম সেই দিনের খাবারটা আমরা আজকে বলছি নাকি?
0: আমরা সেই দিন, এবং আপনি যদি মনে করেন যে সারা বছরই আপনার মেনুতে আপনি মাছ রাখবেন, যেটা মানে বাঙালি সিখ টিউন মাছে ভাতে বাঙালি, তাহলে তো আমাদের কোনো অসুবিধা
1: নেই। এক্স্যাক্টলি, আপনি ডায়েট করুন কি না করুন, যাই করুন না কেন, মাছ আপনাকে ছাড়ছে না। মোট কথা, বাঙালি হলে তার মাছ চাই চাই।
0: এবং আমাদের সাহিত্যে, সংস্কৃতিতে, আমাদের লোকাচারে
1: সর্বত্র সর্বত্র রয়েছে সেই মাছ।
0: তাহলে বর্ষাকাল মাছ ভাত, গান্দরিয়া সোমা নীলাঞ্জনা, সব কিছু মিলেমিশে একদম অসাধারণ। চলে আসুন 107 FM রেইনবো, মাছে ভাতে বাঙালি।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: বাঙালির সাথে মাছ এ যেন এক অঙ্গাঙ্গিক সম্পর্ক, এবং আমাদের সমাজ সংস্কৃতি ইতিহাস সবেতেই কিন্তু খুঁজলে বাঙালির সাথে মাছের একটা অত্যন্ত সুন্দর সম্পর্ক পাওয়া যায়। আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই সোমা, তাহলে কিন্তু দেখব যে যারা প্রখ্যাত ঐতিহাসিক যেমন নিহারঞ্জন, তিনি বলছেন যে এই যে বৃষ্টি এবং নদী খাল বিল বা যেখানে প্রশান্ত মহাসাগরীয় সভ্যতা রয়েছে, সেখানে মাছ অন্যতম প্রধান খাদ্য। কারণ মানে স্পেসিফিক্যালি উনি বাংলাটাকেই ধরছেন, বাংলাতে মূল খাদ্য মাছ। এবং হেনরি লুইস মর্গান তিনিও বলছেন যে মানুষের উত্তরণের সূচনা হয় মূলত মাছ খাওয়াকে কেন্দ্র করে, এবং হয়তোবা মানুষ যখন ধীরে ধীরে আদিম থেকে এই বর্তমানে আসছিল,
1: মানে যখন আগুনের আবিষ্কার হয়েছে,
0: হয়তোবা মাছ খাওয়ার জন্যই বা মাছ পুড়িয়ে খাওয়ার জন্যই তারা আগুনের ব্যবহার শিখেছিল, এটাও কিন্তু হতে পারে জানো তো।
1: মানে এটা ধারণা করছে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: ভারতবর্ষে পাওয়া মাছের যে ফসিল, হ্যাঁ, তার বয়স ধরো 30 কোটি বছর, তার থেকেও পুরনো। তো সেসব দেখে এরকমটা ধারণা করা হয়েছে। অবশ্যই কোনো ঐতিহাসিক বলো বা প্রত্নতত্ত্ববিদ বলো নৃতত্ত্ববিদ বলো, এরা যেই ডকুমেন্টগুলো আমাদেরকে দেন সেগুলো তো অবশ্যই তাদের কোনো পরীক্ষালব্ধ ফসল। সুতরাং তারা যখন এই কথাটা বলছেন তখন তার পেছনে তাদের সেই গবেষণাটা কাজ করছে অবশ্যই। হ্যাঁ, এবং আরও একটা মাছের ফসিল পাওয়া যায় ভারতে, তার বয়স নাকি মাত্র 18 কোটি বছর। হ্যাঁ, আবার বালুচিস্তানের বোলান গিরিপথের ধারে পশ্চিম এশিয়ার প্রাচীন যে কৃষি প্রধান নগরের সন্ধান পাওয়া গেছিল সেখানে, মানে বালুচিস্তান মানে বোঝা যাচ্ছে

0: একদম পাকিস্তানের কর্নারে, সেখানে হচ্ছে একটা গিরিপথের ধারে পশ্চিম এশীয় যে প্রাচীন কৃষি প্রধান একটা নগর, সেটা যে সন্ধান পাওয়া গেছিল তার নাম ছিল মেহেরগড়। সেখানে 7,000 থেকে 2,300 খ্রিস্টপূর্বাব্দে সেখানে গড়ে উঠেছিল কৃষিভিত্তিক সভ্যতা। আর এই প্রাচীন সভ্যতার সন্ধানের জন্য যখন নৃতাত্ত্বিকরা সেটা খনন করা শুরু করলেন, সেখানে কিন্তু 5টা মাছের ছবি আঁকা একটা পোড়ামাটির থালা পাওয়া গেল। মানে বোঝা গেল, মানে সেই সময়ে তখন 5টা মাছের ছবি আঁকা একটা থালা পাওয়া যাচ্ছে, তার মানে মাছের প্রচলন তখনও ছিল, তাই না?
1: মাছের ছবি আঁকা এই থালা প্রমাণ করছে যে প্রাচীন সিন্ধু সভ্যতায় মাছ ছিল জনপ্রিয় খাবার। এবং একটা জায়গাতে আমরা একটা কনক্লুশনে আসছি, শুধু আমরা নয়, গবেষকরা ঐতিহাসিকরা তারা বলছেন যে সুদীর্ঘকাল ধরে ভারতবর্ষের মানুষ মাছ ভাত খায়, এবং নদীমাতৃক প্রাচীন বাংলায়ও মাছ ভাত খাওয়ার যে অভ্যেস সেটা অত্যন্ত প্রাচীন। তবে মাছ ভাতের এই রাজ্যটুক কি করে তৈরি হলো সেটা নিয়ে এখনো পর্যন্ত সেরকম সূত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে এটা ঠিক যে একটা সময় দেখা গেল যে ধান এবং মাছ, সেখান থেকে ভাত ও মাছ, এটা আমাদের বাঙালিদের প্রধান খাদ্য।
0: মানে সেটা যেহেতু সহজলভ্য ছিল, হ্যাঁ, এই বাংলায় যেমন ধান চাষ হতো তেমনি প্রচুর, যেহেতু নদীমাতৃক সেহেতু প্রচুর নদীতে মাছ পাওয়া যেত, অর্থাৎ সহজলভ্য, যেটা সহজে পাওয়া যায়,
1: সহজে পাওয়া যায়। এবং মানে আর্থিকভাবেও কিন্তু এটা যে কোনো ধরনের মানুষ কিন্তু এটাকে গ্রহণ করতে পারে। মানে তুমি যে বিশাল দাম দিয়ে সবসময় বিশাল বড় বড় মাছ কিনতে হবে তা নয়, স্থানীয় পুকুরে ছোট ছোট জাল ফেলে, এমনকি মশারির জাল ফেলেও কিন্তু কিছুটা কুঁচো চিংড়ি, কুঁচো মাছ একদম স্থানীয়রা কিন্তু হামেশাই এই ধরনের তারা কিন্তু নিয়ে নেন।
0: আমি এরকম অনেককে দেখেছি জানো, আমার মামার বাড়ি, সেখানে আমি দেখেছিলাম, মানে এখন তো অনেকটা দিন বদলেছে, ছোটবেলায় যখন প্রায়শই যেতাম, এখন তো যাওয়া হয় না, যখন প্রায়শই যেতাম তখন দেখেছি যে আমরা গেছি বলে তখন কি করলো না, জাল নিয়ে চলে গেল পুকুরে, যে দাঁড়াও দাঁড়াও দেখি পুকুরে জাল ফেলে কি মাছ পাওয়া যায়। তো জাল ফেলা হলো, আমরা তো মানে খুব উৎসুক হয়ে দেখছি যে কি হচ্ছে, মানে জালটা কিভাবে ছড়িয়ে দিল জলের মধ্যে, বেশ বুক পর্যন্ত জলে নেমে সেই জালটাকে ছড়িয়ে ছুঁড়িয়ে দিল একদম, আর তারপরে আস্তে আস্তে টানছে, যখন দেখছি মাছ ভেতরে লাফাচ্ছে, মানে এগুলো ছোটবেলায় যেন মানে অবাক একটা, বিস্ময়কর একটা জিনিস।
1: এবং এই যে মাছ ধরা, ছিপ ফেলে বলো জাল ফেলে বলো, এটা না যারা করেন তাদের কাছে এটা একটা অদ্ভুত আকর্ষণ, আর যারা দেখেন তাদের কাছেও কিন্তু একটা অনাবিল আনন্দের।
0: সত্যি, সুতরাং এই সব কিছুই দেখো আমাদের বাংলার সঙ্গে জড়িত, বাংলার সংস্কৃতি, বাংলার খাদ্যাভ্যাস, সমস্ত কিছু এই বাংলাকে ঘিরে।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: এই গানটা শুনলে সত্যি কিরকম একটা অন্যরকম ইমোশন তৈরি হয় না?
1: ঠিক, আমরা যদি বাংলায় না জন্মাই তাহলে এই শস্য শ্যামলা বাংলার যে অপরূপ রূপ, যা আমরা মানে আমাদের যেন নিজেদের নিজস্ব সম্পত্তি এটা, তাই না? সেটা আমরা কোথায় পাবো? আর দ্বিতীয়ত হচ্ছে যে মাছে ভাতে বাঙালি, সেই মাছে ভাতে বাঙালিটা যে আর হওয়া যাবে না, তাই না? তো কিভাবে সম্ভব সেটা, মানে বাঙালি না হয়ে কি হব, মানে বাঙালি হয়ে আমরা এতটাই আদর যত্নে, মানে বাংলা আমাদেরকে কতটা যত্নে রেখেছে,
0: বাংলা আমাদেরকে সব দিক থেকে। তুমি দেখো, মানে মা যেভাবে আমাদের ছোটবেলা থেকে আদর করে করে দু হাতে ঘিরে ঘিরে বড় করে, ঠিক তেমন ভাবে বাংলা মা আমাদের খাওয়ার, আমাদের পড়াশোনা, আমাদের পরনের বস্ত্র, সমস্ত কিছু, তার আকাশ, তার বাতাস, তার জল, সমস্ত কিছুই তো আমরা একেবারে মানে যতটা পারি ব্যবহার করি না?
1: ঠিক সেই কারণেই তো মানে এই গানটা এমনভাবেই রচিত হয়েছে, যেটা আমাদেরকে বারবারই বলছে, ইনসিস্ট করছে যে আর কোথাও নয়, এই বাংলার মাটিতেই আবার আসতে হবে। আর এই বাংলার মাটি, দেখো আমরা যেখানে বলছিলাম যে মাছে ভাতে বাঙালি, সেই যে মাছ ভাতের ব্যাপারটা, সেটা যে আমরা তো দেখলাম যে বিভিন্ন নৃতত্ত্ববিদেরা তারা বিভিন্নভাবে প্রমাণ করেছেন, তাদের যে বিভিন্ন কিছু আবিষ্কার করেছেন মাটি খুঁড়ে, সেখান থেকে তারা দেখেছেন যে মাছের অস্তিত্ব বহু বহু বহু বছর আগের থেকে, খ্রিস্টপূর্বাব্দের সময় থেকে আছে।
0: অদ্ভুত, দেখো কিরকম মানে ইনসিডেন্ট, তুমি যেটা বলছিলে না, যেগুলো তো প্রামাণ্য দলিল। একটা জায়গাতে একজন গবেষক বলছেন যে বেহুলার বিয়েতে ঝোল ঝাল ভাজা সহ রান্না হয়েছিল 18 পদের মাছ, ভাবো তুমি। এবং আমরা যে মনসামঙ্গল পড়েছি, সেই দ্বিজবংশী দাসের মনসামঙ্গলের পাতায় পাতায় মাছের ছড়াছড়ি, এবং এই যে কবি বিজয়গুপ্ত এবং দ্বিজবংশী দাস, এই দুজনে কিন্তু বরিশাল এবং ময়মনসিংহ এই দু জায়গার, এবং এখানে তো মাছে ভরা, মানে রুই, বোয়াল, খলসে, ভাংড়া, রিঠা, চিংড়ি, ইলিশ, মাগুর, মানে কিরকম বলছেন, বলছে মাগুর মৎস্য দিয়া রান্ধে গিমা গাছ গাছ, ঝাঁজ কটু তৈলে রান্ধে খরশুল মাছ, ভিতরে মরিচ গুঁড়া বাহিরে জড়ায় সুতা, তেলে পাক করি রান্ধে
1: চিংড়ির মাথা। অন্যদিকে দ্বিজবংশী দাস কি বলছেন, তার রচনায় তিনি বলছেন যে পাবদা মৎস্য দিয়া রান্ধে নালি তার ঝোল, পুরান কুমড়া দিয়া রোহিতের কোল। বাঙালির ভাত মাছ খাওয়ার রয়েছে,
0: মানে সম্ভবত
1: রুই মাছ, অবশ্যই। হ্যাঁ, রোহিতের কোল মানে কি, রুই মাছের যেটা খাই আমরা, কোলটা আর কি। হ্যাঁ,
0: মানে রোহিত আর সেই লেবীয় রোহিতা মনে আছে?
1: তো এই যে সুদীর্ঘ পরম্পরা বাঙালির মাছ ভাতের, এই রসায়ন কিন্তু গড়ে উঠেছিল ভূপ্রকৃতি, কৃষি কেন্দ্রিকতা, সংস্কৃতি ইত্যাদির নিরিখে।
0: এবং তারা নিজেরাই বিষয় প্রকাশ করছেন, গবেষকরা বলছেন এই যদি একটা রিলেশন হয় যে বাঙালি, ভারতবর্ষ, মাছ, এরকম একটা যদি হয় মাছে ভাতে, তাহলে ঈশ্বরী

0: পাটুনি কেন বলেছিলেন যে আমার সন্তান থাকে দুধে ভাতে, মাছে ভাতে কেন বলেননি?
1: হ্যাঁ,
0: এটা কিন্তু একটা বিরাট মানে আমাদের প্রশ্নটা, এটা গবেষকদের প্রশ্ন। তবে মানে ঈশ্বরী পাটুনি না বললেও গুপ্তকবি ঈশ্বরচন্দ্র, হ্যাঁ মানে তিনি তো সবসময় স্যাটার করতেন ঈশ্বরচন্দ্র গুপ্ত, তিনি বলছেন, মাছ ভাত মাছ খেয়ে বাঁচে বাঙালি সকল, ধানে ভরা ভূমি তাই
1: মাছ ভরা জল।
0: কি অসাধারণ অসাধারণ এই সমস্ত ইনসিডেন্টগুলো আছে, প্রামাণ্য দলিলগুলো আছে,
1: প্রচুর দলিল আজকে কিন্তু আপনাদের সামনে আমরা চেষ্টা করব তুলে ধরার, যে মাছে ভাতে বাঙালি আমরা এমনি এমনি বলি না কথাটা, শুধুই বাঙালি মাছ খেতে ভালোবাসে ভাত খেতে ভালোবাসে বলেই ভেতো বাঙালি মাছে ভাতে বাঙালি, এটা নয়, এটা আজকের কোনো ঘটনাই নয়, বিষয়টা যুগ যুগ ধরে চলে আসছে, লক্ষ কোটি বছর আগের থেকে প্রমাণিত হয়েছে যে এই মাছের অস্তিত্ব ছিল এবং তখন থেকে এখনো পর্যন্ত আছে এবং থাকবে আগামী কোটি কোটি বছর।
0: এবং এখন যারা এই মুহূর্তে 107 এর সাথে রয়েছেন, আপনি আপনার একেবারে লোকাল বাজারে গিয়ে দেখুন, কলকাতাতে সব সময় মাছের ছড়াছড়ি, এবং আমরা যতই আদার অন্যান্য খাবারে দিকে ঝুঁকি না কেন, মাছ দেখলে ঝাঁপিয়ে পড়বই, এটাই তো কলকাতা।
1: অবশ্যই।

0: আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: তিনটি অজগ্রাম, সুতানুটি, গোবিন্দপুর, কলিকাতা, এই নিয়েই আমাদের আজকের শহর কলকাতা।

0: কলকাতা আবার কার? কলকাতা আমাদের, মানে আমাদের বাঙালিদের, আবার কার?
1: কলকাতা আমাদের এবং কলকাতা মাছ ভাত আমাদের, সব কিছুই কলকাতার আমাদের মতো। এবং এই যে আমরা মাছ ভাতের কথা বলছি, জানো তো, অনেকে বলে মাছ নিয়ে যে বাঙালির যেন আদিক্ষেতারা শেষ নেই।
0: একদমই না, এটা আদিক্ষেতা বলো আর যাই বলো না কেন, মাছ আমাদের সব কিছুতে লাগে, সুতরাং মাছ আমাদের চাই চাই। এটাকে আদিক্ষেতা বললে আমি আমি অন্তত তো মানছি না, তুমি মানবে কিনা আমি জানি
1: না। না না না, এটা মানার কোনো প্রশ্ন নেই। তুমি দেখো, সব কিছু খাওয়ার পর খাওয়ার পাতে এক টুকরো মাছ দেখলেই দেখবে মনটা কত খুশি হয়েছে।
0: অবশ্যই, আর তাই যদি বলো যে শুধু কি আমাদের খাওয়ার জন্য, যে কোনো শুভ কাজ মানেও তো মাছ, মাছটা চাই চাই, তাই না?
1: অবশ্যই। এবং যে যতই নাক সিটকা না কেন, আষ্টে গন্ধ বাঙালিরা মাছ খায় যাই বলুক না কেন, আমাদের বিভিন্ন রিচুয়ালসে, পুজোতে, দুর্গাপুজোয় মাকে ভোগ দেওয়া হয় মাছ। হ্যাঁ, এবং বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হলে সেখানেও, যেমন ধরো পরীক্ষা দিতে যাওয়ার সময় আমরা কি বলি, একটু মাছ,
0: হ্যাঁ একটু মাছের ঝোল ভাত, ঠিক, মানে মাছ একটু মুখে দিতে হবে আর কি, নতুন বউ ঢুকলে ভাবো, হ্যাঁ মাছের মুখটাকে দেখতে হবে। আবার ধরো সন্তানের অন্নপ্রাশন হচ্ছে,
1: ওই যে একটা রিচুয়ালস ছিল, এখন অনেক জায়গায় হয় না, বাঁ হাতে একটা ল্যাটা মাছ দিয়ে দেওয়া হতো।
0: হ্যাঁ,
1: এবং ল্যাটা মাছ আমরা জানি প্রচন্ড পিচ্ছিল, হাত থেকে ফসকে ফসকে বেরিয়ে যেত, এবং চারপাশ থেকে বলা হতো যে
0: ওটা ওইটা কখন মারতো, ওটা কখন মারতো, ওই যে দুধে আলতায় যখন পাটা দিল,
1: হ্যাঁ
0: তারপরে
1: আচ্ছা সোমা, হ্যাঁ হ্যাঁ, তোমার হাত থেকে কত দূরে ছিটকে ছিল বলো তো ল্যাটাটা?
0: না, ল্যাটা ছিটকে ছিল, তুমি কি করে জানলে?
1: ওই ল্যাটাটা তো আমার কাছে এসেছিল।
0: আচ্ছা আচ্ছা,
1: আসলে কি বলতো, তো সব সবাই চারপাশ থেকে তখন বলে না, ল্যাটা যে চেপে ধরতে পারবে সে নাকি সংসারের বাঁধন আরো দৃঢ় করবে।
0: হ্যাঁ হ্যাঁ, মানে এটা উঠবে সংসারের সঙ্গে আর কি,
1: লোকাচার তো প্রচুর থাকে সেখানে।
0: একদমই, আবার ফুলসজ্জার রাতেও কিন্তু বাড়ির অন্যান্য মেয়েরা কি বলে, বউয়ের কানে কানে বলে, মানে বলতো, এখন কতটা কি সবই চেঞ্জ হয়, যে মাছের স্বপ্ন দেখো তাহলে নাকি আমরণ মাছ খাওয়ার বিলাসে মজে থাকতে পারবে বউটি।
1: এবং শুধু এই লোকাচারে নয়, আমরা যদি সাহিত্যের পাতা একটু উল্টাই, সেই যে সংসার উপন্যাস রমেশ দত্ত, এবং সেখানে নায়িকা বিন্দুর ঝি, তিনি মুখ বাড়িয়ে বলেছিলেন, বড় বড় কই মাছ পাওয়া যাবে না কেন মা, তা সে কি ছোঁয়া যায়, এক একটা দু পয়সা তিন পয়সা চার পয়সা চায়, আর মাগুর মাগুর মাছ তো মানে চার পয়সা ছ পয়সা আট
0: পয়সা। হ্যাঁ হ্যাঁ, মানে ওটা তো বলোই না আর কি, ওটা ধরা ছোঁয়ার বাইরে, বড় মাগুর মাছের দাম আরো বেশি। সেকালে না একান্নবর্তী যে বাড়িগুলো ছিল সেখানে নিয়মিত ঝগড়া হতো, কেন না, ওই যে মাছের মুড়ো, মাছের মুড়োটা কে পাবে, ঠিক আছে, মানে এ বলবে আমার বর পাবে, ও বলবে আমার বর পাবে, কিন্তু মানে কি বলতো, নর্মালি যে মাছের মাথাটা ছেলেদের ভাগেই পড়তো, তাই না?
1: তাই
0: মেয়েরা তো তাকিয়ে তাকিয়ে দেখতো,
1: নতুন জামাই আসলে বা মেয়ে বিদায়ের আগের দিন গুছিয়ে কিন্তু বাটিতে সেই মাছের মাথাটা খাক না খাক তাকেই দেওয়া হয়। আর নতুন বউকে তুমি দেখবে একটা বেশ বড় সাইজের লেজা দেওয়া হয়, বেশ বড় সাইজের। এবং এটা আর কি, যে আমাদের রিচুয়ালসে বা আমাদের সংস্কারে বলে যে এই মাছ ভাত বা আজীবন সধবা টাকা এগুলো

0: হচ্ছে এক একটা সমার্থক।
1: একদমই। আবার এই মাছপ্রীতি নিয়ে অসামান্যভাবে লিখেছেন কল্যাণী দত্ত তার থোর বরিখাড়া নামক গ্রন্থে। সেখানে তিনি সুন্দরভাবে তার দিদিমার যুগে ছড়া কেটে কেটে লিখেছেন কত রকম কি, সেখানে কি এসেছে, এসেছে নানা রকম বইয়ের কথা, নানা জন আর নানা মাছের প্রসঙ্গ। সেখানে তিনি এক জায়গায় কি লিখছেন, লিখছেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রসঙ্গে যখন তিনি লিখছেন, লিখছেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাথাটা মস্ত বড় দেখাতো। আমরা এটা জানি প্রত্যেকেই না যে মাথাটা তার একটু বড় ছিল, তাই স্কুলের বন্ধুরা তাকে যশুরে কই বা কসুরে জই বলে খাতাতো।
0: মানে যশোর মাছের কইয়ের তো,
1: হ্যাঁ একদমই একদমই একদমই। তবে এই রসিকতা যারা করতো তারা তো সব কলকাতারই ছেলে,
0: একদমই। এবং তেল কই এখনো পাতে পেলে খুব মানে একেবারে হাল ফ্যাশনের মানুষও, যিনি বলেন যে আমি ফিউশন ফুড খাই, তিনিও কিন্তু এপাশ ওপাশ দেখে আস্তিন গুটিয়ে হাত দিয়ে নেমে পড়েন একদম ময়দানে মাছের কাঁটা ছাড়িয়ে খাওয়ার জন্য।
1: একদম।
0: চিংড়ি তো আরেক একটা খুব ফেভারিট কলকাতার মানুষদের, এবং ঘুষো মোচা ধেনু কাদা এই সমস্ত ছিল হচ্ছে একটা সময় বলতে এগুলো হচ্ছে গরিবের ছিল। আর বাগদা গলদা এইসব হচ্ছে একদম জাতের চিংড়ি।
1: আবার জানো কত্তাগিন্নির ঝগড়ার মধ্যেও মাছ চলে এসেছে, কি বলছে, হ্যাঁ বলছে তুই যদি হস ভালো মানুষের পো তবে কাঁট খান খেয়ে মাছ খান থো।
0: এবং এই যে গলদা বাগদা এইসব চিংড়ির সঙ্গে তুমি যদি লাউ দিয়ে দাও আর নারকেল দিয়ে মালাইকারি করে দাও,
1: রসো রসো রসো আর বলো না, মানে এইবার তো টপ করে পড়ে যাবে, মানে জীব তো একদম মানে ভরে গেছে।
0: মানে
1: বাঙালি হয়ে এমন মাছের গল্প সেটা একটুখানি রয়ে শয়ে বলতে হয় না, মানে কিছুটা কিছুটা হজম করে নিয়ে তারপরে না হয় আবার একটু সেই মাছ ভাতের গল্প শুনবো।
0: তবে একটা কি যে এখন তো আমাদের প্রচন্ড স্পিডের টাইম, অনেকেই আমরা এই সমস্ত রান্নাগুলো করে উঠতে পারি না, সেই জন্য বিভিন্ন জায়গায় থালি সিস্টেম হয়েছে, সেখানে চিতল মাছের মুইঠা আর ওই যে বলছিলাম লাউ চিংড়ি।
1: ওহো সেসব থালির কথা আর বলো না, সেখানে যা যা আছে না, ডাব চিংড়ি খেয়েছো তুমি?
0: উড়িয়ে বাবারে, তুমি আমাকে মাছে ভাতে বাঙালির গান শোনাও।
1: হ্যাঁ মানে তুমি কি এখন কি চাইছোটা কি,
0: মানে গান খেয়ে কতটা রসনা তৃপ্তি হয় সেটা আমি
1: আমি দেখো প্রথমেই বলেছিলাম কিন্তু যে দুই রসিক যখন বসেছি সুতরাং মানে আজকে শুধুমাত্র চা খাবো না, চায়ের সঙ্গে টা খাবো যেমন তেমনি গানের সঙ্গে আবার টান। হ্যাঁ তো এই টানে টানে কত রকম
0: টান, আর
1: মাছের প্রতি টান না হলে কি করে হবে, সুতরাং মাছের প্রতি আমাদের ভালোবাসা চলতে থাকুক। এখন যে গানটা শুনতে চলেছি সেটাই অবশ্যই সেই মাছ ভাতের বাঙালির কথাই লেখা আছে, গেয়েছেন সোমা ভট্টাচার্য।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। রাজ্যের গ্রামীণ এলাকায় আজ থেকে কেন্দ্রের বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন ভিভিজি রামজি প্রকল্প চালু হতে চলেছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। এই প্রকল্পের জন্য মোট খরচের 60% অর্থ 8,508 কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাকে আরও গতিশীল ও জনমুখী করে তুলতে ডাব্লিউবিসিএস সার্ভিসের সমস্ত আধিকারিকদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধনধান্য অডিটোরিয়ামে আজ বিকেলে এই বৈঠক হবে। অন্নপূর্ণা যোজনায় আজ দ্বিতীয় পর্যায়ে সুবিধাপ্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হচ্ছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কয়েকজন উপভোক্তার অ্যাকাউন্টে প্রতীকীভাবে অর্থ স্থানান্তরের মাধ্যমে কর্মসূচির সূচনা করবেন। রাজ্যে 1,20,000,000 যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হবে বলে মুখ্যমন্ত্রী গতকাল মাকুড়ায় হুল দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে জানিয়েছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মরত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসক বিধানচন্দ্র রায় এর জন্ম ও প্রয়াণ বার্ষিকীটি আজ রাজ্যজুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হচ্ছে। এই উপলক্ষে সকালে মধ্য কলকাতার নির্মলচন্দ্র দে স্ট্রিটে বিধানচন্দ্র রায়ের বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। পরে তিনি মহাকরণের বিপরীতে বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। নবান্নেও তার ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। জাতীয় চিকিৎসক দিবসে দেশের সকল চিকিৎসকদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা উন্নয়নে চিকিৎসকদের কঠোর পরিশ্রম, সাধারণ মানুষের প্রতি সমবেদনা এবং অঙ্গীকারের বিশেষ ভূমিকা রয়েছে। প্রতিকূল পরিস্থিতির মোকাবিলায় চিকিৎসকদের অক্লান্ত প্রচেষ্টা দেশের আপামর জনগণের আস্থা ও কৃতজ্ঞতা অর্জন করেছে। বিশ্বকাপ ফুটবলে মেক্সিকো ইকুয়েডরের খেলায় মেক্সিকো 2 গোলে জয়ী হয়েছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: লিসানা, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
3: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
2: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
3: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
5: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: বন্ধুরা ভাবতে পারেন যে গান্ধরিয়া সেকেন্ড হাফে সোমা নিলাম যেন ফিরে এসেই হঠাৎ হুলোর কথা কেন,
1: না এটা ভাববে না, কারণ হুলো মেনি মাছ এগুলো তো মানে একই ব্যাপার আর কি, মানে
0: বিড়াল তো
1: জড়িয়ে রয়েছে। হ্যাঁ,
0: বাড়িতে মাছ কাটা হচ্ছে, মাছের কাঁটা, মাছের গন্ধে বিড়াল আসবে না তাহলে হয় না, এটা হতেই পারে না। মানে বাঙালির সাথে যেমন মাছ আসবেই, মাছের সাথে বিড়াল আসবেই,
1: একদমই।
0: হুলোর অভিমানের গল্পটাও আমরা না শুনলে কে শুনবে বলুন, তাই একটু শুনে নিলাম। কিন্তু সোমা একেবারে রেডি একটা দুর্ধর্ষ কবিতা শোনাবে আপনাদের।
1: আরে মানে কি বলবো, এটা শোনাতে পেরে আমার নিজেরই ভালো লাগবে। অ্যাকচুয়ালি দেখো তুমি, মাছ মানে মাছের কাঁটা বোঝায়।
0: হ্যাঁ
1: হ্যাঁ, তাই তো। আমরা একটু আগে মানে গানও শোনালাম আপনাদেরকে, মাছের কাঁটা, খোঁপার কাঁটা। হ্যাঁ, তো কাঁটা নানা রকম, তো কাঁটা ছাড়াও তো মাছ হয়।
0: হ্যাঁ,
1: তাই না?
0: পাবদা মাছ।
1: হ্যাঁ, কাঁটা ছাড়াও মাছ হয়। তুমি পাবদা মাছ বললে ঠিকই, কিন্তু মানে অনেকে হচ্ছে সেগুলো তো তবু কাঁটা আছে, এমন কোন মাছ আছে যাতে কোনো রকম কাঁটাই নেই? সেটা হচ্ছে চিংড়ি মাছ। হ্যাঁ, তাই না? তুমি কি জানো যে সেই সময়ে মেয়েদের একটা যে মানে প্রিয় কাজ, মানে অনেক ঘরের তো বিভিন্ন রকম কাজ আছে, তার মধ্যে কোনটা যদি মানে বলা হয় যে তোমার কোন কাজটা বেশি প্রিয়?
0: কোনো কাজই প্রিয় না, কাজই প্রিয় না।
1: তখনকার দিনে গিন্নিদের প্রিয় কাজ ছিল মাছ কোটা।
0: হ্যাঁ,
1: আর এমন কি সেই সময় ঘুষো, মোচা, ধেনো, কাদা, মানে এগুলো হচ্ছে চিংড়ি, চিংড়ির ভাগ আর কি। হ্যাঁ, ঘুষো চিংড়ি, মোচা চিংড়ি, ধেনো চিংড়ি, কাদা চিংড়ি, হ্যাঁ এগুলোকে বলা হতো গরিবের চিংড়ি,
0: মানে এগুলো দেশীয়
1: কুচু কুচু। হ্যাঁ, কুচু কুচু,
0: মহিলারাও ছাকনি দিয়ে ধরে না।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: ওই যে বলছিলাম ঘরের মশারির নেট দিয়েও পাওয়া যায়।
1: হ্যাঁ, এবার সেই জন্য লোকে কি বলতো জানো, বলতো মানে একটা সান্ত্বনা দেওয়ার জন্য যে চিংড়ি মাছ খেয়ে সোমবারটা নষ্ট করতে নেই। গলদা বাগদা চিংড়ির সঙ্গে লাউ আর নারকল দিয়ে শুভ যোগ ঘটলে অবশ্যই সেটা খেতে হবেই হবে। সেটা কি বলছে? গলদাং বাগদাং রসাং নারকেল সনিতাং অলাবু লোভনাং কৃত্বা ভক্ষিতা ব্যাং শুভ যোগে।
0: বাবা, আমার 32 বাটি আছে তো, আমি একটু ভালো করে

0: পিচ্ছি বাকি চিংড়ি দাঁতের ব্যবহার লাগবে না, কিন্তু এটা বলতে গেলে খুব সাংঘাতিক অবস্থা
1: একদম। আর তার সঙ্গে কে যুক্ত আছে বলো? এই সব মাছের সঙ্গে আমাদের বাঙালির যে শুভ যোগ ঘটতো সেটা কখন হতো জানো?
0: যখন সেই সময় কিন্তু দারুন, কেউ ইলিশ নিয়ে ঢুকছে, কেউ আবার চিংড়ি মাছ এরকম দাঁড়া ঝুলিয়ে ঝুলিয়ে দেখা।

0: মিঠু বলছে, আজকে মালাইকারিটা যা খেলুম না। মানে ঘটি বাঙালির চিরাচরিত দ্বন্দ্ব, কিন্তু একটা সময় পর আবার দেখা যেত, ধরো শনিবারে এটা হয়েছে, রোববারে একসাথে বসে কাকু জেঠু গলাগড়ি করে আবুদার দোকানে চা খাচ্ছে আর খবরের কাগজে সমস্ত খবর একসাথে র‍্যাপ আপ করছে। তো এই রকম দৃশ্য কিন্তু হামেশাই হতো, এবং শুধু ইলিশ মাছের পাতুরি বা ভেটকির পাতুরি এরম নয়, শুঁটকি মাছেরও কিন্তু একটা বিরাট চল আছে। কিছু মানুষ আছেন যারা এই মাছকে শুকিয়ে রেখে তার বিভিন্ন রকমের পদ রান্না করেন, এবং সেটাও কিন্তু একটা বিরাট চল আছে। সেটা ইকোনমিক্যালি বলুন কিংবা খাওয়ার দিক থেকেই বলুন, বাঙালি যে কত রকমভাবে মাছকে রান্না করতে পারে, শুধু বাঙালি নয় ভারতবর্ষের মানুষরা, সেটা বোধহয় বোঝা যায় না। তবে এই মোহনবাগান ইস্ট বেঙ্গলের এই ঘটি বনাম বাঙালের,
1: হ্যাঁ ঘটি বনাম বাঙাল মানে দেখুন, তার মানে দুটো দুরকম মাছ, মানে মাছহীন কিন্তু নয়,
0: না
1: দুই রকম মাছের মধ্যে লড়াই। এ কি মানে ফুটবল নিয়ে লড়াই না মাছ নিয়ে লড়াই? হ্যাঁ মানে এটা বোঝা খুব মুশকিল, মানে এমন লড়াই। আমরা তো অবশ্যই মানে দেখুন, আমরা ইলিশেরও ভক্ত চিংড়িরও ভক্ত, ঠিক আছে, সরিষা ইলিশ আর ওই গলদা চিংড়ির মালাইকারি বা লাউ চিংড়ি যেটাই বলুন না কেন, বা ইঁচড় চিংড়ি, পটল, পটল চিংড়ি, হ্যাঁ ঘুষো চিংড়ির বড়াও হতে পারে, মানে আমরা কিন্তু সবেতে আছি,
0: আমরা ছাড়বো না, মানে কাঁটা টুকু পর্যন্ত আমরা চিবিয়ে খেয়ে নেব, সাব্বাস বাঙালি।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

সেই ছোটবেলায় আমরা গল্পে পড়তাম না, রাঘব বোয়াল, সে বিশাল বড় রাঘব বোয়াল নৌকো টৌকো সব গিলে খেয়ে ফেলছে। আবার শোল মাছ, একটা রিচুয়ালস আছে যে শোল মাছ ভোগে দেওয়া হয় তারা পিছে নাকি শোল মাছ পুড়িয়ে। তো এরকম বাঙালির লোকাচারের সাথে আমাদের সংস্কৃতির সাথে মাছ বিভিন্নভাবে জড়িয়ে মৎস্য পুরাণ।

0: এর গল্প তো আমরা সকলেই জানি, যে একটা সময় যখন নাকি পৃথিবী পুরো জলের তলায় চলে গেছিল, সেই সময় ভগবান বিষ্ণু বিশাল আকৃতির একটা মৎস্যের রূপ ধারণ করে পৃথিবীকে তার পৃষ্ঠে ধারণ করেছিলেন।
1: একদমই। আবার আমাদের বাঙালিদের মধ্যে লক্ষ্মী পুজোতেও কিন্তু জোড়া ইলিশ মাছ খাওয়ার একটা চল রয়েছে, কারোর কারোর
0: সরস্বতী পুজোতেও জোড়া ইলিশ দেওয়া হয়। যাত্রা পুটি, পুটি মাছকে যাত্রা পুটি বলেও এরকম অনেকে সম্বোধন করেন। হ্যাঁ, এবং ডিম ভরা মাছের কিন্তু একটা আলাদা কদর
1: অবশ্যই,
0: এবং বর্ষাকালে এই যে ডিম ভরা মৌরল্লা, কুচো মাছের চচ্চড়ি, তখন কিন্তু মানে জেনারেলি একটা মানে শ্রেণী বিভাজন করা হয়, এই কুচো মাছ নাকি যারা বড় মাছ কিনতে পারে না তারা কুচো মাছ খায়, কিন্তু গুছিয়ে রান্না করা কুচো মাছ তখন কিন্তু সকলেই চেটে পুটে খেয়ে।
1: দেখো এখন আমার মনে হয় সেই ধারণাটা অনেকটা বদলেছে। ধরো কাচকি মাছ, হ্যাঁ, এই কাচকি মাছটা যদি তুমি একদম ঝুরো ঝুরো করে ভাজো,
0: হ্যাঁ,
1: বা একটা হালকা কোটিং দিতেও পারো, বেসনে একটা হালকা কোটিং দিলে, নাও দিতে পারো, কিন্তু যদি মুচমুচো করে ভাজো, সেটা তুমি চা দিয়ে খাও না, ডালের সঙ্গে খাও না, একটু লেবু চিপে নিলে, পাতলা করে মুসুর ডাল দিলে, তার সঙ্গে তুমি কাচকি মাছ ভাজা খাচ্ছ, গোটা গোটা ভাতটাই কিন্তু মানে খাওয়া হয়ে যেতে পারে।
0: থামলো না তো, আমি যে বললাম যে অনুষ্ঠানের পর গিয়ে খেয়ে আসবো,
1: যাবে
0: বললো না কিন্তু
1: যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভেবে দেখি ভেবে দেখি। আসলে আসলে কি বলতো, মানে এত বেশি মাছ পাগল লোক তো, সেজন্য মাছটাকে কি ঠিক শেয়ার করা যাচ্ছে না, বুঝতে পারছো তো?
0: আসলে সোমার বাড়িতে গেলে সোমা আমাকে কোন মাছ খাওয়াবে সেটা ডিসাইড করতে পারছে না।
1: এক্স্যাক্টলি, আমাদের ওখানে বাজারে সব ধরনের মাছ পাওয়া যায় এবং অনেকগুলো মাছের বাজার রয়েছে।
0: কিন্তু বর্ষা এলে বাঙালি যাকে ছাড়া ভাবতে পারে না।
1: তার কথা তো একটু আগেই বলছিলাম, কে সে? আহা, মানে সেই রূপলি, রূপলি সুন্দর সুন্দর।
0: ইলিশের সাতকাহন বাঙালির চেয়ে বেশি আর কে জানে বলো
1: না?
0: মানে আদি অকৃত্রিম চিরন্তন ইলিশ প্রেমী বাঙালি, এবং মৎস্য সমাজে বলা হয় একমাত্র উপবিতধারী, মানে ইলিশ মাছের নাকি পিতা আছে, এবং প্রচুর তাকে বিশেষণে ভূষিত করা হয়। জলের উজ্জ্বল শস্য, জলের রূপলী রানী, মানে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা একটা জিনিস জানি, হাতে ইলিশ, পাতে ইলিশ, ভাতে ইলিশ, ঝোলে, ঝালে,
1: এমনকি কবিতায়, গানে, গল্পে, উপন্যাসে ইলিশের সব জায়গায় গুণগান, ইলিশের জয়গানে মুখর, এমনকি বুদ্ধদেব বসু থেকে মানিক বন্দ্যোপাধ্যায়,
0: মানে পদ্মা নদীর মাঝি, মনে আছে ইলিশের ছয় লাভ সেখানে, এবং কোথাও মেন ক্যারেক্টার, কোথাও আবার নেপথ্য শিল্পী, কোথাও আবার মানে বিভিন্ন রকমের। তো মানে আমরা বলি না যে প্রচণ্ড গরমের পর যখন আমরা হাঁ হাঁ করে থাকি কখন বর্ষা আসবে এবং প্রকৃতি একটু শান্ত হবে, সেই সময় কিন্তু অবিরাম বাঁধনহারা বৃষ্টি এবং বাঙালির রসনায় অবিরাম ইলিশ, ইলিশ, ইলিশ।
1: না বাঙালি, বর্ষা এলে বাঙালির পাতে ইলিশ সেটা দূরে থাকতে পারে না। রূপলি ইলিশের সাতকাহন বাঙালির চেয়ে বেশি আর কে জানে বলুন, মানে ইলিশের প্রেমে মাতোয়ারা বাঙালি, ইলিশ প্রেম আদি অকৃত্রিম, সত্যি
0: ইলিশ। গঙ্গাও আমার মা, পদ্মাও আমার মা।

0: সত্যি সত্যি আমরা মাছ খাই, মাছ নিয়ে এত কথা বলছি, কিন্তু যারা মানে অক্লান্ত পরিশ্রম করে মাছ ধরেন, এই যে গভীর সমুদ্রে যারা ট্রলার নিয়ে চলে যান কিংবা নৌকাতে মাছ ধরেন, কত বিপদ সংকুল তাদের জীবন বলুন, সে পারে বলুন কি ওপারে বলুন, যেদিকেই বলুন, সব ক্ষেত্রেই কিন্তু এই মাছ ধরা যাদের জীবিকা তাদের কিন্তু একটা অনিশ্চিত জীবনের মধ্যে দিয়ে চলতেই হয়।
1: সেজন্যই বলা হয় যে নদীর পারে যাদের বাস, দুঃখ তাদের বারো মাস।
0: একদমই, মানে নদীর পার কখন ভাঙে কখন গড়ে সেটা তো একেবারেই বোঝা যায় না, সেই জন্যেই কিন্তু মানে তাদের জলের ধারা কখনো মেটে না।
1: ঠিক সেই কারণেই জানো তো, যে তাদের জীবন যেহেতু এতটা অনিশ্চিত এবং তারা যে মাছ ধরতে যাচ্ছে কতটা মাছ ধরবে, কবে ফিরবে, হ্যাঁ কি হবে সেটা কেউ জানে না, মানে অজানার পথে যেন পাড়ি দিচ্ছে। সেই কারণেই যখন ধরতে বেরোচ্ছে, মাছ ধরতে তারা বেরোচ্ছে জেলে মাঝিরা, তখন কিন্তু তারা ধূপ ধুনো জেলে নৌকোকে মানে দেবতা জ্ঞানে পুজো করে তবেই তারা কিন্তু মাছ ধরতে ওঠে।
0: এবং এই যে
1: আবার জাল পুজো করে,
0: অবশ্যই অবশ্যই। এবং এই যে ইলিশ মাছের কথা বলছি, ইলিশ মাছের সাথে কিন্তু নানান সংস্কার মিশে আছে। তুমি দেখবে লোকাচার এবং সংস্কার এগুলো মিলেমিশেই তো থাকে। যারা ইলিশ ধরেন তারা বলেন পয়লা বৈশাখের দিন নাকি তাদের ইলিশ খেতেই হয়। এবং ইলিশ ধরতে গেলে জলের মন বুঝতে হবে, মানে জলও তো, জলেরও তো একটা মন আছে রে বাবা, তো সেই মনটাকে ধরতে হবে এবং চিনতে হবে জলের বিশেষ আষ্টে গন্ধ, সেই জায়গাটাতে কোনখানে জলের বিশেষ আষ্টে গন্ধ সেই জায়গাটাতেই কিন্তু মাছ আছে, ইলিশ মাছ। এবং জলের বদলে যাওয়া রঙও চিনতে হবে। যারা পোর খাওয়া জেলে আর কি যারা মাছ ধরেন তারা কিন্তু এই টিপসগুলো দেন, কারণ এই সমস্ত তাদের কিন্তু একেবারে নখদর্পণে। আর ইলিশ তো ভ্রমণ পিপাসু, মানে ইলিশ তো ঝাঁকে ঝাঁকে ঘুরতে থাকে। ইলিশ তো বেসিক্যালি সমুদ্র থেকে আসে মোহনাতে ডিম পাড়তে এবং

0: ফাঁকে থাকে, তো সেই জন্য একে বলা হয় মাইগ্রেটরি ফিশ। এবং নোনা জলের সাগর হচ্ছে শ্বশুরবাড়ি,
1: মিষ্টি জলটা হচ্ছে বাবার বাড়ি, তাই তো?
0: একদমই
1: তাই। বেশ মজা লাগে বিষয়গুলো। দেখো আমরা তো ইলিশ মাছে আছি এবং বাঙালি বর্ষা তার সঙ্গে ইলিশ হতে হবে না, এটা তো হয় না, তো এটা থাকবো আমরা আরো কিছুক্ষণ, কিন্তু আমাদের একটা দায়িত্ব রয়েছে, কর্তব্য আছে, সেই কর্তব্যটা পালন করে আবার একটা গান শুনে তারপরে আবার আমরা এই ইলিশের গল্প গাথায় চলে আসবো, কেমন?
0: সেই রূপলী সুন্দরীর গল্প গাথা তো চলতেই থাকবে।
2: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
3: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
2: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
3: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
5: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: দেখেছো কি তাকে, ওই নীল নদীর ধারে? কার কথা বলছি? সেই রূপলি সুন্দরীর কথা বলছি আমরা। আর জীবে জল চলে আসছে।
1: এই যে তুমি বলছিলে যে সংস্কারের কথা, লক্ষ্মী পুজোর দিন, সরস্বতী পুজোর দিন অনেক সময় জোড়া ইলিশের একটা রিচুয়ালস আছে। আবার অনেক বাড়িতে আছে যে বিজয় দশমীর দিনও কিন্তু ইলিশ মাছ খাওয়া হয়। মানে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমাদের বাড়িতে যখন দুর্গাপুজো হতো, আমাদের বাড়িতে কিন্তু এই যাত্রাপুটি এবং মানে নীলকণ্ঠ পাখি যেরকম গিয়ে শিব ঠাকুরকে জানান দেয়, সেরকম যাত্রাপুটিও গিয়ে জানান দেয় যে মা আসছেন। এবং বিজয়া দশমীর দিন বাড়ির সকল সদস্যরা ওই ইলিশ মাছ খায়। এবার অনেক জায়গাতে এরকমও আছে যে দশমী পুজোর দিনে দুর্গাপুজোর ইলিশের ডিম লাগবেই এবং উনুনের পাশে সেই ডিম শুকোতে দেওয়া হয় এবং তারপর দশমীর দিন সেই ডিম ভেজে সকলে খান। এবং পশ্চিমবঙ্গ ছাড়াও ওড়িশা, ত্রিপুরা, আসাম এই সমস্ত জায়গায় কিন্তু এই ইলিশ মাছ অত্যন্ত অত্যন্ত পপুলার।
0: হ্যাঁ, আর বাংলাদেশের জাতীয় মাছ কি বলো?
1: একদমই ইলিশ।
0: ইলিশ। আর তোমাকে একটু আগে বলছিলাম না যে ওই জেলে মাঝিরা তারা যখন মাছ ধরতে যাচ্ছে, মানে ইলিশ ধরতে যাচ্ছে, তখন যেমন তারা তোমার নৌকোকে পুজো করছে, তারা জালের পুজো করছে, তার পাশাপাশি ওরা কি করে জানো? গলুইয়ে, মানে নৌকো যে গলুই রয়েছে সেই গলুইতে, হ্যাঁ, চিনি, বাতাসা, মিষ্টি এগুলো দিয়ে মানে পুজো দেয় আর কি। হ্যাঁ, তারপরে তারা জালটা তোলে নদীতে, ইয়েতে, তাদের নৌকোয়।
1: এবার এই যে বলছিলাম না যে ইলিশ মাছের কিন্তু প্রচুর নিকনেম আছে, মানে আদরের। জাটকা, এটা হচ্ছে অপ্রাপ্তবয়স্ক ইলিশের স্থানীয় নাম। এছাড়া পোলাসা, পাল্লু মাছি, ইলিহি, ইলিশি, আবার স্ত্রী ইলিশকে মোদেন, পুরুষ ইলিশকে পালভা, এই সমস্ত আর কি। ছোট ইলিশকে আমরা তো জানি খোকা ইলিশ, তো আমরা জানি। জোড়া ইলিশ তুমি তো আগেই বলছিলে, শুভ লক্ষণের প্রতীক। আর ওয়েস্ট বেঙ্গল মোহনবাগানের কথা তো বললাম, কিন্তু কোনটা তোমার বেশি ফেভারিট বলো? খিচুড়ি ইলিশ,
0: মানে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা, এটাই তো বলতে চাইছো? খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। আর আর আর আর কি চাই, আর কি চাই বলো?
1: পান্তা ভাতে ইলিশ?
0: পান্তা ভাতে ইলিশটা আমি এখনো খাইনি,
1: তাই না?
0: হ্যাঁ,
1: আর গোয়ালন্দের ইলিশ, সেটা কিন্তু একটা মিথ হয়ে গেছে।
0: হুম,
1: বলে যেন সমস্ত সংযম ভেবে ফুটন্ত কড়াইয়ে লাফিয়ে পড়ল এবং সর্ষাটা কালো জিরে বেগুন দিয়ে পাতলা ইলিশের ঝোল। এবং তুমি যদি সায়েন্টিফিক্যালি দেখো, ইলিশের পুষ্টিগুলো কিন্তু অসাধারণ,
0: অসাধারণ।
1: ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরপুর এবং মানে কোলেস্টেরল কমিয়ে দেয়, ইনসুলিনের মাত্রাকে সুরক্ষিত রাখে, হার্টকেও প্রোটেকশন দেয়। সুতরাং আমি সকলকে এনকারেজ করছি যে দামটা অবশ্য একটু চড়তির দিকে, কারণ ইলিশ মাছের কৌলিন্য সাংঘাতিক। এবং ইলিশ বাড়িতে জামাই আসছে, ইলিশ হবে না মানে কীরকম শ্বশুর বাড়ি? আবার বাড়িতে নতুন বউ এলো, তাকে বরণ করে ইলিশ একটু দেওয়া হবে না, তাহলে আবার কীরকম ব্যাপার স্যাপার? তো এই এই আর কি, এইরকম। তো ইলিশকে নিয়ে তুমি যতই কথা বলবি ততই কম, জানো তো। অনেকে বলে পদ্মায় নাকি তিন রকমের ইলিশ পাওয়া যায়, পদ্ম, চন্দনা বা গুড়তা, তো এইরকম আর কি। আবার অনেকে বলে যে দই ইলিশ না খেলে নাকি জীবনটাই বৃথা, আবার কেউ বলেন যে না, ইলিশের পাতলা ঝোলটাই ঠিক। তো রবীন্দ্রনাথ, নজরুল এবং জীবনানন্দ তারা ইলিশকে নিয়ে না সেরকমভাবে কোনো কবিতা লেখেননি, কিন্তু ইলিশের নানান পদ তাদের খুব প্রিয় ছিল। যদিও রায়গুণাকর ভারত, মানে অন্নদামঙ্গল কাব্যে ভারতচন্দ্র রায়, তিনি কিন্তু ইলিশের গুণাগুণ নিয়ে প্রচুর প্রচুর কথা লিখেছেন। তো এত রকমের ইলিশকে নিয়ে কথা হলো, ইলশেগুড়ি বৃষ্টিতে নাকি ইলিশ মাছ খুব বেশি বেশি করে ওঠে। আর ওই যে দেখেছ

0: কি তাকে ওই সুন্দরীর কথা বললাম, আমার না লিটল মারমেডের কথাও খুব মনে পড়ছে। সেই মৎস্যকন্যা বলতো যে জ্যোৎস্না রাত্রে আমরা রূপকথায় পড়তাম, তারা সমুদ্র উপকূলে খেলে বেড়াতো, ভেসে উঠতো, যারা খুব ভাগ্যবান তারা নাকি তাদের দেখা পেত। এই সমস্ত আমরা ছোটবেলার সবাই,
1: ওই তো কবি মহিতলাল মজুমদারের কবিতাটা রয়েছে না, ফুটে জ্যোৎস্নায় যেকে শুনি বিছানায়, বনে কারা গান গায় ঝিমি ঝিমি ঝুমঝুম, যাও কেন পিটি পিটি উঠে পড়ো লক্ষ্মীটি, চাঁদ যায় মিটি মিটি বনভূমি নিঝুম। এই যে নিঝুম বনভূমি বলো কি নিঝুম নদীর পার বলো, সেখানেই তো এই মৎস্যকন্যারা আসে।
0: সেই কুঁচ বরণ চন মানে কন্যা আর মেঘ বরণ চুল।

এই কানে ঝুমকো দুল নিয়েও কিন্তু প্রচুর কথা আছে। আসলে ইলিশ মাছকে নিয়ে কথা তো

0: আলো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: গানটা যেন মনের কথা বলে দিল। বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলা, মানে জিরে বাটা ঝোল হোক কিংবা সর্ষে ইলিশ হোক, যাই হোক।
2: হ্যাঁ, তারপরে তো কাতলা মাছের মুড়োর কথা বললই, তাই না? তার সঙ্গে ভাজা মুগের ডাল দিয়ে।
1: বলা হয় যে বেশিরভাগ বাড়িতেই তো রান্নার দায়িত্বে মহিলারা থাকে এবং তারা বিশেষ পছন্দ অবশ্যই ইলিশ। তো শুধু খেতে নয়, ইলিশের বিভিন্ন পদ রেঁধে খাওয়াতেও অবশ্যই তারা ভালোবাসে,
2: অবশ্যই।
1: এবং এই রান্না করার সূত্র ধরেই কিন্তু প্রচুর লোকগান হয়েছে, মানে

0: এই মহিলাদের একটা কিন্তু মেয়েলি লোকগীতির একটা আলাদা সেগমেন্টই আছে এবং সেগুলো তারা গেয়েছেন। আর এই জিভে জল আনা ইলিশের হাতছানি রয়েছে এই সমস্ত গানের পরতে পরতে।
1: একদমই, সেই গানগুলোর একটু যদি আভাস দিই, মানে একটা ধরো নোয়াখালীর একটা গান আছে, মানে নোয়াখাইল্লা গান বলা হয়, ইলিশ মাছ গা ধুই নিল মেঘনা নদীর কূলে, মেঘনা নদী ভাইসা গেল ইলশারো তালে। আবার ভানুমতি দিদির গান আছে, সেটা কেমন বলছে, ইলিশ মাছ গা ভাজিল বউ থুইল নিজ ঘরে, ইলিশ মাছ গা ভাজিল বউ থুইল নিজ ঘরে, এক খান দুই খান তিন খান কইরা গালে সুইটা মারে।
0: আবার দেখো কিরম বলছে, ইলিশ উঠিয়া বলে খইল সারে ভাই, তুমি থাকো খালে বিলে আমি উজান ভাই, ইলিশ মাছগা কুটে লো বউ পেটির দিকে চায়, আহারে ইলিশার পেটি কার পাতে যা।
1: বাঙালি ইলিশে থাকে, ইলিশে বাঁচে আবহমান কাল ধরে,
0: এবং সেই জন্য বাংলার চিরন্তন ভালোবাসার ইলিশ কথা, এই কথা চলতেই থাকবে, রান্নাবান্না চলতেই থাকবে, এ আর শেষ হওয়ার নয়।

0: রান্নার মধ্যে আর কত রকম ভাবে মাছ রান্না করা যায় তার তো কিছু কিছু নিদর্শন। আমরা মানে বাঙালি এত রকম ভাবে মাছকে ভালোবাসে যে তার যে ভ্যারাইটি, সেই ভ্যারাইটি ছুঁয়ে দেখাও কিন্তু এই এতটুকু সময়ের মধ্যে সম্ভব না, তাই না?
1: একদমই তাই, একদমই তাই। তবে এটা ঠিক, বাঙালি মাছ নিয়ে বাঁচে, বাঙালি মাছ নিয়ে থাকে, বাঙালি মাছের কথা বলতে ভালোবাসে, এবং এই সমস্ত কিছু নিয়েই মাছে ভাতে বাঙালি থাকবে, থাকবো আমরা। তবে আপাতত গান দুরিয়া এইটুকুই। স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে 12:56 হয়ে গেছে, সোমা নীলাঞ্জনা মাছ ওই আর কি, আমরা গান শুনে যতটা পেট ভরালাম, এরপরে গিয়ে দেখবো কোন মাছকে ব্যাগে ভরা যায়।
0: একদমই একদমই, আমরা এখনই ব্যাগ ফ্যাগ নিয়ে এসেছি, আজকে আমরা একটু মাছের বাজারে যাব, ভালো মতো বাজার টাজার করবো।
1: আপনারাও বেরিয়ে পড়ুন, দেখুন ইলিশ সুন্দরী না দাঁড়িওয়ালা বোয়াল মাছ কাকে আর কি বাড়িতে আনতে পারেন, এবং বাড়ির যারা রয়েছেন গৃহকর্তী, হোম মেকার, হোম মিনিস্টার, তারা কোন সুস্বাদু পদ আজকে সার্ভ করে।
0: একদমই, শুধু শুধু শুধু এইটুকুই বলতে চাই, সেটা হলো আবার আসিব ফিরে। হ্যাঁ, আমরা দুজনে মিলে আবার এইরকমই গান দরিয়ায় ফিরে ফিরে আসবো FM রেইনবো, আর শুধু তাই নয় ফিরে আসবো আবার এই বাংলায়, কারণ আমরা মাঝে ভাতে
1: বাঙালি। সোমা নীলাঞ্জনা আজকের মতো সকলের কাছ থেকে টাটা বলো।

0: সন্তোষ।
1: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া ভারতের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছে। এর ফলে নাগরিকদের ক্ষমতায়ন এবং উন্নয়ন গতি পেয়েছে। ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের 11 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, এই ব্যবস্থা দেশের মানুষের প্রতিটি বিষয়কে ছুঁয়ে গেছে। ডিজিটাল পেমেন্ট এবং সরাসরি সুবিধা হস্তান্তর DBT-র মাধ্যমে উপভোক্তাদের কাছে খুব সহজেই পৌঁছানো সম্ভব হচ্ছে। গত বছরের তুলনায় চলতি বছরের জুন মাসে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস লেনদেনের সংখ্যা 23% থেকে বৃদ্ধি পেয়ে বেড়ে 2,200 কোটি ছাড়িয়েছে। এছাড়াও গত মাসের লেনদেনের পরিমাণ 20% বৃদ্ধি পেয়ে 28 লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়িয়েছে। দেশজুড়ে আজ 2025 সালের বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ কার্যকর হয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, এই আইন লক্ষ লক্ষ গ্রামীণ শ্রমিকদের জীবন জীবিকা সুনিশ্চিত করে আত্মসম্মান সুনিশ্চিত করার এক নতুন অধ্যায়ের সূচনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোনে ইরানের রাষ্ট্রপতি ডক্টর মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথাবার্তা বলেছেন। রাষ্ট্রপতি পেজেশকিয়ান তাকে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি অবহিত করেন। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আজ সন্ধ্যায় 3 দিনের সফরে নতুন দিল্লিতে পৌঁছবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, সম্মেলনে দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক ক্ষেত্র পর্যালোচনা ও জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় হবে। ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 1,943, আহতের সংখ্যা দ্বিগুণ বেড়ে হয়েছে 10,571। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ জাতীয় চিকিৎসক দিবস উদযাপিত হচ্ছে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়। উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্যরা এই উপলক্ষে দেশের চিকিৎসকদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন। এ মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিষয়ে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। দেশজুড়ে আজ 2025 সালের বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ কার্যকর হয়েছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান এই ঘটনাকে ঐতিহাসিক মাইল ফলক হিসেবে চিহ্নিত করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী চৌহান বলেন, এই আইন লক্ষ লক্ষ গ্রামীণ শ্রমিকদের জীবন জীবিকা সুনিশ্চিত করে আত্মসম্মান সুনিশ্চিত করার এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। রাজ্য সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা তুলে দেওয়ার কাজ শুরু করেছে। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত রাজ্যস্তরের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নারী ও শিশু বিকাশ কল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল, মুখ্য সচিব মনোজ আগরওয়াল সহ অন্যান্যরা।

0: রাজ্যের চিকিৎসকদের নির্ভয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন উপলক্ষে চিকিৎসক দিবসে তিনি আজ বিধাননগরে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেন। মুখ্যমন্ত্রী বলেন, বিগত দিনে ডাক্তারদের উপর যে অবাঞ্ছিত ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। জাতীয় চিকিৎসক দিবসে দেশের সকল চিকিৎসকদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা উন্নয়নে চিকিৎসকদের কঠোর পরিশ্রম, সাধারণ মানুষদের প্রতি সমবেদনা এবং অঙ্গীকারের বিশেষ ভূমিকা রয়েছে। প্রতিকূল পরিস্থিতির মোকাবিলায় চিকিৎসকদের অক্লান্ত প্রচেষ্টা দেশের আপামর জনগণের আস্থা ও কৃতজ্ঞতা অর্জন করেছে। ভারত ও ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজ আজ থেকে শুরু হচ্ছে। সিরিজের প্রথম ম্যাচে আজ ইংল্যান্ডের চেস্টার লে স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে ভারতীয় সময় রাত 10টায় দুই দল মুখোমুখি হবে। এ মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে। নাটকের দুপুর, নাটকের দুপুর।
2: আজকের নাটক একটি পেরেকের কাহিনী, কাহিনী সাগরময় ঘোষ, বেতার নাট্যরূপ সমর চৌধুরী, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়।

0: Good enough? Good enough? Good enough? তোমার গাড়িতে জ্বর? বেশ জ্বর হয়েছে দেখছো? মা? ও মা শুনছো? মা!
1: কি হলো? ডাকছিস কেন?
0: দেখো মা, বুদ্ধিমতে জ্বর হয়েছে।
1: তুই দেখিস? তাই তো, গাজি একেবারে পুড়ে যাচ্ছে। হ্যাঁ রে বুদ্ধিমান, কখন জ্বর এলো বাচ্চা একটু জানালি না আমায়? এত মিষ্টরা নিজের শরীরটাকে কেউ এইভাবে নষ্ট করে? তোর মা শুনলে কি ভাববে বল দেখি?
0: ওই দিন থেকে সংকোচ একবারে মরে পাশে আমাদের কষ্ট হয়, আমাদের অসুবিধে হয়। চাকরি খুঁজে রাত দিন খেয়ে না খেয়ে টোটো করে খুঁজতো। এক একদিন খুব রাত হয়ে যেত ফিরতে। তোমার মনে আছে? মনে আছে নিশ্চয়ই। এসে বলতো কোথায় নাকি খেয়ে এসেছে। মিথ্যে মিথ্যে যাহা মিথ্যে কথা। পাশে তোমার কষ্ট হয় তাই না খেয়ে কাটিয়ে দিত রাতটা।
1: ও মা, এসব কথা তো তুই বলিসনি কোনোদিন আমাকে।
0: ওরে বাবা, ও কি এসব কিছু বলে না? ওর হাব ভাব দেখে আমি বুঝতে পারতাম। পায়ের গোড়ালি দেখো, কালো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাসছে। আমি জিজ্ঞেস করেছিলাম কি হলো, বললো এমন কিছু নয়, চটির জুতোর একটা পেরে কদিন ধরে গোড়ালির তলায় খোঁচা দিচ্ছিল, মৃত্যুকেও কাজ হচ্ছিল না। এখন এখন তো দেখতে পাচ্ছি জায়গাটাতে ঘা হয়ে গেছে মা, মনে হচ্ছে এই জন্যই জ্বর বোধ হয়।
1: কেমন হয়ে গেছে গোড়ালির তলাটা? জ্বর তো হয়েছে খুব। বিশু, তুই আর দেরি করিস না, এক্ষুনি কোনো ডাক্তার ডেকে নিয়ে যা।
0: এত সকালে কি ডাক্তার পাওয়া যাবে?
1: তোর বন্ধু ওই ভোলাকে সঙ্গে নিয়ে যা, ও ঠিক একটা ব্যবস্থা করতে পারবে।
0: আচ্ছা
1: বাবা, তাড়াতাড়ি
0: এক্ষুনি যাচ্ছি। ভোলা, ভোলা শুনলি তো ডাক্তারবাবু কি বলে দিলেন? পায়ে পচন ধরেছে, এক্ষুনি হাসপাতালে নিয়ে যাওয়া দরকার।
2: শুনলাম তো, আর দেরি করা উচিত না, তুই তৈরি হয়ে নে, আমি এক্ষুনি ডাক্তার ডেকে আনছি।
0: শোন,
2: হ্যাঁ
0: কোন হাসপাতালে যাবে?
2: ওই সোমনাথ পণ্ডিত হাসপাতালে, ওটাই তো কাছে হবে।
0: ঠিক আছে, তুই দৌড়ে চলে যা।
2: ঠিক আছে।

0: ডাক্তারবাবু, ডাক্তারবাবু কেমন দেখলেন?
1: আপনারা রুগীর কে হন?
0: আমরা বন্ধু, মানে আমাদের বাড়িতে থাকি।
1: বাড়ি তো নিজের লোক কে আছে?
0: নিজের নিজের বলতে বিধবা মা, তিনি তো থাকেন এই কুমিল্লা চাঁদপুর গ্রামে।
1: যাই হোক, শুনুন, গ্যাংরিন হলে এখনই সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করে নিতাম, কিন্তু সন্দেহ হচ্ছে টিটেনাস ইনফেকশনও হয়েছে। এ রোগের চিকিৎসা এখানে হবার উপায় নেই। শুনুন, একে ক্যান্ডেল অথবা কারমাইকেলে এখনই নিয়ে যান।
0: ভোলা, ডাক্তারবাবু তো বলে দিয়ে চলে গেলেন,
2: কিন্তু কিন্তু কিন্তু নয়, হাউ হঠাৎ করে লাভ নেই, বুঝলি? বদ্রিনাথকে বাঁচাতে হবে তো, এখনই চল কারমাইকেলে।
0: কারমাইকেল?
2: হ্যাঁ,
0: ঠিক আছে।

0: Sister?
1: Yes?
0: Dr. Chakraborty ke ektu...
1: Ektu apikha korun, ami dekhe niye aschi.
0: Dr. Babu, uke kemon dekhen?
2: Boddo deri kore felechen apnara. Khubi serious case. Oke surgical ward e pathiye dicchi. আজকে ডক্টর রায়ের ভিজিট করার দিন, ওর জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে।
0: ডক্টর রায় না এলে কি ট্রিটমেন্ট হবে না?
2: তা কেন হবে না, এসব কেসে কি রোগী ফেলে রাখা যায়? ইঞ্জেকশন যা দেবার দেওয়া হচ্ছে, কঠিন সার্জিক্যাল কেস, অপারেশন আমাদের আগে করে ফেলতে হবে। পায়ের কিছুটা অংশ বাদ দেওয়ার প্রশ্ন দেখা দিয়েছে, তাই অ্যানেস্থেশিয়া রোগী সহ্য করতে পারবে কিনা সেইটুকু ডক্টর রায়ের সঙ্গে একবার পরামর্শ করে দেখতে হবে। আপনার বাবু বিকেল 4টার পরে একবার এসে খোঁজ দেবেন।
0: মন খারাপ করে কি করবি বল যা হবার তা তো হবেই কথাটা তুই যত সহজে বলছিস আমি ঠিক অত সহজে মেনে নিতে পারছি না। বুদ্ধিনা তোমার ছোটবেলার বন্ধু, সে চাঁদপুরে যখন স্কুলে পড়ত তখন থেকে যেন ওর পা কাটা যাওয়ার কথা শুনে আমার ভেতরটাকে কেমন বোঝাতে পারবো।
1: কিন্তু পায়ের পরিবর্তে প্রাণটা যদি বাঁচে সেটাই তো আমাদের কাম্য হওয়া উচিত।
0: হ্যাঁ, তা তো কঠিন। কিন্তু
1: পিছু পিছু এই গাড়িতে বিদা যায় আছে,
0: তাই নাকি?
1: ঢুকছেন,
0: চল না আমরা আস্তে আস্তে।
1: আর না, এখানেই দাঁড়াই, এখান থেকে সব দেখা যাবে। বেশি ভেতরে ঢুকলে তাড়া খেতে হবে।
0: এই ভোলা, দেখ ডাক্তার নার্স ছাত্ররা কেমন ভিড় করে আছে ওকে ঘিরে, এক এক করে রোগীদেরকে ঘুরছেন। এবার এদিকে ঘুরলে ভোলা বৈদ্যনাথের কাছে এসছেন, দেখছেন ওকে ভালো করে, ডাক্তারের সঙ্গে কি যেন কথা হচ্ছে।
2: তাহলে পাটা অ্যাম্পুট করাই তোমরা ঠিক করলে?
3: হ্যাঁ স্যার, কিন্তু অ্যানেস্থেটিক স্ট্যান্ড করতে পারবে কিনা সেটাই আমাদের চিন্তা। আপনার পরামর্শের জন্য তাই আমরা অপেক্ষা করছি।
2: অ্যানেস্থেটিক হয়তো স্ট্যান্ড করতে পারবে, কিন্তু কথা হচ্ছে এই 19-20 বছরের ছেলের পাটা গেলে দাঁড়া দেখার জোরে। কি নাম তোমার?
4: বৈদ্যনাথ বসু।
2: আমার হাতটা ধরো তো, ধরো জোরে, ধরো জোরে জোরে। আচ্ছা এবার উঠে বসো, বসো। মাটিতে পাটা দিয়ে দাঁড়াতে পারবে তো? মাটিতে পাটা দিয়ে দাও।
4: পায়ের যন্ত্রণা হচ্ছে ডাক্তার বাবু,
2: সেটু বুঝতেই পাচ্ছি, তবু দাঁড়াতে চেষ্টা করো একটু। ধরো জোরে, ধরো না আমার হাতটা, ধরো। হ্যাঁ, এই তো দাঁড়িয়ে। আচ্ছা পা দুটো জোড়া করো, জোড়া করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার একটা কাজ করো, হাত দুটো একসঙ্গে করে সামনের দিকে ছড়িয়ে দাও। এই যে আমাকে দেখো,

0: এইভাবে ছড়িয়ে দাও। আচ্ছা, এবার হাতে তালু দুটো চিট করো। করো, লাগছে? লাগছে?
1: না,
0: শিশির করছে?
1: না।
0: এবার
1: না,
0: ঠিক আছে, আস্তে আস্তে শুয়ে পড়ো, শুয়ে পড়ো।

0: পাটা সেরে গেল তাহলে, কাটতে হলো না। শরীরটাও বেশ ঝরঝরে লাগছে। সাদেকে আর বলে বিধান রায় বড় ডাক্তার? কতদিন হয়ে গেল? 3 মাস। হাসপাতালে তো ভালোই আছে, এরকম একটা আস্তানা দিলে বেশ থাকা যায়। অন্য রাস্তা থাকতে ভালো লাগে না আমার। বলছি সুপারিনটেন্ডেন্ট সাহেব আসছেন, আমার কিছু বলবেন বলে মনে হয়।
1: কি গো বৈদ্যনাথ বাবু, কেমন আছো?
0: ভালোই। তো 2 দিন কেন দেখিনি আপনাকে?
1: হ্যাঁ, একটু ব্যস্ত ছিলাম, ফোন দিতে পারিনি। স্যার তুমিও তো একবার যেতে পারতে আমার ঘরে। টোটো করে দিব্যি তো দেখে এখানে এখানে ঘুরে বেড়াচ্ছো।
0: ভালো হয়ে গেছি তো, তাই সবসময় বেডে বসে থাকতে আমার ভালো লাগে না।
1: আচ্ছা আচ্ছা বৈদ্যনাথ, ডক্টর রয় তোমাকে রোজ রোজ কিয়ত কথা বলেন?
0: কই, আজকাল তো আর আসেনি না। আগে তো মাঝে মাঝে এসে আমার মাথা নেড়ে দিয়ে যেতেন, বলতেন এই তো ভালো হয়ে গেছো।
1: তা তো হলো, কিন্তু কি কাণ্ড ঘটেছিল বলো তো? সামান্য একটা পেরেকের জন্য তোমার পাটাই বাদ চলে যেত। যাক এখন একবার ফিট, কি বলো? সুপারিনটেন্ডেন্ট সাহেবকে বলা। গুড মর্নিং স্যার।
2: মর্নিং,
1: আমাকে ডাকছেন?
2: আচ্ছা ওই যে ছেড়েছি কি জানো না, বদ্রীনাথ।
1: আগে
2: আচ্ছা, ওকে এখন হাসপাতালে আটকে রেখেছো কেন? ওকে ছুটি দিয়ে দাও।
1: আগে আমরা তো ওকে ছুটি দিতে চাই স্যার, কিন্তু ও তো কিছুতে যেতে চাইছে না।
2: যেতে চাইছে না মানে? একটা বেড অকারণে আটকে থাকবে? ওকে যেতে বলো। তবে ওকে বলে দিও যে ল্যাবরেটরিতে ও কাজ করতো সেখানে যেন ডিউটিটা বদলে নেয়।
1: ঠিক আছে,
2: ওর পক্ষে দাঁড়িয়ে দাঁড়িয়ে ল্যাবরেটরি কাজ করা উচিত হবে না।
1: ঠিক আছে,
2: বুঝলে? বুঝলে বদ্রীনাথ, তোমাকে আজ তো এখানে রাখা যাচ্ছে না। মানে ডক্টর রয় পরিষ্কার বলে দিয়েছেন তোমাকে চলে যেতে হবে। আর এরপরও তোমাকে এখানে দেখলে উনি খুব রাগ করবেন আমাদের উপর। কি হলো, গম্ভীর হয়ে গেলে?
0: যে চাকরিটা করতাম এতদিন কামাই করার পর সে চাকরির দরজা আমাকে না খোলা থাকার কথা নয়। হাসপাতাল থেকে বেরিয়ে কলকাতার এই পাষাণ দেয়ালে আবার আমাকে মাথা করে মরতে হবে চাকরির চেষ্টায়?
1: অত চিন্তার কি আছে? আরে স্বয়ং চিন্তামণি যখন তোমার উপর প্রসন্ন, তখন তাঁর এক কথায় তোমার একটা চাকরি তো আমাদের এই হাসপাতালে অনায়াসে হয়ে যেতে পারে। অনেক রকমের কাজই তো এখানে আছে।
0: কিন্তু ওকে বলবো কেমন করে বলুন, যা রাগে এলে।
1: তুমি বরং এক কাজ করো, সকাল 9টার মধ্যে ওয়েলিংটন স্কোয়ারে ওর বাড়িতে গিয়ে দেখা করো।
0: কেমন বাড়ি?
2: তুমি এখানে আমার বাড়িতে? তুমি তো সেরে গেছো।
0: আগে আপনি আমাকে হাসপাতাল থেকে ছুটি দিয়েছেন, কিন্তু কোথায় যাই কোথায় থাকি তাই
2: মানে
0: যে চাকরিটা করতাম সেটা চলে গেছে।
2: আমার কাজ রোগীর চিকিৎসা করা, চাকরি করে দেওয়াটা তো আমার কাজ নয়।
0: চাকরি একটা না পেলে আমার মাঝে না খেতে পেয়ে মারা যাবে, আমিও না খেয়ে মরবো স্যার।
2: চাকরির খোঁজে আমার কাছে কেন বাবা? আরো তো অনেক লোক আছে শহরে, তাদের কাছে চেষ্টা করো।
0: কলকাতায় এসে 6 মাস আমি পরিচিত অপরিচিত বহু লোকের সঙ্গে দেখা করেছি, বহু অফিসে আমি ছোটাছুটি করেছি, কিন্তু কিন্তু চাকরি আমি পাইনি। শেষে ওষুধের ল্যাবরেটরিতে 20 টাকা মাইনের একটা কাজ পেয়েছিলাম, দেখুন তাও আমার ভাগ্যে সইল না। সেখানে কর্মী থেকে শুনি আমার জায়গায় অন্য লোক নিয়ে নেওয়া হয়েছে।
2: তা আমি কি করব? আমি এখন অপরে যাচ্ছি।
0: আমার জন্য একটা কিছু ব্যবস্থা করে দিন ডাক্তার বাবু, আমার বিধবা মা না খেতে পেয়ে মারা যাবে।
2: তা কলকাতায় তোমার আত্মীয় স্বজন কেউ নেই?
0: আছে, কিন্তু তাদের কাছে আমি হাত পাততে যাবো না কিছুতে।
2: তা আমার কাছে তুমি কি চাকরি চাও আর কি কাজই বা তুমি করতে পারবে?
0: আগে হাসপাতালের কোনো কাজে যদি আপনি আমাকে লাগিয়ে দেন।
2: হাসপাতালের কাজ? ট্রেনিং ছাড়া ওখানকার কোনো কাজই তুমি করতে পারবে না।
0: আমার যোগ্যতা কতটুকু আছে তা আপনি ভালো জানেন।
2: পারবে বলছো? ঠিক আছে, আমি একটা চিঠি লিখে দিচ্ছি, ওটা নিয়ে সুপারিনটেন্ডেন্টের সঙ্গে দেখা করো।
1: ডক্টর রয় যখন লিখে দিয়েছেন তখন আর কি, লিখে পড়ো কাজে। তোমাকে তোমাকে ওয়ার্ড অ্যাসিস্ট্যান্ট করে নেওয়া হলো, মাইনে 20 টাকা। বুঝলে বদ্রীনাথ, শোনো একটা কথা, তুমি এখন যে কাজ করছো এই কাজের জন্য তোমার একটা ট্রেনিং নেওয়া দরকার।
0: ও
1: হ্যাঁ, 3 মাস।

0: ব্যবস্থা নিই, আর সেটা নিয়ে খুব শিগগিরই শুরু
1: করবো। বেশ তো, ট্রেনিং এর একটা ব্যবস্থা করে দিন তাহলে।
0: এই এই ফর্মটা তুমি নিয়ে যাও।
1: আচ্ছা, হ্যাঁ,
0: এটা ভর্তি করে দুজন ডাক্তারের রেকমেন্ডেশন করিয়ে কালই অফিসে জমা দাও। রবি বদ্রীনাথ,
1: হ্যাঁ,
0: তুমি যদি ডক্টর রয়ের একটা সই এই ফর্মে করিয়ে আনতে পারো। কি ব্যাপার, আবার কি হলো তোমার? আমি তখন বাইরে বেরিয়ে যাচ্ছি।
1: আগে এই ফর্মে আপনার একটা সই লাগবে স্যার।
0: তোমার চেহারাটা তো খারাপ দেখছি কেন?
1: না না, এমন কিছু না, নাইট ডিউটি চলছে তো, তাই এই ফর্মটা স্যার আপনার একটা সই দরকার।
0: ও থাক, এখন এসব থাক, আমি কাল কলকাতার বাইরে যাচ্ছি আসাম, ও ঘুরে এসে তখন দেখা যাবে, এখন এখন আমার সময় নেই।
2: ডক্টর রয় ফর্মে সই করলেন না, তাহলে তো মুশকিল হলো বদ্রীনাথ, তোমার পুরো একটা বছর নষ্ট হয়ে গেছে।
1: হ্যাঁ, কিন্তু কেন যে ডাক্তার রায় আমাকে এভাবে উপেক্ষা করলেন আমার কিছু বুঝতে পারলাম না। যাই হোক, আচ্ছা অন্য কোনো ডাক্তারকে দিয়ে সই করিয়ে নিলে ভর্তি হয়ে যাবে না?
0: না না, তা যাবে না কেন, কিন্তু ডক্টর রয় যখন জেনে শুনে সই করলেন না, তখন কারণ একটা আছে নিশ্চয়ই। তোমাকে তো আর এ কাজে রাখা যাবে না বদ্রীনাথ।
1: হ্যাঁ,
0: আর সেটা হবে বেআইনি। তিন মাসের কোর্সটা শেষ করতে পারলে কোনো অসুবিধায় থাকছো না?
1: আচ্ছা, উনি কদিনের জন্য যাচ্ছেন আসলে?
0: কাল সকালে ট্রেনে উনি শিলং যাচ্ছেন, 3 সপ্তাহের জন্য। তার মানে ট্রেনিংটা তোমার 1 বছরের জন্য পিছিয়ে যাবে, আর চাকরিটাও তাহলে থাকবে না।
1: চাকরিটা থাকবে না? ঠিক আছে, কাল শিয়ালদহ স্টেশনে গিয়ে দেখি শেষ চেষ্টা করে কিছু হয় কিনা। এই তো সেই আসাম গাড়ি, এই গাড়ি থেকে যাওয়ার কথা, নিশ্চয়ই ফার্স্ট ক্লাসে যাবে। ফার্স্ট ক্লাস তো আরো খানিকটা আগে, আরে সেই হই, এতো এই তো ফার্স্ট ক্লাস, এই তো বড় বড় করে নাম লিখে ঝোলানো রয়েছে ডক্টর বি পি রায়, তাহলে এই কামনাতে আছে। দেখো না, তাহলে কি আশ্চর্য, গাড়ি ছাড়তে মাত্র 5 মিনিট বাকি, উনি এখন আসেনি।
3: ওই তো, ওই তো দেখা যাচ্ছে ডাক্তার রায় আসছেন।
1: 3-4টার মাত্র 2 মিনিট বাকি, ঘড়ির কাঁটার সঙ্গে মিলিয়ে ঠিক সময় এসে হাজির হচ্ছেন স্টেশনে।
3: এতে এসে গেছেন একেবারে কাছে, এবারে কে বলে
1: স্যার? স্যার কি ব্যাপার, এই ফর্মে একটা সই করে না দিলে আমার চাকরি হবে না স্যার।
0: তাহলে তুমি এখানেও ধার করেছো? আমি তো বলেছি ফিরে এসে যা করার করবো।
1: হ্যাঁ, কিন্তু সুপারিনটেন্ডেন্ট স্যার বললেন যে ট্রেনিং ছাড়া এই চাকরিতে নাকি আমাকে রাখা যাবে না, সেটা বেআইনি হবে স্যার।
0: মুশকিল, ঠিক আছে দাঁড়া, দেখি একটা কাগজ।
1: কাগজ
0: আমার পকেট তো নেই। আচ্ছা এক কাজ কর, তো এই যে প্ল্যাটফর্মে খালি সিগারেটের প্যাকেটটা পড়ে আছে, ওটা দিয়ে হবে।
1: আপনি কেন তুলছেন স্যার?
0: ঠিক আছে, এই সিগারেটের প্যাকেটের পেছনে আমি লিখে দিলাম, বুঝে যাও। Give him some light work, Dr. B.C. Rai. Likhe dilum, give him some light work. Come on, aita tumi superintendent ke dekhiyo. Ja.
1: E to darun kando korecho e Bodrinath. Sigarette khabe Dr. Rai note.
0: Na, na, tumari odom utshahe প্রশংসা না করে আমি পাচ্ছি না বদ্রীনাথ। যাই হোক, এতেই হয়ে যাবে, চাকরি তোমার আর যাচ্ছে না বুঝলে, তোমাকে অন্য কাজে বহাল করা হবে, আর ট্রেনিং এরও দরকার লাগবে না তাতে, ঠিক আছে? তোমাকে তাহলে হালকা কাজই দিয়ে দিলাম, রেকর্ড ক্লার্কের কাজ।
1: রেকর্ড ক্লার্ক মানে আমায় কি করতে হবে?
0: না না, এমন কিছু নয়, প্রত্যেক রোগীর জন্য ডাক্তাররা যে প্রেসক্রিপশন লিখেছেন সেগুলো অন্য একটা খাতায় টুকে রাখাই হবে তোমার কাজ। ভালোই হলো, তোমাকে বেশি পরিশ্রম করতে হবে না, নাইট ডিউটিও থাকবে না, আর মাইনে হবে 25 টাকা।

0: চেয়ারখানা কি?
1: হ্যাঁ স্যার,
0: বলুন। শোনো, দেখো আমার এক রোগীর পুরনো একটা প্রেসক্রিপশন দেখার বিশেষ প্রয়োজন। এই হলো টিকিট নাম্বার, তা কোথায় পাওয়া যায় বলো তো?
1: আগে রেকর্ড দেখলেই পাওয়া যাবে। নম্বরটা কাইন্ডলি দিন আমাকে, আমি বার করে দিচ্ছি। এই খাতায় আছে, সিরিয়ালি সব লেখা আছে স্যার।
0: আচ্ছা দাও আমি দেখে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই তো পেয়ে গেছি। ঠিক আছে, আচ্ছা এইসব হাতের লেখা কার?
1: কেন স্যার, কোনো ভুল আছে নাকি? এসব তো আমাদের রেকর্ড ক্লার্কের লেখা।
0: তা তো জানি, কিন্তু লোকটি কে?
1: আগে বদ্রীনাথ স্যার, সে তো এই হাসপাতালে আপনার রোগী ছিল, আপনি তাকে কাজ দিতে বলেছিলেন।
0: বাহ, ছেলেটির হাতের লেখাটি তো ভারী ভালো আর বেশ পরিচ্ছন্ন, কি বলো?
1: আগে হ্যাঁ।
0: আচ্ছা ওকে বলো তো কাল সকালে যেন আমার বাড়ি থেকে একবার আমার সঙ্গে দেখা করে।
1: ঠিক আছে। আমাকে দেখেছেন স্যার?
0: কে? ও বদ্রীনাথ। হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি আসতে বলেছিলাম, বসো। যে জন্য দেখেছিলাম সেটা হলো তোমার ইংরেজি হাতের লেখাটি আমার বেশ পছন্দ হয়েছে। মেডিকেল জার্নালের জন্য আমাকে মাঝে মাঝে কিছু লিখতে হয়, বুঝলে? আমার হাতের লেখা যেমন অস্পষ্ট তেমনি কাটাকুটিতে ভরা, টাইপিস্টরা অনেক সময় বুঝতেই পারে না, প্রচুর ভুল থেকে যায়। রোজ সকালে এক ঘন্টা, এই ধরো 8টা থেকে 9টা। কে? তুমি আমার এখানে এসে লেখাগুলো নকল করে দিতে পারবে তো? তারপরে একবার চোখ বুলিয়ে দেখে টাইপিস্টকে দিয়ে দেবো। কে পারবে?
1: হ্যাঁ নিশ্চিত পারবো। আমার ডিউটি তো শুরু হয় 10টার পর, সুতরাং 1 ঘন্টা কেন, সকালে যতক্ষণ পারি আমি আপনার কাজ করে দেবো।
0: ঠিক আছে, তাহলে কাল থেকে লেগে যাও। হাসপাতালে তুমি মাইনে কত পাও?
1: আগে 25 টাকা।
0: বেশ, আমিও তোমার 25 টাকাই দেবো। কে হবে তো?
1: হবে মানে কি বলছেন স্যার? আমি তো ভাবছি বাসা ভাড়া করে এবার চাঁদপুর থেকে মাকে আমার কাছে নিয়ে এসে আমি রাখবো।
0: অত উৎফুল্ল হয়ে উঠো না বদ্রীনাথ, কলকাতা শহরকে তোমার চেয়ে বেশি চিনি আমি। ও টাকায় কলকাতায় বাড়ি ভাড়া করে মাকে এনে রাখা যায় না, ওতে মারি কষ্ট হবে বেশি। আরো কিছুদিন অপেক্ষা করো, বুঝলে?
1: শ্রীচরণেশু মা, আশা করি ভালো আছে। আমার খুব ইচ্ছে ঘর ভাড়া করে তোমার কলকাতায় এনে রাখি, আর একটু মাইনে বাড়াতে পারলেই আমি নিয়ে আসবো। ডাক্তার রায়ের বাড়িতে সকালবেলা ঘন্টাখানেকে কাজ করি, ওর লেখার কপি করে দিই, লাইব্রেরিতে ডাক্তারের সব বইপত্র গোছাস করে রেখে দিই। কিন্তু ডাক্তারবাবু আজকাল বড্ড ব্যস্ত হয়ে পড়েছেন, একই ডাক্তারই, তার উপরে আবার রাজনীতি। ডাক্তারবাবু লেখারও বড় একটা সময় পান না আজকাল। এবারে তোমাকে একটু কম টাকা পাঠিয়েছি মা, কষ্ট করে চালিয়ে নিই। সাবধানে থেকো, আমার ছেলে ভেবো না। প্রণাম নিও, এটি বৈদ্যনাথ। ব্যাস, এখানে আজই ডাকে দিয়ে দিই।
0: বৈদ্যনাথ, কি ব্যাপার বলো তো? হ্যাঁ, তুমি 2 মাস ধরে মাইনে নিচ্ছ না কেন?
1: আগে আমি কাজই তো করি না, মাইনে কি নেবো বলুন।
0: কাজ নেই মানে? কে বললে কাজ নেই? রোজ নিয়মিত অ্যাটেন্ডেন্স দিয়ে যাচ্ছ তো?
1: আগে হ্যাঁ।
0: কি?
1: হ্যাঁ।
0: তবে
1: আপনার বাড়ি রোজ আসি আমি নিজের তাগিদে, তার সঙ্গে চাকরি কোনো সম্পর্ক নেই।
0: এই 2 মাস তোমার মাকে তুমি নিশ্চয়ই টাকা পাঠাতে পারোনি?
1: পাঠিয়েছি, একটু কম।
0: খুব অন্যায় করেছো বদ্রীনাথ, এ কথা তোমার আগেই আমাকে বলা উচিত ছিল।
1: বলুন কখন স্যার, আপনি আজকাল যা ব্যস্ত থাকেন আপনাকে তো বলাই।
0: অভিমানের কথা এখন থাক। শোনো, যে 2 মাসের মাইনে তুমি নাওনি আজকেই সেটা নিয়ে নাও। আর হ্যাঁ, তুমি না বলেছিলে তোমার মাকে কলকাতায় এনে রাখবে, তার জন্য তো কোনো চেষ্টাই দেখছি না।
1: সেভাবে তো আপনি নিয়েছেন, আপনি আমাকে বলেছিলেন ব্যস্ত না হতে।
0: তা নয় বলেছিলাম, কিন্তু তোমারও তো উদ্যোগী হওয়া উচিত ছিল। তাছাড়া আমারও তো বয়স হচ্ছে, কি সবকিছু আর মনে থাকে?
1: স্যার, আমার বাবাকে আমি কখনো চোখে দেখিনি, কিন্তু আপনাকে দেখার পর থেকে সে দুঃখ আমার আর নেই। আপনি আমার পিতৃতুল্য, আমি সব রকম কাজ করার জন্য প্রস্তুত, শুধু আপনার নির্দেশের অপেক্ষা।
0: না মানে ভাবছিলাম যে হাসপাতালের চাকরিতে তোমার কি বা উন্নতি হবে, বাইরের কোনো অফিসে খোঁজ খবর করো না। আচ্ছা, বিলিতি কোম্পানির ওষুধের কারখানায় কাজ করতে পারবে?
1: কেন পারবো না, আপনি যে কাজ বলবেন সে কাজই আমি থাকি।
0: ডালাস স্কয়ারে ওদের হেড অফিস, বুঝলে? একজন লোক নেবে শুনেছিলাম। ঠিক আছে, আমি বরং আজ বলে রাখবো, আর তুমি কাল সকাল 10টা নাগাদ আমার নাম করে গিয়ে দেখা করো, দেখো যদি কিছু হয়।
2: তোমার নাম বৈদ্যনাথ বোস। আই হ্যাভ হার্ড এভরিথিং অ্যাবাউট ইউ ফ্রম ডক্টর রয়। তোমার অনেস্টি আর ইন্টিগ্রিটি খুব প্রশংসা করছিলেন। অ্যাট দি সেম টাইম আমাকে বলেও দিয়েছেন তোমাকে কোনো হেভি ওয়ার্ক না দেবার জন্য। ইউর হেলথ ইনফরমেস।

0: ডাক্তার রায় আমাকে ছেলের মতো দেখেন, তাই এই কথা তিনি বলেছেন। আমার হেলথ এখন ভালোই, আমি যে কোনো কাজ করতে রাজি আছি।
1: No, no, no, that can't be, Mr. Bush. Doctor's advice আমাকে মেনে চলতেই হবে। আজ ঠিক আছে, নাও সেলস ম্যানেজারের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই। সেলস ম্যানেজার, মিস্টার কর্ণককে সালাম দাও।
2: Yes, sir.
3: গুড মর্নিং স্যার।
1: মর্নিং। তোমাকে ডেকে পাঠিয়েছি মিস্টার বি বোস, ডক্টর রয়েস ক্যান্ডিডেট। He spoke highly of him. দেখো, সেলস ডিপার্টমেন্টে ফিল্ড ওয়ার্কে কোনো কাজে লাগিয়ে দাও। I will fix up his salary later on. So, Mr. Bush, if you wish, কাল থেকে তুমি কাজে লেগে যেতে পারো।
0: থ্যাংক ইউ স্যার।
4: শোনো বৈদ্যনাথ, আমি হলাম এখানকার সেলস ম্যানেজার। কাজে ফাঁকি দেওয়া আমি একদম বরদাস্ত করি না। উনি হলেন এখানকার বড়বাবু। আমরা জানলাম না হঠাৎ তোমার চাকরিটা কিভাবে হয়ে গেল, এরকমটা সাধারণত হয় না। যাই হোক, এই যে তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। ডক্টর রায়ের লোক বলেই ম্যানেজিং ডাইরেক্টর তোমাকে বেশি মাইনে দিয়েছেন, 60 টাকা। তার উপর অল সেকশন ফ্রামের পাস। ডক্টর রায় আমাদের কোম্পানির একজন ডিরেক্টর। একটা কথা তোমায় বলে রাখছি, ডক্টর রায়ের লোক বলে তুমি কোনো অ্যাডভান্টেজ নেবার চেষ্টা করো না।
0: আমার কাজে অসন্তুষ্ট হলে আমাকে ছাড়িয়ে দেবেন, কিন্তু দয়া করে ডাক্তার রায়ের নাম আপনি আমার সঙ্গে জড়াবেন না।
4: ইজ দ্যাট সো? বেশ একটু শর্ট টেম্পার্ড মনে হচ্ছে। যাও, নিজের সিটে বসে কাজ করবে যাও। হ্যাঁ, আমাদের কোম্পানির ওষুধের প্রাইস লিস্টটা সম্পূর্ণ মুখস্থ করে ফেলবে কয়েকদিনের মধ্যে। আর তোমার কাজ হবে বাইরের দোকানগুলোতে কত ওষুধ সাপ্লাই দেওয়া হয়েছে, স্টকে কত আছে, আর কত সাপ্লাই করতে হবে তার হিসেব রাখা এবং রিপোর্ট করা। আন্ডারস্ট্যান্ড? নাও গো।
5: কি হে বদ্রীনাথ, মাকে কলকাতা নিয়ে আসার কি হলো?
0: আগে মায়ের এখন তেমন কোনো আগ্রহ নেই, উল্টে আবার এক ফ্যাসাদ বাঁধিয়ে বসেছেন।
5: ফ্যাসাদ আবার কি? ভালো চাকরি করছো, কলকাতায় বাড়ি ভাড়া করেছো, এর মধ্যে ফ্যাসাদটা কোথায় হে?
0: না, ওই হয়েছে কি, মা বারবার লিখছেন যে সামনের বৈশাখে একবার দেশে যেতে। মার বয়সও হয়েছে, একা একা ভালো লাগছে না। একটি পাত্রী দেখেছেন, পছন্দ হয়েছে খুব। আমাদের জানাশোনা ঘরে নিয়ে।
5: তাই তো হে, তুমি যে এখন একজন কন্যাদায়গ্রস্ত পিতার উদ্ধারকারী উপযুক্ত পাত্র হয়ে উঠেছ, সেটা তো আমার খেয়াল ছিল না। খুব ভালো কথা, খুব ভালো কথা, ভেরি গুড। তোমার মা ঠিক কথাই বলেছেন, এই বয়সেই তো বিয়ে করা উচিত। তাহলে আর দেরি না করে মাসখানেকে ছুটি নিয়ে চলে যাও। কে? তা বিয়ে তো করতে যাচ্ছ, খরচ আছে তো, টাকা পয়সার কি ব্যবস্থা করেছো? তোমার কাছে বা তোমার মায়ের কাছে কিছু থাকবার তো কথা নয়।
0: আগে মাকে তো আমি সে কথা লিখেছিলাম, আর কিছুদিন অপেক্ষা করার কথা আমি বলেছিলাম, কিন্তু কন্যাপক্ষ দেরি করতে রাজি নন বলে মা ধার দেনা করেই কাজটা এই বৈশাখে চুক্তি ফেলতে চান।
5: ধার দেনা করে ছেলের বিয়ে দেওয়া, এটা কি কোনো কাজের কথা হলো?
0: আগে আপনি ঠিকই বলেছেন, আপনার কথা আমি বরং মাকে লিখে দিই। এইসব হাঙ্গামা করো
5: না। না না না না না না না। আচ্ছা, 5-5 টাকা হলে সব খরচপত্র তুলে যাবে কি হবে?
0: আমার ঠিক ধারণা নেই, তবে হবে বলে মনে হয়।
5: আচ্ছা ঠিক আছে, তুমি আজকে ছুটির দরখাস্ত করে দাও, দেশে যাবার সময় আমার কাছ থেকে 500 টাকা নিয়ে যাও, বুঝলে? এতে যদি কুলিয়ে যায় তো ভালো, আর না কুলিলে চিঠি লেখো, পাঠিয়ে দেবো। কেমন?

0: আরে বদ্যিনাথ, এসো এসো এসো, তোমাকে তো বেশ মানিয়েছে। হ্যাঁ, তসরের পাঞ্জাবি, সোনার বোতাম, হাতে ঘড়ি, সোনার আংটি, তোমার সাজ পোশাক দেখে এই বুড়ো বয়সে আমারও লোভ হচ্ছে বুঝলে। এই অপাত্রে কেউ পাত্রী দেবে না, এই যা দুঃখ আর কি। তা আমার বৌমাটি কেমন হলো, পছন্দ হয়েছে তো?
1: মানে
0: পছন্দ তাহলে হয়েছে, মা খুশি হয়েছে?
1: আগে হ্যাঁ,
0: ব্যাস এবার মাকে আর বৌমাকে কলকাতায় নিজের কাছে এনে রাখো।
1: হ্যাঁ হ্যাঁ
0: বুঝলে,
1: তাই ভাবছি।

0: কারমাইকেল কলেজের সেই সুপারিনটেন্ডেন্ট সাহেব? হ্যাঁ তাই তো, যাই দেখা করবো। স্যার চিনতে পারছেন?
1: আরে রে রে রে বদ্রীনাথ বাবু, যে চিনতে পারবো না মানে? হ্যাঁ বলো হে, অনেকদিন পরে তোমার সঙ্গে দেখা হলো। তারপর কেমন আছো?
0: ভালোই, চাকরি করছি আমি সেই ওষুধ কোম্পানিতে।
1: আচ্ছা, বিয়ে থা করেছো
0: আগে?
1: আছো কোথায়? ছেলে মেয়ে করি?
0: দুটি ছেলে মেয়ে। আচ্ছা, দেশভাগের আগেই মাকে চাঁদপুর থেকে নিয়ে এসেছিলাম, আগে বেলেঘাটায় থাকতাম, এখন ভবানীপুরে একটা ফ্ল্যাট ভাড়া করেছি। আপনাদের আশীর্বাদে স্যার ভালোই আছে। আপনি কেমন আছেন?
1: আমি আমি তো রিটায়ার করেছি কয়েক বছর হলো।
0: আছে
1: আছি, কোনো রকম চলে যাচ্ছি মোটামুটি। তো বদ্রীনাথ, ডক্টর রয়ের সঙ্গে তোমার যোগাযোগ আছে তো?
0: হ্যাঁ হ্যাঁ, আমার তো রোজই যেতে হয় ওর বাড়িতে, আমার কাজকর্ম থাকে।
1: আচ্ছা,
0: তবে কি হয়েছে জানেন, রাজকারণ খুব ব্যস্ত হয়ে পড়েছেন, তো দেখা সাক্ষাৎ আমার সঙ্গে বলেছে।
1: সে তো হবেই, উনি এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, কত কাজ।
2: হ্যারি বদ্রীনাথ, রাত দিন কি এত ভাবিস বল দেখিনি? কদিন ধরে লক্ষ্য করছি তুই যেন চুপচাপ হয়ে গেছিস বড়। কি হয়েছে?
0: তোমাকে তো সেদিন বললাম মা, যে আমাদের কোম্পানিতে একটা বড় রকমের চুরি আমি ধরে ফেলেছি।
2: হ্যাঁ,
0: আমাদের অফিসের সেলস ম্যানেজার কর্ণর সাহেব আর বড়বাবু মিলে কারখানা থেকে হিসেবের বাইরে বহু ওষুধ দিনের পর দিন বিভিন্ন দোকানে সাপ্লাই করেছে, আর একটি পয়সাও তারা কোম্পানি ঘরে দেয়নি, নিজেরা পকেটে সব পুড়েছে। দোকানে দোকানে স্টক মেলা থেকে এগুলো আমি ধরতে পেরে গেছি, প্রমাণপত্র সহ সব আমি জানিয়ে দিয়েছি বড় স্যার।
2: তারপরে?
0: তারপর যা হবার তাই হলো, তোলপাড় হলো সারা অফিস জুড়ে। কর্ণকে চাকরি নিতে তারা জানি হয়ে গিয়েছিল, অনেক টাকা খেসারত দিতে হয়েছে তাকে, কোম্পানি শুধু দয়া করে ওকে পুলিশে ধরিয়ে দেয়নি এই যা রক্ষে।
2: কিছু বলেনি তো?
0: আমার উপর তো কর্ণকে দারুণ রাগ, সুযোগের অপেক্ষায় আছে শুধু, পেলেই আমাকে চেপে ধরবে।
2: দেখিস বাবা, সাবধানে থাকিস তাকিস,
0: কিছু ভয় পেও না মা, সেই জন্য তো 200 টাকা দিয়ে আমি পিস্তলটা কিনেছি।
3: মিস্টার কর্ণক, আপনি আমার এগেনস্টে চার্জ এনেছেন যে আমি কাজে ফাঁকি দিয়ে আর উইদাউট নোটিসে 12 দিন অফিস কামাই করেছি।
4: যা সত্যি তাই লিখেছে?
3: ছুটি বাড়িয়ে দরখাস্ত যথাসময়ে আমি অফিসে পাঠিয়েছিলাম।
4: সরি, সে চিঠি আমরা পাইনি।
3: মিথ্যে কথা, আমার নামে মিথ্যে চার্জ এনেছেন আপনি, কেন?
4: আমি কি জানি? আজ দ্য ম্যানেজার।
3: কিন্তু আমি জানি আপনার ইনভেস্টিগেশনে এটা করা হয়েছে।
4: বিকজ ইউ আর গিলটি।
3: চুরি করবেন আপনারা, সেই চুরি ধরিয়ে দেবার জন্য আমি হলাম গিলটি। গেট আউট, গেট আউট ফ্রম মাই রুম।
4: ডক্টর রায়ের লোক বলে তুমি যে আমাদের উপর চোখ রাঙাবে তা চললে।
3: খবরদার, ডক্টর রায়ের নামে কোনো কথা বললে কিন্তু জিভ ছেড়ে ফেলে দেবো একবারে।
4: রেখে দাও তোমার ডক্টর
3: রায়। বলে একটা বড় কথা, আজকাল তোমাকে মেরে ফেলো।
5: মনে রাখবেন বৈদ্যনাথ বাবু, এটা লাল বাজার। আমার সব প্রশ্নের উত্তর ঠিক ঠিক মতো না দিলে এখান থেকে ছাড়াবো আপনার পক্ষে মুশকিল হবে। অনেকবার জিজ্ঞেস করলাম কিন্তু আপনি বলছেন না যে পিস্তলটা আপনি কোথায় পেয়েছেন। কাল কোর্ট থেকে বেল পাওয়া আপনার পক্ষে কঠিন হবে, কারণ আপনি ওই পিস্তল দিয়ে একজনকে খুন করবার চেষ্টা করেছিলেন। বলুন বলুন বলছি বলুন।
1: হ্যালো, হ্যাঁ স্যার বলছি। হ্যাঁ ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে স্যার, এখনই পাঠিয়ে দিচ্ছি।
4: তুমি আমার নাম ডুবিয়েছ বদ্রীনাথ, আমার মুখে চুন কালি দিয়েছ। আমি ধারণাই করতে পারি না যে তুমি এমন জঘন্য কাজ করতে পারো।
0: আমার আমার একটা কথা শুনুন।
4: না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি আমার সামনে থেকে বেরিয়ে যাও।
0: আপনি আমার একটা কথাও কি শুনবেন না স্যার?
4: না, একটা কথাও না, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই
0: স্যার,
4: থাকতে পারে না, তুমি যেতে পারো এখান থেকে।
0: স্যার আপনি,
4: আর কোনোদিন আমার সঙ্গে তুমি দেখা করতে আসবে না, খবরদার বলে দিলাম। আর যাবার সময় নিজের হাতে দরজাটা বন্ধ করে দিই।
0: স্যার

0: মাগো
1: কি রে,
0: মনটা বড় খারাপ লাগছে আমার।
1: মন খারাপ করিসনি বাবা, তুই তো কোনো অন্যায় করিসনি, ভাগ্যের ফের কি করবি বল।
0: চাকরিটা গেল, আবার সেই দারিদ্রের মধ্যে ফেলে দিলাম পুরো সংসারটাকে। এই বয়সে আর একটা চাকরি পাওয়া তো সোজা কথা নয় মা, সঞ্চয় টাকায় করি না চলে গেল, 3 মাস তো কাটতে চলল, চাকরি জোগাড় করতে পারলাম না একটাও।
1: ভাবিস নি বাচ্চা, ঈশ্বর ঠিকই একটা ব্যবস্থা করে দেবেন কিছু।
0: জানো মা সবচেয়ে দুঃখটা কোথায় লাগছে জানো? ডাক্তার রায়কে আমি আমার অবস্থাটা পরিষ্কার করে খুলে বলতে পারলাম না, উনি আমার কোনো কথা শুনলেন না মা। আমি ঠিক করেছি আমি শেষবারের মতো ওর সঙ্গে একবার দেখা করব, দেখা করে অন্তত আসল ব্যাপারটা যে কি হয়েছিল সেটা আমি বলে আস করি।
1: বেশ তো জানা একবার, তাই বলি দেখ না।
0: হ্যাঁ, গত 2 দিন ধরে তো যাচ্ছি, সকালে ওর বেরোবার সময় বাড়ির সামনে দাঁড়িয়ে থাকি, আমাকে দেখে ওর চোখটা সরিয়ে নিচ্ছে, গাড়িতে উঠে চলে যাচ্ছে।

0: এখন সকাল 8টা। ওই তো বাড়ির সামনে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, এখনো বেরোনি। তাহলে আজ আরেকটু কাছে গিয়ে দাঁড়ায়। ওই তো ওই তো উনি নামছেন, তাকালেন আমার দিকে। গাড়িতে ঢুকতে গিয়েও ঢুকলেন না, আমার দিকে তাকাচ্ছেন। আমাকে আমাকে ডাকছেন হাত নেড়ে। যাই, এগিয়ে যাই আমি।
1: এসো, গাড়িতে উঠে এসো।

0: نما. چلو آمار شنگه کاره چلو. باشه باشه. তোমাকে আমি বলে দিয়েছিলাম যে আমার সঙ্গে কোনোদিন দেখা করবে না।
1: আমি তো আপনার সঙ্গে দেখা করতে যাইনি।
0: তাহলে রোজ বেরোবার সময় ফুটপাতে দাঁড়িয়ে থাকো কেন?
1: কলকাতা শহরের যে কোনো ফুটপাতে যে কোনো নাগরিকের দাঁড়াবার অধিকার আছে বলে আমি জানি, অবশ্য যদি সেটা প্রোটেক্টেড এরিয়া না হয়।
0: নাগরিক অধিকার সম্পর্কে তোমার জ্ঞান দেখছি টনটনে। তাহলে আনলাইসেন্স পিস্তল নিয়ে তোমার অফিসের লোককেও ভাবে মারতে গিয়েছিলে কেন? অবশ্য আমি শুনেছি পিস্তলে গুলি ভরা ছিল না, কিন্তু পেলেই বা কোথেকে পিস্তলটা?
1: পিস্তল কোথায় পাওয়া যায় সেটা আপনি ভালো করেই জানেন।
0: তা কত টাকায় কিনেছ?
1: 200 টাকা।
0: 200 টাকা দিয়ে একটা পিস্তল কিনতে গেলে কেন?
1: কর্ণক আর বড়বাবু মিলে কোম্পানির ওষুধ চুরি করেছিল স্যার। যেহেতু ওদের চুরিটা আমি ধরে ফেলেছি, তাই কর্ণক গুন্ডা লাগিয়ে আমাকে শায়েস্তা করবার মতলব করেছে বলে আমার সন্দেহ হয়েছিল। দোকানে দোকানে কাজ ছেড়ে অনেক রাত্রে নির্জন রাস্তা দিয়ে প্রায় আমাকে হেঁটে বাড়ি ফিরতে হতো। আত্মরক্ষার জন্য পিস্তলটা আমি সংগ্রহ করেছিলাম।
0: তোমার কি সত্যি উদ্দেশ্য ছিল লোকটিকে খুন করবার, নাকি শুধু ভয় দেখানো?
1: না, আমি খুন করতে চেয়েছিলাম স্যার। তখন রাগ মাথায় চড়ে গিয়েছিল আমার, নেহাত গুলি ভরা ছিল না তাই ও বেঁচে গেছে।
0: তুমি খুন করতে চেয়েছিলে?
1: আপনি আমাকে ধিক্কার দিতে পারেন, কিন্তু উত্তেজনার যথেষ্ট কারণ সেদিন ছিল।
0: কি এমন কারণ থাকতে পারে যে তুমি তোমার অফিসের একজন পদস্থ কর্মীকে খুন করতে যাবে? কি বলো, চুপ করে রইলে কেন বলো?
1: সে আমার মুখের উপর আপনার সম্পর্কে জঘন্য ভাষায় কথা বলেছিল।
0: আমার বুদ্ধিমান আমার বিরুদ্ধে কথা বলেছে বলে তুমি তাকে খুন করতে গেলে? তাহলে তো এই বাংলায় হাজার হাজার লোক পাবে খুন করবার মতন। মুখ্যমন্ত্রী হবার পর সেটা বেড়েছে বই কমেনি।
1: আপনি কথাটা হেসে উড়িয়ে দিতে পারেন, কিন্তু আমি পারি না।
0: থাক, তোমার ওই খুন খারাপের মধ্যে গিয়ে দরকার নেই। তা তুমি কি করছো এখন?
1: কিছু না, চাকরির চেষ্টা করছি, পাইনি এখন।
0: সংসারটা চলছে কি করে?
1: সামান্য কিছু সঞ্চয় ছিল সেটাও শেষ হয়ে গেছে। কিছু শৌখিন জিনিসপত্র করেছিলাম সেগুলো এক এক করে বিক্রি করছি। এখন বউয়ের গয়নার ভাগ পড়েছে, ছেলেমেয়ের দিকে তাকানো যায় না, আর চিৎ হয়ে গেছে। আর 3 মাস

0: 있으니 우리를 가보게.
1: 그 번나이 걸어줘 버디나. 그 번나이 걸어줘. 아차 두디 아메리칸에 একটা কাজ নেবে. 세 ট্রান্সপোর্টে আমার একজন খুব বিশ্বস্ত লোক দরকার. আর তুমি যদি এই কাজটা নাও তাহলে আমি নিশ্চিন্ত.
0: না না না, সরকারি চাকরি আমি আর নেব না। আপনার সঙ্গে আমার পিতার মতো সম্পর্ক, সে সম্পর্ক আমি নষ্ট হতে দিতে চাই না। আমি শুধু একটা অনুমতি চাইছি আপনার কাছে।
1: বলো বলো কি চাও।
0: দিল্লিতে এক তেল কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজারের জন্য আমি দরখাস্ত করবো। পরিচিত ব্যক্তি হিসেবে আপনার নামটা আমি দরখাস্তে উল্লেখ করতে চাই শুধু।
1: বেশ তো, স্বচ্ছন্দে করতে পারো। প্রয়োজন হলে কাউকে যদি কিছু বলে দিতে হয় আমায় জানিও, আমি বলে দেবো।
0: তেল কোম্পানির চাকরিটা আমার হয়ে গেছে, তাই খবরটা দিতে এলাম।
1: আচ্ছা, আমারও মনে হয়েছিল চাকরিটা তোমার হয়ে যাবে। কোম্পানির সাহেব আমাকে টেলিফোনে তোমার কথা জিজ্ঞেস করেছিলেন, আমার যা বলার আমি বলে দিয়েছি। তা কাজটা পেয়ে খুশি তো?
0: খুশি তো বটেই, 300 টাকা মাইনে, ফ্রি কোয়ার্টার। কিন্তু একটা
1: আবার কিন্তু কেন,
0: মানে আমার পোস্টিং দিয়ে আসানসোলে, কলকাতা ছেড়ে বাইরে যেতে আমার ঠিক ভালো লাগছে না। আসলে আপনার সঙ্গে তো দেখা হবে না।
1: ভুল করো না, ভুল করো না বদ্রীনাথ, আসানসোলেই যাও, বুঝেছো? ওখানে খরচ কম, ফ্রি কোয়ার্টার পাচ্ছ, ছেলে মেয়ের এডুকেশন ফ্রি, খোলামেলা জায়গায় স্বাস্থ্যটাও ভালো থাকবে। আমার সঙ্গে দেখা করা, সে তো তুমি যে কোনো ছুটির দিন এলেই দেখা করতে পারো। কে, একটা কথা বলে রাখি শোনো, কাজে কোনো আলস্য করবে না। আর দেখো আমার মুখে চুনকালি যেন না পড়ে, বুঝলে?

0: আচ্ছা মা, সময়টা যেন কত তাড়াতাড়ি কেটে যাচ্ছে, তাই না?
1: হ্যাঁ, সে তো যাচ্ছি।
0: এই তো যেন সেদিনের কথা, চাকরির সন্ধানে কলকাতায় নাম, যোগাযোগ হয়ে গেল ডাক্তার বিধানচন্দ্র রায়ের সঙ্গে। তারপর থেকে এক এক করে কত ঘটনাই ঘটলো, বিয়েটা হলো, সংসার হলো, বেলেঘাটা থেকে ভবানীপুরের ফ্ল্যাটে এসে উঠলাম, তারপর চাকরি গেল, নতুন চাকরি হলো, কয়েকটা বছর সেখানে কাটিয়ে চাকরির উন্নতি হলো, মাইনেপত্র বাড়লো, তারপর হঠাৎ টালিগঞ্জে জমি কিনে যে বাড়ি করে ফেলবো, এটা কিন্তু একেবারে ভাবিনি কোনোদিন মা। ডাক্তার রায় বলেছিলেন, তুমি যদি নিজের বাড়ি করবে সে সময় একদিন যাবো তোমার বাড়ি দেখতে। এবারে একদিন আসার কথা বলতে হয়, কি বলো মা?
1: হ্যাঁ নিশ্চয়ই, আজ তোর যা কিছু সব তো ওরই জন্যে বাবা।
0: কিন্তু উনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় মনটা বড় খারাপ লাগছে। জানো মা, রোগ সোজা আমাকে দেখলে উনি খুব খুশি হন। আজ রোববার তো, ভাবছি কিছু গোলাপ ফুল কিনে নিয়ে আমি যাব।
1: বেশ তো, জানা বাবা।

0: Oh, बंते ना, ऐसो ऐसो। ওরে বাবা, রোগীর ওষুধ হাতে নিয়ে এসে গেছো একেবারে, হ্যাঁ, সাজিয়ে রেখে রফুলদানিতে, আর চেয়ারটা টেনে আমার কাছে এসে বসো, মন খুলে একটু কথা বলি তোমার সঙ্গে।
1: স্যার স্যার, আপনার কিন্তু বেশি কথা বলা একদম নিষেধ, ডাক্তার ব্যানার্জি বলে দিয়েছেন।
0: ডাক্তার ব্যানার্জি, রামমোহন রায়ের একটা গান মনে পড়ে গেল হে বদ্রীনাথ, মনে করো শেষের সেদিন ভয়ঙ্কর, অন্যে সবে কবে কথা, তুমি রবে নিরুত্তর। বুঝলে, আমার হয়েছে সেই দশা, অন্যে সবে আমার উপর ডাক্তারি ফলাচ্ছে, আমি রব নিরুত্তর।
1: এতকাল আপনি সকলের উপর ডাক্তারি করেছেন, এবার সকলে সুযোগ পেয়েছে আপনার উপর ডাক্তারি করবার। এখন আর আপনি ডাক্তার নন, রোগী।
0: কাল পদ্ম যা এসে ঠিক এই কথাই আমাকে শুনিয়ে গেল, বললে এতকাল আমরা তোমার কথা শুনে এসেছি, এবার তোমাকে আমাদের কথা শুনতে হবে। আরো বললে তুমি চিফ মিনিস্টার হতে পারো, তবে আমি যে তোমার গভর্নর সেটা

0: ভুলে যেও না, আমার কথা শুনতে তুমি বাধ্য।
1: উনি তো ঠিক কথাই বলেছেন, কিন্তু আপনি তো দেখছি ফাইলপত্র নিয়ে এসেছেন বিছানায়।
0: দেখো বদ্রীনাথ, আমার আরোগ্যের একমাত্র উপায় এইসব কাজ নিয়ে থাকা।
1: কিন্তু
0: ওসব স্বপ্ন টপ্ন আমি দেখি না বাবা, কিন্তু সংকল্প আমার অনেক, কিছু হয়তো পালন করেছি, তবে এখনো অনেক বাকি।
1: স্যার, অসুস্থ শরীর নিয়ে আপনার এইসব কাজ এখন না করাই ভালো, সম্পূর্ণ বিশ্রাম নেওয়া দরকার আপনার।
0: বিশ্রাম বিশ্রাম আর বিশ্রাম, কানের কাছে সব সময় শুনছি বিশ্রাম নিন বিশ্রাম নিন, বিশ্রাম তো আমাকে একদিন নিতেই হবে অনন্তকালের জন্যে। কে আর বোধহয় সেদিনেরও বেশি দেরি নেই। তবে কি জানো, কাজের মধ্যে ডুবে থাকতে পারলেই আমার মনটা ভালো থাকে।
1: কিন্তু শরীরটা মানলে কেন বলুন?
0: জানো বদ্রীনাথ, সারা জীবন ধরে বহু রোগী নিয়ে নাড়াচাড়া করেছি, শুনেছি লোকে নাকি আমাকে বলে সাক্ষাৎ ধন্যন্তরী। আসলে ব্যাপারটা কি জানো, ওসব কিছু নয়, মানুষের রোগ থাকে মনে শরীরে নয়। মনটা যদি রোগমুক্ত করা যায় শরীরটা সুস্থ হয়ে ওঠে। আমার আমার চিকিৎসা বিদ্যার চাবিকাঠি ছিল সেটাই, বুঝলে?
1: স্যার আজ আমি আসি, আগামী রবিবার 1 জুলাই আপনার জন্মদিন, সেদিন দুপুরে আবার আসবো।
0: আচ্ছা আচ্ছা, ঠিক এসো কিন্তু বদ্রীনাথ। গত বছর কত লোক এসেছিল, কত আমোদ আল্লাদ, তুমি কি একটা কাজে যেন আসতে পারোনি। দেখো আমার মনে আছে, এবার কিন্তু এই 62 সালের 1 জুলাই তোমাকে আসতেই হবে। আমার জন্মদিনে কত লোক আসবে, তোমাদের কাছে পেলে আমার সবচেয়ে বেশি আনন্দ হয়। আসবে তো?
1: আসবো স্যার। জন্মদিন মৃত্যুদিন একাশনে দোহে বসিয়াছে, দুই আলো মুখোমুখি মিলেছে জীবন প্রান্তে। জন্মদিন মৃত্যুদিন একাশনে দোহে বসিয়াছে, দুই আলো মুখোমুখি মিলেছে জীবন প্রান্তে। জন্মদিন মৃত্যুদিন একাশনে দোহে বসিয়াছে,

0: একটি পেরেকের কাহিনী। নাটকটি এখানেই শেষ হল। কাহিনী সাগরময় ঘোষ, বেতার নাট্যরূপ সমর চৌধুরী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিশু শোভনলাল মুখোপাধ্যায়, ভোলা সমর কুমার, ডাক্তার চক্রবর্তী দিলীপ রুদ্র, সুপার প্রদীপ সেন, সাহেব সত্য রায়, কনক অমিত রায়, পুলিশ অফিসার দীপঙ্কর সেন, নার্স অনিতা বন্দ্যোপাধ্যায়, বৈদ্যনাথ জগন্নাথ বসু, বৈদ্যনাথের মা মেনকা দাস এবং ডক্টর রায়ের ভূমিকায় সত্য বন্দ্যোপাধ্যায়। সম্পাদনা ইভা মিত্র। নাটকটি প্রযোজনা করেছেন শুক্লা বন্দ্যোপাধ্যায়।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন 107 FM রেইনবো। একটু আবহাওয়া সম্পর্কে খবর আপনাদেরকে জানিয়ে দিই। মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার কিছু কিছু অংশে হালকা এবং মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং ঝোড়ো হাওয়া বইতে পারে 30-40 কিলোমিটার বেগে। আগামী 2-3 ঘন্টার মধ্যে এই

0: সতর্কবার্তা, আপনাদের জন্য দু তিন ঘন্টার মধ্যেই বৃষ্টিপাত এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।
1: 107 মেগাহার্টজ FM রেইনবো। এখন শুনবেন আধুনিক গান, প্রথমে ভূমি।
2: Nazam nazam nazam nazam nazam nazam nazam nazam

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ জাতীয় চিকিৎসক দিবস উদযাপিত হচ্ছে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়। মুখ্যমন্ত্রী হিসেবে অসাধারণ দক্ষতার সঙ্গে রাজ্য পরিচালনার কাজ করেছেন তিনি। চিকিৎসক হিসেবেও তাঁর খ্যাতি ছিল অনন্য সাধারণ। জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা সারা দেশের ডাক্তারদের অভিনন্দন জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিবসে তাঁর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। ডাক্তার দিবস উপলক্ষে বিধাননগরে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যের চিকিৎসকদের নির্ভয়ে কাজ করার আহ্বান জানান। বিগত দিনে বিভিন্ন ঘটনায় ডাক্তারদের উপর যে অবাঞ্ছিত ঘটনা ঘটেছে তিনি তার নিন্দা করেন। অস্ট্রেলিয়া ও ফ্রান্সের প্রযুক্তিকে কাজে লাগিয়ে কলকাতা শহরে ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবার পরিকাঠামোর বর্তমান অবস্থা খতিয়ে দেখতে রাজ্য সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থা রাইটসকে দায়িত্ব দিয়েছে। পরিবহন দপ্তরের তরফে ইতিমধ্যেই ট্রাম সংক্রান্ত যাবতীয় তথ্য ও নথি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জির চারুকলা প্রকল্প সেবাশ্রয় ও সেবাশ্রয় দুই মেডিকেল ক্যাম্পে একাধিক অনিয়মের অভিযোগ তুলে থানায় FIR করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস। তার অভিযোগ, ক্যাম্পে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন নিয়ম লঙ্ঘন, অননুমোদিত চিকিৎসা, ভুয়ো নথির ব্যবহার, বায়োমেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি এবং সরকারি সম্পদের অপব্যবহার হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ দুটি খেলা হবে। প্রথম খেলাটি ইংল্যান্ড ও গণপ্রজাতন্ত্রী কঙ্গোর মধ্যে আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। অন্য খেলায় বেলজিয়াম সেনেগালের বিরুদ্ধে খেলবে সিয়াটল স্টেডিয়ামে, খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
3: গানে চলে গায় এন্টারটেইনমেন্ট কা তড়কা, আপ সুন রহে হ্যায় টিম কা তড়কা, টিম কা তড়কা, টিম কা তড়কা, 107 FM রেইনবো পর, টিম কা তড়কা, টিম কা তড়কা, টিম কা তড়কা, 107 FM রেইনবো পর, রেইনবো পর।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসুরুদ্র। রাজ্য সরকার মহিলাদের ক্ষমতায়নে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা তুলে দেওয়ার কাজ শুরু করেছে। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত রাজ্যস্তরের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রকৃত প্রাপকদের হাতে উপযুক্ত টাকা তুলে দেওয়াই রাজ্য সরকারের মূল লক্ষ্য। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজ্যে ধ্বংস হয়ে যাওয়া স্বাস্থ্য ব্যবস্থাকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে বর্তমান বিজেপি সরকার বদ্ধপরিকর বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সল্টলেকে আজ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিশিষ্ট চিকিৎসক ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন উপলক্ষে জাতীয় চিকিৎসক দিবসে আয়োজিত রাজ্য সরকারের মূল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বিধানচন্দ্র রায় যে স্বাস্থ্য ব্যবস্থার স্বপ্ন দেখেছিলেন বর্তমান রাজ্য সরকার তা বাস্তবায়িত করতে যায়। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে বিধাননগর সাইবার থানায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির কণ্ঠস্বর রেকর্ড করার জন্য আগামী বুধবার 8 জুলাই তাকে তলব করা হয়েছে। ওই দিনই এ সংক্রান্ত মামলার শুনানি। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরে যাদের নাম বাদ পড়েছে তারা রেশন ও অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সমিতি দায়ের করা মামলায় রাজ্যের বক্তব্য জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকার পিছিয়ে পড়া মানুষ এবং ছাত্রছাত্রীদের সরকারি পরিবহনে বিনামূল্যে যাতায়াতের জন্য পিঙ্ক কার্ড চালু করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বলেন, গত 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনা ভাড়ায় যাতায়াত শুরু হলেও কর্মজীবী অনেক মহিলা টিকিট কেটে যাতায়াত করতে চান বলে ইচ্ছা প্রকাশ করায় একমাত্র প্রকৃত প্রাপকদের এই সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহিলাদের নিরাপত্তায় রাজ্য সরকার আগামীকাল থেকে রাজ্যের প্রতিটি থানায় হেল্প ডেস্ক চালু করতে চলেছে। এছাড়াও প্রতিটি মহকুমায় একটি করে মহিলা পুলিশ থানা চালু করা হবে। ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম ও হুগলি জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা আছে। এই মুহূর্তে হেডলাইন্স, আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

0: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
3: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
4: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবো। আর সেখানে এই সময়টায় মানে বিকেল বেলা নিজেকে জাস্ট ভাবতেই ভালো লাগছে, কত কিছুই যে অঘটন ঘটে যাচ্ছে তাই না?
2: একদম তাই, একদম ঠিক কথা তুমি বলেছো, একদম ঠিক জায়গায় না তুমি মানে জাস্ট হাইলাইটটা করেছো, সেটা হচ্ছে আমার একদম কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। হ্যাঁ মানে ভালো লাগছে মানে দেখতে পাচ্ছ তো চারপাশে এইরকম ফুটবল ঝড় চলছে, তার মধ্যে হঠাৎ করে কেমন জানি না জার্মানি আউট হয়ে চলে গেল, ভালো লাগে বলো?
1: সেই তো সকালবেলা উঠে যখন চোখ কচলাতে কচলাতে ভাবি যে এর পরে কে যেতে চলেছে, তখন কিন্তু অন্য কথা মনে হয় যে কি লাগে বলতো বিষয়টা।
2: আসলে ব্যাপারটা হচ্ছে কি পুরোটাই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বাংলায় যাকে বলা হয় কোট আনকোট যোগ্যতা লাগে।
1: ইয়েস, 107 FM রেইনবোতে আজকে মহুয়া আর অমরজিত রয়েছে, এবং সেই সঙ্গে 9903653992 তে সেই সমস্ত ডাক্তারদের আজকে শুধুমাত্র হ্যালো ডাক্তারবাবু বলবো না, আজকে বরঞ্চ বলবো উই অ্যাকচুয়ালি রেসপেক্ট ইউ ডাক্তারবাবু। তুমি তোমার যিনি আজকে ডাক্তার রয়েছেন, যিনি তোমাকে দেখেন এবং অন্যান্য ক্রাইসিস থেকে যখন তিনি তোমাকে রক্ষা করেছেন, তুমি তার নামটাও আমাদের পাঠিয়ে দিতে পারো, তিনি কোন ডেজিগনেশনে আছেন সেটাও তুমি জানিয়ে দিতে পারো। ইয়েস উই উইল শাউট আউট হিজ নেম। ইয়েস, তার সাথে অনেক কিছুই আছে,
2: একদমই তাই, অনেক কিছু রয়েছে, এই রকম বকবকানি তো তোমাদের সঙ্গে চলতেই থাকবে। আর তোমরা তো জানো আমরা তো মিড উইকে রয়েছি ন্যাচারালি, না মানে এদিকে গেলেও যেরকম ব্যাপারটা ওদিকে গেলেও সেরকম ব্যাপারটা, কিন্তু না তার মধ্যে তো একটা কমফোর্ট জোন তৈরি হয় যখন মহু আর অমরজিৎ সঙ্গে থাকে।
1: অ্যাবসলিউটলি, এদিকে 400 ওদিকে 400 এর মাঝখানে কিন্তু তিনি নেই, ওনার কলারটা কিন্তু এখনো 26 ইঞ্চি। সুতরাং সেই মানুষটাকে হ্যাঁ ফেলুদা, যার কথা আমরা সত্যি সত্যি পড়তে এবং শুনতে ভালোবাসি, সেখানে ডাক্তারবাবুর কথা যদি বলতেই হয় তাহলে ডাক্তার হিমাঙ্গ হাজরার প্রচুর প্রচুর দুষ্টলোক, না না আজকে দুষ্টলোকের কথা তো বলবো না, 9903653992 তে আসছে তোমার জন্য ইয়েস ইন্টারঅ্যাকশন করার মতো একটা বিষয়।
2: এক্স্যাক্টলি তাই, তোমার সঙ্গে যে বিষয়ে কথা বলবো, আমরা না মাঝে মধ্যেই ওই একটু আমাদের মধ্যে একটা কবি কবি ভর করে তো,
1: অ্যাবসলিউটলি,
2: সেই কারণের জন্য আমরা ভাবি যে লিখতে শুরু করব, কিন্তু কেন জানি না পরের লাইনটা কিছুতেই লিখে উঠতে পারি না।
1: এইটা এইটা এইটা ঘটে অমরের সাথে, মহুয়ার সাথে নেভার হ্যাপেন্স। অ্যাকচুয়ালি মহুয়া ভীষণভাবে স্বভাব কবি, সেই জন্য তো তোমার জন্য রেখেছি, না ছড়িয়ে সেই ছড়াটাও পাঠাবে, কিন্তু তার আগে তোমার জন্য আর বিউটিফুল সাউন্ডট্র্যাক। ও ইয়েস, এই গানটা শুনতে শুনতে জাস্ট একটাই কথা মনে হয়, ভালোবাসার যদি 1 2 3 4 হয় তাহলে এই গানটা বোধহয় ভালোবাসা নিয়ে জাস্ট ছু কিত কিত খেলছে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা।
3: আর মোটামুটি জাস্ট কয়েকদিনের অপেক্ষা এবং কয়েকদিন পর থেকেই এটা শোনা যাবে, তারা এদিকে আসুন, এদিকে আসুন, আমার এখানে সব জিনিসপত্র ভালো পাওয়া যাচ্ছে, ওদিকে যাবেন না, আবার পাশের দোকান থেকে এটা বলবে, আসুন আসুন আসুন দাদা, যা চাইবেন তাই দেবো। মানে ব্যাপারটা হচ্ছে কি, পুরো পুরে একটা মেস, দ্যাট ইজ মেলা।
4: এক্স্যাক্টলি, সেটা বকুলতলার হতে পারে কিংবা আপনার পাশের বাড়িতেও হতে পারে। বিষয়টা হচ্ছে হট্ট মেলাতে আমরা সবসময় হট্টগোল মাঝেতে ভীষণ ভালোবাসি, মহুয়া আর অমর, এই মুহূর্তে অমরজিৎ, এই মুহূর্তে আমরা রয়েছি 107 FM রেইনবোতে। আর সেই সময় আজকে জাস্ট কুর্নিশ করছি আপনাদের সেই সমস্ত ডক্টরসদের যারা আমাদের সুস্থ থাকার অঙ্গীকার রেখেছেন, তাদের নাম আপনি লিখতে পারেন এবং সেই সাথে আমরা সেই নাম শাউট আউট করবো তোমার নাম সমেত। এবং প্রশ্ন থাকবে না, এমনটা কি করে হয় অমর?
3: একদম তাই, প্রশ্ন করার জন্য আমরা একদম রেডি হয়ে বসে আছি। তার কারণ এই মুহূর্তে কিন্তু বলছে ঘড়ি 16:15, মানে 4:15 হয়ে 16 সেকেন্ড, যখন অলরেডি হয়ে গেছে তখন আমরা এটা মোশনের মধ্যে দিয়ে এই মুহূর্তে যাবো বলে ঠিক করেছি। আর যে মোশনটার মধ্যে দিয়ে যাব, দ্যাট ইজ তোমার জন্য একটা কোনো বিষয় তো রাখতে হয়, বুঝতে পারছো তো, নাহলে তোমার সাথে কথা বলাটা জমবে কি করে বলো?
4: ঠিক, আজকে এমন একজন মানুষের জন্মদিন যেই মানুষটা আমাদের কিন্তু কলকাতার রূপকার হিসেবেই পরিচিত। তিনি হচ্ছেন বিধানচন্দ্র রায় এবং ডক্টর বিধানচন্দ্র রায়। এবং তাকে নিয়ে আমি বোধহয়, মানে অমর এটা তুমিও নিশ্চয়ই জানো, এমন সমস্ত কিংবদন্তি বাবার মার কাছে শুনেছি যে শুধুমাত্র রোগীর জাস্ট দরজার সামনে দিয়ে গিয়ে উনি ডিটেক্ট করে দিতে পারতেন, বলতে পারতেন যে কি ধরনের অসুখ করেছে। তো এই ধরনের যে যেই ডিটেকশন পাওয়ার যার রয়েছেন, তিনিও কিন্তু এক ধরনের গোয়েন্দা, ইয়েস, শরীরের গোয়েন্দা। হ্যাঁ, তোমার শরীরে নানাচে কানাচে কোন রোগটা বাঁধাবে, বাসা বেঁধে আছে, সেটা কিন্তু এরা খপ করে ধরে না, চট করে ওষুধটা দিয়ে দেন। সুতরাং সেই ডাক্তারকেই ডেডিকেট করে, মানে আজকে ন্যাশনাল ডক্টর্স ডেতে তোমাকে প্রশ্ন করব। আচ্ছা ডাক্তার, মানে তো ওষুধ, তো এই যে ওষুধ খান দিতেন, তো সেই ওষুধ খেতে সেরা মিছে কথাটা তুমি কি বলেছিলে বলো তো?
3: একদমই তাই, মানে আবার তোমাকে একটুখানি নস্টালজিক করে দেবো। সেই ছোটবেলার লাইনটা মনে আছে, ওষুধ খেতে মিছে বলা, সেই ঔষধ মানে ওষুধ খেতে সেরা মিথ্যে কথা কোনটা বলেছিলে সেটাই কিন্তু তুমি আমাদেরকে জানিয়ে দাও 9903659992 তে। আর খাওয়ার কথা যখন মনে বলো তখন কিন্তু একটা কথা বলতেই পারি, an apple a day keeps a doctor away।
4: আচ্ছা ডাক্তারেরা কি আপেল থেকে পালিয়ে যান?
3: না, এটাই কোন একটা ফোন কোম্পানি মনে হয় বুঝেছিল বহু আগে, ওই কারণের জন্যই তো আমরা এত ভালোবাসি, আমরা সবসময় কানেক্টেড থাকি।
4: আমি আমি আমি একদম ওই এটু আপেলটা পছন্দ করি না। লাস জাস্ট এনজয় দিস ওয়ান্ডারফুল গান, আসলে শান আর মোনালি ঠাকুরা সেখানে রাপ্পা রা রা রাপ্পা রা রা, ইয়েস, এনজয়।

0: যত আমরা বড় হই ততই জীবন থেকে মিষ্টতা চলে যায় আর ওষুধেও আসে
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
0: ইয়েস, এই যে সময়টা, এই সময়টা মানে হচ্ছে শুক্রবার দিনের একটু আগে আগে বিষয়টা চলে এসছে, মানে বুধবার দিন থেকে শুক্রবারে ফিল নিচ্ছি।
2: ও মাই,
0: না তার কারণ আছে।
2: আসলে কেন জানি না মহুয়াকে একটা উইকেন্ড ভর করেছে।
0: অ্যাবসলিউটলি, উইকেন্ডটা এবার অন্য অন্য মানুষেরও ভর করবে, তার কারণ এই উইকেন্ডটা আমরা একটা অদ্ভুত জিনিস, ঐতিহাসিক ঘটনা ঘটাতে চলেছি এই FM স্টুডিওতে, এবং সেইটা শুধুমাত্র যে তোমরা শুনতে পাবে তা নয়, তোমরা দেখতেও পাবে।
2: এবং
0: Yes,
2: এরপরে গিয়ে আস্তে করে ব্রেকে পা দিয়ে দিতে হবে আর কি।

0: আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা ওই ছোটবেলা থেকে যে জিনিসটা করতাম যে না ওষুধ খাবো না, সেটা যাই হোক না কেন, আবার কিছু কিছু ওষুধ আমাদের খেতে ভালোই লাগতো, সেটা কথা নয়,
1: হোমিওপ্যাথি ওষুধ আমার এখনো ভালো লাগে,
0: কিন্তু ব্যাপারটা হচ্ছে কিছু কিছু ওষুধ আমাদের একদমই খেতে ভালো লাগতো না, সেই কারণের জন্যই কিন্তু আমরা ওই যে কোট আনকোট একটা লাইন ছিল, তোমার নিশ্চয়ই মনে আছে, আরো একবার তোমাকে মনে করিয়ে দিই, ওষুধ খেতে মিছে বলা, ইয়েস, সেই ওষুধ না খাওয়ার জন্য মানে কি মিথ্যে কথাটা তুমি বলেছো সেটা কিন্তু তুমি আমাদেরকে জানিয়ে দাও।
1: আমি কিন্তু আজকে জাস্ট মোহিত হয়ে গেছিলাম জানো তো,
0: তাই না কি, মোহিত এবং জানো তো, আহা ছন্দের অন্ত মিল, ওয়াও, আমাদের মধ্যে সবসময় একটা কবি থাকে,
1: কবি কিন্তু ওনার মানে মানে সারা বডি ল্যাঙ্গুয়েজে আছে, বুঝতে পেরেছো, এবং যখনই 90 মিনিটটা হলো সেই মুহূর্তে আমি হাততালি হাততালি হাততালি দিয়ে ফেলেছি, এবং তিনি হচ্ছেন ইয়েস এমবাপ্পে, ইয়েস, কালকে ফ্রান্সের
0: হয়ে উনি নামটার পরে আর কোনো কথা চলতে পারে না, জাস্ট চলতে পারে,
1: আমি তো নেল পলিশটাও তার জন্য ডেডিকেট করে দিয়েছি, নীল লাল দুটোই পরে এসেছি,
0: এক্স্যাক্টলি তাই, মানে আজকে যারা যারা মহুয়াকে দেখতে পাচ্ছেন না,
1: আমি একটু পরে তো নিশ্চয়ই আসব,
0: একদম, মানে বিশাল ব্যাপার মিস করতে করতেও করা হলো না,
1: আমরা
0: আসব, লাইভে আসব, ইয়েস, 4:24 হয়ে 13 সেকেন্ড যখন অলরেডি হয়ে গেছে, আর ওই যে দাদা আসুন আসুন আসুন আসুন আমার এখানে আমার দোকানে আসুন, সমস্ত কিছু পাবেন, এই যে মেসটা, এই মেসটা কি মিস করছো?

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং, রেইনবো ফ্ল্যাশব্যাক সং।
1: নাইনটিজ এবং সেই সময় বিজুষা কম্পোজ করেছিলেন এই গান এবং আনন্দ বক্সি লিখেছিলেন। এবং সেই জায়গায় একটা কথা বলতেই পারি, যদি সেই সময়কার কোনো একটা থ্রিলারকে নাম্বার ওয়ানে তকমা দিতে হয় তাহলে দিস ওয়ান ওয়াজ দ্যাট। গুপ্ত ফিল্ম থেকে তোমার জন্য শুনেছি এই গান এবং সেখানে তুমি কাদের শুনছো? উদিত নারায়ণ অ্যান্ড আলকা ইয়াগনিক। জাস্ট থিঙ্ক, সেখানে দুজন নায়িকা রয়েছেন, কাজল, মনীষা কৈরালা এবং সেই সাথে লর্ড ববি।

0: কত চিল, কত টিয়া পাখি, কত শালিক, এই
1: সবাইকে মনে হয় একসঙ্গে ধরে ধরে বেঁধে একদম রাখা হয়েছিল। আমার মনে হয় ওইটা ধরেই আর কি ওই রকম একটা পাড়া দেওয়ার ব্যবস্থা।
0: এই কোন পাড়া দিয়ে এই গানটা যাইতো আমরা জানতাম না, কিন্তু রেইনবোতে এই মুহূর্তে মহুয়ার অমরজিৎ রয়েছে। এবং সেই সাথে তোমাদের জন্য একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা কি যে ওষুধ না খাওয়ার জন্য তুমি সেরা মিথ্যে কথা কি বলেছিলে? হ্যাঁ জানি সকাল থেকে অনেক মিথ্যে কথা বলতে হয়, বিশেষ করে খুনি সোমবার দিনে তো বলতেই হয়। তো সেই সমস্ত পেরিয়ে টেরিয়ে গিয়ে একটা ছোট্ট নিষ্পাপ মিথ্যে কথা, যেটা তুমি ওষুধ খেতে চাওনি বলে বলেছিলে, তো সেটা কেন বলেছিলে? তার কারণ আজকে স্যালিউট করছি সেই সমস্ত ডাক্তারদের যারা আমাদের সুস্থ রাখেন। ইয়েস, তোমার উত্তরের সাথে ডেফিনেটলি তোমার ডাক্তারের নাম এবং ডেজিগনেশন আমাদের জানাতে পারো, উই উইল শাউট আউট দ্যাট নেম অ্যাজ ওয়েল। তবে হ্যাঁ, যদি ডাক্তার তোমাকে পারমিশন দেন তাহলে তুমি হাই অল্টিটিউড ল্যাটিটিউড যেখানে খুশি চলে যেতে পারো। একটু পাহাড়ে যেতে পারি আমার?
1: আমি একটু আস্তে আস্তে করে, আসলে ব্যাপারটা হচ্ছে কি পেছনে ব্যাকপ্যাকটা এত বেশি ভারী হয়ে গেছে, ওই কারণের জন্য আমি তো পেছন দিকে তাকাতেই পাচ্ছি না, সামনে ছাড়া কিছু দেখতেও পাচ্ছি।
0: আমি তো শুধু জানতাম যে স্কুলের ব্যাগটাই ভারী হয়, তোমার ব্যাকপ্যাকও ভারী হয়ে যায়।
1: একদম তাই, আসলে আমার ব্যাগ থেকে প্যাক প্যাক প্যাক প্যাক প্যাক করে এই মুহূর্তে আওয়াজ হচ্ছে আর কি, ওই কারণের জন্য ব্যাগ এমন ভাবে প্যাক করেছি না। আলটিমেটলি আমার যদি নিজেকেও একটু ওর মধ্যে প্যাক করে নিতে পারতাম ব্যাপারটা ভালো হতো আর কি। মানে দেখবে সাধারণত কেউ ধরো একটা মানে স্পেশালি আর কি, স্পেশালি একটা বিশেষ ধরনের জাতি রয়েছেন আর কি, মানে একটা বিশেষ ধরনের স্পেসিস রয়েছেন যারা বেড়াতে যাওয়ার সময় যতবার তাদেরকে বলা হয় যে আপনারা ব্যাগটা প্লিজ হালকা করবেন,
0: তুমি কি জানো নো মেকআপ লুক দেওয়ার জন্য কতটা সাধন করতে হয় এবং কত কিলো মেকআপ লাগে নো মেকআপ করার জন্য?
1: এই কৃচ্ছ সাধনের কথা শুনে না আমার কেন জানি না মাঝে মধ্যেই প্রচন্ড বুকে ব্যথা করে আর কি। কৃচ্ছ সাধন আসলে, কৃচ্ছ সাধন একদিকে আর তার বিপরীত দিকে তো আমি থাকি ওই কারণের জন্য। যাই হোক না কেন, 9903659992 তে আরো একবার ওষুধ না খাওয়ার জন্য সেরা মিথ্যে কথা কি বলেছিলে সেটাই কিন্তু তোমার কাছ থেকে জানতে চেয়েছি। আর অনেক তো দার্জিলিং হলো, মানে দীপুদাকে তো অনেকবার ডাকা হলো, দীঘা পুরী দার্জিলিং এই যে মাঝখানে বসে আছে বুঝতে পারছো? দীঘাপুরী দার্জিলিং হলো, কিন্তু এইবার একটা দারুণ জায়গার কথা বলে দেবো যেখানে গেলে

0: তোমার মনে হবে না অনেকটা বাঁকুড়া থেকে দার্জিলিং এর স্বাদ নেওয়া আর কি। হ্যাঁ,
1: ব্যাপারটা এটা বলতে চাইছো, আজকে যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে আমি পাঁচতলার ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো।
0: সেটা তো আজকাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে অনেক কিছু করে দেওয়া যায় বস, কিন্তু নো, কাঞ্চনজঙ্ঘা তুমি দেখতে পাবে না। কিন্তু কিন্তু কিন্তু এখানে একটা কিন্তু আছে, সেইটা হচ্ছে এমন একটা জায়গার কথা তোমাকে বলে দেবো যেখানে কাঞ্চনজঙ্ঘা তো মোটামুটি 360 ডিগ্রি রেডিয়াসের মধ্যে নেই, কিন্তু জায়গাটা অসাধারণ সুন্দর, মানে গেলে জাস্ট মন ভরে যাবে। এই জায়গাটা ইয়েস বাঁকুড়া জেলার খাতড়া মহকুমায় অবস্থিত, এবং সেই জায়গায়
1: একটা স্পেশাল খাতড়া মহকুমা,
0: খাতড়া
1: আমাদের কি খাতড়া খিলাড়ির মতো যেতে হবে সেখানে?
0: না, একদম না, কারণ আমি তো নিজেই একটা খাতড়া খিলাড়ি,
1: সে তো আমি জানি।
0: একদম, সেই ছবিটা আমি মহুয়াকে দেখিয়েছি, সেটা নতুন করে কিছু বলছি না। যাই হোক না কেন, উপরে যখন তাকিয়েছিলাম তখন কিন্তু একটাই কথা বলতে ইচ্ছে পায়, দলমা পাহাড় থেকে মাঝে মধ্যে মাইলের পর মাইল জুড়ে শাল, এবং তার পাশাপাশি মহুয়া, সেও থাকে শিমুল, এবং সেখান থেকে বড় বড় হাতি বেরোয়।
1: আর মহুয়া মহুয়া মেহকা মেহকা, চাকরিটা আমার চলে যাবে, যাই হোক,
0: কি যে শুরু করেছো না, যাই হোক। আসলে ব্যাপারটা হচ্ছে কি, কন্যা এরকম থাকলেই যে সবসময় ব্যাপারটা উড়ু উড়ু হবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার আর কি। আসলে একদমই তাই, আমরা কিন্তু এইরকমভাবেই বকবক করতে থাকি, এবং এইরকমভাবেই মাঝে মধ্যে কান একটু করে হাসি দিই। 9903653992 তোমার জন্য খোলা রয়েছে।
1: একটা রাস্তা আছে জানেন তো, যে রাস্তাটা দিয়ে অমর আর আমি কখনো যাইনি, কারণ ওই রাস্তা দিয়ে একমাত্র অমিতাভ বচ্চন গিয়েছিলেন।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে। ক্যাফে কলকাতা মানে হাতে হাতে একটা জাস্ট এইটুকু একটা কাগজ, মানে A4 সাইজের একটা বড় পাতার হাফ কাগজ যদি একটা মানুষের হাতে থাকে, এবং সেটা যদি স্পেশালি মহুয়া হয়, তাহলে সেটা দিয়ে যে কি কি হতে পারে না।

0: হতে পারে সেটা তোমার কোনো আইডিয়া নেই, জাস্ট একটা কথা হবে আর কি, সেটা হচ্ছে তারপরে যেটা হবে না সেটা হচ্ছে আমি সখাতে শলিলে ডুবে মরি শ্যামা।
1: না আমি কোনো শলিলেই কাউকেই ডুবে যেতে বলছি না, যেটা ডুবে যাওয়ার কথা বলছিলাম সেটা হচ্ছে ওষুধের মধ্যে মাঝে মাঝে আমরা ভেসেও যাই, এতগুলো ওষুধ ডাক্তারবাবু বলেন না তারপরে মাঝে মাঝে স্কিপ করে ফেলি, তারপরে তার উপরে লেখা থাকে ডেইলি টুয়াইস ডেইলি থ্রাইস, এই যে টুয়াইস অ্যান্ড থ্রাইস, এবং তারপরে হয়তো সেটা হয়তো ব্রেকফাস্টের আগে ডিনারের আগে কিংবা হয়তো লাঞ্চের পরে ব্যাস গুলিয়ে গ, তারপরে ভুলে গেছি।
0: মানে ব্যাপারটা হচ্ছে আপনি ঘুম না হলে মাঝরাতে এই ওষুধটা খাবেন, তো সেই ক্ষেত্রে যেটা হয়েছিল একজন ভদ্রলোক সত্যি ঘুমিয়ে পড়েছেন, কিন্তু তাকে তাকে যিনি বাড়িতে থাকেন আর কি মেড তিনি এসে ডেকে তুলেছেন এবং বলছেন যে আসলে আপনি তো এই ওষুধটা ছিল ওই কারণের জন্য আপনাকে এই সঠিক সময় ওষুধটা দিলাম আর কি, অথচ যেটা ছিল সেটা কিন্তু ঘুমেরই ওষুধ আর কি, উনি প্রচন্ড ঘুমোচ্ছেন না এত ভক্তি।
1: হ্যাঁ আচ্ছা তুমি কোনোদিন মিথ্যা কথা বলনি ওষুধ খেতে গিয়ে, তুমি যে এত বিশাল একেবারে সেন্টিমিটার মাপা বড় বড় ডায়লগ দিচ্ছ
0: কে আমি?
1: হ্যাঁ
0: আমাকে যে বাটিটায় করে ওষুধ খাওয়ানো হতো না ছোট্ট, এটাকে আমি লুকিয়ে ফেলেছিলাম,
1: জাস্ট গিড়িয়ে দিয়েছিল। এনিওয়ে
0: একদমই তাই,
1: 107 FM রেইন ধরতে 9903653992 তে তোমার ভরপুর মেসেজ এসে গেছে ভাই, এবার পড়তে হবে।
0: ইয়েস একদমই তাই, শর্মিষ্ঠা মুখার্জী সাকরাইল হাওড়া থেকে আমাদেরকে একটা দারুণ মেসেজ করে দিয়েছেন এবং এই ক্ষেত্রে তো আমরা শাউট আউট করবই করব, সেটা হচ্ছে শুভ বিকেল দাদা ভাই ও দিদি ভাই, দিদি ভাই তোমাকে আগাম জন্মদিনের শুভেচ্ছা।
1: থ্যাংক ইউ সো সো মাচ।
0: ইয়েস এইটা না আমাদের গত মাসে মানে গত মাসে যখন অমরজিত এবং ইয়েস মানে অমরজিত এবং মহুয়া যখন হট সিটে বসেছিল তখন থেকে কিন্তু সেলিব্রেশনটা চলছে এবং সেই ট্রেডিশন সমানে চলছে উমা, তারপরেও কত মেসেজ এসেছে মানে আমাদের কত মানুষ ভালোবেসেছে না। হ্যাঁ সৌভিক ঠাকুরিয়া থেকে আমাদেরকে মেসেজ করে জানিয়ে দিচ্ছ, তা আমি সেরা মিথ্যা কথা বলেছিলাম ওষুধ খাওয়ার জন্য। হ্যাঁ
1: ওষুধ খাওয়ার জন্য নিশ্চয়ই সেটা হোমিও ছিল,
0: হ্যাঁ হতে পারে। আরে আমি দেখেছি ওষুধ না ছাড়া আমার অসুখ সারে না।
1: আচ্ছা
0: আমার শরীরে ইমিউনিটি পাওয়ার দেখতে হবে তো, যে রোগ প্রতিরোধ করতে পারে কিনা তাই তো দেখছি আমি উমা, পুরো ব্যাপারটা নিয়ে একটা এক্সপেরিমেন্ট, কি ভালো কি ভালো।
1: অলরাইট সুতরাং যারা এই মুহূর্তে মানে 4:50 যারা টিউন করেছো তাদের একটুখানি জানিয়ে দিই যে ইয়েস আমরা চুকিতকিত খেলছিলাম কি নিয়ে, না ওষুধ নিয়ে। আসলে ব্যাপারটা হচ্ছে যে আজকে হচ্ছে ওয়ার্ল্ড না ন্যাশনাল ডক্টরস ডে, আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং সেই কারণে আমরা তোমার কাছ থেকে জানতে চাইছি সেই সমস্ত তোমাদের ডাক্তারবাবুর নাম যাদের নাম আমরা এখানে শাউট আউট করবো, এবং সেই সাথে প্রশ্ন ছিল তোমার কাছে একটা, এই যে ডাক্তারবাবুরা মাঝে মাঝে তিতো তিতো সমস্ত ওষুধ প্রেসক্রাইব করে দেন, তো সেই সমস্ত ওষুধ থেকে নিজেকে বাঁচাতে মাঝে মাঝে আমরা সেরা সেরা কয়েকটা মিথ্যে কথা বলেছি, মিথ্যে কথা বলবে না সত্যিটাই লিখে জানাবে, তো সেই সত্যিটা কোথায় লিখে জানাবে যে এই যে ওষুধ খেতে সেরা মিথ্যে কথাটা বলেছি রে সেটা কোথায়, 9903653992।
0: আর একবার একবার গিয়েছিলাম একটা জায়গাতে একটা নার্সিং হোমে যেখানে কিন্তু একই বিষয়ের উপরে অনেকগুলো ডাক্তার ছিলেন আর কি, এবং সেখানে একজনকে দেখে আমার খুব পছন্দ হয়েছিল, আহা হা হা হা কি সুন্দর, যেন আমার রাজকন্যার মতো দেখতে লাগছিল, আহা হা হা কে আবাদ অন্য দুনিয়া হারিয়ে গেছি। হ্যাঁ আবার তো ফিরে আসছি জাস্ট 3.5 মিনিটের মধ্যে,
1: একদম কুনাল গাঞ্জাওয়ালা ওর কথা না শুনে কুনালদার গানটা শুনুন ঠিক আছে।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: উমা কত বড় হয়ে গেছিস! আসলে ব্যাপারটা হচ্ছে কি, একদম ছোট দেখেছিলাম তো, মানে 4-2 যখন ছিল আর কি, ব্যাপারটা ঘড়ির কথা বলছিলাম, নিজেদের কথা বলছি না, 4-2 থেকে আমরা শুরু করেছিলাম, আর দেখতে দেখতে কিন্তু এই মুহূর্তে ঘড়ি বলছে ইয়েস 4:55 হয়ে 28 সেকেন্ড অলরেডি হয়ে গেছে, মানে 1 ঘন্টা গান মহুয়া।
2: ইয়েস, 1 ঘন্টা গন, এবং গান শুনিয়েছি প্রচুর, এবং সেই সাথে সাথে তোমাকে শুনিয়েছি অনেক খবরাখবর। সেই সাথে তোমাকে জিজ্ঞাসা করেছিলাম যে আজকে যেহেতু ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন, এবং সেই সাথে আমরা পালন করি জাতীয় ডাক্তার মানে জাতীয় চিকিৎসক দিবস, সুতরাং এই দিনটাতে আমরা চিকিৎসক এবং ওষুধ এই দুটো যেহেতু একদম সাইমালটেনিয়াসলি হাত ধরাধরি করে হাঁটে, সে কারণে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা ওষুধ না খাওয়ার জন্য সেরা মিথ্যা কথাটা তুমি কি বলেছিলে হে?
1: আর সেই সেরা মিথ্যা কথাটাই কিন্তু তোমার কাছ থেকে জানতে চাইছি, যদিও এই ঘন্টা প্রায় শেষ, আমরা কিন্তু এরপরে আরো বেশি করে কবি হয়ে যাব, সেটা কি করব সেটা অলরেডি তোমরা জানো, ছড়াকাটিও তোমাদের জন্য কিন্তু আসছে 9803652992 কিন্তু তোমার জন্য খোলা রয়েছে, তার জন্য কিন্তু তোমাদের কানেক্টেড থাকতে হবে অমরজিৎ এবং মহুয়ার সঙ্গে।
2: অ্যাবসলিউটলি, আর এই যে সময়টা, এই সময়টা তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে হ্যাঁ আজকে তোমার নস্টালজিয়া রয়েছে, এবং সেই সাথে সাথে পুরনো যে সমস্ত সিনেমা রয়েছে এবং সেই সিনেমার সংক্রান্ত যে সমস্ত গল্প, সেই সমস্ত কিছুই কিন্তু তোমার জন্য আজকে একেবারে 8 ঘাট বেঁধে চলে আসবে, মানে 24/7 তোমার জন্য আমাদের এন্টারটেনমেন্টের প্যাকেজ কিন্তু একেবারে বরাদ্দ করা থাকে। আর আজকের কথা যদি বলতেই হয় তাহলে ইয়েস, ব্লকবাস্টার বুধবার, এবং আজকে তুমি অভিপসার দীপের সাথে শুনবে সেই সমস্ত গান এবং সিনেমার গল্প যেখানে তোমার মনে হবে আরে এই সিনেমাটা তো দেখেছিলাম কিন্তু এর গল্পটাও এমন ছিল। ইয়েস, আপাতত তুমি মহুয়া আর অমরের সাথে রয়েছো,
1: মানে ব্যাপারটা হচ্ছে কি ছোটু মুটুর সঙ্গে তুমি রয়েছো। ইয়েস, একদম তাই, আমরা কিন্তু আবারও ব্যাক করছি ক্যাফে কলকাতা নিয়ে, 5:02 তোমাকে কিন্তু থাকতেই হবে, অবভিয়াসলি অমরজিৎ আর মহুয়া রয়েছে, ন্যাচারালি থাকতেই হবে।
3: My brother, yo, Johan.

0: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। সরকার আজ জাতীয় সড়ক 148A-তে 6 লেনের একটি রোড টানেল গড়ে তোলার ব্যাপারে ছাড়পত্র দিয়েছে। এটি দিল্লির বসন্তকুঞ্জে নেলসন ম্যান্ডেলা মার্কে দ্বারকা এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত করবে। নতুন দিল্লিতে আজ তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, 8.1 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের জন্য 6,969 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। একই সঙ্গে আজ উত্তরপ্রদেশে 34 নম্বর জাতীয় সড়কে 117.7 কিলোমিটার দীর্ঘ 4-6 লেনের এক্সপ্রেস কন্ট্রোলড কানপুর কাবরাই শাখা নির্মাণে অনুমোদন দিয়েছে। রাজ্য সরকার আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষ এবং ছাত্রছাত্রীদের সরকারি পরিবহনে বিনামূল্যে যাতায়াতের জন্য পিঙ্ক কার্ড চালু করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বলেন, গত 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনা ভাড়ায় যাতায়াত শুরু হলেও কর্মজীবী অনেক মহিলাই টিকিট কেটে বাসে যাতায়াত করতে চান বলে তার কাছে ইচ্ছে প্রকাশ করায় একমাত্র প্রকৃত প্রাপকদের এই সুবিধা দিতে পিঙ্ক কার্ড চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তিতে যোগ্য মহিলা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, এই প্রকল্পে এখনও পর্যন্ত 1,60,00,000 আবেদনকারীর মধ্যে সবকিছু যাচাই করে 1,30,00,000 আবেদনকারীকে যোগ্য বিবেচনা করা হয়েছে। রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি PAC সহ একাধিক হাউস কমিটির নির্বাচন আপাতত স্থগিত করা হয়েছে। আগে 5 জুলাই ভোট হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। বিধানসভা সূত্রে খবর, কোনো কমিটিতে মনোনয়নের সংখ্যা নির্ধারিত সদস্য সংখ্যা ছাড়িয়ে গেলে 21 জুলাই নির্বাচন হতে পারে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: পরের দিনই নিশ্চিত ডেলিভারি,
2: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিষয়টা জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
4: শুনছো ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: ইয়াস ইয়াস ইয়াস, ক্যাফে কলকাতাতে তো রয়েছি, আর যেরকম বলেছিলাম তোমাদেরকে সেই রকম ভাবেই আবারও কিন্তু হাজির হয়েছি। ইয়াস, আবারও সে আসিছে ফিরিয়া, মানে মুয়া মুরজি,
2: মানে হামকো ক্যা মিলা, হামকো ঘন্টা মিলা, মানে এই যে ঘন্টাটা এটা আমাদের হাতে চলে এসেছে, এই এক ঘন্টা আরো একবার তোমার সাথে। ইয়াস, এই যে বিষয়টা না, মানে মাঝে মাঝে আমরা এই যে ছুকিত খেলি তোমার সাথে, মাঝে মাঝে এই যে মক্কেল, এবং সেই সাথে সাথে এই দুজন বসে বসে এমন সমস্ত কথা বলি মনে হয় যে এই ঘটনাও পৃথিবীতে ঘটে। হ্যাঁ, মহুয়া আর অমরজিৎ যেখানে আছে সেখানে এই সমস্ত অদ্ভুত অদ্ভুত ঘটনার কথা তো আমরা জানাবই। তবে হ্যাঁ, সব থেকে বড় অদ্ভুত হচ্ছে এই যে তোমার এত কাজ, এবং সেই কাজের মধ্যেও দুটো মিনিট বার করে আমাদের এই 9903659 জুড়ে জাস্ট এত কিছু লিখে ফেলেছ না
1: উমা, জাস্ট ভাবা যাচ্ছে না, কনসেপ্ট ইধার থেকে উধার চলে গেছে। একটু আগেই আমি যেটা বলেছিলাম, রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে আমাদেরকে ঠিক সেইটাই জানিয়ে দিয়েছে। গুড আফটারনুন, কত বাহানা করেছি আগে ওষুধ না খাওয়ার জন্য, বলতাম যে রাতে ঘুমিয়ে পড়েছিলাম, মনে ছিল না যদি রাতে ওষুধ খাওয়ার ব্যাপার থাকতো।
2: এইটা কিন্তু

0: খানিকটা টুকলি হয়ে গেছে। যাই হোক, ঠিক আছে, পরে আপনাকে আবার সুযোগ দেওয়া হবে, কারণ ছড়া কাটিং আতা হ্যায়।
1: ইয়েস, একদমই তাই। ও মা, কি দারুণ সব গান বাজাচ্ছো, অনুষ্ঠান জমিয়ে দিচ্ছো। এখানেই তো অনুষ্ঠান উপস্থাপনার সার্থকতা। থ্যাংক ইউ সো মাচ উত্তম দালাল ঘরসরাই বেগমপুর হুগলি থেকে আমাদেরকে মেসেজ করেছেন এবং তার পাশাপাশি জানিয়ে দিচ্ছেন প্রিয় ফাটাফাটি দুই জুটি টনিক দাদা ভাই এবং ফুলঝুরি দিদি ভাই। একদম কোট অ্যান্ড কোট, মানে টনিক দাদা ভাই এবং ফুলঝুরি দিদি ভাই, এই কথাটা শুনলে এত ভালো লাগে আমাদের। সিরিয়াসলি, মানে ইন টার্মস অফ ল্যাঙ্গুয়েজ আমরা এক্সপ্রেসই করতে পারবো না।
0: সবথেকে বড় কথা কি জানো, এই যে ব্যস্ত মানুষ এবং তার মধ্যে দুজন মানুষকে রেডিওতে শুনে তাদের নিজেদের মতো করে একটু, আমরা তো আদরের ডাকনাম দিই, সুতরাং এই ডাকনামগুলো আমাদের কাছে খুব খুব ইম্পর্টেন্ট অ্যান্ড লাভেবল। থ্যাংক ইউ সো সো মাচ।
1: ইয়েস, একদমই তাই। আমি গ্রামে থাকি, বাড়িতে বলা হতো কালমেঘের রস রোজ সকালবেলা খেলে পেট পরিষ্কার এবং স্বাস্থ্য ভালো থাকে, কিন্তু এই রস এত তেতো, কে কার কথা শোনে। আমার দরকার নেই শরীর স্বাস্থ্য ভালো রাখার, মোটেই খেতাম না, বেশিরভাগ সময় বলতাম খেয়েছি, এই মিথ্যে কথা না বললে আর পার পেতাম না। আসলে না, ব্যাপারটা হচ্ছে কি, একটা ছোট্ট হিন্দিতে সিরিয়াল হতো, সেই সিরিয়ালটার নামেই ছোট ছিল কিন্তু অনেক বড় একটা সিরিয়াল। সেই সিরিয়ালটা না, একটা মেন ক্যারেক্টার রয়েছে, যে ক্যারেক্টারটার নাম হচ্ছে তারক মেহতা।
0: অলরাইট, উনকা উল্টা চশমা।
1: ইয়েস, একদমই তাই। এবং সেইখানে অঞ্জলি যিনি রয়েছেন, তিনি এইটা, এই মেসেজটা যদি একবার হাতে পেতেন, আহা কি ভালো বলতেন।
0: আর সবথেকে বড় কথা, এই যে কালমেঘের কথা বললো, কালমেঘের রস অ্যাকচুয়ালি রস নয়, আমার মা মানে অল সিজন খাওয়ার জন্য কালমেঘটাকে বড়ি বানিয়ে সেটাকে রোদে শুকিয়ে
1: তারপরে তোমার বৈরাগ্য আসেনি।
0: আমার তো জীবন থেকে ছুটি সন্ধ্যা সবকিছু চলে এসেছিল, তারপরে আমি কি করতাম জানো,
1: কি করতে,
0: কেসিনাগের অঙ্ক করতাম।
1: ও মা,
0: তাই নাকি? হয়ে যেত, একটা উত্তর আমি জীবনে মেলাতে পারিনি,
1: একটাও। ও আচ্ছা, আমি ভাবলাম মনে হয় একটা দুটো আর কি, যাই হোক না কেন, একটা দুটো তো আমরাও ছেড়ে আসতাম। আসলে অমরজিৎ এবং মহুয়া সব কটা ছেড়ে এসে একটা দুটো অ্যাটেন্ড করতো আর কি, সেটা বড় কথা নয়। মেসেজ কিন্তু রয়েছে, রিমঝিম বৃষ্টির মন রাঙানো বৈকালিক শুভেচ্ছা জানালাম। কত সুন্দর করে বললাম, বলে
0: নিশ্চয়ই
1: আপনারা ইতনা ভি তারিফ মত করো, কি সুন্দর। আহা, রিমঝিম বৃষ্টির মন রাঙানো বৈকালিক শুভেচ্ছা জানালাম। মায়ের কাছে ওষুধ না খাওয়ার জন্য আমার বলা সেরা মিথ্যে কথা ছিল, ওষুধ না খেয়ে মাকে বলেছিলাম ওষুধ খেয়েছি মা, মিথ্যে কথা বলতে হয়েছিল এই জন্য, কারণ তখন লিকুইড ওষুধ খেতে হতো, কাঁচের শিশিতে কাগজে কাগজ কেটে দাগ দেওয়া চিহ্ন,
0: ওটাকে মিক্সচার বলা হতো।
1: ইয়েস, একদমই তাই। এবং সেখানে কিন্তু উনি লিখে দিয়েছেন ওটাকে মিক্সচার নয়, মিক্সচার বলা,
0: মিক্সচার বলা তো,
1: ইয়েস, মিক্সচার ওষুধ বলা হতো। খেতে খুব তেতো ছিল, মোটেও খেতে ইচ্ছে করতো না, তখন বুঝতাম না যে ওষুধ না খেলে রোগ সারবে না, কিন্তু তবুও মিথ্যে কথা বলেছিলাম। আসলে তখন যে কোনো রোগে মিক্সচার দেওয়া ছিল বাধ্যবাধকতা।
0: অ্যাবসলিউটলি, এই মিক্সচার গল্পতে অনেক কিছু মনে পড়ে গেল। জাস্ট মানে বাবা মা একটা রিলিজিয়াসলি কিছু জিনিসপত্র ফলো করতেন, যেমন হচ্ছে এই কালমেঘ খাওয়ানো, প্লাস হচ্ছে যে ঠিক রবিবার যেই হবে নখ কাটতে বসিয়ে দেবো। আমি জানি না, নখ এবং চামড়া দুটো একসাথে কেটে বাবা কি আনন্দ পেত, আমি তখন খুব ছোট ছিলাম।
1: আসলে ব্যাপারটা হচ্ছে কি, অনেক দিন পর আবার গিয়ে কাটতে হতো, ব্যাপারটা ওই কারণের জন্য আর কি, একটু এর সময়টা বাঁচানো আর কি।
0: আমি হাত দুটো গুটিয়ে রাখতাম, মা ভাত মেখে দিতেন, এইটা কিন্তু আমার রবিবারের একটা
1: কি ভালো, কি ভালো, কি ভালো, জাস্ট অসাধারণ। আসলে মিক্সচারের কথা শুনে আমাদের ওই ছোটবেলার পিকচারটার কথা মনে পড়ে গেল। এই মুহূর্তে আমরা যেটা বলতে পারি আর কি, আমরা না মানে সত্যি যারা সেই সময়টা কাটিয়েছি তারা দোষ, যারা এই সময়টায় এসে সেই সময়ের নস্টালজিয়ায় ভেসে যেতে পারে, আমরা সত্যি লাকি বয় অ্যান্ড লাকি গার্ল।
0: যারা এই সিনেমাটা দেখেছেন বাচ্চনা অ্যাজ ইনোল, তো সেখানে লোমায় আগে এটা তো আমরা পরবর্তীকালে বলবো, কিন্তু হোয়াট আ ওয়ান্ডারফুল ফিল্ম ইট ইজ। এবং সেখানে মিনিশা লাম্বা, বিপাশা অ্যান্ড সেই সাথে সাথে দীপিকা পাডুকোনের সাথে রণবীর কাপুর।

0: আসলে ব্যাপারটা হচ্ছে এই যে আমরা সবসময় মিল খোঁজার চেষ্টা করি, আসলে আমরা অনেকটা বৈজ্ঞানিকদের মতো। তার কারণ হচ্ছে এই ধরুন তেঁতো কত রকমের হয়, মিষ্টি কত প্রকারের হয়, কত রকম কামড় খেলে আপনার মনে হবে যে আপনি ছাড়পোকার কামড় খেয়েছেন। তো এই যে একটা সিমিলারিটি, তো সেই সিমিলারিটির একটা রিদম রাখার জন্য ওষুধ খেতে যেমন মিছে বলা, তেমন দুধ খেতেও মিছে বলা, যার জন্য একটা গোটা ডান, মানে ডান নয় গান ডেডিকেট করে ফেলেছেন কারা,
1: একদম মানে গান ডান করে ফেলে,
0: গান ডান করে ফেলেছেন কারা, চন্দ্রবিন্দু। ইয়েস অফ কোর্স, এই চন্দ্রবিন্দুর জন্য ইয়েস ক্ল্যাপ তো আমরা করতেই পারি, মনে মনে ক্ল্যাপ করছি।
1: আচ্ছা আমাকে শুধু একটা কথা বলো তো, সেটা হচ্ছে যে এই জল পানি পেলে এই যদি না পেতো তাহলে এই রকম ভাবে কে চেয়ে এই এই এই ব্যাপারটা কে, মানে হে হে
0: আজ তুমি ভাবো
1: কার মাথা থেকে এলো
0: জল এবং পানি, তুমি কি আলাদা করতে পারবে?
1: ও মা না, এটা তো ভেবে দেখি না।
0: যিনি পারেন তিনি কিন্তু জল পানিটা পান, সুতরাং তুমি আর আমি যখন কোনো জল পানি পাইনি, সুতরাং এই নিয়ে কোনো প্রশ্নই করবো না। 9903659992, তাতে তুমি অনেক অঢেল ভালোবাসা তোমার ডাক্তারকে দিয়েছো এবং সেই সাথে সাথে এই দুই মক্কেলকেও দিয়েছো, মানে মহুয়া এবং অমরজিৎকে। থ্যাংক ইউ সো মাচ।
1: ইয়েস, এবার একটা সেনসেশনাল মেসেজ রয়েছে, অসাধারণ একটা মেসেজ রয়েছে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, ফলতা বকুলতলা থেকে মেসেজটা এসেছে।
0: আচ্ছা,
1: শম্ভু আমাদেরকে মেসেজ করে জানিয়ে দিচ্ছে, সকল ডাক্তারবাবুর প্রতি শ্রদ্ধা এবং প্রণাম, আমি ওষুধ খেতে ভুলে যেতাম বলে ফোনে অ্যালার্ম সেট করে রাখতাম।
0: এত ডেডিকেশন কাহে?
1: ও মা, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে আমাদেরকে মেসেজ করে দিয়েছেন এবং সেখানেও কিন্তু লিখে দিয়েছেন যে, অমরজিৎ মহুয়া গুড ইভিনিং, ওষুধ না খাওয়ার জন্য আমার অনেস্ট কনফেশন হলো ফরগেটিং টকিং, ও টেকিং, আচ্ছা আচ্ছা আচ্ছা, ফরগেটিং টেকিং। ইয়েস, আসলে ব্যাপারটা হচ্ছে কি,
0: এত মানে কেয়ারফুলি কেয়ারলেস তুমি কি করে হও হে শাহরুখ খান? না মানে শাহরুখ খানের এটা ডায়লগ যে আমি কেয়ারফুলি কেয়ারলেস, আমি সেটাই বললাম,
1: একদমই তাই। এরপরে কিন্তু একটা খুব সুন্দর মেসেজ রয়েছে, সেই মেসেজটা আমাদেরকে কে করে দিয়েছেন, না না না, সেখানে নামটা লেখা নেই, কিন্তু বিধানচন্দ্র রায় এবং শিবরাম চক্রবর্তীর একটা খুব সুন্দর কথোপকথন আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন।
0: আচ্ছা আচ্ছা, বেশ,
1: লিখেছেন, তুমি কি করো? এই একটু আধটু লিখি আর কি। লেখো কি লেখো? কাগজে টাগজে রোজগার হয় একটু আধটু, আপনার মতো কি আর হয়? হ্যাঁ, আমি আবার কি লিখি কেন? Prescription.
0: Oh my God, this is...
1: অসাধারণ,
0: একদম অসাধারণ লেখা। থ্যাংক ইউ সো মাচ এই একটা সুন্দর একটা হাসির মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য। তোমাকে জিজ্ঞাসা করেছিলাম ওষুধ না খাওয়ার জন্য সেরা যে মিছে কথাটা বলেছিলে, সেটা তুমি 9903659992 তে আমাদের জানিয়ে দিতে পারো। এক্সাক্টলি এই যে আমি বলছিলাম কিছুক্ষণ আগে এমবাপের কথা, এবং এই না আমি কালকে না ওই খেলাটা দেখতে পারিনি, কারণ একটা অড টাইমিং ছিল ভাই, অফিস আসতে হবে, সুতরাং খেলাটা দেখতে পারিনি, কিন্তু তারপর আমি হাইলাইটসটা দেখেছি এবং তারপর মনে হয়েছিল উফ কি মিস করেছি, কি মিস করেছি,
1: মানে উফ তেরি আদাটা বলার আগে উফ মিসড ইট, মানে জাস্ট ভাবা যাচ্ছে না।
0: তবে হ্যাঁ, মেসির খেলাটা মিস করা যাবে না কিন্তু।
1: ইয়েস, একদমই তাই। আর এই মুহূর্তে কিন্তু ঘড়ি বলছে

ব্যায়ামের আগে এটা প্রয়োজন।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: এই যে গানটা, এই গানটা শেষে এই যে একটা ঝবাস করে একটা জিনিসপত্র ভেঙে গেল, এই জিনিসটা কখনো মায়ের কাছে রান্নাঘরে করে দেখো, একটা যদি কাঁচের গ্লাস ভাঙে পিঠের এই যে সুসুন্না কাণ্ড।
2: একটা কথা
1: বলো
2: আবার, দাঁড়া আজ তোর বাবা আসুক, এই কথাটা বলার পরেই না
1: ভেতরে এই অন্তরাত্মাটা একদম, অন্তরাত্মাটা না জাস্ট শুকিয়ে যায়, তারপরে বলে টাটা বাই বাই, পরের জন্মে দেখা হবে। মা হচ্ছেন এমন যিনি কিন্তু কোনো কিছু না বলে, জাস্ট একটা ভোকাল টনিক দিয়ে আমাদের সেই সেরা জায়গায় এবং সেরা ভয়ের মুহূর্তটা জাস্ট এমনি সাসপেন্স ছাড়াই দিয়ে দেন।
2: উফ, মানে কি জাদু আছে আর কি, মানে ব্যাপারটার মধ্যে যে এমন জাদু রয়েছে, আজ তোর বাবা আসুক, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আর জাদুর মতো কাজ করতো আর কি মনের ভেতরে আর কি। এনিওয়ে 9903653992 তে কিন্তু এখনো তোমার অনেকগুলো মেসেজ বাকি রয়েছে, সেই মেসেজগুলোও কিন্তু একবার দেখে নেব। এবং আমরা তোমার সঙ্গে যে বিষয়ে কথা বলছিলাম, ওষুধ না খাওয়ার জন্য সেরা মিথ্যে কথা, তুমি কি

0: বলেছো সেটাই কিন্তু তোমার কাছ থেকে জানতে চাইছি, এবং তার বদলে যে উত্তরগুলো পাচ্ছি তার মধ্যে থেকে অনেকগুলো অ্যাডভান্সড হ্যাপি বার্থডে মোয়াদি এটা কিন্তু পাচ্ছি।
1: থ্যাংক ইউ সো সো মাচ। হ্যাঁ, আর কয়েকটা দিনের মধ্যেই কিন্তু, আর যেটা জিজ্ঞাসা করেছিলাম সেটা হচ্ছে ওষুধ খাওয়া। এই ওষুধ খাওয়া নিয়ে আমার বিস্তর থিসিস জমা করে ফেলেছিলাম। মা জানতো, মানে আমি যে মুহূর্তে একবার ঢোক গিলে কথাটা বলছি মানেই ডাহা মিথ্যে কথা বলছি, এবং সেটা কিসের জন্য বলছি, আমি ওষুধটা খাবো না। আরে ভাই, ছোট্টবেলা থেকে আমি দেখে এসছি কোনো ওষুধ মিষ্টি নয়, সব তেতো।
0: একদমই তাই। এবার কিন্তু মিষ্টির কথা যখন বললে, তখন কিন্তু একটা অসাধারণ মিষ্টির কথা তোমাকে জানিয়ে দেবো। সেটা হচ্ছে আমি জাস্ট কদিন আগেই কিন্তু বেশ কিছু নুন এবং আননুন জায়গা থেকে ঘুরে এসেছি, এবং খুব কাছেই আর কি উড়িষ্যাতে। এবং সেইখানে একটা জায়গায় আমি গিয়েছিলাম, যে জায়গাটার নাম কিন্তু ছিল রসগোল্লা গাঁও, বুঝতে পারছো?
1: এইটা এইটা লেগ পুলিং করাটা, মানে জাস্ট বন্ধ করো এই মাখা সন্দেশ, রসগোল্লা এবং এইগুলো দিয়ে এই যে তুমি বলার চেষ্টা করছো 9036599 আমি লোকজনকে জড়ো করে ফেলবো বিপ্লব এবং বিদ্রোহ এবং মিটিং এবং মিছিল করার জন্য।
0: আমার এগেনস্টে, মানে জাস্ট ভাবতে পারছি না, 1 জানুয়ারি মনে হয় মহুয়া এই কোট আনকোট রাজ্যালিউসেন্টা নিয়েছিল, তাই না?
1: ইয়েস। তবে হ্যাঁ, যে যে মিষ্টিটার কথা বলছি পট করে বল ফেলো তো।
0: একদমই তাই, অসাধারণ একটা জায়গা। যে জায়গাতে কিন্তু তুমি গেলে, মানে স্পেশালি গাড়ি নিয়ে গেলে, একটা বড় হাইওয়ে রয়েছে এবং তার চারপাশে রসগোল্লা গাঁও বলে যে জায়গাটা বিখ্যাত, সেই জায়গায় তোমাকে রসগোল্লা তো টেস্ট করতেই হবে। এবং তার সঙ্গে কিন্তু একটা স্পেশাল আইটেম ওখানে রয়েছে, যে আইটেমটা উড়িষ্যা গেলে মোটামুটি বিখ্যাত, আমরা সবাই জানি, অমরজিৎ মহুয়া ছাড়াও তোমরা সবাই খেয়েছো, সেটা হচ্ছে ছেনাপোড়া।
1: ছেনাপোড়া, উফ,
0: অসাধারণ জাস্ট খেতে। কিন্তু রসগোল্লা গাঁওতে গিয়ে আমার জাস্ট মন ভরে গেছে, অসাধারণ।
1: আসলে অমর যেরকম কাউন্ট রাখতে পারে না ঠিক রসগোল্লাও কটা খেলো, তেমনি আরেকজন আছেন যিনি কিন্তু কোনো রকম কাউন্ট করেন না, এক্স্যাক্টলি কটা মহিলা এবং কটা বান্ধবী জাস্ট তার ডায়েরিতে এমনি পড়ে থাকে, মাগো কি হট গান গো।

0: আসলে বিষয়টা হচ্ছে আমরা কিন্তু গুণাগুনতি রাখি না, মানে কটা রসগোল্লা খেলাম ঠিক কত দূর পর্যন্ত গেলাম।
1: বাবা সেফ অপশনে চলে এসেছি, সেফ জোনে চলে এসেছি, গুণাগুনতি রাখি না বললেই আমার কেমন জানি না নিজেকে রোমিও রোমিও মনে হচ্ছে।
0: এক্স্যাক্টলি।
2: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
1: ইয়েস, ছড়া কাটিং মানেই তোমরা জানো সেই আবার তোমাদের যে কবি প্রতিভাটা রয়েছে সেটার বিকাশ ঘটানো আমাদের কাজ।
0: তো এই যে বিকাশ ঘটানোর একটা ফুলস্কেপ কাগজের মানে একদম উপর দিকে তোমার লিখতে বলা হচ্ছে, সেই দুটো লাইন বরঞ্চ তোমাকে বলে দিই।
1: এক্স্যাক্টলি।
0: আজ যেহেতু ন্যাশনাল ডক্টরস ডে, সেই কারণে আমরা এই যে ছড়া কাটিংটা সেটাও কিন্তু রেখেছি ডাক্তারদের ডেডিকেট করে। ইয়েস,
1: একদমই তাই।
0: সুতরাং লিখে ভালো, সুগার বিপি কন্ট্রোলে থাকে তুমি চলমান দেবতা, সুগার বিপি কন্ট্রোলে থাকে তুমি চলমান দেবতা। এর পরের দুটো লাইন শুধু তুমি মাত্র লিখে দেবে কোথায়? 9903653992।
1: ইয়েস, একদমই তাই। সুগার বিপি কন্ট্রোলে থাকে তুমি চলমান দেবতা, এর পরের লাইনটা অবভিয়াসলি তোমার জন্য 9903653992 কিন্তু এই মুহূর্তে খোলা রয়েছে। এবং আগের যে মেসেজটা ছিল মানে যেটা আমরা বলেছিলাম আর কি, সেখানেও কিন্তু আমাদেরকে অনেকে মেসেজ করেছিল, তার মধ্যে অ্যান্ডিও মেসেজ করেছিল, খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই আমাদের সঙ্গে কানেক্টেড থাকো
0: আর কানেক্ট করার জন্য আই লাভ ইউ বলতে দ্বিধা করো না। ইয়েস, সেই কথার জন্য কিন্তু তোমার জন্য একটা ডেডিকেটেড শো থাকে লাভ জাংশন প্রতি শুক্রবার ঠিক রাত 9টায়। আপাতত দেব পায়েল দুজনে একে অন্যকে বলছে I love you.

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: Yes, ক্যাফে কলকাতাতে তো অমরজিত এবং মহুয়ার রয়েছি, এবং এই মুহূর্তে সময় হয়ে গেছে তোমাকে পর পর তিনটে গান শোনানোর এবং আমাদের জাস্ট একটুখানি রেস্ট নিয়ে নেওয়ার। Yes, এই মুহূর্তে পর পর তিনটে গান তোমার জন্য আসছে। অনুরাধা পরওয়ালের বহুত প্যার করতে হ্যায় তুমকো সজনে, Yes, এবং তারপরে কিন্তু আসছে ঝিরি ঝিরি বাই সোমলতা, এবং সবার শেষে সেই পছন্দের গানটা অর্থাৎ শিলা কি জওয়ানি। এই মুহূর্তে তিনেকে তিন গানের হ্যাট্রিকে রাখলাম তোমার জন্য পর পর তিনটে গান।
2: FM Rainbow Team, 3 ek 3 3

0: আমার একজন মাসি ছিলেন যার নাম ছিল শীলা, আমি তার জন্য এই গানটা গাইছিলাম, তারপর থেকে তিনি আমার সাথে আর কথা বলেন না।
1: আসলে ব্যাপারটা হচ্ছে কি, উনি ভাবতেও পারেননি যেটা সেইটা ওনার মানে মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে।
0: অ্যাবসলিউটলি। তবে সিনেমাটা ছিল 30 মার্কা, আর যারা দেখোনি প্লিজ ইউটিউবে এটা অ্যাভেলেবল রয়েছে ফ্রি, তুমি এটা দেখে নিতে পারবে। অ্যান্ড ইট ইজ আ হিলারিয়াস মুভি, দারুণ, এবং সেটা তুমি প্লিজ এনজয় করো। যারা ফিল্ম বাফ তারা এটা যদি না দেখে থাকে তাহলে ওই যে কম্পারিজন বিটুইন লাগান অ্যান্ড 30 মার্কা সেটা কিন্তু তুমি করে উঠতে পারবে না। অ্যান্ড অক্ষয় কুমার অ্যান্ড অক্ষয় খান্না বোথ আর
1: একদমই তাই। আসলে ব্যাপারটা হচ্ছে কি, একটু আগে যখন আমরা তিনেককে তিন শুনছিলাম, অমরজিৎ এবং মহুয়ার মধ্যে প্রচন্ড ডেপথে কথা হচ্ছিল, যাকে আমরা বলি জল প্রচন্ড ডিপে গেছে আর কি,
0: একদম তাই,
1: কোট অন কোট। আসলে ব্যাপারটা হচ্ছে কি, এটা আমাদের একটা সাইন ল্যাঙ্গুয়েজের মতো কাজ করে আর কি, যেটা একমাত্র মহুয়াই জানে আর কেউ সেটা জানে না। কিন্তু এই মুহূর্তে তোমাদের সবার একটা যা বিষয় জানা উচিত সেটা হচ্ছে মিরাজ আমাদেরকে একটা অসাধারণ মেসেজ করে দিয়েছে এবং সেখানে বলছে আজ অনুষ্ঠান কিন্তু সেই হচ্ছে, আমি বর্তমানে আলিগড় থেকে শুনছি, বাংলা গান শুনতে চাই, এবং তার পাশাপাশি ও আমাদেরকে দুটো ফুল পাঠিয়েছে এবং যেখানে লিখেছে আমাদের মন ভালো করে দিলে সেই কারণের জন্য ফুল দুটো তোমাদের জন্য ম্যাম এন্ড স্যার।
0: ও মাই গড, এই ম্যাম অ্যান্ড স্যারটাকে জাস্ট কাঁটার মতো আমরা বাদ দিয়ে ফেলে দিলাম, বিকজ আমরা শুধুই তোমার কাছে মহুয়া আর অমরজিৎ, তোমার জন্য এই গানটা। ভালোবাসা নানান রকমের হয়, দ্য টেস্ট ইয়েস মাঝে মাঝেই পাল্টে যায়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে যখন ঝগড়াটা বেশ ভালো রকম কষিয়ে রসিয়ে হয়, প্লিজ প্লে দিস সং, আমরা আরও একবার ফিরে আসবো ঠিক 6:02।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। রাজ্য সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তি টাকা প্রদানের কাজ শুরু করেছে। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত রাজ্যস্তরের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল, মুখ্য সচিব মনোজ আগরওয়াল সহ অন্যান্যরা। 2/24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির 12,000 উপভোক্তাও আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নির্বাচনী প্রতীক এবং দলীয় তহবিলের নিয়ন্ত্রণ নিয়ে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংঘাতের আবহে আগামীকাল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে বসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির। 10 সদস্যের একটি প্রতিনিধি দল আগামীকাল দুপুরে নতুন দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করবে। দলের 10 সদস্যের প্রতিনিধি দল দুপুর 12টায় কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সামনে নিজেদের বক্তব্য তুলে ধরবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেসেলস সফরের সময় ভারতীয় কৃষি বিজ্ঞান পরিষদ ICAR এবং সেসেলসের কৃষি দপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী জানিয়েছে, এই চুক্তিটিকে কার্যকর করতে উভয়পক্ষ 2026 থেকে 2031 সাল পর্যন্ত একটি 5 বছরের কর্মপরিকল্পনা রূপান্তর করবে। ভারত ও পাকিস্তান আজ একে অপরের হেফাজতে থাকা সাধারণ বন্দী ও মৎস্যজীবীদের তালিকা বিনিময় করেছে। 2008 সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত কনসুলার অ্যাক্সেস চুক্তির আওতায় প্রতি বছর 1 জানুয়ারি এবং 1 জুলাই এই তালিকা বিনিময় করা হয়ে থাকে। ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গুয়ার আজ অনুজ কুমার সিনহা, তনুজ খত্রি, অমল নীরজ খালকো এবং শিব পূজন পাঠককে ঝাড়খণ্ড রাজ্য তথ্য কমিশনার হিসেবে শপথ বাক্য পাঠ করান। রাঁচি লোকভবনে অনুষ্ঠানটি আয়োজিত হয়। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ রাজধানী দিল্লি এবং উত্তরপ্রদেশের সড়ক পরিকাঠামো উন্নয়নে 2টি বড় প্রকল্পে অনুমোদন দিয়েছে। আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানিয়েছেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে। Café Kolkata.

0: 107 FM রেইনবোতে না জানি কত মানুষের প্রথম প্রেমের কথা এই গানের সঙ্গে সঙ্গে চলে আসে। আর আমাদের ভালোবাসার মধ্যে আরও একজন মানুষের নাম কিন্তু অলওয়েজ যুক্ত থাকে।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
0: আজকে যেহেতু 1st of July এবং সেই সাথে সাথে তোমাকে এটাই জানতে চেয়েছিলাম যে ওষুধ যেমন তিনি আমাদের প্রেসক্রাইব করেন, তিনি কিন্তু আমাদের সুস্থ থাকার সমস্ত রকমের বিষয় আশয়গুলো নিজেদের হাতে রাখেন। আমাকে সুস্থ রাখা, তোমাকে সুস্থ রাখার দায়িত্ব তিনি একেবারে 24/7 রেখেছেন। আমরা বলেছিলাম যে শাউট আউট করবো তার নাম, এমনই একজন মানুষের, মানে এমনই একজন ডাক্তারের নাম পাঠিয়েছে সুচরিতা। সুচরিতা যে নামটা পাঠিয়েছে সেই ডাক্তারের, ডাক্তারবাবুর নাম হচ্ছে ডক্টর দেবাশিস চট্টোপাধ্যায়। তিনি MBBS এবং তিনি রহরা খড়দার একজন ডাক্তার। এই মানুষটির জন্য থ্যাংক ইউ সো মাচ, তার কারণ আপনি আমাদের সকলকে সুস্থ রাখেন এবং এলাকাবাসীকে অনেকটাই মানে সুস্থতার পথ তো দেখিয়েই দেন, এবং সেই সাথে নিশ্চয়ই আপনিও আমাদের কোনো না কোনো সময় অনুষ্ঠান শুনবেন এবং আমাদেরও প্রাণ ভরে আশীর্বাদ করবেন।
2: এক্স্যাক্টলি তাই। আসলে আমরা চোখের সামনে হয়তো ভগবানকে দেখতে পাই না, কিন্তু আমরা এই মানুষগুলোকে চোখের সামনে দেখতে পাই, এরাই তো আমাদের আরও একবার জীবন দান করেন। মেসেজের কথা যদি বলতে হয় তাহলে কিন্তু বলতে হবে যে আমরা যে টপিকে একটু আগেও আলোচনা করছিলাম সেই টপিকের মেসেজ কিন্তু এখনো আসছে।
0: অলরাইট, আমরা জিজ্ঞাসা করেছিলাম যে ওষুধ খেতে সেরা মিছে কথাটা কি বলেছিলেন, না মানে ওষুধ না খাওয়ার জন্য সেরা মিছে কথাটা কি বলেছিলেন।
2: একদমই তাই। ফরিহা মালিক আমাদেরকে মেসেজ করে দিয়েছে, ফরিহা মালিক, এবং সে পশ্চিম মেদিনীপুর থেকে আমাদেরকে জানাচ্ছে, ওষুধ না খেয়ে আমি ওষুধ ফেলে দিতাম, দিয়ে বলতাম আমি ওষুধ খেয়ে নিয়েছি।
0: কিন্তু তার সাথে সাথে তোমার জন্য ইয়েস এক্সট্রাভিগানজা, যেটা তুমি খুব ভালোবাসো, সেটাও তো রেখেছি।
1: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
0: লাইন দুটো ছিল, সুগার বিপি কন্ট্রোলে থাকে তুমি চলমান দেবতা, সুগার বিপি কন্ট্রোলে থাকে তুমি চলমান দেবতা। 9903653992
2: এরপরে যে লাইনটা লিখে দিয়েছে শাওন বারাসাত থেকে, লিখে জানিয়ে দিচ্ছে, কঠিন অবস্থায় সাহারা তুমি, তোমার যে অশেষ ক্ষমতা।
0: ও মাই গড, থ্যাংক ইউ সো সো মাচ। সুগার বিপি কন্ট্রোলে থাকে তুমি চলমান দেবতা। এরপরে কে কি লিখেছেন,
2: সুভাষ চক্রবর্তী উত্তর বাঙালি থেকে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, সুগার বিপি কন্ট্রোলে থাকে তুমি চলমান দেবতা, তোমাকে স্যালিউট জানিয়ে বলি তুমি যে সকলের ত্রাতা।
0: Yes, absolutely. যে সময় যখনই তার কথা মনে হয় তখনই তিনি একটাই কথা বলেন, ইয়েস এর ওষুধ তো আমি দিয়ে দেবো। মানে তখন না তার মুখটা দেখার মতো হয়ে যায়, তখন মনে হয় যে ইয়েস এইবার নিশ্চয়ই একটা তেতো ওষুধ দেবেন, কিন্তু আমাদের বাঁচিয়ে দেবেন। ইয়েস,
2: আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের মধ্যে যেরকম ওই একজন কবি রয়েছেন সেরকম না, আমাদের মধ্যে আগে জানতাম ডাক্তার বাবুরা রয়েছেন, এখন আমরা মাঝে মধ্যে সেলফ ডক্টর ব্যাপারটার উপরে প্রচন্ড বিশ্বাস করে ফেলে।
0: সেলফ মেডিকেশন দয়া করে করবেন না, যদি জ্বর হয় প্লিজ একবার ডাক্তার বাবুকে দেখে তারপর PCMLটা। হ্যাঁ
2: ঠিক ঠিক, একদমই তাই। এরপরেও কিন্তু অনেকগুলো মেসেজ রয়েছে। মাথায় দাস বহর ঘোষপাড়া থেকে আমাদেরকে মেসেজ করে জানিয়ে দিচ্ছেন, শুভ সন্ধ্যা, চিকিৎসক দিবসে প্রথম পর্বে যে ডাক্তার বাবুর কথা বলা হয়ে ওঠেনি, ছড়া কাটিং পর্বে সেই ডাক্তার বাবুর কথা জানাচ্ছি। আমাদের গ্রামের ডাক্তার ডক্টর লাল ব্যানার্জি, যিনি মানুষ নন গরিবের কাছে তিনি দেবতা, গরিব মানুষকে চিকিৎসা করতেন।
0: ইয়েস, এই শাউট আউট এটা কিন্তু রইল, গরিব মানুষকে যে সমস্ত ডাক্তাররা সত্যি কথা দেখেন তাদের জন্য আলাদা করে একটা আমাদের ভালোবাসা থাকেই।
2: একদমই তাই, এবং উনি জানিয়েছেন যে উনি কোনো অর্থ নিতেন না।
0: একদম একদম,
2: যাদের ওষুধ কেনার কোনো সামর্থ্য থাকতো না তাদের নিজের পকেট থেকে ওষুধ কেনার টাকা দিতেন, আর যে গ্রামের মানুষ 90% দারিদ্র্যসীমার নিচে বসবাস করে তাদের উন্নয়নের জন্য সারাটা জীবন উৎসর্গ করে দিয়েছেন। চারিদিকে ধুধু মাঠ, কোনো চাষ হতো না জলের অভাবের জন্য, নিজের প্রচেষ্টায় প্রায় 2 কিলোমিটার খাল খনন করেছিলেন, এখন সেই মাঠে প্রচুর চাষ হয় যার ফলে এলাকার মানুষের মুখে হাসি ফুটেছে, সবাই ডাক্তার বেচুলাল ব্যানার্জি অর্থাৎ লাল ব্যানার্জির প্রচেষ্টায়। এলাকার মানুষ তাকে বেচুলাল ব্যানার্জিকে বহরুর রূপকার বলেন। এবার ছড়া কাটিংয়ে আসি, সুগার বিপি কন্ট্রোলে থাকে তুমি চলমান দেবতা, নিজের শরীর রাখতে সুস্থ ডাক্তারবাবু যে পরামর্শ দেবেন তাই সাদরে গ্রহণ করব তা। আচ্ছা,
0: থ্যাংক ইউ সো সো মাচ, সুগার আর বিপিটা কন্ট্রোলে থাকুক। ইয়েস, সেই সাথে তোমাকে মনে করিয়ে দিই যে 107 FM রেইনবোতে তোমাকে গান শোনাবো না এমনটা তো হতেই পারে না, তার কারণ উই আর জাস্ট লাভ উইথ ইউ রাইট। সুতরাং এই গানটা সমীদ আর অন্বেষার কণ্ঠে তোমার জন্য রাখলাম। 6:13 হয়ে গেছে সময়, তুমি কি এখন বাড়ি ফিরছো?

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা।
3: আচ্ছা, এমন কোন সময় রয়েছে যে সময়টায় অন্তত মনে হচ্ছে যে ঘুম আসছে না, মনে হচ্ছে একটুখানি পেটে ব্যথা ব্যথা করছে, কিংবা হয়তো মাথার ডান দিকটা হঠাৎ করে টিপটিপ করে উঠলো, কিংবা কানটা হঠাৎ করে কটকট করছে কেন, ফোড়াটা হয়েছিল বহুদিন এখনো পর্যন্ত ফাটেনি কেন, এই সমস্ত প্রশ্নের একমাত্র সলিউশন আমাদের সেই ডাক্তারবাবু। আজকে 1st of July, আজকে ইয়াস জাতীয় চিকিৎসক দিবস, আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের অবশ্যই জন্মদিন।

0: সুতরাং আমরা এই যে ডাক্তারদের আজকে স্যালিউট করছি, সুতরাং তার মধ্যে ঝরা কাটিংটা ইনক্লুড থাকবে না, তেমন তো হয় না। আজকের ঝরা কাটিংটাও ডেডিকেটেড টু আওয়ার ডক্টরস। সেখানে লিখেছি যে সুগার বিপি কন্ট্রোলে থাকে তুমি চলমান দেবতা, এবং তার উত্তর তুমি পাঠাচ্ছ 9903653922 তে, একটু পরে সেটা পড়বো। কিন্তু ডাক্তারেরা যারা যেভাবে ডাক্তারি শেখেন, পড়াশোনা করতে হয় বস,
1: একদমই তাই, প্রচুর প্রচুর পড়াশোনা করতে হয়। আর এই পড়াশোনার জন্য যেটা প্রথম দরকার, যে সূচকটা, দ্যাট ইজ বই।
0: ইয়েস, মেটেরিয়া মেডিকা কাব্য, ইয়েস, পড়তে হয়েছিল বস,
1: ফার্মাকোলজি, মনে পড়ে গেছে, ইয়েস, একদমই তাই,
0: একদম তাই। সুতরাং এই বই খাতা নিয়ে তুমি যে গল্পটা বলতে চলেছো, আই এম ইগারলি ইন্টারেস্টেড।
1: ইয়েস, একদমই তাই। আমরা কিন্তু জানি বই মানেই কলেজ স্ট্রিট, আর কলেজ স্ট্রিট মানেই কিন্তু আমাদের জীবনে একটা অন্য রকম অধ্যায় খুলে যায়। ন্যাচারালি আমরা যখন কলেজ স্ট্রিট দিয়ে হাঁটি, মানে সবসময় যেন মনে হয়, মানে স্পেশালি যে হয়তো দেখা গেল কোনোদিন সেইভাবে বই পড়তে ভালোবাসে না, সেও কোনো না কোনো বই নিশ্চয়ই কিনে নিয়ে যায়।
0: যে কোনোদিনও বই পড়েনি, সে ওই বইয়ের সামনে দাঁড়িয়ে সেলফিটুকু ঠিক তুলেছে, মানে পেছনটাকে ঝাপসা করে দিয়েছে, বুঝতে পেরেছো? এই বইগুলো আমি পড়িনি, এটা আমি দেখাতে চাই না, সেটা ঝাপসা করে দিয়ে সুন্দর একটা ডিপি তুলেছে।
1: হয়তো জিজ্ঞেস করলে এই বইটা কেমন লাগলো, তখন বলবে যে আপনি না প্রচন্ড ক্রিটিক মশাই, মানে আমার ছবিটা কেমন হয়েছে সেটা কেন বললেন না। আসলে ব্যাপারটা হচ্ছে কি, বইয়ের প্রতি আমাদের একটা অন্যরকম ভালোবাসা আছে এবং থাকবে, আর সেই কলেজ স্ট্রিট, সেই বই পাড়াকে কিন্তু এবারে নতুন করে আমরা পেতে চলেছি। মানে কলেজ স্ট্রিট, আমরা যেরকম প্রত্যেকেই বাড়ির একটু ইন্টেরিয়ার নিয়ে চিন্তা ভাবনা করি, কলেজ স্ট্রিটও কিন্তু একটু এক্সটেরিয়ার নিয়ে চিন্তা ভাবনা করেছে, মানে নতুন করে কিন্তু কলেজ স্ট্রিট একটু নতুন ভাবে ধরা দিচ্ছে আমাদের কাছে,
0: মানে ওই ফুটপাতের উপর এবারে বইটই নয়, এবারে একেবারে গুছিয়ে আসছে কি।
1: একদমই তাই, সেরকমই কিন্তু সেইভাবে, সেই অন্য রূপে কিন্তু কলেজ স্ট্রিট আমাদের কাছে ধরা দিতে চলেছে, তার জন্য কিন্তু জাস্ট কয়েকদিনের অপেক্ষা। ইয়েস, আর 9903653922 তে যেরকম মহুয়া বলছিল, ইয়েস, আমার হাতে কিন্তু সেই মেসেজগুলো রয়েছে, সেই মেসেজগুলোর দিকেও কিন্তু একবার তাকাবো। আর এখানে কিন্তু ও বাবা, প্রচুর বড় বড় মেসেজও তো এসছে। সুগার বিপি কন্ট্রোলে থাকে তুমি চলমান দেবতা, তোমার মিষ্টি কথায় উধাও হয় আমার মাথা ব্যথা, রূপকুমার হাওড়া থেকে।
0: আমি এমন কোন ডাক্তার বাবুকে জানি না যিনি মিষ্টি কথা বলেন, অলওয়েজ এমন করে তাকিয়ে থাকেন যেন এক্ষুনি ইনজেকশন দিয়ে দেবেন। ডাক্তার বাবুরা বড় ভালো হন কিন্তু।
1: ফরিহা মালিক আমাদেরকে মেসেজ করেছো, সুগার বিপি কন্ট্রোলে রাখে তুমি চলমান দেবতা, তুমি সব রকম রোগ প্রতিকার করার রাখো ক্ষমতা, তুমি আমাদের জীবনের, আচ্ছা, তুমি আমাদের নতুন জীবন দাতা। ইয়েস, একদমই তাই।
0: ইয়েস, 9903653922 তে। আর বেশিক্ষণ তো সময় নেই, সুতরাং এটুকু বলতে পারি যে হ্যাঁ, ডাক্তারবাবুর প্রতি আমাদের ভালোবাসার থেকেও যেটা সব থেকে বেশি থাকে সেটা হচ্ছে ভরসা। তিনি আমাদের নিরাপত্তা, ইয়েস, একেবারে লক করে দেন ওষুধপত্র দিয়ে। তোমার জন্য থাকছে গান, প্লিজ। এই নাচটা কিন্তু নাচতেই হচ্ছে
1: এখানে, কিন্তু শুধু আমরা নয়, ডাক্তারবাবু সমেত সবাই মনে হয় এই গানটাকে ভালোবাসে।

0: 107 FM রেইনবোতে ইয়েস সুগার বিপি কন্ট্রোলে থাকে তুমি চলমান দেবতা ইয়েস 9903653922 তে ভরপুরভাবে তুমি ডাক্তারবাবুকে ধন্যবাদ করেছো
1: একদমই তাই পায়েল ব্যানার্জি আমাদেরকে মেসেজ করে দিয়েছো পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে বলছে সুগার বিপি যে কন্ট্রোলে থাকে তুমি চলমান দেবতা তুমি পারো জীবন বাঁচাতে তোমার আছে অনেক ক্ষমতা
0: ইয়েস এরপর তোমাকে এটুকু জানিয়ে দিই যে হ্যাঁ এবার বোধহয় টাটা বাই বাই করার সময় আমাদের চলে এসেছে সুতরাং এক্ষুনি আমরা যেটা বলতে পারি প্লিজ টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড আজকের দিনটাতে অন্তত বাড়ি যখন ফিরবে তখন নিজের ডাক্তারবাবুকে একটা থ্যাংক ইউ মেসেজ পাঠাতে কিন্তু একদম ভুলো না
1: একদমই তাই লাস্ট আর একটা মেসেজ বাকি রয়েছে বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস আমাদেরকে মেসেজ করে জানিয়ে দিচ্ছে শুভ সন্ধ্যা অমরজিৎ দা মহুয়া দিদি ভাই আজকে ছড়া কাটিং এর বিষয় সুগার বিপি কন্ট্রোলে থাকে তুমি চলমান দেবতা তোমরা যে রসগোল্লা মিষ্টির কথা বললে সেগুলো খেতে কে আটকায় দেখি কার কেমন ক্ষমতা
0: অলরাইট ইয়েস
1: কেমন জানি মনটা রসগোল্লা রসগোল্লা করছে মহুয়া
0: ইয়েস আমি জানি এরপরও তুমি আমার লেগ পুলিং করবে কিন্তু গান শেষ গান তোমার জন্য ডক্টর পলাশ সেন দেখেছো তো
1: ও মা ইয়েস একদমই তাই
0: একেবারে
1: আসলে ব্যাপারটা হচ্ছে কি আমরা না সবসময় নিজেদেরকে তো কন্ট্রোল করে রাখতে পারি না সেই কারণের জন্য কখনো কখনো মনে হয় যে হ্যাঁ রসগোল্লা মনে হয় বেস্ট আছে আর কি কিন্তু কিন্তু কিন্তু যতই যাই মনে হোক না কেন কখনো কখনো তো ব্রেকে পা দিতে হয় নাকি মহুয়া
0: একদমই তাই এবং সেই জন্যই তোমাকে আমরা এটুকু বলতে পারি যে পৃথিবীটা যেমন গোল আমরাও আজ তোমার জন্য বৃত্ত সম্পূর্ণ করলাম ডক্টর পলাশ সেন ফ্রম দ্য ফিল্ম বাপি বাড়ি যা আমরাও বাড়ি যাচ্ছি
1: টারাস

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি বর্ণালী সিংহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেসেলস সফরের সময় ভারতীয় কৃষি বিজ্ঞান পরিষদ আইসিএআর এবং সেসেলসের কৃষি দপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক বা মৌ স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, এই চুক্তির আওতায় যৌথ গবেষণা কর্মসূচি, বিজ্ঞানী, গবেষক ও শিক্ষার্থীদের বিনিময় এবং উন্নত কৃষি প্রযুক্তি ও সেরা পদ্ধতিগুলি একে অপরের সঙ্গে ভাগ করে নেওয়ার একটি কাঠামো তৈরি হবে। রাজ্য সরকার আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষ এবং ছাত্রছাত্রীদের সরকারি পরিবহনে বিনামূল্যে যাতায়াতের জন্য পিঙ্ক কার্ড চালু করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বলেন, গত পয়লা জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনা ভাড়ায় যাতায়াত শুরু হলেও কর্মজীবী অনেক মহিলাই টিকিট কেটে বাসে যাতায়াত করতে চান বলে তার কাছে ইচ্ছা প্রকাশ করায় একমাত্র প্রকৃত প্রাপকদের এই সুবিধা দিতে পিঙ্ক কার্ড চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে দরিদ্র মানুষ, চা বাগানের শ্রমিক এবং পড়ুয়াদের অগ্রাধিকার দেওয়া হবে। রাজ্য সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তিতে যোগ্য মহিলা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, এই প্রকল্পে এখনও পর্যন্ত 1,60,00,000 আবেদনকারীর মধ্যে সবকিছু যাচাই করে 1,30,00,000 আবেদনকারীকে যোগ্য বিবেচনা করা হয়েছে। ভারত ও পাকিস্তান আজ একে অপরের হেফাজতে থাকা সাধারণ বন্দী এবং মৎস্যজীবীদের তালিকা বিনিময় করেছে। প্রতিবছর পয়লা জানুয়ারি এবং পয়লা জুলাই এই তালিকা বিনিময় করা হয়ে থাকে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতের হেফাজতে থাকা পাকিস্তানের 386 জন সাধারণ বন্দী এবং 53 জন মৎস্যজীবীর তালিকা পাকিস্তানের সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে তাদের হেফাজতে থাকা ভারতের 52 জন সাধারণ বন্দী এবং 198 জন মৎস্যজীবীর তালিকা দেওয়া হয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এটুকুই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলস সফরের সময় ভারতীয় কৃষি বিজ্ঞান পরিষদ আইসিএআর এবং সেশেলসের কৃষি দপ্তরের একটি সমঝোতা স্মারক বা মৌ স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় যৌথ গবেষণা কর্মসূচি, বিজ্ঞানী, গবেষক ও শিক্ষার্থীদের বিনিময় এবং উন্নত কৃষি প্রযুক্তি ও সেরা পদ্ধতিগুলো একে অপরের সঙ্গে ভাগ করে নেওয়ার একটি কাঠামো তৈরি হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা টিবি মুক্ত ভারত অভিযান এবং ডেঙ্গু মোকাবিলায় জনসচেতনতা ও সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। শ্রী নাড্ডা তৃণমূল স্তরে মানুষকে আরও বেশি উদ্বুদ্ধ করতে এ ব্যাপারে মাই ভারত স্বেচ্ছাসেবকদের কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। মোটরযান দুর্ঘটনায় নিহত বা আহত ব্যক্তিদের আয়কর রিটার্নের ভিত্তিতে বার্ষিক আয় আদালত কিভাবে নির্ধারণ করবে সে বিষয়ে আজ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট। মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে সমতা বজায় রাখার লক্ষ্যে দেশের শীর্ষ আদালত এক ঐতিহাসিক রায় জানিয়েছে, বেতনভোগী কর্মচারীদের ক্ষেত্রে বার্ষিক আয় নির্ধারণের জন্য কেবল বিগত বছরের আয়কর রিটার্নই যথেষ্ট বলে গণ্য হবে। অন্যদিকে স্বনির্ভর বা ব্যবসায়ীদের ক্ষেত্রে সাধারণত বিগত তিন বছরের আয়কর রিটার্ন দেখানো আয়ের গড় ভিত্তি হিসেবে ধরা উচিত। ভারত ও পাকিস্তান আজ একে অপরের হেফাজতে থাকা সাধারণ বন্দী ও মৎস্যজীবীদের তালিকা বিনিময় করেছে। প্রতিবছর পয়লা জানুয়ারি এবং পয়লা জুলাই এই তালিকা বিনিময় করা হয়ে থাকে। ভারতের হেফাজতে থাকা পাকিস্তানের 386 জন সাধারণ বন্দী এবং 53 জন মৎস্যজীবীর তালিকা পাকিস্তানের সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে। শ্রী অমরনাথজি যাত্রার প্রথম পুণ্যার্থীর দলটি জম্মুর ভগবতীনগর বেস ক্যাম্পে এসে পৌঁছেছে। আকাশবাণী জম্মুর প্রতিনিধি জানিয়েছেন, পুণ্যার্থীদের জন্য কঠোর নিরাপত্তাসহ সব ধরনের প্রয়োজনীয় বন্দোবস্ত করা হয়েছে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

0: प्रोग्राम के आखिरी पड़ाव में करीबन पहुंच चुके हैं और हमारे साथ हमारी बहुत ही प्यारी सी अगली लिसनर और कॉलर इंतजार कर रही हैं। चलिए बात कर लेते हैं उनसे भी। हेलो
1: हेलो,
0: नमस्कार, बहुत बहुत स्वागत है छाया लोक में।
1: नमस्कार दीदी, मैं पायल बोल रही हूं बेलगोरिया से।
0: हाँ पायल, कैसे हो? सब ठीक ठाक? घर परिवार में सब ठीक
1: है? ठीक ठाक आछे, बट रोद्दुरटा उठले आरो ठीक ठाक होतो। बिस्टिर जोन्नो खूब बाजे लागछे।
0: अच्छा।
1: तो तोमार सब भालो तो?
0: हाँ बिल्कुल बिल्कुल सब ठीक है।
1: तो दीदी जुटीर ब्यापारटा जेटा, तो आमार शाहरुख आर काजल जुटी खूब भालो लागे। ওদের প্রথমত ওদের ফ্রেন্ডশিপটা, এটা আমি রেডিওতেই শুনেছি তোমাদের থ্রুতে, যে ওদের ফ্রেন্ডশিপটাই এত সুন্দর, ওদের মানে ফ্রেন্ডশিপের বন্ডিংটা, ওরা খুব ভালো বন্ধু নাকি শাহরুখ আর কাজল ওনারা। তো তার জন্য না, ওনারা যখন হিরো হিরোইন হয় না, তো সেই কেমিস্ট্রিটাও না খুব সুন্দর একটা জমে যায়। মনে হয় কেন ফ্রেন্ডশিপেই আমরা এই জিনিসটা পাই না, যে আমরা দুজন দুজনকে ভালোভাবে বুঝতে পারি ফ্রেন্ডশিপের ক্ষেত্রেই। তো ওরা খুব ভালো বন্ধু বলেই হয়তো ওরা ওই রিল লাইফে ওদের হিরো হিরোইনের কেমিস্ট্রিটা খুব সুন্দর করে জমাতে পারে শাহরুখ আর কাজল। সেটাই ওদের কথাই বলবো, আমার ফেভারিট জুটি এটাই।
0: ওকে, তো গানা শুনতে চাইতি হ্যায় কোন কি ফিল্ম কা?
1: হ্যাঁ,
0: কোন সা গানা শুনতে চাইতি হ্যায় কি ফিল্ম কা?
1: আচ্ছা, তুমি কুছ কুছ হোতা হ্যায় একটা যে কোন গান আমি শুনিয়ে দিও ওই ফিল্ম থেকে।
0: ওকে ঠিক আছে, চলিয়ে শুনতে পারো, ফির মিলতে হ্যায় अगली बार। ओके
1: ओके,
0: बाय बाय, गुड नाइट।
1: गुड नाइट।
0: तो चलिए, पायल ने रिक्वेस्ट किया भाई कि कुछ कुछ होता है का गाना सुना दिया जाए, तो चलिए सुन लेते हैं गाना।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025 আজ সারা দেশে বলবৎ হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, প্রতি অর্থবর্ষে 125 দিনের মজুরি ভিত্তিক কাজের নিশ্চয়তা দেওয়া এই আইনটি গ্রামীণ ভারতকে আরও শক্তিশালী ও স্বাবলম্বী করবে। রাজ্য সরকার

0: অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তিতে আজ 1,30,00,000-এর বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, এখনও পর্যন্ত এই প্রকল্পে 1,60,00,000 আবেদন জমা পড়েছিল, এর মধ্যে 26,00,000 আবেদনকারীর ফর্ম বাতিল হয়েছে। প্রায় চার বছর পর রাজ্যে শিক্ষকদের বদলির আবেদনের উৎসস্ত্রী পোর্টাল আজ থেকে আবার চালু হয়েছে। 2022-এর সেপ্টেম্বর থেকেই পোর্টালটি বন্ধ ছিল। দফায় দফায় পোর্টাল বন্ধের মেয়াদ বাড়িয়েছিল সরকার। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়া চলার কারণে পোর্টালটি বন্ধ রাখা হয়। রাজ্য সরকার সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের জন্য পিঙ্ক কার্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জানিয়েছেন, কর্মজীবী অনেক মহিলাই টিকিট কেটে বাসে যাতায়াত করতে চান বলে ইচ্ছে প্রকাশ করেছেন, তাই তাদের প্রকৃত অর্থে এই পরিষেবার প্রয়োজন, তাদের জন্যই পিঙ্ক কার্ড চালুর সিদ্ধান্ত হয়েছে। অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীকে পুরুলিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিধাননগর পুলিশের গোয়েন্দা বিভাগ এবং রাজ্য পুলিশের এসটিএফ ও পুরুলিয়া জেলা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার হয়েছে দেবরাজ চক্রবর্তী। তাকে আজ রাতেই কলকাতায় আনা হচ্ছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় আগামী শুক্রবারের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। এর প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশ্বকাপ ফুটবল, আজ রাউন্ড অফ 32-র ম্যাচে ইংল্যান্ড গণপ্রজাতন্ত্রী কঙ্গোর বিরুদ্ধে খেলবে। অন্য ম্যাচে বেলজিয়াম সেনেগালের মুখোমুখি হবে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।
2: দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
3: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিষয়ে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন। সাত সুরে সারা দিন। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবো তে।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: Old is gold, old is gold, old is gold.
2: ব্লকবাস্টার বুধবারে চলে এসেছি বাসু এবং অভিপ্সা তোমাদের সঙ্গে কথা বলতে। আজকে আবার একটা বুধবার, এবং বুধবার মানেই আমাদের কাছে একদম সেই সব গানগুলো শোনার দিন, যে গানগুলোকে আমরা ভীষণভাবে চিরিশ করে আসছি বিগত কয়েক দশক ধরে, এবং সেসব মানুষগুলোকে নিয়ে কথা বলবো যাদেরকে আমরা আমাদের সামনে একটা কি বলবো ধ্রুবতারার মতন রাখি। সেই সব মানুষগুলোর জন্মদিন এই মাসে যেসব মানুষগুলোর জন্মদিন রয়েছে সেই সমস্ত মানুষদের বিভিন্ন ফিল্মের বিভিন্ন গান নিয়ে আমরা কথা বলবো আজকে, এবং গানগুলো শোনাবো। সেই সঙ্গে তোমায় পড়েছে মনে থাকবে, তিনটে কুইজ থাকবে। আর হ্যাঁ, এবার চলে আসি প্রথম গানটায়। যে গানটা আমরা শুনলাম, দেবানন্দ এই গানটায় ফিচার করেছিলেন, মোহাম্মদ রফি এবং লতা মঙ্গেশকরের গাওয়া একটা গান। দেবানন্দ নাকি এই গানটা এতটাই পছন্দ করতেন, এতটাই ভালোবাসতেন, যে এই গানটা সেই সময় রোম্যান্টিক গানের একটা এপিটোম হয়ে গেছিলো। এবং এই গানটা সত্যি কথা বলতে এখনও যখন আমরা এই বয়সীরা শুনি, আই স্টিল ফিল গুড, ইটস এ গুড রোম্যান্টিক সং।
3: একদমই তাই, কারণ এই যে একটা দশক, ষাট এবং সত্তরের দশক, এবং সেই সময়ের যে হিন্দি সিনেমার গানগুলো, সেইগুলো কোথাও গিয়ে আজও আমাদের মনের মধ্যে ঠিক একই জায়গায় পৌঁছয়। কারণ সেই সোনালী সময় ছিলেন আরও অনেকে, এস ডি বর্মন ছিলেন, আর ডি বর্মন ছিলেন, মদনমোহন ছিলেন, এবং তুমি একটু আগেই বলে যে এই মাসে যে সমস্ত মানুষগুলোর জন্মদিন তাদের মধ্যে একজনকে নিয়ে কথা বলতে গেলেই যার নাম প্রথমেই আসে, তিনি হচ্ছেন মোহাম্মদ রফি।
2: অ্যাবসলিউটলি, এবং মোহাম্মদ রফির জন্মদিন যদিও বেশ খানিকটা দেরি আছে, তবু আজকের আমাদের যেটা প্ল্যান, আমরা ঠিক করেছি যে জুলাই মাস জুড়ে যে যে সেলিব্রিটিদের জন্মদিন বলিউড টলিউড মিলিয়েই চেষ্টা করেছি, সেই সমস্ত সেলিব্রিটিদের একটা করে অন্তত গান বাজানো, তার মধ্যে অন্যতম হচ্ছেন মোহাম্মদ রফি, যার একটা গান বাজালে তো হবে না।
3: আর সেই কারণে এই মুহূর্তে তোমার জন্য থাকছে জঙ্গলি সিনেমার একটা সাউন্ডট্র্যাক।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: প্রথম ক্লু, তাকে বলা হয় ট্র্যাজেডি কুইন। দ্বিতীয় ক্লু, তার সবচেয়ে বিখ্যাত সিনেমার নামই মুম্বাইয়ের একটি জনপ্রিয় রোডের নামকরণ হয়েছে। তৃতীয় ক্লু, তার অভিনীত চরিত্র প্যারো আজও কিংবদন্তি। বলুন তো কার কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: একটি বিশেষ সংবাদ ঘোষণা। পূর্ব বর্ধমান জেলায় আগামী 2-3 ঘন্টায় 30-40 কিলোমিটার গতিবেগে ঝড় সমেত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা বজ্রবিদ্যুৎও হতে পারে। আপনারা যারা বাইরে রয়েছেন তারা সাবধানে থাকবেন। শুনতে থাকুন ব্লকবাস্টার বুধবার।
0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে।

0: তুমি শুনছো ব্লকবাস্টার বুধবার, সঙ্গে রয়েছে অভিপ্সা আর বাসু। আর এই মাত্র যে গানটা আমরা শুনে এলাম, চদ্রিকা চাঁদ হোক, মানে এই গানটা কোথাও গিয়ে যেন প্রেমের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যকে শব্দ আর সুর দিয়ে ভরিয়ে দিয়েছেন মোহাম্মদ রফি, আর সেটাও এমন নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। এই উদাহরণগুলো সত্যি ভীষণ ভীষণ বিরল, কি তাই তো?
1: অ্যাবসলিউটলি। এবং যে কথাটা হচ্ছিল যে মোহাম্মদ রফি এমন একজন মানুষ, এমন একজন সিঙ্গার যিনি তার এরার ওয়ান অফ দি স্টলওয়ার্ডস। আমি যদি এই 70 এবং 60-70 এই দশকটার কথা বলি, তাহলে মোহাম্মদ রফি, কিশোর কুমার, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায় এবং আরও যাদের কথা বলছি আমি, সুনীল চৌধুরী এবং আরও যাদের কথা বলছি, মোহাম্মদ রফি ওয়াজ ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট স্টার্স। মানে হিট গান মানে সেটা মোহাম্মদ রফি অথবা কিশোর কুমার আছেনই, এটুকু আমরা জানি।
0: সুরের জাদুঘর, কণ্ঠের
1: একদম কণ্ঠস্বর। এবং আমরা তো জানি যে আমাদের প্রতিবেশী বিভিন্ন দেশের সঙ্গে মোহাম্মদ রফিকে নিয়ে আমাদের কীরকম হিংসাহিংসি সম্পর্ক। মানে আর্টের দিক থেকে, কালচারের দিক থেকে মোহাম্মদ রফি আমাদেরকে যে বিশ্বজোড়া খ্যাতি দিয়েছেন, শুধুমাত্র গায়কির জন্য নয়। আমরা এটাও জানি যে মোহাম্মদ রফি যখন গান করতেন, তিনি আগে জানতে চেয়েছেন যে আমি যে গানটা করবো এই গানটার লিপটা কে দেবে। হি ওয়াজ দ্য ফার্স্ট পার্সন টু থিঙ্ক অ্যাবাউট ইট, যে কে লিপ দেবে সেই বুঝে গানটা করবো। তো উনি যখন শাম্মী কাপুরের জন্য গান গাইছেন, তখন একটা অন্য আদায় গাইছেন। আবার যখন উনি সঞ্জীব কুমারের জন্য গাইছেন, তখন একটা অন্যরকম স্টাইলে গাইছেন। তো এইটা মোহাম্মদ রফি কিন্তু প্রথমবার ভেবেছিলেন বলে আমরা গল্পে জানি। আমরা তো বয়সে অনেকটাই ছোট, আমরা তো এত জানি না, আমাদেরকে যা গল্প বলা হয়েছে আমরা সেই গল্পই বলছি। বাট হ্যাঁ, গল্পগুলো সত্যি শুনতে ইন্টারেস্টিং লাগে।
0: একদমই তাই। সেই কারণেই প্রেমের সেই আবেশ, সেই সব কিছুকে আরও একটু এগিয়ে নিয়ে যাওয়া যাক, কারণ 12টা অবধি থাকবো বাসু আর অভিপ্সা। আর ওদিকে প্রথম রাউন্ডের মানে প্রথম ঘন্টার তোমায় পড়েছে মনে অলরেডি শোনানো হয়ে গেছে, তাই যারা যারা উত্তরটা জানো তারা চটপট 9903659992 লিখে পাঠাও উত্তরটা। অবশ্যই তোমার নাম আর লোকেশন পাঠাতে ভুলো না। আর সঙ্গে এই যে ঘন্টায় মোহাম্মদ রফিজিকে নিয়ে কথা হচ্ছে, ওনার রিকোয়েস্টের গানও কিন্তু আমাদের

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: প্রথম ক্লু, তাকে বলা হয় ট্র্যাজেডি কুইন। দ্বিতীয় ক্লু, তার সবচেয়ে বিখ্যাত সিনেমার নামই মুম্বাইয়ের একটি জনপ্রিয় রোড।

0: নামকরণ হয়েছে। তৃতীয় ক্লু, তার অভিনীত চরিত্র প্যারো আজও কিংবদন্তি। বলুন তো কার কথা বলছি?
1: উত্তর পাঠাও 9903653992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে।

0: Old is Gold. Blockbuster বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান,
1: তোমার রিকোয়েস্টের গান,
0: ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
2: কাশ্মীর কি কলি সিনেমা সাউন্ড ট্র্যাক শুনতে চেয়েছেন সুলতা বসু ভট্টাচার্য হুগলি থেকে। গানটা রইল তোমার সকলের জন্য।
3: চাঁদ সা রোশন

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: প্রথম ক্লু, তাকে বলা হয় ট্র্যাজেডি কুইন। দ্বিতীয় ক্লু, তার সবচেয়ে বিখ্যাত সিনেমার নামই মুম্বাইয়ের একটি জনপ্রিয় রোডের নামকরণ হয়েছে। তৃতীয় ক্লু, তার অভিনীত চরিত্র প্যারো আজও কিংবদন্তি। বলুন তো কার কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903653992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
2: এফএম রেইনবোতে চলছে ব্লকবাস্টার বুধবার। আজকে তোমাদের সঙ্গে রয়েছি বাসু আর অভিপ্সা, ওল্ড ইজ গোল্ডে। এই মুহূর্তে আমরা জুলাই মাসে জন্মানো একজন বিখ্যাত ভারতীয় সঙ্গীত শিল্পী, কণ্ঠশিল্পী এবং আমাদের ওয়ান অফ দি সিঙ্গিং স্টার্স অফ ইন্ডিয়া, যাকে বলা হয় সেই মোহাম্মদ রফির জন্মবার্ষিকী উপলক্ষে, যেহেতু ওনার এই মাসে জন্মদিন, আমরা বেশ কিছু গান শুনেছি এবং আরও কিছু গান রয়েছে। তোমাদেরকে তোমায় পড়েছে মনে এর প্রথম কুইজটা আমরা তিনবার শুনিয়েছি এবং আর একবার আমরা শোনাবো এবং তারপরেই আমরা করে দেবো আর কি, বলে দেবো যারা সঠিক উত্তর দিয়েছো, বাট সেটা খুব বেশি দেরি করবো না। যাই হোক, এই মুহূর্তে মোহাম্মদ রফির গান চলছিল, আরও কিছু মোহাম্মদ রফির গান চলবে, তোমাদের রিকোয়েস্টও আমরা পাচ্ছি। তবে আমাদের প্লেলিস্টে যেগুলো রয়েছে সেগুলোর সাথে ম্যাচ করলে আমরা আগে বাজিয়ে দিচ্ছি। সো হ্যাঁ, রিকোয়েস্ট করতে থাকো, দেখা যাক তোমাদের রিকোয়েস্টগুলো আমাদের সঙ্গে সব সময় যে প্রশ্ন জেনেই উত্তর দিতে হবে তা তো নয়, কখনো তো মাঝে মধ্যে গেসও করা যায় যে এই মুহূর্তে বাসু আর অভিপ্সা কী গান বাজাতে পারে।
3: হ্যাঁ, যে গানটা বাজাতে পারবো সেই গানটা হচ্ছে এমন একটা গান, এবং সেই গানটা শুটিং কোথায় হয়েছিল সেটা প্রত্যেকে জানে। যে গানটা শুটিং হয়েছিল কুতুব মিনারে, এবং সেই সময় ওই যে সরু সরু উঁচু উঁচু যে ঘিঞ্জি ঘিঞ্জি যে সিঁড়িগুলো থাকতো, ওইখানে শুটিং করা কিন্তু বেশ দুষ্কর ছিল, মানে একটা কোথাও একটা চ্যালেঞ্জ ছিল ওই সময়। কিন্তু তাও ওই দৃশ্য আজও আমাদের প্রত্যেকের মনে জাদু ছড়ায়। আর আমি জানি এই কথাটা বলার পরেই তুমি বুঝে গেছো যে কোন গানের কথা বলছি, যে গানে অদ্ভুত একটা খেলার ছন্দ আছে। আর সেই গানটাই আপাতত তোমার জন্য থাকবে, তেরে ঘর কে সামনে সিনেমা সাউন্ড ট্র্যাক, দিল কা ভাবর করে পুকার।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: প্রথম ক্লু, তাকে বলা হয় ট্র্যাজেডি কুইন। দ্বিতীয় ক্লু, তার সবচেয়ে বিখ্যাত সিনেমার নামই মুম্বাইয়ের একটি জনপ্রিয় রোডের নামকরণ হয়েছে। তৃতীয় ক্লু, তার অভিনীত চরিত্র প্যারো আজও কিংবদন্তি। বলুন তো কার কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903653992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: Old is gold, old is gold, old is gold.
0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: আমাদের প্রথম ঘন্টার যে তোমায় পড়েছে মনে প্রশ্নটা আমরা করেছিলাম, তাতে আমরা নানান বিচিত্র উত্তর পেয়েছি এবং উত্তরগুলো পেয়ে মাঝে মধ্যে আটকে আটকে উঠেছি। কারণ যে প্রশ্নটা করা হয়েছিল তার মধ্যে ছিল যে এই অভিনেত্রী প্রথমে বলা হয়েছে, তারপরে বলেছে তার করা চরিত্রটির নাম পারো, রাস্তাটার নাম না হয় ছেড়ে দিলাম। তারপরেও যারা কিশোর কুমারের নাম লিখেছেন উত্তরে, তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ কিশোর কুমার যে কী করে অভিনেত্রী হতে পারেন এবং তার অভিনয় করা চরিত্রের নাম কী করে পারো হতে পারে আমি জানি না। তবে সঠিক উত্তর যারা দিয়েছেন তাদের নামগুলো বলি।
3: অবশ্যই
2: মেঘনা মল্লিক, মহিষা দল, দীপঙ্কর মাল গঙ্গাধরপুর, সুব্রত মাল গঙ্গাধরপুর, সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি, প্রসেনজিৎ ভট্টাচার্য ত্রিপুরা, তন্ময় ভবানীপুর থেকে, রিঙ্কু সাপুই বাউড়িয়া থেকে, সপ্তক মজুমদার হাওড়া থেকে, কবিতা দাস বাঘাযতীন থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, গোপাল সিনহা মধ্যমগ্রাম থেকে, সোনালী কালীঘাট থেকে এবং সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে সঠিক উত্তর দিয়েছে। উত্তরটা বলবো হাততালির পর। এবং যেমনটা কথা ছিল যে উত্তরটা বলবো আমরা অবশ্যই হাততালির পর। এবং সঠিক উত্তরটা যে অভিনেত্রীর কথা বলে, তিনি এতটাই গ্রেসফুল যে তার নাম শুনলে তার মুখ মনে পড়বে এবং যে মুখটা মনে পড়বে সেটাই অন্য কিছুই। হ্যাঁ, সঠিক উত্তরটা কি?
3: সঠিক উত্তর হচ্ছে মীনা কুমারী। তো যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মানে এই যে ট্র্যাজেডি কুইন, তাই না?
2: একদম, অ্যাবসলিউটলি। এবং তিনটে ক্লুর মধ্যে একটা ক্লু কিন্তু ছিল যে তার নামে মুম্বাইতে একটা রাস্তা আছে। তো অনেকেই সুচিত্রা সেন, তারপরে মাধুরী দীক্ষিত অনেক কিছু বলেছিলেন। এনিওয়েজ, পরে আরেক ঘন্টায় আরেকটা অবশ্যই তোমায় পড়েছে মনে রয়েছে, সেটার উত্তর তো শুনবো। তবে এই মুহূর্তে আমরা মনোজ কুমারের লিপে রয়েছে, ফিচার্ড হয়েছে এমন একটা গান শুনলাম। মনোজ কুমারেরও জন্মদিন এই মাসেই, তো আমরা মনোজ কুমারকে মনে করে আর কিছু গান শুনতে পারি কি?
3: হ্যাঁ, সে তো শুনতে পারি, কারণ আমরা থাকবো সেই রাত 12টা অবধি, এখনো অনেক গান শুনবো। তোমায় পড়েছে মনেরও অনেক কিছু রাউন্ড বাকি রয়েছে, এখনো দুটো রাউন্ড বাকি রয়েছে। তাই যারা যারা এই মুহূর্তে মানে ভাবছো যে পারলে না, তাদের জন্য থাকছে। তবে হ্যাঁ, আপাতত যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে এই যে মীনা কুমারীর কথা বললাম, তাহলে মীনা কুমারীর একটা সিনেমা থেকে গান কি আমরা শুনতে পারি?
2: অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, কেন নয়।

0: বলার কিছু ব্যাপার নেই। তিনি হচ্ছেন সঞ্জীব কুমার, ওনারও এই মাসেই জন্মদিন। তবে একটা গান না শোনালেই নয়, 1968 সালে সেই যে জনপ্রিয় ছবি শিকার, সেই শিকার গানেরই একটা সাউন্ড ট্র্যাক এই মুহূর্তে তোমাকে শোনানো হবে। সুরকার জুটি শঙ্কর জয়কিষণের সুরে এবং আশা ভোসলের সেই যে একটা চঞ্চল কণ্ঠে গান, যেন আমাদের এই পুরো মুহূর্তটাই ভালো করে দেয়। তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ নয়, তুমি শুনছো ব্লকবাস্টার বুধবার, সঙ্গে রয়েছে বাসু আর অভিপসা। আর যেটা বলার সেটা হচ্ছে যে ছবিতে অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র, আশা পারিক, সঞ্জীব কুমার এবং হেলেন, তো আপাতত এই গানটা শুনেই তোমার এই ঘণ্টাটা, মানে প্রথম ঘণ্টাটা আমরা শেষ করছি, ফিরব পরের ঘণ্টায়।
1: Old is gold. Old is gold. Old is gold.

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।

0: তোমায় পড়েছে মনে পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে।
1: ফার্স্ট ক্লু, এই সুপারহিট ডান্স নাম্বারের শুটিং সত্যিকারের 1000 জন মানুষের ভিড়ে হয়েছিল। সেকেন্ড ক্লু, গানটি গেয়েছেন আলকা ইয়াগনিক। থার্ড ক্লু, এই সিনেমায় মাধুরী দীক্ষিতের নাচ একেবারে আইকনিক হয়ে উঠেছিল। চিনতে পারলে কোন গানের কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
2: গান ভালোবেসে গান।
3: হ্যাঁ, তো তোমায় পড়েছে মনে আমরা যেটা শোনালাম সেটার উত্তর তোমরা দেবে 9903659992 9903659992 এই নাম্বারে, নিজের নাম এবং শর্ট লোকেশন দিয়ে। হ্যাঁ, তো দ্বিতীয় ঘন্টায় গান ভালোবেসে গানে মূলত আমরা 80s এবং 90s গানের মধ্যে থাকি, এবং যেহেতু আজকে আমরা চেষ্টা করেছি যে আজকের গোটা শোটাকে বিভিন্ন সেলিব্রিটিস যারা জুলাই মাসে জন্মেছেন কিংবা গত হয়েছেন তাদেরই গান দিয়ে ভরিয়ে রাখার, এবং এই মুহূর্তে যার কথা বলবো তিনি জন্মেছেন 1 জুলাই, তাকে বলা হয় গোল্ডেন ব্রেথ অফ ইন্ডিয়া। এমন একজন মানুষ যার বাঁশির সুর শুধু আসমুদ্র হিমাচলের আবাল বৃদ্ধ বনিতাকে নয়, গোটা পৃথিবীর মানুষকে ছুঁয়ে দিয়েছে যুগ যুগ ধরে। তার নাম পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া,
4: যাকে বলা হয় ভারতীয় সঙ্গীত জগতের এক মহারথী। তো আজকে তার জন্মদিন, আর যেটা বলার যে শুধুমাত্র বাঁশি নয়, শুধুমাত্র শাস্ত্রীয় সঙ্গীত নয়, অসংখ্য চলচ্চিত্রের যে মিউজিক বা যে আবহ সঙ্গীত এবং যে সুর, এই সব কিছুর মধ্যেও তার অবদান রয়েছে। মানে আমরা বলতে পারি যে সুরকার জুটি শিব এবং হরি, মানে এই একজনের হিসাবে, মানে শিবকুমার শর্মার সঙ্গে মিলিত হয়ে তিনি উপহার দিয়েছেন হিন্দি সিনেমার বহু বহু কালজয়ী সুর।
3: এক্স্যাক্টলি,
4: আর সেই কারণেই আজকে তার জন্মদিনে ওনার প্রতি রইল 107 FM রেনবো ফ্যামিলির তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা, বাসু এবং অভিপ্সার তরফ থেকে। আর সেই উপলক্ষে এই মুহূর্তে যেটা আমরা করব সেটা হচ্ছে তিনেকে তিন গানের হ্যাট্রিকে যাব ওনারই সুরে, শিব এবং হরির সুরে। প্রথমে চাঁদনি ও মেরি চাঁদনি, তারপর জাদু তেরি নজর, এবং তারপরে আবারও সিলসিলা সিনেমার একটা সাউন্ড ট্র্যাক।
3: এক্স্যাক্টলি, এবং হরিপ্রসাদ চৌরাসিয়াজি শুধুমাত্র শিবকুমার শর্মার সঙ্গে যে গান কম্পোজ করেছে তা নন, মাঝে মধ্যে উনি লক্ষ্মীকান্ত প্যারেলাল ওনাদের সঙ্গেও শুধুমাত্র ওনাদের গানে নিজের অবদান রেখেছেন একজন কোলাবোরেটর হিসেবে। সেই সমস্ত মিলেই এই ঘন্টায় আমরা দুজনকে সেলিব্রেট করবো, শুধু হরিপ্রসাদকে নয়, শিবকুমার শর্মাকেও আমরা সেলিব্রেট করবো একই সাথে, দুজন একদম হরিহরাত্মা যাকে বলা যায়। তো এই মুহূর্তে হ্যাঁ, তিন এক কে তিন, এবং তোমরা উত্তর পাঠাতে থাকো, শুনছো ব্লকবাস্টার বুধবার, তোমাদের সঙ্গে রয়েছি বাসু আর অভিপ্সা।
5: FM রেনবোতে তিন একে তিন, তিন একে তিন, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক। চাঁদনী

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: ফার্স্ট ক্লু, এই সুপারহিট ডান্স নাম্বারের শুটিং সত্যিকারের 1000 জন মানুষের ভিড়ে হয়েছিল। সেকেন্ড ক্লু, গানটি গেয়েছেন আলকা ইয়াগনিক। থার্ড ক্লু, এই সিনেমায় মাধুরী দীক্ষিতের নাচ একেবারে আইকনিক হয়ে উঠেছিল। চিনতে পারলে কোন গানের কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
2: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।
3: বাসু আর অভিপ্সার সঙ্গে শুনছো ব্লকবাস্টার বুধবার। এই মুহূর্তে গান ভালোবেসে গানে আমরা যার কথা বলছি, তিনি হচ্ছেন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, যার আজকে জন্মদিন এবং যিনি ভারতবর্ষের শ্রেষ্ঠতম বাঁশুরিবাদকদের মধ্যে অন্যতম, যার ঝুলিতে রয়েছে পদ্মবিভূষণ, পদ্মভূষণ, সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড এবং আরও অজস্র অজস্র অ্যাওয়ার্ড। শুধুমাত্র এই কারণে আমরা তাকে মনে রাখিনি যে তিনি একজন অসাধারণ বাঁশিবাদক, ক্লাসিক্যাল বাঁশিবাদক বাজাতেন। হি ইজ ওয়ান অফ দোজ রেয়ারেস্ট হিউম্যান বিইংস যারা ক্লাসিক্যাল মিউজিককে আধুনিক বলিউড গানে ইন্ট্রোডিউস করেছিলেন একেবারে নিজেদের মতন করে, নিজেদের স্টাইলে। ওনার উপর একটা বই আছে, একজন জার্মান ভদ্রলোকের লেখা, এক্স্যাক্টলি নামটা মনে পড়ছে না, তবে হাউ টু ডু ইম্প্রোভাইজেশন সম্ভবত বইটার টাইটেল। কীভাবে ক্লাসিক্যাল, ইন্ডিয়ান ক্লাসিক্যাল বেস মিউজিককে ইম্প্রোভাইজেশনের মাধ্যমে বিভিন্ন ঘরানার মিউজিকের সঙ্গে উনি মিক্স করেছেন সেটা নিয়ে বলতে হবে যে ভারতবর্ষে নানান রকমের ক্লাসিক্যাল মিউজিক আছে, শুধুমাত্র ঘরানা নয়, নানান ধরনের। যেমন হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক আছে, এছাড়াও রয়েছে বেনারস ঘরানার, রয়েছে কর্ণাটক ঘরানার, রয়েছে নানান ঘরানার রয়েছে। উনি হিন্দুস্তানি ক্লাসিক্যাল বাজাতেন এবং হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক বাজানো সত্ত্বেও উনি বিভিন্ন বিভিন্ন ঘরানার ক্লাসিক্যাল মিউজিকে নিজের মিউজিক ইন্ট্রোডিউস করেছিলেন। তা ছাড়াও হরিপ্রসাদ চৌরাসিয়া যখন শিবকুমার শর্মার সঙ্গে জুটি বাঁধেন এবং জুটি বেঁধে এমন কিছু মিউজিক্যাল অ্যালবাম তৈরি করেন, সোলো অ্যালবামস তৈরি করেন মিউজিকের উপর, যেগুলো কিন্তু এখনও মিউজিক থেরাপি হিসেবে ব্যবহার করা হয়, চাইলে আপনারাও শুনতে পারলেন। যার মধ্যে একটা আমার নিজস্ব ব্যক্তিগত খুব ফেভারিট, ভ্যালি অফ সাউন্ডস বলে, শিবকুমার শর্মা এবং হরিপ্রসাদ চৌরাসিয়ার অসাধারণ।

0: ধরুন ভ্যালিউ অফ মিউজিক আপনারা পেয়ে যাবেন ইউটিউবে।
1: তবে আপাতত যেটা আমরা করব সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই জানি যে এই মানুষটির, এই কিংবদন্তি মানুষটির বাবা চেয়েছিলেন যেন তার ছেলে একজন কুস্তিবিদ হন, তাই তো?
0: এক্স্যাক্টলি, হ্যাঁ।
1: তন্তু যাই হোক, তিনি মন দিয়ে সঙ্গীতকেই ভাগ্যিস বেছে নিয়েছিলেন, আর সেই কারণেই আমরা একটার পর একটা সুপার ডুপার হিট গান পেয়েছিলাম। আর এই মুহূর্তে তোমার জন্য থাকবে একটা রিকোয়েস্ট গান, যে গানটা রিকোয়েস্ট করেছেন মেঘ ফ্রম কোন্নগর। তিনি শুনতে চেয়েছেন লম্হে সিনেমার একটি গান, রইল তোমার আমার এবং সকলের জন্য। তুমি শুনছো ব্লকবাস্টার বুধবার, সঙ্গে রয়েছি বাচ্চু আর অভিপ্সা।
2: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, Blockbuster Budbar 107 FM Rainbow Day. Blockbuster Budbar.
3: Gaan Bhalobeshe Gaan. Gaan Bhalobeshe Gaan. Gaan Bhalobeshe Gaan. Blockbuster Budbare ekhon tomar request er gaan. Tomar request er gaan. Blockbuster Budbare tomar request er gaan.

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: ফার্স্ট ক্লু, এই সুপারহিট ডান্স নাম্বারের শুটিং সত্যিকারের 1000 জন মানুষের ভিড়ে হয়েছিল। সেকেন্ড ক্লু, গানটি গেয়েছেন আলকা ইয়াগনিক। থার্ড ক্লু, এই সিনেমায় মাধুরী দীক্ষিতের নাচ একেবারে আইকনিক হয়ে উঠেছিল। চিনতে পারলে কোন গানের কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
2: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।

0: রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান। ব্লকবাস্টার বুধবারে এখন তোমার
0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: দ্বিতীয় ঘন্টার তোমায় পড়েছে মনে, রাইট? এবং দ্বিতীয় ঘন্টার তোমায় পড়েছে মনের প্রশ্নটা অ্যাকচুয়ালি খুব সহজ ছিল, তা সত্ত্বেও অনেকগুলো ভুল উত্তর আমি পেয়েছি। তবে সঠিক উত্তরটা যেটা রয়েছে সেটা আমরা গান বাজিয়ে একেবারে বলে দেবো যে সঠিক উত্তর কি। তবে এই মুহূর্তে যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে বলি যে আপনারা সত্যিই ভাগ্যবান যে এইরকম একটা গান আপনারা

0: শুনেছেন, দেখেছেন আপনাদের সময়ে, আমাদের সময়ে আমরা তো দেখেছি অবশ্যই। এবং এই গানটা সত্যি অসাধারণ একটা গান, যারা ভুল করেছেন তাদেরকে কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো বললাম। এনিওয়েজ, এবার উত্তরটা যারা সঠিক পাঠিয়েছেন তাদের নামগুলো বলে দিই। প্রসেনজিৎ ভট্টাচার্য ত্রিপুরা থেকে, তন্ময় ভবানীপুর থেকে, রিঙ্কু সাপুই বাউড়িয়া থেকে, সপ্তক মজুমদার হাওড়া থেকে, কবিতা দাস বাঘাযতীন থেকে, গোপাল সিনহা মধ্যমগ্রাম থেকে, সোনালী কালীঘাট থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, বিজুলি চক্রবর্তী মহেশতলা থেকে, শরমা টালিগঞ্জ থেকে, অর্চনা নিজের লোকেশন পাঠাওনি, পরের বার পাঠিও না হলে উত্তর নিতে পারবো না, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল থেকে, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, রাজু দাস আন্দুল থেকে, আভা হাওড়া থেকে, শান্তনু বেহালা থেকে, মোহাম্মদ শরীফুল ইসলাম চক বড়ালি থেকে, শঙ্করচন্দ্র দে বারাসত থেকে, শ্যামসুন্দর গাঙ্গুলি কলকাতা 56 থেকে, রানা দত্ত বেলতলা থেকে, এবং একজন আননোন পার্সন যার নাম লেখা নেই, তিনিও সঠিক উত্তর পাঠিয়েছেন আমাদেরকে।
1: তবে সঠিক উত্তরটা যে কি সেটা আমরা বলবো না, আর কোনো হাততালিও বাজাবো না। যেটা করবো সেটা হচ্ছে আমরা সরাসরি গানটা শুনবো যে গানের কথা বলছিলাম। আর যারা যারা ভাবলেন যে এই এই তোমায় পড়েছে মনে, তো ভুল উত্তর দিয়ে ফেললাম বা দিতে পারলে না, তাদের জন্য বলি বাসু আর অভিপ্সা থাকবে 12 অবধি, তাই এর পরের ঘন্টায় আরও একটা কোয়েশ্চেন থাকছে। তো শুনতে থাকো ব্লকবাস্টার বুধবার,

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।
2: What a fantastic song it was. সত্যি সেই সময়কার একটা অন্যতম বেস্ট গান, এবং যে ফিল্মটা থেকেই গানটা, সেই ফিল্মটাও কিন্তু অসাধারণ একটা ফিল্ম, অনিল কাপুর, চাঙ্কি পাণ্ডে এবং মাধুরী দীক্ষিত। যাই হোক, গান ভালোবেসে গানের যাত্রা আমরা এই মুহূর্তে শেষ করব। হরিপ্রসাদজির জন্মদিন দিয়ে আমরা দ্বিতীয় ঘণ্টাটা পালন করছিলাম, এবং তারই কম্পোজ করা আরেকটা গান দিয়ে আমরা এই ঘণ্টাটা শেষ করব, এবং সেই গানটি গিয়েছেন লতা মঙ্গেশকর।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে ব্লকবাস্টার বুধবার
1: Millennium Magic Millennium Magic Millennium Magic

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক।
2: ব্লকবাস্টার বুধবারের সঙ্গে রয়েছে বাসু আর অভিপ্সার সাথে। আর এই মুহূর্তে আমাদের মিলেনিয়াম ম্যাজিক মানে 2000 সাল থেকে 2010 সাল অবধি বিভিন্ন ইন্টারেস্টিং এবং হিট সিনেমার হিট গান। আজকে ব্লকবাস্টার বুধবারে যেমনটা কথা হয়েছিল যে এই মাসে যেসব সেলিব্রিটিদের জন্মদিন, সেই সব সেলিব্রিটিদের সিনেমার গান বা তাদের গাওয়া গান আমরা উদযাপন করছি। এবং এই মুহূর্তে যে গানটা শুনলে, সেই গানে আমরা যাকে যাকে দেখেছিলাম তার মধ্যে অন্যতম এবং সব থেকে দৃষ্টি অন্ধন যে ব্যক্তিটি ছিলেন এই গানের পিছনে, তার নাম ক্যাটরিনা কাইফ। উনি একজন জুলাই বর্ন বিউটিফুল লেডি।
3: এক্স্যাক্টলি, তাই মানে যিনি তার নিজের পরিশ্রম এবং স্ক্রিন প্রেজেন্স দিয়ে আমাদের প্রত্যেকের মন জয় করেছেন। তবে এই মুহূর্তে ওনার কথা তো থাকবেই, কিন্তু তার আগে যেমন বাসু আর অভিপ্সা রয়েছে, থাকবেও 12টা অবধি এই ঘন্টার তোমায় পড়েছে মনের আরও একটা কোয়েশ্চেন আসবে, এবং তার সঙ্গে সঙ্গে যেগুলো আসবে সেগুলো হচ্ছে ক্যাটরিনা ক্যাফ সমেত আরও আরও অনেকের বেশ ভালো ভালো গান আসবে। কিন্তু এর পর যে গানটা করবো, অর্থাৎ যিনি শুধুমাত্র অভিনয় নয় তার নাচও আমাদের মন জয় করেছে, সেই রকমই একটা গান শুনবো, শিলা কি জওয়ানি। তবে তার আগে আমরা যেটা করবো সেটা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেব, আর ঠিক তারপরেই আমরা শুনবো শিলা কি জওয়ানি, আর ফিরবো তারপরে আবার বাসু আর অভিপ্সা ব্লকবাস্টার বুধবারে।
4: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
5: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
4: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
5: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
6: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
1: মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক।

0: তোমায় পড়েছে মনে পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে।
1: প্রথম ক্লু, এই ফিল্ম রোমান্টিক গল্পের জন্য জনপ্রিয়তা পেয়েছে ভীষণভাবে। সেকেন্ড ক্লু, এই সিনেমার গানগুলোর মধ্যে পিয়ারে পিয়ারে গানটি জুবিন গর্গের কণ্ঠে গাওয়া। তৃতীয় ক্লু, এই সিনেমা মুক্তি পেয়েছিল 2008 সালে এবং বাংলা সিনেমার হিট জুটির জন্য পরিচিত। বলুন তো আমি কোন সিনেমার কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে।
2: মিলেনিয়াম ম্যাজিক।

0: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
3: তোমায় পড়েছে মনে পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে।
4: প্রথম ক্লু, এই ফিল্ম রোমান্টিক গল্পের জন্য জনপ্রিয়তা পেয়েছে ভীষণ ভাবে। সেকেন্ড ক্লু, এই সিনেমার গানগুলোর মধ্যে পিয়ারে পিয়ারে গানটি জুবিন গর্গের কণ্ঠে গাওয়া। তৃতীয় ক্লু, এই সিনেমা মুক্তি পেয়েছিল 2008 সালে এবং বাংলা সিনেমার হিট জুটির জন্য পরিচিত। বলুন তো আমি কোন সিনেমার কথা বলছি?
3: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা SMS করে, সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
5: মিলেনিয়াম ম্যাজিক।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক। তুমি শুনছো ব্লকবাস্টার বুধবার, সঙ্গে রয়েছে অভিষার বাসু। আর জুলাই মাস মানে বলিউডে আর এক গ্লোবাল আইকনের জন্মদিনের মাস। তিনি হচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, সেই যে 2000 সালে তিনি মিস ওয়ার্ল্ডের মুকুট, মানে জয়ের মুকুট পরে বলিউডে যাত্রা শুরু করলেন। তারপরে একের পর এক, একটার পর সুপার ডুপার হিট ছবি দিয়ে তিনি তার অভিনয়ের দক্ষতার পরিচয় দিয়েছেন। তবে হ্যাঁ, শুধু ভারতেই নয়, আমরা প্রত্যেকেই জানি যে আন্তর্জাতিক মঞ্চেও তিনি নিজের একটা

0: আলাদা পরিচয় তৈরি করেছেন, সেটা হলিউড হতে পারে, সেটা ওয়েব সিরিজ হতে পারে, সেটা গানের ক্ষেত্রে হতে পারে, মানে বিভিন্ন ক্ষেত্রে তিনি কাজ করে প্রমাণ করেছেন যে এই যে ট্যালেন্ট, এই যে একটা প্রতিভা, তার নিজস্ব কোনো মানে ভৌগোলিক সীমা নেই। মানে কোথাও গিয়ে মানে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখে যেটা বলা যায়, আত্মবিশ্বাস, পরিশ্রম আর নিজের স্বপ্নকে ফলো করা সাহস, এই তিনটেই যেন প্রিয়াঙ্কা চোপড়ার পরিচয়। আর এই জুলাই মাসে জন্মদিন, যদিও দেরি আছে, কিন্তু বাসু আর অভিপ্সা যেটা করবে এই মুহূর্তে ব্যাক টু ব্যাক প্রিয়াঙ্কা চোপড়ার দুটো গান, একটা দেশি গার্ল এবং আর একটা আজকে রাত ফ্রম দ্য ফিল্ম ডন, থাকলো তোমার জন্য অনলি অন 107 FM রেনবোতে।
1: Millennium Magic, Millennium Magic, Millennium Magic.

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: প্রথম ক্লু, এই ফিল্ম রোমান্টিক গল্পের জন্য জনপ্রিয়তা পেয়েছে ভীষণভাবে। সেকেন্ড ক্লু, এই সিনেমার গানগুলোর মধ্যে পিয়ারে পিয়ারে গানটি জুবিন গর্গের কণ্ঠে গাওয়া। তৃতীয় ক্লু, এই সিনেমা মুক্তি পেয়েছিল 2008 সালে এবং বাংলা সিনেমার হিট জুটির জন্য পরিচিত। বলুন তো আমি কোন সিনেমার কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
2: মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক।
3: কিছু কিছু মানুষ থাকেন যাদের জীবনে একবার নয় বেশ কয়েকবার করে ট্রান্সফরমেশন আছে। ট্রান্সফরমেশন বলি বা মিউটেশন বলি কিংবা মাইগ্রেশন বলি, ফ্রম ওয়ান থিং টু আনাদার থিং। সেরকমই একজন মানুষ ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রথমত উনি হয়েছিলেন মিস ওয়ার্ল্ড, সেটা আমরা সকলেই জানি যে উনি বিশ্বের সৌন্দর্যের মঞ্চ হিসেবে যে মঞ্চকে ধরা হয় যে মিস ওয়ার্ল্ড, অ্যাকচুয়ালি তা নয়। মিস ওয়ার্ল্ডে কিন্তু শুধুমাত্র একজন মানুষকে তার সৌন্দর্য দিয়ে বিচার করা হয় না। প্রিয়াঙ্কা চোপড়াকে প্রশ্ন করা হয়েছিল বিভিন্ন রকম, এবং তার মধ্যে তিনি তার মানবিক দিক, তার ফেমিনিজমের যে কোর ভ্যালুর দিকটা তিনি তুলে ধরেছিলেন, সেটাই কিন্তু তাকে মিস ওয়ার্ল্ড করে তুলেছিল। মিস ওয়ার্ল্ডের পর তিনি এলেন বলিউডে। বলিউডে তার একটা ফেজ চলেছিল যেখানে উনি আর্লি 2000s বেশ কিছু ভালো সিনেমায় একটু নেগেটিভ উইশ রোল করেছিলেন। তারপরে তার মধ্যে আরেকটা চেঞ্জ এলো যেখানে তিনি একদম চকলেট হিরোইন হয়ে উঠলেন, শাহরুখ খান সলমান খানের সঙ্গে কাজ করলেন। আবার একটা ট্রান্সফরমেশন হলো যেখানে তিনি বরফির মতন সিনেমায় কাজ করলেন, এবং ফাইনাল ট্রান্সফরমেশনে তিনি চলে গেলেন একেবারে হলিউডে, যেখানে এখন তিনি দাপিয়ে কাজ করছেন।
4: এবং তুমি যখন বরফির কথা বললি, সেখানে আরও একটা সিনেমা কিন্তু বাদ দেওয়া একেবারেই যায় না, সেটা হচ্ছে মেরিকম, তাই নয় কি? তবে এই মুহূর্তে আমরা মিলেনিয়াম ম্যাজিক্সে রয়েছি, প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে কথা বলছি। আর সোমনাথ উত্তরপাড়া থেকে এই গানটা শুনতে চেয়েছেন, লাল দুপাট্টা, এই গানটাই থাকবে। এবং তারপরে আরও একজন লেজেন্ডারি অ্যাক্টরের বার্থডে নিয়ে আসবো আমরা। রয়েছি অভিপ্সা আর বাসু, শুনতে থাকো ব্লকবাস্টার বুধবার।
0: ব্লকবাস্টার বুধবারে

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
1: হ্যাঁ, একদম অ্যাবসলিউটলি সময় হয়ে গেছে আমাদের তোমায় পড়েছে মনের উত্তরটা দেওয়ার, এবং সঠিক উত্তর যারা দিয়েছেন তাদের নামগুলোকে বলে ফেলি। প্রসেনজিৎ ভট্টাচার্য ত্রিপুরা, তন্ময় ভবানীপুর, রিঙ্কু সাপুই বাউড়িয়া, সপ্তক মজুমদার হাওড়া, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর, গোপাল সিনহা মধ্যমগ্রাম, সোনালী কালীঘাট থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট, বিজলি চক্রবর্তী মহেশতলা, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকড়াই লাভা হাওড়া, মোহাম্মদ শরীফুল ইসলাম চকবরালি, শঙ্করচন্দ্র দে বারাসত, দেবাশী সালদার নদিয়া, বরুণয়ন দাস বেলঘড়িয়া, সুশান্ত সেনগুপ্ত রাঁচি, সাথী কর্মকার আন্দুল, অভিষেক ঘোষ লেকটাউন, শ্রিয়া মুখার্জি বেহালা, অ্যান্ডি মুন্না সর্দার হাওড়া, ইয়াসরাজ বাঁকড়া, অভিজিৎ সাঁতরা বজবজ, দীপালী নস্কর বারুইপুর, রবি শঙ্কর হাসনাবাদ, রাজু দাস মৌরিগ্রাম, সঞ্জয় কুমার পাল বিজয়গড়, ডোরা কৃষ্ণেন্দু হালদার কুলপি থেকে, রমা দত্ত
2: হাওড়া
1: বেলতলা রোড থেকে, পিঙ্কি জানা বারুইপুর থেকে, অজয় কুইতি কোলাঘাট থেকে, এবং দীপাঞ্জন দমদম থেকে সঠিক উত্তর দিয়েছেন। সঠিক উত্তর হচ্ছে
2: চিরদিনই তুমি যে আমার। তবে হ্যাঁ, এই মুহূর্তে আমরা চিরদিনই তুমি যে আমার কোনো সাউন্ডট্র্যাক বাজাতে পারবো না। তার কারণ হচ্ছে স্টুডিও ক্লক বলছে 11:47 হয়ে গেছে, আমাদের হাতে আর জাস্ট কয়েকটা মিনিট রয়েছে। কিন্তু এই যে জুলাই মাসে বিভিন্ন লেজেন্ডেড মানুষদের, বিভিন্ন অভিনেতা অভিনেত্রী এবং মিউজিশিয়ানদের জন্মদিন, তাদের মধ্যে আরও একজনের জন্মদিন, এই মিলেনিয়াল ম্যাজিক্সেই রয়েছেন তিনি, বলিউডের এনার্জির আর এক নাম। তিনি হচ্ছেন রণবীর সিং, মানে অভিনয়, ফ্যাশন সেন্স আর অফুরন্ত এনার্জি, মানে প্রাণশক্তি, সব কিছুর মিশ্রণ তাকে আলাদা একটা পরিচয় দিয়েছে। এবং ওই যে

0: ব্যান্ড বাজা বারাত দিয়ে তার বলিউডে একের পর এক অভিষেক ঘটেছিল এবং প্রত্যেকটা চরিত্রতে তিনি নিজেকে প্রমাণ করেছেন, সেটা রামলীলা হোক, বাজিরাও মস্তানি হোক, গলি বয় হোক, কিংবা 83 হোক। তো আপাতত এই মুহূর্তে সেই ব্যান্ড বাজা বারাতের সাউন্ড ট্র্যাক থাকবে তোমার কানে কানে, আর তারপর ফিরবো আরও একজনের জন্মদিনের গান নিয়ে।
1: Millennium Magic, Millennium Magic, Millennium Magic.

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক।
2: বাসু ভিপসার সঙ্গে শুনছিলে মিলেনিয়াম ম্যাজিক ব্লকবাস্টার বুধবারে, এবং আমরা একদম শেষ মুহূর্তে পৌঁছে গেছি, এবং শেষ মুহূর্তে শেষ যে গানটা দিয়ে আমরা শেষ করব, আমার ভীষণ ফেভারিট একজন মিউজিক ডিরেক্টর, তার নাম এম এম কিরাবানি, যাকে আমরা রিসেন্টলি অনেক বেশি করে চিনেছি এস এস রাজামৌলি স্যারের বিভিন্ন ফিল্মের মিউজিকের জন্য, আর হোক কিংবা বাহুবলী হোক, কিংবা এর আগে আমরা যদি দেখি মগধীরা, এই সমস্ত ফিল্মের একদম ইন্ডিয়ানাইজড সুপার থ্রিলিং মিউজিক তৈরি করেছেন যে ভদ্রলোক, তার নাম এম কিরাবানি, এবং তিনি বলিউডেও গান বানিয়েছেন,
3: এবং তারই একটা গান দিয়ে আজকের এই ব্লকবাস্টার বুধবার আমরা শেষ করব। এতক্ষণ তুমি শুনছিলে 107 FM রেনবোতে ব্লকবাস্টার বুধবার, ছিলাম এতক্ষণ অভিপসা আর বাসু, আর যে গানটা দিয়ে শেষ করব সেটা প্রত্যেকের পছন্দের একটা গান, ফ্রম দ্য ফিল্ম জিসম, গানটা গেয়েছেন শ্রেয়া ঘোষাল, গানটার নাম হচ্ছে জাদু হ্যায় নেশা হ্যায়। তো আপাতত এই গানটা দিয়েই আমরা আজকে টাটা বাই বাই জানাচ্ছি, খুব ভালো রেখো নিজেকে, খুব ভালো থেকো, টাটা, গুড নাইট,
2: গুড নাইট।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।

কাজল চট্টোপাধ্যায়ের কণ্ঠে ডিপ ফ্রিজ ছবির এই গানটা দিয়ে শুরু হলো আজকের শুনতে কি চাও। আজ 2রা জুলাই বৃহস্পতিবার, 107 FM রেনবো এবং নিউজ অন এআইআর অ্যাপে 12টা থেকে 1টা শুনতে কি চাও, 1টা থেকে 2টো সুররঞ্জনী আর 2টো থেকে 3টে আপকে লিয়ে ফার্স্ট আপ। আপনাদের সঙ্গে রয়েছে তপজা মিত্র। বন্ধুদের অনুরোধ তো আসবেই, আপনারা জানেন নাম্বার, নতুন করে বলার কিছুই নেই, অলরেডি অনুরোধ আসতে শুরু করে দিয়েছে। এর পরের গানে যাওয়ার আগে জানিয়ে দিই বন্ধুর নাম। হাওড়া বাঁকড়া থেকে রাজ অনুরোধ করেছেন বাপি লাহিড়ির কণ্ঠে যে কোনো একটা গান শোনানোর। তাহলে শুনে ফেলি ডিস্কো ডান্সার ছবি থেকে বাপি লাহিড়ির এই গানটা।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও? Only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও?
1: বসিরহাট অনেক দূর যদি আমরা ভৌগোলিক দিক থেকে দেখি, কিন্তু মানসিকভাবে তো আমরা সব বন্ধুদের খুব কাছাকাছি। বসিরহাট থেকে সমর দাস অনুরোধ করেছেন গুরুদক্ষিণা ছবির একটা দারুণ সুন্দর গান শুনতেছে কিশোর কুমারের কণ্ঠে, সেই গানটা শুনবো এবার। 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপ, আপনারা শুনছেন শুনতে কি চাও।

পরের গানের অনুরোধ বারাসাতের শঙ্করচন্দ্র দে, তিনি অনুরোধ করেছেন ওস্তাদ রশিদ খানের কণ্ঠে। বাপি বাড়িজা ছবির গান আমরা শুনব অর্পিতা চট্টোপাধ্যায় এবং ওস্তাদ রশিদ খানের কণ্ঠে। বাপি বাড়িজা ছবির দারুণ ভালো একটা

এর পরের গান সৃজিতা। সৃজিতা কোথা থেকে আপনি বলছেন সেটা তো লেখেননি, ঠিক আছে, দরকার নেই, পরে অবশ্য নিশ্চয়ই কখনো লিখবেন। সৃজিতা অঞ্জন দত্তের কণ্ঠে, বেলাবোস।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: কসবা হালতু থেকে সৌভিক সরকার অনুরোধ করেছেন মুন্না ভাই MBBS থেকে শ্রেয়া ঘোষালের কণ্ঠে ছন ছন এই গানটা শোনার। তবে এটা কেবলমাত্র শ্রেয়া ঘোষাল নয়, শ্রেয়া ঘোষাল এবং বিনোদ রাঠোড়।

0: কোথায় পাবি রে মাতাল আগুন রাঙা আগুন মেশায় আবি রে লুকো চুরির এমন খেলা কোথায় পাবি রে।
1: দুর্দান্ত একটা গান শুনলাম, ছবির নাম তো বন্ধুদের বলে দিতে হবে না, তবু একবার বলে দিই, ফুল পিশিও এডওয়ার্ড, সুতীর্থ চক্রবর্তী এবং বনি বাসু, মনের চাবিরে। ছবিটাও খুব ভালো হয়েছে, গানটাও খুব হিট করেছে, সেরকমই তো আমরা পড়ছি, শুনছি এবং দেখছিও, কারণ আমাদের বন্ধুদের মধ্যে অনেকে দেখেও ফেলেছেন ছবিটা। ফিরে আসি আবার আমাদের বন্ধুদের অনুরোধে, অপেক্ষা করছিলাম অনুরোধ আসার, তার মধ্যে সেই ফাঁকে শুনে ফেলাম একটা গান। এর পরের অনুরোধ, কেকের কণ্ঠে যে কোনো একটা গান শুনতে চেয়েছেন, অবশ্যই হিন্দি গান, আমাদের সৌভিক ঢাকুরিয়া থেকে। ছবির নাম জান্নাত।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: কোলাঘাটের অজয় কুটি অনুরোধ করেছেন মৃণাল চক্রবর্তীর কণ্ঠে পথ নির্জন, চলো না এখন এই গানটা শুনতেছে।

দুর্দান্ত একটা গান, অনুরাধা পরোয়াল এবং কুমার শানুর কণ্ঠে শুনলাম। বলিউডে কুমার শানুর পায়ের তলার মাটি শক্ত করেছিল যে ছবি, এ হচ্ছে সেই ছবির গান আশিকি, এবং মহেশ ভাটের পরিচালনার ছবি। আশিকি ছবি নিয়ে অনেক গল্প আছে, সেসব গল্প না একদিন হবে, কিন্তু গানটার অনুরোধ করেছিলেন নবকুমার দাস গাব্বিরিয়া থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধু, এরকম একটা সুন্দর গানের অনুরোধ করার জন্য। আশিকি ছবির অবশ্য সবকটা গানই ভীষণ ভালো, ছবিটাই তো সুপার ডুপার হিট হয়েছিল। এর পরের গানের অনুরোধ আমাদের ললিতা গো ওকে আজ চলে যেতে বল না, মান্নাদের কণ্ঠে। তাপস মাইতি দক্ষিণ চব্বিশ পরগনার চকমানিক থেকে।

সময় তো বলছে এবার থামতে হবে, ইচ্ছে তো করছে আরও অনেক গান শোনানোর। আজ কিন্তু আমরা সত্যি অনেক অন্যরকম একটু গান শুনেছি, মানে বিভিন্ন ধরনের গান শুনেছি। কখনো শুনেছি একদম নতুন গান, কখনো শুনেছি অনেকটা পুরনো, আবার কখনো শুনেছি নতুন আর পুরনোর মাঝখানে অর্ধেকটা পুরনো অর্ধেকটা নতুন, মানে এখনও পর্যন্ত সেই পুরোটা পুরনো হয়ে যায়নি এরকম একটা গান, মানে সবটা মিলিয়ে বেশ একটু অন্যরকম একটা শুনতে কিচাওয়ের সময় কাটলো। এবং বন্ধুরাও কিন্তু এসেছেন, অনুরোধ করেছেন, এখনও পর্যন্ত আরও অনেক অনুরোধ আসছে, কিন্তু সময় তো বলছে এবার থামতে হবে, থেমে যেতে হবে, কারণ আমাদের পরের অনুষ্ঠানগুলো আছে, মানে পরের আরও অনেকগুলো স্লট রয়েছে। সুররঞ্জনী আছে, সেখানে আমরা গিটার শুনবো আজকে, তারপরে খেয়াল রয়েছে, তারপর রয়েছে আপকে লিয়ে হিন্দি ছবির গান, তারপরও তো শেষ নয়, আপকে লিয়ে সেকেন্ড পার্ট আছে, তারপর আছে প্রভাতী এবং অবশ্যই আনন্দধ্বনি। এই সবটা মিলিয়ে মিশিয়ে একটা জমজমাট তো ওভারনাইট চলছে এবং চলবেও, কিন্তু যেতে যেতে তো গান রেখে যেতে হয়, একেবারে শূন্য করে তো দিয়ে যেতে নেই। কি গান শোনাবো? জুবিন গার্গের কণ্ঠে একটা গান শুনি, মন তোকে দিলাম, কিন্তু এটা তো অনুরোধ তো আমার নিজের অনুরোধের কোনো গান নয়, মানে আমার যদিও এটা আমার খুব পছন্দের গান এবং আমার মনে হয় আমাদের আরও অনেকেরই পছন্দের গান, এটা অনুরোধ করেছেন গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে। ওনার অনুরোধের গান শুনিয়েই শেষ হচ্ছে আজকের মতন শুনতে কি চাও, কিন্তু জার্নি শেষ নয় বন্ধুরা, তোমরা কোথাও যাচ্ছ না, থাকছ 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপের সঙ্গে এবং তপজার সঙ্গে রাত জাগছ। গানটা কোন ছবির সেটা কিন্তু বলতে হবে, রোমিও।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এখন সুররঞ্জনী, আর সুররঞ্জনীর এই পর্বে আমরা প্রথমেই শুনব গিটার শিল্পী রীতম সরকার, রাগ সুগরাই কানাড়া।

আমরা শুনলাম গিটার শিল্পী ছিলেন রীতম সরকার, রাগ সুগ্রাই কানারা। এরপর শুনব খেয়াল শিল্পী জয়নুল আবেদিন, রাগ বেহাগ।

0: আমরা শুনলাম খেয়াল, শিল্পী ছিলেন জাইনুল আবেদিন, রাগ বেহাক। এই সঙ্গে শেষ হলো আজকের সুররঞ্জনী। এখন আপকে লিয়ে
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

আপকে লিয়ে শুরু হলো রাম তেরি গঙ্গা মাইলি ছবির গান দিয়ে লতা মঙ্গেশকর এবং সহশিল্পীদের কণ্ঠে শুনলাম দুর্দান্ত এই গানটি। এরপর আলাগ আলাগ থেকে কিশোর কুমার।

ছবির নাম ছিল আস্থা, শিল্পী ছিলেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। আমরা শুনছি আপ কে লিয়ে, হিন্দি ছবির গান 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে। এরপর তেরি মেহরবানিয়া থেকে সাব্বির কুমার, অনুরাধা পারওয়াল।

ছবির নাম ছিল ইলজাম। শিল্পীরা ছিলেন আশা ভোসলে এবং অমিত কুমার। সময় এখনও আছে, অনেকটাই আছে, আপকিলিয়ের ফার্স্ট হাফে অনেকটাই সময় আছে। এরপর নসিব থেকে মোহাম্মদ রফি এবং সহশিল্পীরা।

সময় একেবারে শেষের দিকে, আর মাত্র দুটো গানই শোনাতে পারব। সাগর ছবি থেকে এসপি বালাসুব্রমণিয়ামের কণ্ঠে গানটা শুনি, আর তারপর শেষ করব সংযোগ থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে আর একটা গান দিয়ে। তবে হ্যাঁ, জার্নি শেষ নয়, এরপর আপনাদের সঙ্গে থাকছেন।

কানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ে দ্বিতীয় পর্ব সঙ্গে নিয়ে সৌম্যকান্তি রয়েছে 107 এফএম রেনবোতে। অনুষ্ঠান একযোগে শুনছেন নিউজ অন এআইআর অ্যাপসেও। একেবারে শুরুতেই শিল্পী আশা ভোঁসলে এবং সমবেত কণ্ঠে ইয়ে জিন্দেগি হ্যায়।

জিন্দিগি এক জুয়া সিনেমা সাউন্ডট্র্যাক থেকে আরেকটি গান একক কণ্ঠে শিল্পী কুমার শানু, গীতিকার সুরকার প্রকাশ মেহরা বা পিলারি।

আপটিলের দ্বিতীয় পর্বে এবারে দাম তুমারি দাম, এই গানটি কিশোর কুমার সমবেত কণ্ঠে, জাহেরিলি ইনসান সিনেমার সাউন্ডট্র্যাক, মাজরু সুলতানপুরি, রাহুল দেববর্মন গীতিকার সুরকার।

এবারে আপকে লিয়েতে অন্য সময় থেকে সাম্প্রতিক সময়ে ফিরে আসা গুরু রন্ধাওয়া হীরের কণ্ঠে রূপ দি রানী পতি পত্নী আর বোদো এ সিনেমা সাউন্ডট্র্যাক থেকে গান

এবারে আপকে লিয়ে থে গান্ধী টক্স সিনেমা সংসদ থেকে একক কণ্ঠে অরিজিৎ সিং, সমীর সাওয়ন্ত, এ আর রহমান গীতিকার সুরকার।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন অনুষ্ঠান আপকে লিয়ে, হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ে দ্বিতীয় পর্ব। সঙ্গে নিয়ে রয়েছি সৌমকান্তি, 107 FM রেনবো, নিউজ অন AIR অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন। বিভিন্ন সিনেমা থেকে বিভিন্ন শিল্পীর কণ্ঠে গান, এবারে তু মেরি গুল ফার্ম হ্যায়, শিল্পী কুমার শানু, কবিতা কৃষ্ণমূর্তি, অগ্নি সাক্ষী সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে এই গান।

এখন সময় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর। আজ প্রভাতীর প্রথম নিবেদনে শিল্পী আইভি বন্দ্যোপাধ্যায়ের পরিবেশনায় খেয়াল, রাগ বৈরাগী ভৈরব।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর প্রথম নিবেদন এতক্ষণ শুনছিলেন খেয়াল পরিবেশনা শিল্পী আইপি বন্দ্যোপাধ্যায়, রাগ ভৈরাগী ভৈরব। এখন সময় আজকের প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনের, শরৎ পরিবেশনা শিল্পী সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, রাগ বাসন্ত মুখার্জী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী দ্বিতীয় তথা অন্তিম নিবেদনে শুনছিলেন শরৎ পরিবেশনা শিল্পী সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, রাগ বাসন্ত মুখারি। এর সঙ্গে শেষ হলো আজকের মতো প্রভাতী। এখন বাংলা আধুনিক গান, শিল্পী নির্মলা মিশ্র।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন।

107 FM রেনবো, সৌম্যকান্তি সঙ্গে রয়েছি। ভোর পাঁচটা এই সময়টায় আনন্দধ্বনি, রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি সঙ্গে নিয়ে আজকে সৌম্যকান্তি 107 FM রেনবোয় রয়েছি। অনুষ্ঠান একযোগে শুনছেন নিউজ অন এআইআর অ্যাপসেও। আজ মাঝরাত 3টে থেকে সকাল 6টা পর্যন্ত পরপর 3টি অনুষ্ঠানে আপনাদের সঙ্গী আমি সৌম্যকান্তি। 3টে থেকে 4টে পর্যন্ত হিন্দু সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ের দ্বিতীয় পর্ব, 4টে থেকে 5টা পর্যন্ত শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতি, আর এখন 5টা থেকে সকাল 6টা পর্যন্ত আনন্দধ্বনি। যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন সকলকে স্বাগত। আরেকটি নতুন দিন, নতুন আশা, উৎসাহ, উদ্দীপনা। 1 জুলাই বুধবার পেরিয়ে রাত 12টার পরে আমরা পৌঁছে গেছি নতুন তারিখ, নতুন দিনে, 2রা জুলাই 2026 বৃহস্পতিবার। নতুন দিন মানেই নতুন আশা, উৎসাহ, উদ্দীপনা, নতুনভাবে আবার এগিয়ে চলার অনুপ্রেরণা। যত বাধা বিঘ্ন, অসুবিধে, সমস্যা, প্রতিকূলতাই আসুক না কেন, থেমে যাওয়া চলবে না, এগিয়ে যেতেই হবে। এই শপথ সঙ্গে করি আবার একটি নতুন সকাল শুরু করা। রবি ঠাকুরের লেখা প্রান্তিক কাব্যগ্রন্থের তৃতীয় রচনা। এ জন্মের সাথে লগ্ন স্বপ্নের জটিল সূত্র যবে ছিঁড়িল অদৃশ্য ঘাতে, সে মুহূর্তে দেখিনু সম্মুখে অজ্ঞাত সুদীর্ঘ পথ অতি দূর নিঃসঙ্গের দেশে, নিরাসক্ত নির্মমের পানে অকস্মাত মহা একা ডাক দিল একাকিরে প্রলয় তোরণ চূড়া হতে, অসংখ্য অপরিচিত জ্যোতিষ্কের নিঃশব্দতা মাঝে মেলিনু নয়ন, জানিলাম একাকির নাই ভয়, ভয় জনতার মাঝে, একাকির কোনো লজ্জা নাই, লজ্জা শুধু যেথা সেথা যার তার চক্ষুর ইঙ্গিতে, বিশ্ব সৃষ্টিকর্তা একা, সৃষ্টি কাজে আমার আহ্বান, বিরাট নেপথ্য লোকে তাঁর আসনের ছায়াতলে, পুরাতন আপনার ধ্বংসন মুখ মলিন জীর্ণতা ফেলিয়া পশ্চাতে, রিক্ত হস্তে মরে বিরচিতে হবে নূতন জীবনোচ্ছবি শূন্য দিগন্তের ভূমিকায়। এবারে আজকের অনুষ্ঠানের প্রথম গান বাজাও রে মোহনবাসী। অমৃতা বাগচি, শ্রীনন্দী দত্ত, শরণ্য সরকারের কণ্ঠে, সমবেত কণ্ঠে।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে গান অনুষ্ঠান আনন্দধ্বনি। সঙ্গে রয়েছে সৌম্যকান্তি, 107 FM রেনবো, নিউজ অন এআইআর অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল 6টা থেকে শুনবেন ভোরাই। আজকের ভোরাইয়ের উপস্থাপনায় অরুণিমা ঘোষ। প্রান্তিক কাব্যগ্রন্থের পঞ্চম রচনা, পশ্চাতের নিত্য সহচর অকৃতার্থ হে অতীত, অতৃপ্ত তৃষ্ণার যত ছায়ামূর্তি প্রেতভূমি হতে নিয়েছ আমার সঙ্গ, পিছু ডাকা অক্লান্ত আগ্রহে আবেশ আবিল সুরে বাজাইছে অস্ফুট সেতার, বাসা ছাড়া মৌমাছির গুনগুন গুঞ্জরণ যেন পুষ্পরিক্ত মৌনী বনে, পিছু হতে সম্মুখের পথে দিতেছ বিস্তীর্ণ করি অস্ত শিখরের দীর্ঘ ছায়া, নিরন্ত ধূসর পাণ্ডু বিদায়ের গোধূলি রচিয়া পশ্চাতের সহচর ছিন্ন করো স্বপ্নের বন্ধন, রেখেছ হরণ করি মরণের অধিকার হতে বেদনার ধন যত কামনার রঙিন ব্যর্থতা, মৃত্যুরে ফিরায় দাও আজি মেঘমুক্ত শরতের দূরে চাওয়া আকাশেতে ভারমুক্ত চিরপথিকের বাঁশিতে বেজেছে ধ্বনি, আমি তারই হব অনুগামী। এবারে শিল্পী সর্বাণী সান্যাল বৈদ্য, তোমায় নতুন করে পাবো বলে।

শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি। ঘড়িতে সময় 5:27। অনুষ্ঠানের মাঝপথ পর্যন্ত সম্পূর্ণ হয়েছে, আর কিছু সময়ের অপেক্ষা। এতক্ষণ সঙ্গে রয়েছি সৌম্যকান্তি। যারা এখন টিউন করে রয়েছেন, সকলকে স্বাগত। সকাল 6টায় অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে শুনবেন ভোরাই। আজ ভোরাইয়ের উপস্থাপনায় অরুণিমা ঘোষ। রবি ঠাকুরের লেখা প্রান্তিক কাব্যগ্রন্থের ষষ্ঠ রচনা। মুক্তি এই সহজে ফিরিয়ে আসা সহজের মাঝে, নহে কৃচ্ছ সাধনায় ক্লিষ্ট কৃষ বঞ্চিত প্রাণের আত্ম অস্বীকারে, রিক্ততায় নিঃস্বতায় পূর্ণতার প্রেতচ্ছবি ধ্যান করা অসম্মান জগৎলক্ষ্মীর। আজ আমি দেখিতেছি সম্মুখে মুক্তির পূর্ণরূপ ওই বনস্পতি মাঝে, ঊর্ধ্বে তুলি ব্যগ্র শাখা তার শরৎ প্রভাতে আজি স্পর্শিছে সে মহা অলক্ষেরে, কম্পমান পল্লবে পল্লবে লোভিল মজ্জার মাঝে সে মহা আনন্দ যাহা পরিব্যাপ্ত লোকে লোকান্তরে, বিচ্ছুরিত সমীরিত আকাশে আকাশে স্ফুটন মুখ পুষ্পে পুষ্পে পাখিদের কণ্ঠে কণ্ঠে শত উৎসারিত সন্ন্যাসীর গৈরিক বসন লুকায়েছে তৃণতলে, সর্ব আবর্জনাগ্রাসী বিরাট ধুলায় জপমন্ত্র মিলে গেছে পতঙ্গ গুঞ্জনে, অনিঃশেষ যে তপস্যা প্রাণরসে উচ্ছ্বসিত সব দিতে সব নিতে যে বাড়ালো কমণ্ডলু দুলোকে ভুলোকে, তারই বর পেয়েছি অন্তরে মোর। তাই সর্বদেহ মন প্রাণ সূক্ষ্ম হয়ে প্রসারিল আজি ওই নিঃশব্দ প্রান্তরে, ছায়া রৌদ্রে হেথা হোথা যেথায় রোমন্থরত ধেনু আলস্যে শিথিলঙ্গ, তৃপ্তির অসম্ভোগ তাদের সঞ্চারিছে ধীরে মোর পুলকিত সত্তার গভীরে, দলে দলে প্রজাপতি রৌদ্র হতে নিতেছে কাঁপায় নীরব আকাশবাণী শেফালির কানে কানে বলা, তাহারই বিজন আজি শিরায় শিরায় রক্তে মোর মৃদু স্পর্শে শিহরিত তুলিছে হিল্লোল। লেখাটির বাকি অংশ আরেকটি গানের পর শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।